আজ মঙ্গলবার, 31শে ভাদ্র, 1948 শকাব্দ, 22শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, চৌঠা আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে ভোর 5টা বেজে 27 মিনিট 24 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5টা বেজে 31 মিনিট 24 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 58 মিনিট হয়ে 2 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। এখন সঙ্গীতাঞ্জলি, এই গানটি শুনুন সুমন ঘোষের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা, বলবেন ডক্টর দেবাশিস দে। 6:40 আপনার স্বাস্থ্য, অস্থি সন্ধির পুনর্গঠন বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীতে তমালিকা গুহ। 8:00 জানা অজানা কথিকা স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে, বলবেন অর্পণ পাল। 8:05 নজরুল গীতি শান্তনু ঘোষালের কণ্ঠে। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী রাজ্যশ্রী ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি, পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, সুধোভা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং কিংসু ঘোষ। 12:12 বাঁশি, শিল্পী অমল আচার্য। 12:15 লোকগীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে। 12:33 উনজমির দুনো ফসল, কৃষক উৎপাদন সংগঠন এবং নমো ড্রোন দিদি বিষয়ে অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচন।

0: রচিত নজরুল গীতির অনুষ্ঠান। একটা বেজে 45 মিনিটে মাননীয় সু, উপস্থাপনায় সঞ্চয়িতা দা। 2:30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। প্রথমে শুনবেন সাঁওতালি গান মালতী মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, পরে সাঁওতালিতে গীতি আলেখ্য, পরিবেশনায় দুলালি বালা সোরেন ও সহশিল্পীরা, এরপরে সাঁওতালি গান পার্বতী হেমব্রম এবং সহশিল্পী বৃন্দের কণ্ঠে। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, অর্ক বন্দ্যোপাধ্যায়ের উপস্থাপনায়। শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বাইরে ঘুরে, রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30টায় বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের আলোচনা, আলোচনায় রানীশাহী বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবনচন্দ্র মাইতি ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। প্রথমে শুনবেন প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই বিষয়ে কথিকা, বলবেন খেরওয়াল রাজ কিষ্কু, পরে লোকগীতি অর্জুন সোরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কিষাণ বাণী, রাজ্যে মাছ চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, এই বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার, নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গানে গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের শপথ, বলবেন তরুণ পাল। 8:00 আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সহযাত্রী দ্বিতীয় পর্ব, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, এই বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনায় সেহনাজ আব্দুর রৌফ। শুনবেন প্রথম পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজ্যশ্রী ঘোষ। 9:30 শ্রবণী, থাকবে কথিকা জন্ম শতবর্ষের আলোয়ে মনীন্দ্র গুপ্ত, বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়, ব্যক্তিগত স্মৃতিচারণে কবি অরণী বসু। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান 10:10 রবীন্দ্রসঙ্গীত তমালিকা গুহের কণ্ঠে, 10:45 নজরুল গীতি শিল্পী রীতা চট্টোপাধ্যায়, 11:00 লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলির অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভাড়িয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা আনন্ত নাগকে বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি, ব্রামা ইউগান এবং

0: কার্তিক আরিয়ান চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য, রাজকুমার পেরিয়ার স্বামী আমারান ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন, অন্যদিকে কালকি 2898 AD সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবি নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রানদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দেল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগের সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তার সাঁওতালি ছবি আঙ্গেরির জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্স ANTF-এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ ও দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সৃষ্টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF-এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে রাজ্যে যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত 42 করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলায় কমিশনের লক্ষ্য। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বসেন। CEO অফিসের পক্ষ থেকে ইতিমধ্যে সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে SIR প্রক্রিয়ায়, যাদের নোটিশ দেওয়া হয়েছে। CEO দপ্তরের পক্ষে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। আগের SIR এর সময় যাদের নাম কোনোভাবেই ভোটার তালিকায় পাওয়া যায়নি তাদের ক্ষেত্রেই এই নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ এবং এই সংক্রান্ত অভাব অভিযোগের জবাব দেওয়ার জন্য আগামী মাসের 29 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই সংক্রান্ত শুনানি ত্বরান্বিত করতে আয়োজন করা হয়েছে বিশেষ শিবিরের। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্ট কুরির সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যাল বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানারের সঙ্গেও কথা বলেন তিনি। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াংয়ের সঙ্গে বৈঠকে ভারত ইএফটির বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ আগামী 20 অক্টোবর কার্যকর হবে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এই চুক্তির ফলে নিউজিল্যান্ডে ভারতের রপ্তানি করা পণ্যের 100% শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে। আগামী 4 থেকে 5 বছরে দুদেশের পণ্য পরিষেবা সংক্রান্ত বাণিজ্য প্রায় 35,000 কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যে এই কৌশলগত অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, বাড়বে অর্থনৈতিক অংশীদারিত্ব। শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশের এমএসএমই, কৃষক, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম শিল্পীরা উপকৃত হবেন।
3: It is an important moment for our businesses, for our farmers, for our exporters and MSMEs, for our professionals and consumers who will all benefit from the commitments undertaken in this agreement. It provides duty-free access to 100% of our exports to New Zealand right from entry into force, and also facilitates significant investments of $20 billion over the next 15 years from New Zealand to India.
0: ভারত ও কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা সংক্রান্ত আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী 5 অক্টোবর এই চুক্তি নিয়ে পরবর্তী দফার আলোচনা শুরু হবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, আগামী 90 দিন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক T-72 এবং T-90 ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়ার ইউনিট APU কেনার লক্ষ্যে অ্যাকিউরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল 586 কোটি টাকার বিনিময়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিং। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ভারত ফাইনালে ওঠে। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। অন্যদিকে ভারতীয় মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। কাজাকিস্তানকে 3-0 হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। খবর শেষ হলো, পরের খবর
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। একটি বিশেষ ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30

সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 12 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332120250, 0332120612, 0632120500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাকআদালত/পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। শুনলেন 138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা।

0: শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন। এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা। এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক। এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আমাদের সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছে। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি, যেগুলো আমরা

এখন সেগুলো আমরা তার উপর জোর দিচ্ছি। যেমন গোল্ডফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেডটেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ। এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম, গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10 থেকে 15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে

0: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
1: আমরা রঙিন মাছ বলতে বুঝি, আমরা দেখে থাকি বিভিন্ন জায়গাতে এবং অনেকে বাড়িতে রাখেন, যে অ্যাকোরিয়ামে যে সমস্ত সুন্দর সুন্দর রং এবং তাদের স্বভাবযুক্ত মাছ সেগুলোকে বোঝায়। তো এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম একটা আমাদের হবি বা শখ, এই রঙিন মাছকে রাখা, এবং এর মাধ্যমে আমরা বিশেষ করে মনের খুব শান্তি পাই অনেকে আমরা। তো এই রঙিন মাছ কিন্তু চাষও হয় এবং এদের উৎপাদন করা যায়। এর উৎপাদন করে একটা ভালো অর্থকরী, বিশেষ করে গৃহপালিত কার্যকলাপ হিসাবে এটা একটা ভালো অর্থকরী দিক, এবং আমাদের দেশ এই রঙিন মাছ চাষের দিকে অনেকটা এগিয়ে গেছে এবং আমাদের সম্ভাবনাও প্রচুর। আমাদের যেমন দেশীয় চাহিদা রয়েছে, এর সঙ্গে সঙ্গে বিদেশেও এই মাছ প্রচুর আমাদের দেশ থেকে বিদেশে রপ্তানি হয়। তো আমাদের এই মাছগুলো, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, আমাদের সেই প্রজাতির মাছগুলোকে বিশেষ করে, যেমন আমাদের দেশি প্রজাতিও কিছু রয়েছে, সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতিও কিছু আছে, যেগুলো সহজেই গৃহপালিত রূপে আমাদের কয়েকটা জেলাতে একটা মানে ইন্ডাস্ট্রি হিসাবে, ক্ষুদ্র কুটির শিল্প হিসাবে এর কার্যকলাপ চলছে। যেমন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, নদিয়ার কিছু অংশ এবং বর্তমানে উত্তরবঙ্গেরও জেলাগুলোতে কিছু কিছু চাষি এবং ভাই এবং বোনেরা বা মায়েরা তারা করছেন। এই মাছগুলোকে বিশেষ করে আমাদের দেশি মাছগুলোর মধ্যে পুঁটি জাতীয় অনেক মাছ রয়েছে, চাঁদা মাছ রয়েছে, তারপরে তেচোখা মাছ রয়েছে, যেগুলো প্যাকাল মাছ, গুতুম মাছ, এগুলো আমাদের দেশীয় প্রজাতি রয়েছে। এর সঙ্গে সঙ্গে বিদেশি প্রজাতি অনেক আছে, যেগুলো আমরা জানি গাপ্পি, মলি, প্ল্যাটি, তার সঙ্গে সঙ্গে আমাদের গোল্ড ফিশ খুব জনপ্রিয় মাছ, তারপরে অ্যাঞ্জেল, এই সমস্ত মাছ কিন্তু যথেষ্ট বাজার রয়েছে। এর সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু খুব উচ্চ মূল্যের নয়, এর সঙ্গে সঙ্গে উচ্চ মূল্যেরও কিছু প্রজাতি, যেগুলো আমরা এখন সেগুলো

0: আমরা তার উপর জোর দিচ্ছি। যেমন গোল্ডফিশেরই কিছু ভ্যারাইটি যাদের দু তিন রকম রং দেহে, তারপরে রয়েছে আমাদের ব্ল্যাক শার্ক, রেড টেল ব্ল্যাক শার্ক, তারপরে রেনবো শার্ক, সিলভার শার্ক, তারপর প্যারট ফিশ। এই সমস্ত মাছ কিন্তু আমাদের চাষি ভাইয়েরা করতে পারেন এবং এর প্রযুক্তিও আছে, কিন্তু সহজেই বাড়িতে করতে পারেন গোল্ড ফিশ, এর সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেল এবং যে সমস্ত আমি ছোট ছোট মাছ বললাম, গাপ্পি, মলি, প্লাটি, সেইগুলোকে নিয়ে সহজেই আমাদের চাষি ভাইয়েরা এবং চাষি মায়েরা বাড়িতে ছোট ছোট ট্যাঙ্ক বানিয়ে এবং উৎপাদন করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি একটা ছোট একটা ইউনিট যদি করা হয়, সেখান থেকে প্রায় 10-15 হাজার টাকা প্রতি মাসে আমাদের লাভ আসতে পারে। তো গ্রামীণ অর্থনীতি বিকাশের ক্ষেত্রে এই রঙিন মাছ চাষ একটা বড় ভূমিকা আমাদের দেখিয়েছে এবং এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো আমাদের কলকাতা এই রঙিন মাছ চাষের বিদেশে রপ্তানির হচ্ছে একটা ভারতের মধ্যে সবচেয়ে বড় হাব বা কেন্দ্র। কলকাতা থেকে প্রচুর মাছ যেগুলো বিদেশে যায় এবং বিদেশ থেকেও আমাদের এখানে আসে। তো সেই হিসেবে এই মাছের কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে উৎপাদন করে প্রচুর চাষি ভাই এবং চাষি মায়েরা আছে যারা সরাসরি কলকাতায় এর বাজারজাত করে থাকে। এবং কলকাতায় আমরা জানি আমাদের সবচেয়ে বড় পেট মার্কেট, যেটা আমরা হাতিবাগানে জানি, গালিফ স্ট্রিট, সেখানেও কিন্তু সরাসরি এই মাছ বিক্রয় করা যায়। তো সেই দিকে লক্ষ্য রেখে রঙিন মাছ সহজেই করা যায়, এর কিন্তু রোগ ব্যাধি খুব বেশি হয় না। শুধুমাত্র আমাদের লক্ষ্য রাখতে হবে যে জলটাকে, জলের যে পরিবেশ, জলের গুণাবলী, সেগুলোকে ঠিক রেখে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয়, করে এদেরকে নির্দিষ্ট খাবার দিয়ে এই মাছগুলোকে করা হয়। এবং কিছু কিছু মাছ আছে যেগুলো সহজেই এর নিজেরাই আমাদের চাষি ভাইয়েরা বাচ্চা উৎপাদন করে বড় তৈরি করে সেগুলোকে বিক্রি করতে পারেন। তো এই মাছগুলো আমাদের প্রায় 10 টাকা থেকে কিছু কিছু মাছ 50-100 টাকা পর্যন্ত বিভিন্ন ভ্যারাইটির মাছ বিক্রি হয়ে থাকে প্রতি পিস হিসাবে। তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের কিছু কিছু সফল চাষি এবং ভাইয়েরা আছেন যারা রঙিন মাছকে জীবিকা হিসেবে নিয়েছেন এবং এই আমাদের পার্শ্ববর্তী জেলা হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনায় এরকম সফল চাষি ভাই এবং মায়েরা, তারা রঙিন মাছের গ্রাম হিসাবে তারা পরিচিত। তো সুতরাং আর্থসামাজিক উন্নয়নে রঙিন মাছ চাষ একটা যথেষ্ট বড় ভূমিকা নিয়ে আসছে।
1: শুনলেন রঙিন মাছের চাষ ও উৎপাদন, এই বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থা সমতুল্য বিশ্ববিদ্যালয় কলকাতা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর গৌরাঙ্গ বিশ্বাস।
2: এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হতে পারে। ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় অস্থি সন্ধির পুনর্গঠন। এই নিয়ে একটি কথিকা বলছেন পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
1: আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অস্থি সন্ধির পুনর্গঠন, অথবা আমরা খুব সহজে বলতে পারি যেখানে কোনো অস্থি সন্ধির ক্ষয়জনিত বা চোটজনিত আঘাত হয়েছে সেখান থেকে সেটাকে স্বাভাবিক পর্যায়ে কীভাবে নিয়ে আসা সম্ভব। সবার আগে আমাদের জানতে হবে যে কেন আমাদের এই অস্থি সন্ধির পুনর্গঠনের প্রয়োজন। সবার আগে যেটা মনে পড়ে আমাদের, যেটা চারপাশে ভর্তি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে হাঁটুর ক্ষয়, অর্থাৎ বয়স, অস্টিওআর্থ্রাইটিস অথবা কোনো আঘাত বা অতিরিক্ত ব্যবহারের কারণে। যেমন যিনি হয়তো রানার খুব দৌড়েছেন সারা জীবন, দেখা যায় তার হাঁটু কিন্তু তাড়াতাড়ি ক্ষয়ে আসে। সুতরাং কি হয়, হাড়ের মাথায় যে তরুণাস্থি আছে বা কার্টিলেজ আছে সেইটা কিন্তু ক্ষয়ে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হতে পারে, হাড় ক্ষতিগ্রস্ত হতে পারে, বা জয়েন্টের চারপাশের বা অস্থিসন্ধির চারপাশের যে লিগামেন্টস টেন্ডেন্সগুলো আছে সেইগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবার আসব আমরা যে পেইন বায়োলজিক্স বা রিজেনারেটিভ মেডিসিনের যে গুরুত্বপূর্ণ অংশ সেই জিনিসটা কি। এটা হচ্ছে যে শরীরের নিজস্ব যে হিলিং রেসপন্স আছে সেটাকে ব্যবহার করে ক্ষতিগ্রস্ত যে জয়েন্ট আছে বা যে কোষ আছে তার কার্যকলাপকে উন্নত করা। অনেক ধরনের চিকিৎসা এক্ষেত্রে হয়, যেমন যদি খুব হাড় ভেঙে গেছে, বেঁকে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্জারি বা প্রয়োজন আছে। কিন্তু যেখানে আপনার শুধুমাত্র ক্ষয় রয়েছে সেক্ষেত্রে আমরা বেশ কিছু এই পেইন বায়োলজিক্স সংক্রান্ত চিকিৎসা করে থাকি। যেমন একটাকে বলা হয় হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি, অর্থাৎ প্লেটলেটের বাংলা করলে আক্ষরিক বাংলা দ্বারা অণুচক্রিকা। এটা এক ধরনের রক্তকণিকা যেটার মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর বা আমাদের টিস্যুকে রিজেনারেট করার ক্ষমতা সম্পন্ন কিছু অংশ থাকে, যেটা আমাদের পেশেন্টের জয়েন্টে ইনজেক্ট করে দিলে দেখা যায় যে সেই জয়েন্টের ইম্প্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো এর মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটাকে আমরা বলি পিআরপি, তার ভেতরে আবার দুটো ভাগ আছে, একটা যেখানে প্লেটলেট রিচ, একটা প্লেটলেট পোর। এরা যখন আমরা অস্থিসন্ধিতে ইনজেক্ট করা হয় তারা কিন্তু এই ক্ষয়জনিত কার্টিলেজকে মেরামতে সাহায্য করে। শুধু মেরামত নয়, এক্ষেত্রে আমরা আরেকটা জিনিসও অনেক সময় আরেকটা চিকিৎসাও করে থাকি যেটাকে বলে হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড বা ক্রসলিঙ্কড হায়ালুরোনিডেজ। এরা কি করে, এরা করে হচ্ছে জয়েন্টের যে ইনফ্লামেটরি পরিবেশ ছিল, অর্থাৎ যে জন্য ব্যথা হচ্ছিল সেটাকে কমায়, জয়েন্টের লুব্রিকেশনে সাহায্য করে, অর্থাৎ জয়েন্টটা যেন স্বাভাবিকভাবে তার মুভমেন্টটা করতে পারে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি জয়েন্টের ফাংশন, অর্থাৎ চললে যে ব্যথা হয় সেইটাকেও কিন্তু সুস্থ করতে পারে। এছাড়াও কিছু কিছু পেইন বায়োলজিক্স বা আরও উন্নত চিকিৎসা আসছে যেগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে। যেমন একটা হচ্ছে বিম্যাক বলা হয়, অর্থাৎ যেখানে বোন ম্যারো বা রক্তের ভেতরের একটা অংশ, আমাদের হাড়ের ভেতরের একটা অংশ, অস্থি মজ্জার অংশকে জয়েন্টে ইনজেক্ট করা হয়, এবং আরেকটা হচ্ছে ফ্যাট থেকে স্টোমাল সেল ইনজেক্ট করা হয়। এগুলো আপকামিং চিকিৎসা এবং ভবিষ্যতে আসতে চলছে। এছাড়াও আমাদের অস্থিসন্ধির পুনর্গঠনের জন্য আরেক ধরনের চিকিৎসাও আসছে, সেটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল থেরাপি। যদিও এগুলো এখনও গবেষণার পর্যায়ে আছে, তবে ডেফিনেটলি অদূর ভবিষ্যতে হয়তো এইগুলো আমাদের একটা চিকিৎসার মূল স্ট্রিম বা মূল ধারার মধ্যে চলে আসবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সবার জন্য কিন্তু চিকিৎসা এক নয়, অর্থাৎ আপনার কতটা জয়েন্টের ক্ষয় হয়েছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল বা আপনার চলাফেরা কতটা প্রয়োজন এবং জয়েন্টের অবস্থা, এইগুলো দেখেই কিন্তু চিকিৎসাটা নির্বাচন করতে হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু পেইন মেডিসিন এবং পেইন ফিজিশিয়ানের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা মনে রাখতে হবে রিজেনারেটিভ মেডিসিন বা এই অস্থিসন্ধির পুনর্গঠনজনিত যে চিকিৎসা, এটা কিন্তু কোনো ম্যাজিক বুলেট নয়, মানে এই ক্ষেত্রে একবার দিয়ে দেব এবং পেশেন্ট ভালো হয়ে যাবে, এরকম সবসময় নাও হতে পারে। এগুলো ধীরে ধীরে আমাদের কার্টিলেজকে তৈরি করতে সাহায্য করে, এবং পেইন ফিজিশিয়ানের কাছে আপনি ভালো করে দেখান, আপনি রোগ নির্ণয় করুন এবং ওজন নিয়ন্ত্রণ করুন, এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমেই কিন্তু এ ধরনের ক্ষতিগ্রস্ত জয়েন্টও স্বাভাবিক জায়গায় ফিরে আসতে পারে।
0: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন একটি কথিকা, অস্থি সন্ধির পুনর্গঠন, এই শিরোনামে। কথিকাটি বললেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving. Albert Einstein. Albert Einstein, বিশ্ববরেণ্য বিজ্ঞানী আইনস্টাইন, তিনি কি বলছেন? তিনি বলছেন, এই জীবনখানা বাইসাইকেলে চড়ার মতন। সাইকেলে চড়লে, যারা জানেন তারা জানেন যে সারাক্ষণ চলতে হয়, দাঁড়িয়ে গেলেই পড়া একেবারে বাধ্য, দাঁড়ানো চলবে না। কিপ অন মুভিং, জীবনটাও তাই। ব্যালেন্স যদি রাখতে হয় তাহলে চলতে হবে, চলতে হবে, দাঁড়িয়ে গেলে চলবে না। আমরাও তো তাই বলি, তাই শিখে এসেছি। চরৈবেতি চরৈবেতি, চলার নামই তো জীবন, তাই না? স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে, জানাই সুপ্রভাত।
1: আজ 22শে সেপ্টেম্বর, দেখে নিই ইতিহাসের পাতায় আজকের দিন। রবীন্দ্র সাহিত্য, শিল্প ও সঙ্গীতের অন্যতম প্রবক্তা সৌমেন্দ্রনাথ ঠাকুর 1974 সালের 22শে সেপ্টেম্বর আজকের দিনে পরলোকগমন করেন। সুধীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সৌমেন্দ্রনাথ বিপ্লবী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুর পরিবারে তাঁর ব্যতিক্রমী অস্তিত্ব প্রকাশ করে গেছেন। নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রায়ের পর আন্তর্জাতিক কমিউনিস্ট জগতে ভারতীয় হিসাবে তাঁর পরিচয়ই সর্বাধিক। 1921 সালে নিখিল ভারত ছাত্র সম্মেলনে যোগদানের জন্য আহমেদাবাদে যান। লাঙ্গল পত্রিকায় কমিউনিস্ট ম্যানিফেস্টোর বঙ্গানুবাদ প্রকাশ করেন। কমিউনিস্ট আন্দোলনের পুরো ভাগে থাকার খেসারত তাঁকে দিতে হয়েছিল। 8 বছর কারাবাস করতে হয় তাকে। 1937 সালে গড়ে তোলেন নিজস্ব দল, দ্য রেভলিউশনারি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। পরে অবশ্য এই দল ভেঙে যায়। কল্লোল গোষ্ঠীর এই লেখক জার্মান, ফ্রেঞ্চ, রাশিয়ান, ইংরেজি এবং বাংলা ভাষায় বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ত্রয়ী, যাত্রী, রবীন্দ্রনাথের গান, রাশিয়ার কবিতা, গান্ধী প্রভৃতি। ফ্যাসিবাদের ওপর লেখা তাঁর প্রবন্ধগুলি একত্রে হিটলারিজম অ্যান্ড দ্য এরিয়ান

0: বার্লিন জার্মানি আজনার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি রইল তাঁর প্রতি।
1: ১৯৭০ সালের ২২শে সেপ্টেম্বর প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান হয়। পড়াশুনো খেলাধুলো সবইতেই উৎসাহী ছিলেন তিনি, কিন্তু আইন পাশ করার পর পাকাপাকিভাবে সাহিত্য চর্চায় মন দেন ১৯২৯ সালে। ১৯৩৮ আকাশে মুম্বাই থেকে চিত্রনাট্য লিখে জীবিকা নির্বাহ করতেন। ১৯৫২ সালে সিনেমা জগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সাহিত্যকর্মেই আত্মনিয়োগ করেন। সৃষ্টি হয় ব্যোমকেশ এবং বরদার মতো বিখ্যাত চরিত্র। ছোট গল্প উপন্যাস ছাড়াও রহস্য রোমাঞ্চ সিরিজে বহু কীর্তি রেখে গেছেন শরদিন্দু। ইতিহাসের গল্পাশ্রিত তাঁর রচিত গ্রন্থের মধ্যে গৌরমল্লার এবং তুঙ্গভদ্রার তীরে উল্লেখযোগ্য। অন্যান্য গ্রন্থের মধ্যে জাতিস্বর, বিষের ধোঁয়া এসকল গ্রন্থ পাঠক মহলে বেশ সুরগোল তুলেছিল। সাহিত্যের সব শাখাতেই তাঁর বিচরণ ছিল অবাধ এবং স্বচ্ছন্দ। শিশু সাহিত্যে তাঁর তিনটি গ্রন্থের নায়ক সদাশিব, আর বড়দের জন্য আজও জনপ্রিয় শরদিন্দু অমনিবাস।
0: বিশিষ্ট সাহিত্যিক তারকনাথ গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান ঘটে ১৮৯১ সালের আজকের দিনে। কর্মজীবনে বহুদিন পশ্চিমবঙ্গের উত্তর অংশে থাকার অভিজ্ঞতা তিনি লিপিবদ্ধ করেন ১৮৭৩ সালে প্রকাশিত স্বর্ণলতা উপন্যাসে। বঙ্কিমচন্দ্রের রোম্যান্সের প্রভাবমুক্ত হয়ে বাঙালি মধ্যবিত্ত পরিবারের সুখ দুঃখ ব্যথা বেদনার অন্তরঙ্গ ছবি এঁকেছেন। স্বদেশ ও সমাজ থেকে উপকরণ নিয়ে প্রথম সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তাঁরই। তাঁর লেখা উপন্যাসের মধ্যে হরিষে বিষাদ, অদৃষ্ট ললিত সৌদামিনী উল্লেখযোগ্য। আজ তাঁর প্রয়াণ দিবস।
1: এখন দেশবন্দনা।

অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোস ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন লেসার পদ্ধতির মাধ্যমে। লেজার প্রসিডিওর করছেন পিজি হসপিটালের প্রাক্তন প্রখ্যাত সার্জন ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136, আবার বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

শুনছেন প্রাত্যহিকী, চলছে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষ। আর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষের আজকের দিনের যে প্রথম চিঠিখানি আমার হাতে তুলে নিলাম, আপনারা জানেন বিষয় অবশ্যই ভোল বদল। চিঠি লিখছেন পিউপা ঘোষ, গ্রাম সুকডাল, বুদবুদ পূর্ব বর্ধমান থেকে। শুনো শুনো আজ তবে বোর নিব বিশ্বহরির কাহিনী, করজোরে প্রণামী দাঁড়ায় আছেন যত মানিগুণী। সুরে সুরে এই গান, তারপর মোটা একখানা কাগজের পাকানো গোলা থেকে খুলতে শুরু হতো একটু একটু, বেরিয়ে আসত রঙিন পটে চিত্র। কখনো চাঁদ সদাগরের সপ্তকুড়ি মধুকর ডুবে যাচ্ছে, কখনো বেহুলার সঙ্গে লক্ষিন্দারের বিবাহ, আবার কখনো দিশাহীন বেহুলার ভেলায় ভেসে যাওয়া।

0: তার সঙ্গে সঙ্গে চলতো গান গেয়ে সেই চিত্রের বর্ণনা, সব যেন চোখের সামনে উঠত ভেসে। ভাদ্রমাস পড়লে চাষ শেষ করে এই পটুয়ারা আসত গাঁয়েগঞ্জে। যেমন করে মনসা মঙ্গল গাইত, তেমনি করে শিবপুরাণ, অন্নদামঙ্গল, কখনো আবার রামায়ণ, মহাভারত। আর তাই অনেক মানুষ না পড়েও এইসব মহাকাব্যের গল্প শুনে শুনেই মুখস্থ করে ফেলত। আবার স্কুলে যখন এসেছিল এই পটুয়ারা, তখন সুরে সুরে শুনিয়েছিল ঈশপের গল্প। কিন্তু দিন বদলে মানুষের স্বাদ বদলাতে আর দেরি হয় না, এসব আর দেখতে আসে না কেউ। পট বানাতেই বিস্তর খরচ, তেমন উপার্জন তো হয় না। ফলে পটুয়া কর্ম পরিবর্তন পরিবর্তন করেই পেটের দায়ে। তবু কেউ কেউ নিজের ঐতিহ্য, বাংলার শিল্পকে টিকিয়ে রাখে, ভালোবেসে পূর্বপুরুষের হাত ধরে শেখা এই শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে বেশ কিছু ভুল বদল করে, ভালো উদ্যোগে মানুষের পাশে দাঁড়ায়। এই যে পুষ্টি সপ্তাহ পার হলো, তাতে তারা জায়গায় জায়গায় গিয়ে পটের ছবি গানের মধ্যে তার উপকারিতা প্রচার করে। কখনো গর্ভবতী মা বাচ্চার সুরক্ষার কথা প্রচার করে, মাঠে ঘাটে শৌচকর্মের অপকারিতার কথা প্রচার করে, চাষি ভাইদের রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহারের কথায় গান বাঁধে তারা। আবার পট জুড়ে কন্যা সন্তান বাঁচানোর কথা, তাকে লেখাপড়া শেখাবার কথা, তাও তো থাকে। ঘরের কোণে আর থাকা নয়, মুছতে হবে কান্না, শুধু কি আর শিখবো মোরা ঘরদোর আর রান্না, আমরাও তো আকাশ ছোঁব, মাখবো জ্ঞানের আলো, শিক্ষা পেলে মুছে দেব সমাজের সব কালো। গিয়ে ওঠে পটুয়ারা, জেগে থাকে পট শিল্প। পিউপা ঘোষ, সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। সত্যি আমাদের অনেক যে হারিয়ে যাওয়া, হারিয়ে যেতে বসা কৃষ্টি সৃষ্টি, আমাদের লোকজ সংস্কৃতি, তারই মধ্যে একখানি এই পটচিত্র, পটের গান। শোনালেন আপনি সে কথাই।
1: এবারে চিঠিটি লিখেছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এডিশন রোড থেকে জয়ন্ত দত্ত। লিখছেন, প্রিয় প্রাত্যহিকী, সত্যি কথা বলতে তোমার এ পক্ষের বিষয়ে ভুল বদল নিয়ে লিখতে গিয়ে সাংসারিক জীবনের অনেক কথা মনে পড়ে যায়। এই যেমন কদিন আগের ঘটনা উল্লেখ করছি, এক সপ্তাহ ধরে গৃহপরিচারিকা আসছেন না, গৃহিণীর মেজাজ তুঙ্গে, সকাল থেকেই গজগজ করছে, একটু ভয়ে ভয়ে আছি, হ্যাঁ কিংবা নায়ে উত্তর দিচ্ছি, শোনো এই মাসে মাইনে কাটবো কিন্তু, খুব বাড় বেড়েছে, বলা নেই কওয়া নেই, এক সপ্তাহ হয়ে গেল, একটা লোকও তো ঠিক করে যেতে পারত, এই ঠান্ডায় বাসন মাজতে মাজতে হাড় হিম হয়ে গেল। তাই তো, তুমি যদি বাগড়া দিয়েছ তো দেখবে, সেবার মেয়ের শরীর খারাপ বলে কাঁদুনি গাইল, আর তুমি 200 টাকা দিয়ে দিলে ডাক্তার দেখানোর জন্য, বলি 200 টাকা কি মাগনা নাকি, তোমার জন্যই এত মাথায় উঠেছে, এই জন্য বলি কাজের লোকেদের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করতে হয়। আহা, অমন বলছো কেন, আপদে বিপদে তোমারও তো কত কাজ করে দেয়, এমনি দেয় নাকি, গৃহিণী মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, এটা সেটা আমিও কম দিই না, পুরনো জামা কাপড়, বিছানা চাদর সবই তো দিয়ে দিই। এমন সময় হঠাৎ পিছনের দিকের গেট খোলার আওয়াজ কানে আসে, বাইরে বেরিয়ে দেখি শীর্ণকায় ভদ্রমহিলাকে, ঠিক চেনা যাচ্ছে না যেন, দিদি গো আমার ছোট মাইয়াডারে বাঁচাইতে পারলাম না, বলেই উঠোনে আছড়ে পড়ে। বউ রান্নাঘর থেকে ছুটে আসে উঠোনে, হতভম্ব হয়ে চিৎকার।

করে ওঠে, সে কি গো? তারপর দুজন দুজনকে জড়িয়ে সে কি কান্না! ঘটনার আকস্মিকতায় আমিও কেমন ভেবাচাকা খেয়ে যাই। দূর থেকে দুই মায়ের হৃদয় বিদারক আর্তনাদ দেখতে থাকি। লিখলেন জয়ন্ত দত্ত, এডিশন রোড, দুর্গাপুর,

0: সৌম্যদীপ ভূঁইয়া। এবারের চিঠিখানি লিখছেন কাকদীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। কি আর বলি প্রাত্যহিকে, কি আর লিখি তোমায়, বিশ্বাসত প্রাণ হারালো ঘাতক শ্রেণীর বোমায়। হাত পা ভাঙা পঙ্গু সমাজ, দিকে দিকে নগ্ন কোলাজ, নাড়ব করা কোন দাঁড়েতে বিবেক নর্দমায়। সব কিছুকে লিখতে পারি তেমন ভাবে তোমায়, ভোল বদলের এই দুনিয়ায় ভরসা করবে কাকে, সুযোগ বুঝে ফেলবে না যে তোমায় গভীর পাঁকে। যায় না বোঝা বাইরে থেকে, আড়াল করে মুখটি ঢেকে, মুখোশ দেখে বুঝবে কি ভাই কে কোন ছবি আঁকে। দিন বদলের এই দিনে আজ রাখবে পাশে কাকে। ধরো তোমার অনেক টাকা, অনেক প্রতিপত্তি, যত খরচ করো না ভাই কমবে না এক রত্তে। আপদ বিপদ আসবে যাবে, স্বজন সুজন পাশে পাবে, পড়বে যখন গোত্তা খেয়ে থাকবে না কেউ সত্যি। আশেপাশে থাকবে সবাই, থাকলে প্রতিপত্তি। কাজ ফুরলেই দেখবে তাদের অন্য রকম রূপ, ভাবছো যাদের কাছের মানুষ থাকবে তারা চুপ। উপকারের নেই কোনো দাম, ঝরলো পড়ে কার কত ঘাম, ওসব হিসেব কেউ রাখে না, আবর্জনার স্তূপ। তোমার ভীষণ দরকারে তার দেখবে আসল রূপ। এই আমাকেই দেখো না রোজ নিত্য নতুন সাজে, বাড়ির থেকে বেরিয়ে পড়ি যাই যে নিজের কাজে, সেইখানেতেও হরেক রকম লুকিয়ে রাখি আঘাত যখন পাবে না মিল এই আমিতেই সকাল কিংবা সাজে। পাল্টে ফেলি নিজেকে রোজ ভিন্ন ভিন্ন সাজে, আবার খোঁজে এই আমিটাই সবার কি কি দোষ, ভোল বদলের গন্ধ পেলেই উগরে দিতে রোষ। হয় না দেরি চোখ পাকাতে, বিশ্বাসী নই চুপ থাকাতে, ছড়িয়ে দেবই চতুর দিকে প্রবল অসন্তোষ। খুঁত খুঁতে খুব আমার আমি, এইটে আমার দোষ। সৌম্যদীপ ভূঁইয়া, কাকদীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখলেন চিঠিখানি। আমাদের অনেকেরও এমনটাই তো দোষ বটেই। আসা যাক পরের চিঠিতে।
1: এবারে চিঠিটি পাঠিয়েছেন বীরভূমের কিন্নাহারের পরোটা গ্রাম থেকে পৃথ্বীরাজ সরকার। লিখছেন প্রভাতী বন্ধু প্রাত্যহিকী। ভোল বদল শুধু মানুষেরই স্বভাব নয়, প্রকৃতিও মাঝে মাঝে এমন ভেলকি দেখায় যে তার মর্জি বোঝা দেয়। এই শরতের আকাশটাই দেখো না, সকালে রোদের তেজে ছাতা নিয়ে বেরোতে হচ্ছে, পরক্ষণেই ঘন কালো মেঘ, বজ্রবিদ্যুৎ, মুষলধারে বৃষ্টি, আবার একটু পরেই ঝলমলে রোদ। যেন আকাশও আজকাল নিজের মেজাজের সঙ্গে নিজেই লুকোচুরি খেলছে। তবে মানুষের ভোল বদলের অভিজ্ঞতা না হয় আজ বাদই দিলাম, সে গল্পের তো আর শেষ নেই। আজ বরং একটি নির্বাক প্রাণীর ভোল বদলের গল্প বলি। তখন আমি বেশ ছোট, এক বিকেলে গ্রামের মাঠে খেলছিলাম, দেখি এক কাকু একটি হৃষ্টপুষ্ট গরু কিনে এনেছেন। সুন্দর শান্ত সেই গরুটিকে দেখতে এমন ভিড় করলাম যেন পাড়ায় নতুন সিনেমার নায়ক এসেছে। পরদিন হঠাৎ প্রচণ্ড চিৎকার, ছুটে গিয়ে দেখি সেই শান্ত গরুটি একেবারে রণমূর্তি ধারণ করেছে। দুধের বালতি দূরে আর কাকু পায়ে হাত দিয়ে কাতরাচ্ছেন। পরে জানা গেল নতুন মালিককে সে মেনে নিতে পারেনি, সারাদিন কিচ্ছুটি মুখে তোলেনি। খবর পেয়ে পুরনো মালিক এলেন, তাঁকে দেখেই গরুটির চোখে ফিরে এলো সেই চেনা মায়া। জীব দিয়ে আদর করল প্রিয় মানুষটিকে, মালিকও তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। গরুটির নাম ছিল সন্তোষী।

0: আজ সন্তোষী নেই, কিন্তু তার সেই ভুল বদল আজও মনে পড়ে। আসলে প্রাত্যহিকই ভুল বদল মানেই সবসময় স্বভাবের পরিবর্তন নয়, কখনো কখনো তার আড়ালে লুকিয়ে থাকে মনের গভীরে জমে থাকা ভালোবাসা, অভিমান আর আপনজনকে হারানোর কষ্ট। বাহ্যিক ভুল বদলের আড়ালেই সেদিন প্রকাশ পেয়েছিল সন্তোষীর রূপ। দেখেছিলাম একটি নির্বাক প্রাণীর নিঃশব্দ ভালোবাসা। লিখলেন পৃথ্বীরাজ সরকার, গ্রাম পরোটা, পোস্ট অফিস থানা কিন্নাহার, জেলা বীরভূম থেকে।
1: বীরভূম থেকে এবারে হুগলিতে যাওয়া যাক। মীনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন, ভোল বদল অর্থ সম্পূর্ণ পরিবর্তন। পরিবর্তনশীল জগতে আত্মিক চারিত্রিক বেশভূষায় চেহারায় পরিস্থিতির বদল ঘটছে অহরহ। ইতিবাচক ও নেতিবাচক দুই রূপান্তর জগতে লক্ষণীয়। দস্যু রত্নাকরের ঋষি বাল্মীকি, মূর্খ কালিদাসের মহাকবি, চণ্ডাশোকের ধর্মাশোকে পরিবর্তন ইতিহাস খ্যাত। বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজে আমূল পরিবর্তন এসেছে। ধানের বীজ বপন, ধান কাটা, ঝাড়াইতে কায়িক শ্রমের পরিবর্তনে মেশিন ব্যবহৃত হচ্ছে। লিঙ্গ বদলে মানব থেকে মানবী হওয়াটাও ভুল বদলেরই দৃষ্টান্ত। সোশ্যাল মিডিয়াতে এআই সহযোগে দেখছি অনেকেরই ভুল বদলের ছবি। জন্মস্থান সেই যে গ্রামটি, সেখানে এখন আর নেই মাটির দ্বিতল বাড়ি, এখন ইট সিমেন্টের পাকা বাড়ি। দোকান বাজার, পিচের রাস্তা, বৈদ্যুতিক আলো, ঘরে ঘরে টিভি, ফ্যান, মোবাইল ফোন, ফ্রিজ, এসি, ইলেকট্রনিক সরঞ্জাম সামর্থ্য মতো, স্যানিটারি বাথরুমে কমোড, কল, গিজার, শাওয়ার, গঙ্গার তীরের স্নানের ঘাটগুলোর সিঁড়ি এখন বাঁধানো। ঢেঁকির বদলে রাইস মিল, মুড়ি ভাজার মাটির কড়াই খোলা, কুচি কাঠি, হুধাও, মেশিনে ভাজা হচ্ছে মুড়ি। গঙ্গার তীরে পিঁড়ে পেতে দুলে দুলে শাড়ি কাচার চিত্র বিরল। অনেকের ঘরেই ওয়াশিং মেশিন, ধান সিদ্ধের একমুখো যুগল উনুনে জ্বালানি ঠেলা বন্ধ। আসছে ধান বেচে চাল, মুড়ি, ফাস্টফুড। গ্রাম বনেছে আধা শহরে। মানুষজন পরিশ্রম বিমুখ, খাওয়ার পরিমাণটাও কমেছে। পোশাক পরিচ্ছদ শহর গ্রামে একই, হাতে হাতে স্মার্টফোন। দুপুরে সুর করে মনসামঙ্গল, রামায়ণ, মহাভারত পড়া হয় না। চাপা কলের বদলে হচ্ছে সময় মতো পানীয় জলের সাপ্লাই। বাস টোটো চলছে, অল্প দূরত্বেও মানুষ হাঁটে না, নতুনত্ব চুল ছাঁটে। বয়স্করাও রকমারি রঙে রাঙা করছেন চুল। অজয় ও ভাগীরথীর তীরে গ্রামটি হয়েছে পর্যটন কেন্দ্র। বিশাল এলাকায় শিব, কালী, শ্রীরাম, কৃষ্ণ, বিবেকানন্দ, রাধা কৃষ্ণের মন্দির, সাজানো গোছানো ফুল ফলের বাগান, লাগোয়াল জমিতে সুদৃশ্য সবজি ফসল, স্নানযাত্রীদের নিত্যাগমন, দোকান পশারি হইচই, মহালয়াতে বিশাল সমাগম, সারিবদ্ধ গাড়ি বাস। সামগ্রিকভাবে দেখতে গেলে সাবেকি নির্জনতা হারিয়ে গ্রামগুলির ভোল বদলেছে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে।

সব শেষে জানিয়ে দিই আকাশ বাতাসের খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

0: দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন 64%। বৃষ্টি হয়েছে 5.1 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যাঁরা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ 22 সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার, যা বেড়ে সর্বোচ্চ 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। 23 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 75 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও 23 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই সময় সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আজ 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
1: শেষ করবো প্রাত্যহে কি, তবে তার আগে জানিয়ে দিই, আপনারা তো জানেনই শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। আগামীকাল 23 সেপ্টেম্বর বুধবার রাত 9:30 এই অনুষ্ঠানে শুনুন বেতার জগৎ, ভাষ্যপাঠ ও রচনা মিহির বন্দ্যোপাধ্যায়, কণ্ঠদানে সুচিস্মিতা গুপ্ত, চরিত্রাভিনয়ে সোহন পাঠক, দেবব্রত মুখোপাধ্যায়, কৌশিক সেন। বেতার জগৎ শুনুন আগামীকাল রাত 9:30। শেষ করব প্রাত্যহিকী, এখানেই এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি কল্লোল কোনার,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। নমস্কার।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবের সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রামা ইউগম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়ন এর জন্য। তামিল ছবি আমরানের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার।

0: পেতে চলেছেন। অন্যদিকে তেলুগু ছবি কালকি 2898 AD সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। স্বতন্ত্র বীর সাভারকর ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবি রাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পের সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14 রাজ্য অংশগ্রহণ করবে। এ মাসের 25 তারিখ পর্যন্ত এর অঙ্গ হিসেবে একটি আন্তর্জাতিক প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীটি সুস্থায়ী ও জলবায়ু সহনশীল জলসম্পদ ব্যবস্থাপনার জন্য উদ্ভাবনী প্রযুক্তি সকলের সামনে তুলে ধরার একটি মঞ্চ হিসেবে কাজ করবে। এর পাশাপাশি পানীয় জল ও স্যানিটেশন বিভাগ দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026 আয়োজন করবে। এই সম্মেলনে পানীয় জলের সহজলভ্যতা, স্যানিটেশন পরিকাঠামো, স্বাস্থ্যবিধি সংক্রান্ত আচরণ এবং জনস্বাস্থ্যের বিষয়গুলির উপর আলোকপাত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। একই সঙ্গে লখনৌ দেরাদুনের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 36 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ANTF এর প্রধানরা সম্মেলনে যোগ দেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন অয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্টো কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস কর্মী প্রশিক্ষণ, বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানানের সঙ্গেও কথা বলেন তিনি। দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। হাঙ্গেরির উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা অরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত EFTA বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। জনসেবা থেকে দেশসেবা এই মঞ্চকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন,
1: করেন। 2047 সালের বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে, ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সংক্রান্ত অভাব অভিযোগ ও আপত্তির নিষ্পত্তি করার লক্ষ্যে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সিইও অফিসের পক্ষ থেকে ইতোমধ্যেই সেই সব ভোটদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এসআইআর প্রক্রিয়া, যাদের নোটিশ দেওয়া হয়েছে। সিইও দপ্তরের পক্ষ থেকে অবশ্য স্পষ্ট জানানো হয়েছে, নোটিশ দেওয়ার অর্থ এই নয় সেই ভোটদাতাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধ হয়ে যাবে। কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে অথবা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। ঝাড়খণ্ডের লোকসংস্কৃতি ও প্রকৃতি পুজোর অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্যজুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত দপ্তর, কর্পোরেশন, শিক্ষা প্রতিষ্ঠানে আজ ছুটি থাকবে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা সেমিফাইনালে পরাজিত করে পাকিস্তানকে। ভারতের মহিলা দলও আজ কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পুরনো মামলায় ধৃত কংগ্রেস প্রার্থী কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের যে আবেদন জানিয়েছেন আজ তার শুনানির সম্ভাবনা। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আরএসপি মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। প্রতিবাদে এসএফআই আজ জেলা জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবারে সেরা বাংলা ছবির পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন। বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ, বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি, এসআইআর সংক্রান্ত 13টি মামলার সুপ্রিম কোর্টে আজ একযোগে শুনানি হওয়ার কথা। এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যে যে 19টি ট্রাইব্যুনাল কাজ করছে তা বাড়িয়ে অন্তত 42 করার প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা হবে। রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রে একটি করে ট্রাইব্যুনাল গড়ে তোলাই কমিশনের লক্ষ্য। এদিকে পূর্ব মেদিনীপুরের

0: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী 19 বছরের পুরনো মামলায় ধৃত মিলন প্রধান রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে যে আবেদন জানিয়েছেন আজ সেটির শুনানির সম্ভাবনা। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই শুনানি হতে পারে। মিলনের আইনজীবী আদালতে জানিয়েছেন 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন সম্পর্কিত 5টি মামলায় গত 18 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাকারীর দাবি, এখনও আরও 5টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সব ক্ষেত্রেই বড় কোনো আইনি পদক্ষেপ এড়াতে রক্ষা কবচের আবেদন জানিয়েছেন তারা। উল্লেখ্য, আগামী 6 অক্টোবর নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ভোট নেওয়া হবে। অন্যদিকে আরএসপি নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছে। দলের রাজ্য সম্পাদক তপন হোড় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন দুটি বিধানসভা উপনির্বাচনেই যে ধরনের ভূমিকা গ্রহণ করেছে তা অত্যন্ত ন্যক্কারজনক। বিরোধী দলগুলির প্রতীক বণ্টনই তার সাক্ষ্য বহন করছে। তপনবাবু আরও বলেন, কমিশনের তরফে গত 19 সেপ্টেম্বর আরএসপি প্রার্থীকে জানানো হয় তাদের কোদাল বেলচা প্রতীক দেওয়া যাচ্ছে না, অথচ স্ক্রুটিনি পর্বেও তা বলা হয়নি। বিজেপি এই উপনির্বাচনকে প্রহসনে পরিণত করতে চাইছে এবং বিজেপির জয়ের পথ সুগম করাই কমিশনের একমাত্র লক্ষ্য বলে তপনবাবু দাবি করেন। অন্যদিকে রেজিনগর থানার সামনে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরকে আজও বহরমপুর থানায় হাজিরা দেওয়ার জন্য পুলিশ নোটিশ দিয়েছে। গতকালে তাকে ঘণ্টাচারেক থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে দূরভাষে উস্কানিমূলক কথাবার্তার একটি অডিও ফাঁস হয়। সে কণ্ঠ হুমায়ুনের বলে অভিযোগ করে মামলা দায়ের হয় থানায়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, রেজিনগর আসনে হুমায়ুনের পুত্র গোলাম নবী আজাদ এজি ইউপি প্রার্থী হয়েছেন। দলের একাধিক কর্মীকে বেআইনিভাবে গ্রেপ্তারের অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন হুমায়ুন। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর কলেজে বিজেপি নেতা সায়ন্তন বসু পরিচালন সমিতির সভাপতি হিসেবে দায়িত্বভার নিতে গেলে ছাত্র বিক্ষোভে গতকাল উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা কলেজের গেট আটকে বিক্ষোভ দেখান। পাল্টা স্লোগান দিতে শুরু করেন এবিভিপির সদস্যরা। বিক্ষোভের জেরে কলেজের গেট বন্ধ হয়ে যায়। রাস্তায় অপেক্ষা করতে হয় সায়ন্তন বসুকে। ভাঙুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এসএফআই ও আইএসএফ সমর্থিত ছাত্রছাত্রীদের অভিযোগ, পুলিশ কলেজের পাঁচিল টপকে ভেতরে ঢুকে তাদের ওপর লাঠিচার্জ করে। তাদের সরিয়ে দেওয়ার পর গেট খুলে পুলিশি নিরাপত্তায় সায়ন্তন বসুকে কলেজে ঢোকানো হয়। পুলিশ এই ঘটনায় দুই ছাত্রকে প্রথমে আটক করে। সারুক আক্তার আলী মোল্লা ও আসলাম হাবিব নামে এই দুজনকে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাদের। এবিভিপির সমর্থক ছাত্রীরা এদের বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি এবং আপত্তিকর আচরণের অভিযোগ দায়ের করেছে। ধৃত ছাত্রদের মুক্তির দাবিতে গতকাল গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম ও আইএসএফের কর্মী সমর্থকেরা। ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশি লাঠি চালনার অভিযোগে এসএফআই আর জেলা জুড়ে কলেজ ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের ডাক দিয়েছে। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ভাঙুর কলেজের ছাত্র বিক্ষোভ ও পুলিশি আচরণের তীব্র সমালোচনা করেছেন।
1: ভাঙুর কলেজের মধ্যে পুলিশ ঢুকে ছাত্রছাত্রীদেরকে লাঠি পেটা করতে পারে, যার কোনো সম্পর্ক নেই ভাঙুর কলেজের সঙ্গে, যার ভাঙুরের সঙ্গেই কোনো সম্পর্ক নেই, শিক্ষার সঙ্গে লেখাপড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে হঠাৎ করে কলেজের গভর্নিং বডির মাথায় বসিয়ে দিয়েছে বিজেপির সরকার। বাংলায় কি তাহলে শিক্ষাবিদ, শিক্ষা সংক্রান্ত শিক্ষানুরাগী মানুষজন তা কম পড়ে যাচ্ছে?
0: অন্যদিকে সায়ন্তন বসু পরে সাংবাদিকদের বলেন, এই কলেজে আগামী দিনে যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখা হচ্ছে।
2: আমার সামনে ঘটেনি কিছু, আমার কাছে কেউ বাধা দিতে আসেনি, কাজ করতে আমি এসেছি, একটা স্পেসিফিক কাজ, সরকারি কাজ, আমি সে কাজ সম্পূর্ণ করেছি, আমি চার্জ নিয়েছি, যা যা ওখানে সরকারি কাগজ কর্ম ছিল দেখেছি, কলেজ পরিদর্শন করেছি, আমার সাহায্য দরকার হবে, আমার কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে এবং সরকার থেকে আমাকে বলবো আমি আসবো, সব নর্মাল হয়ে যাবে, কয়েকদিন অপেক্ষা করুন।
0: জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলস কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
4: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ার একতা নগরে ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন। কলকাতা থেকে রওনা হয়ে তার কোচবিহার বিমানবন্দরে অবতরণের কথা। সেখানে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। জেলার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন করতে পারেন তিনি। এরপর যাবেন আলিপুর দুয়ারে, সুভাষিনী চা বাগান সংলগ্ন ময়দানে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। আগামীকাল রাত বা বুধবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে। এর ফলে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হলদিয়া বন্দরে স্থানীয় সতর্কবার্তা সংকেত 3 এবং কলকাতা বন্দরে দূরবর্তী সংকেতবার্তা সংকেত 1 জারি করা হয়েছে। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আদিবাসী জনজাতির অন্যতম ধর্মীয় সামাজিক উৎসব করম উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 9:15।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, আজ সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

0: আরো
1: সুচিত্রা মিত্রর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: জানা অজানা,
3: জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে, বলছেন অর্পণ পাল।
4: তিনি একেবারে শৈশব থেকেই চিনেছেন দারিদ্র, দেখেছেন দুমুঠো খাদ্যের জন্য কতটা পরিশ্রম লাগে। এমনও হয়েছে মাত্র একটা পাউরুটি খেয়ে তাকে কাটাতে হয়েছে একটানা সাত দিন। খুব সামান্য একটু স্কুলে যাওয়ার সুযোগ জুটেছিল, তাও সেটা ছেড়ে দিয়ে দারিদ্রপীড়িত সংসারকে একটু অক্সিজেন যোগাতে মাত্র ১৩ বছর বয়স থেকেই তাঁকে লেগে পড়তে হয় উপার্জনের তাগিদে। অথচ প্রথাগত উচ্চশিক্ষার সামান্য সুযোগটুকুও না পাওয়া সেই ছেলেটি একদিন হয়ে ওঠেন বিজ্ঞান জগতের শ্রেষ্ঠ একজন চরিত্র। স্কুলের পড়াশুনো না শেষ করেও তিনি হয়ে ওঠেন অসাধারণ এক বিজ্ঞানী। এটুকু বললেই অনেকে চিনে ফেলবেন তাঁকে। হ্যাঁ, তিনি মাইকেল ফ্যারাডে, এক ব্রিটিশ গরিব কামারের ঘরের ছেলে হিসেবে জন্মে যিনি হয়ে উঠেছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। আজ সেপ্টেম্বরের ২২ তারিখ তাঁর ২৩৫তম জন্মদিন। মাইকেল ফ্যারাডের পড়াশোনার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই, কিন্তু স্কুলে পড়াশুনো করবার বিলাসিতা দেখানোর সুযোগ পাননি বেশিদিন। বদলে পেটের ভাত জোগাতে তাঁকে এক বই বাঁধাইয়ের দোকানে কাজ করতে যেতে হয় শৈশব থেকেই। আর ওই কাজের সুবাদেই তাঁর সামনে খুলে যায় বইয়ের জগতের আশ্চর্য দরজা। নিত্য দিন হরেক রকম বই পড়বার সুযোগ পেয়ে নিজেকে সমৃদ্ধ করবার প্রক্রিয়া চলছিল ভালোই, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় বাকবদল ঘটল এক বিকেলে ব্রিটেনের রসায়নবিদ হামফ্রে ডেভির বক্তৃতা শুনবার সুযোগ পাওয়ার দিন থেকে। তখন তার বয়স ২০-২১। বিলেতের এক বিজ্ঞান প্রসার কেন্দ্র রয়্যাল ইনস্টিটিউশনে গিয়ে সেই রকম কয়েকটা বক্তৃতা পরপর শোনবার পর তিনি এতটাই মুগ্ধ হন যে বাড়িতে বসে এরপর তিনি একটানা কয়েকদিন ধরে সেগুলোর বিষয়বস্তু পুরো গুছিয়ে লিখে ফেলেন এবং সেই বাঁধানো খাতাটি পাঠিয়ে দেন স্বয়ং ডেভি সাহেবকে। ডেভি এই তরুণের প্রতিভা চিনতে ভুল করেননি, তাঁর ডাকেই এরপর তার গবেষণাগারে মাইকেল ফ্যারাডে তার সহকারী হিসেবে যোগ দেন। ফ্যারাডে এরপর যেন শুঁয়োপোকা থেকে প্রজাপতিতে রূপান্তরিত হলেন। হাতে কলমে নানা রকম যন্ত্রপাতি নিয়ে কাজের প্রতি তার আগ্রহ ছিল আগে থেকেই। ডেভির পরীক্ষাগারে এসে পড়বার পর তাঁর হাতে যেন আলাদিনের প্রদীপ এসে গেল, আর সেই প্রদীপকে তিনি কাজেও লাগালেন অচিরেই। তড়িৎ এবং চুম্বকের পারস্পরিক সম্পর্ককে কাজে লাগিয়ে বিশ্বের প্রথম বৈদ্যুতিক মোটর তৈরি করা থেকে শুরু করে আরও কত অজস্র আবিষ্কার যে এরপর তিনি করে চললেন কয়েক দশক ধরে, তার তালিকা বানানোই কঠিন। আজ আমরা যে বিদ্যুৎ নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে আছি সেটার প্রায় সবটাই এই ফ্যারাডের আবিষ্কারের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তড়িৎচুম্বকীয় আবেশ নামে ঘটনা কাজে লাগিয়ে তিনিই প্রথম তৈরি করেন ডায়নামো বা জেনারেটর। পদার্থবিদ্যার হরেক ঘটনা ছাড়াও রসায়নে বেঞ্জিনের আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছেন তিনি, আবার তড়িতের প্রভাবে রাসায়নিক পদার্থের মূলগত বিশ্লেষণে তাঁর আবিষ্কৃত সূত্র বা নিয়ম পরবর্তীকালের গবেষকদের পথ দেখিয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নেহাতি সাদামাটা একজন মানুষ, সরকারি পুরস্কার বা খেতাব নিতে তাঁর আগ্রহ ছিল না একেবারেই। আবার নিজের আবিষ্কার যাতে বেশি করে মানুষের কাজে লাগে সেটা ভেবে তিনি ওগুলোর পেটেন্ট নিতে চাননি কখনো। রয়্যাল সোসাইটির সভাপতির পদ যেমন ফিরিয়ে দিয়েছেন বিনীতভাবে, তেমনই নাইটহুড উপাধিপ্রাপ্তির প্রস্তাবে না বলে দিয়েছেন দৃঢ়ভাবে। যদিও শেষ জীবনে সরকার তাঁকে একটি বাড়ি দিয়েছিল, সেখানেই কাটে তার জীবনের শেষ ১০টা বছর। ১৮৬৭ সালে তার মৃত্যু হয়। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে এক অখ্যাত কবরখানায় নেহাতি সাদামাটাভাবে সমাধিস্থ করা হয়। নিজের গোটা জীবন যেভাবে বিজ্ঞান গবেষণায় একের পর এক শৃঙ্গ আরোহণে ব্যস্ত রাখতে পেরেছিলেন মাইকেল ফ্যারাডে, তার তুলনা সর্বকালে খুব কম মানুষের ক্ষেত্রেই দেখা গিয়েছে। আইজ্যাক নিউটন বা অ্যালবার্ট আইনস্টাইনের পাশাপাশি আগামী অনেককাল তাকে শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের একজন হিসেবেই মনে রাখবে মানুষ। শেষে একটা অতিরিক্ত বিষয় বলি, ১৮২৫ সালে মানে আজ থেকে ঠিক ২০০ বছর আগে লন্ডনের রয়্যাল ইনস্টিটিউশনে ফ্রাইডে ইভিনিং ডিসকোর্স নামে এক সান্ধ্য বক্তৃতার আয়োজন করেছিলেন মাইকেল ফ্যারাডে, যেটা এরপর তিনি বজায় রেখেছিলেন পরবর্তী প্রায় ৩৭ বছর। শুধু একটানা বক্তৃতা নয়, সঙ্গে হাতে কলমে বা যন্ত্রপাতির সাহায্যে বিষয়টিকে বোঝানোর বন্দোবস্তও থাকত। আর এই শুক্রবাসরীয় সান্ধ্য বক্তৃতায় গোটা ১৯-২০ শতকে মাত্র একজন ভারতীয় বিজ্ঞানী অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন, তাও একবার নয় ২বার, তিনি জগদীশচন্দ্র বসু।
3: জানা অজানায় এতক্ষণ শুনলেন স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে, বললেন অর্পণ পাল।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শান্তনু ঘোষালের কণ্ঠে।

0: শুনলেন নজরুল গীতি শান্তনু ঘোষালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। নদিয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রাম পাড়ুয়া। এই পাড়ুয়া গ্রামে 1969 সালে শিশির কুমার বিশ্বাসের জন্ম হয়। দৃষ্টিহীন শিশিরবাবুর কিন্তু জন্ম থেকে এই সমস্যা ছিল না। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় গৃহশিক্ষকই প্রথম বুঝতে পারেন যে ওর চোখের কিছু সমস্যা আছে। এই গৃহশিক্ষকই শিশিরবাবুর বাবা গোড়াচাঁদ বিশ্বাস ও মা চায়নাবালা বিশ্বাসকে বিষয়টা জানান। প্রথমটায় একটু হতাশ হলেও হাল ছাড়েননি ওর পরিবার। দৃঢ় প্রত্যয়ে ঝাঁপিয়ে পড়েন এক নতুন লড়াইয়ে। আজকের অনুষ্ঠানে এই গল্পের প্রথম পর্ব শোনাব। তাহলে চলুন শোনা যাক শিশির কুমার বিশ্বাসের কথা।
2: গৃহশিক্ষক, তার নাম ছিল লক্ষণ মণ্ডল। রাতের বেলা উনি পড়াতেন। পড়ানোর সময় একটু নিচু হয়ে আমি দেখছিলাম হারিকেনের আলোয়। তখন তিনি বলেন যে বোধহয় চোখের সমস্যা আছে, ডাক্তার দেখিয়ে নেবেন। তারপর বাবা তৎকালীন কৃষ্ণনগরে ডাক্তার ছিলেন, এ কে পণ্ডিত, তাকেই দেখান। এবং তিনি বলেন হ্যাঁ সমস্যা আছে চোখের, মাইনাস পাওয়ার গ্লাস দিতে হবে। তখন মাইনাস পাওয়ার গ্লাস দেয় এবং আমি চলাফেরা করতে পারতাম, খেলাধুলা করতাম, স্কুলে একা একা যেতাম, সবই ঠিক ছিল। পড়ার সময় ওই চশমাটা ব্যবহার করত। এইভাবে প্রাথমিক বিদ্যালয়ে উত্তীর্ণ হয়ে হাই স্কুলে গেলাম। হাই স্কুলে ওইভাবে চশমা পরেই পড়তাম। তখন তো অত বুঝতে পারিনি, তখন হচ্ছে এই মাইনাস পাওয়ারটা বেড়ে যাচ্ছিল। মাঝে মাঝে বাবা নিয়ে যেত ডাক্তার দেখাতে, তো বলেছিল যে 18 বছর পর্যন্ত এটা বাড়বে, কিন্তু পরবর্তীকালে এটা স্টেবল হয়ে যাবে। যখন আমি টেনে পড়ি তখন আমার বা চোখে আর কি সমস্যা বেড়ে যায়। তখন কলকাতায় একজন ডাক্তার যোগাযোগ হয় আর কি, কৃষ্ণনগরে আসতেন উনি, সপ্তাহে একদিন আসতেন, নাম ছিল দেবী প্রসাদ গাঙ্গুলি। তো ওনাকে দেখায় বাবা কৃষ্ণনগরে। উনি দেখানোর পরে বললেন বা চোখটার অবস্থা ভালো নয়। তখন উনি বললেন যে কলকাতায় দেখাতে হবে, এখানে অত যন্ত্রপাতি নেই, কলকাতায় দেখানো হলো। দেখানোর পরে উনি বললেন যে এটা অপারেশন লাগবে। অপারেশনটা হয়েও ছিল। অপারেশন হওয়ার পরে ওটা কিন্তু ঠিকঠাক হলো না, মানে ওটা দৃষ্টি

চলেই গেল বা চুপটাতে একটা চোখ দিতে আর গ্লাস দিয়ে আমি সমস্ত কিছু করতাম, পড়াশোনাও হতো, তো বেশিক্ষণ পড়লে চোখে অসুবিধা হতো, তো পড়াশোনাটা চলছিল। তো মাধ্যমিক পাশ করলাম, স্কুলে আমি প্রথমেই হয়েছিলাম। বাবা ভাবলো যে মাধ্যমিক পরে আর পড়াশোনা করাবে না, এরকম আমার মানসিকতা ওরকমই ছিল যে পড়ার হবে না যখন। তখন আবার আমার যারা মাস্টার মশাই ছিলেন স্কুলে, তো আমাকে ভালোবাসতো খুব, বললো যে না পড়ে এখন কি করবো বসে বসে। তখন আবার ডাক্তারের কাছে গেলাম, বাবা বললো যে এরকম ভালো ফল করেছে, তাদেরকে উচ্চ মাধ্যমিক ভর্তি হবে। ডাক্তার বললো যদি পারে ভর্তি হোক, তারপরে বাবা ভর্তি করে দিল। আমিও যেহেতু সায়েন্সে ভালো ছিলাম, বলেছে সায়েন্সই পড়বো। কৃষ্ণনগরে বিহারলাল উচ্চ মাধ্যমিক স্কুলে আমি ভর্তি হলাম, সাল ছিল 87। সায়েন্সই পড়া শুরু করলাম, তো চোখের কোনো স্বস্তি যাচ্ছে না আর কি। তখন আমি এমন পড়াশোনা শুরু করিনি, বই টই কিনে একটু যেতাম যেতাম টিউশনও তেমন শুরু করিনি। করতে করতে আবার বাবা ডাক্তারখানায় নিয়ে গেল। ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তার বলল যখন সমস্যা হচ্ছে তাহলে পরে যা অবস্থায় চোখটা অপারেশন করতে হবে। সেই মতো পড়াটা ব্রেক হয়ে গিয়ে এবার অপারেশন করা হলো। এবার অপারেশন করার পরে মাস দুয়েক পরে যখন নর্মাল চশমা দেওয়া হলো, তখন আমি বুঝতে পারছি আমার অপারেশনের আগে যতটা দেখতাম এর মধ্যেই কমে গেছে। আমি স্পষ্ট বুঝতে পারছি, তখন ডাক্তারবাবুকে আমি গিয়ে বললাম যে আমি তো অপারেশনের আগে যতক্ষণ দেখছিলাম এখন তো কমে গেছে। ডাক্তারবাবু অনেকক্ষণ দেখার পরে বললো যে উনি যে না বুঝতে পারছি এখন নার্ভটা শুকিয়ে আসছে, এরকম একটা বললেন। যাই হোক পড়াটা ব্রেক হয়ে গেল। তারপরে আমি ট্রিটমেন্টের পরে বাড়িতেই থাকতাম, পড়াশোনা বন্ধ হয়ে গেল। বাড়িতেই আসছি, তো আমার দাদার একটা বন্ধু ছিল, তার পায়ের সমস্যা, আমার বাড়িতে মাঝে আসতো আমার সাথে কথা বলতো। তা আমাকে বললো যে তুমি কি করতে হবে, আমরা না এইরকম অবস্থা, আমি তো পড়ছি না এখন বসেই আছি। তারপর তুমি এক কাজ করো, তুমি ওই কলকাতায় ভোকেশনাল রিহ্যাবিলিটেশন সেন্টার যেটা VRC বেলেঘাটায় ছিল এখনো আছে, তা ওই বলে তুমি যাও ওখানে অ্যাসেসমেন্টটা করো, তার সমস্যা ট্রেনিং দেবে। তার আগে বলেছিল যে একটা হ্যান্ডিক্যাপ কার্ড বের করতে, আমি তো তখন ওসব কিছু জানি না। তো কৃষ্ণনগর থেকে একটা কার্ড বের করানো হলো, কার্ড বের করে ওখানে গেলাম। ওখানে আমি এক মাস মতো ওখানে করছিলাম, করতে করতে ওখানে একটা দিদির সাথে সাক্ষাৎ হলো। দিদির নাম ছিল ইলা পাত্র, আমার থেকে সিনিয়র, তা আমার সাথে গল্প করছিল। তা বলে তুমি কি করছো টচ্ছো এরকম, তারপর মাধ্যমিক কিরকম ফল টল হয়েছে, তখন জিজ্ঞাসা তো আমি সব উত্তর বললাম। তারপর যে তুমি তো ভালোই ফল করেছিলে, তাহলে তো তুমি পড়তে পারবে। আমি না আমার চোখে পড়তে গেলে অসুবিধা হয়, তাহলে এরকম অপারেশন টপন হয়েছে, এখন আমি চলতে পারি, রাতে একটু অসুবিধা হয়, কিন্তু পড়তে গেলে অসুবিধা হয়, ওই জন্য পড়াটা বন্ধ আছে, আর পড়া কি করে হবে। বলে না না না না দেখে পড়া যাবে, আমি তো অত জানতাম না, না দেখে পড়া যায় কি করে পড়া যাবে। হ্যাঁ যাবে তো, আমি একটা ঠিকানা দেবো, তা তুমি বাবার সাথে যেও। তারপরে সেই মতো আমি একদিন বাবার সাথে গেলাম কলকাতায়, যে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশন বলে যে সংগঠনটা আছে, শামসুল হোদা রোড 10/1 ওখানে ঠিকানা ছিল, তো ওখানে বাবার সাথে গেলাম। তো ওখানে গিয়ে দুজনের সাথে পরিচয় হলো, একজন হচ্ছে নারায়ণ গাঙ্গুলি, উনি এখনো বেঁচে আছেন, আর সন্ধ্যা দি বলে উনি দৃষ্টিমান, আর নারায়ণ গাঙ্গুলি উনি দৃষ্টিহীন। কথা টথা হলো অনেকক্ষণ। তা আমার যখন নদিয়ায় বাড়ি, নদিয়ায় বাড়ির জন্য উনি বললেন যে এত দূরে এসে তো শেখা, মানে বেলটা শেখার কথা বললেন, বেল তো তখন জানতাম না, বললো এত দূর আসতে তো কষ্ট হবে, তা আমাদের কৃষ্ণনগরে একটা ব্লাইন্ড স্কুল আমরাই করেছি সংস্থা থেকে, ওখানে আমরা যোগাযোগ করে দেবো, ও গেলে পরে ওখানে শিখতে পারবে আর কি। তার মতো ওখানে যাওয়া হলো, ওটা 88 সাল। ওখানে গেলাম, ওখানে মৃণাল দত্ত নামে যিনি ওখানকার প্রিন্সিপাল ছিলেন, বললো যে হ্যাঁ ও শিখতে পারবে। আমাকে বললো এরকম সপ্তাহে 2-3 দিন গেলে, তখন আমি চলাফেরা করতে পারি অসুবিধা হয় না, আমি সেই মতো সপ্তাহে 2-3 দিন যেতাম। প্রথম দিনই আমাকে ওই সিস্টেমটা বুঝে গেলাম, তারপরে ওই স্বরবর্ণের যে ডটগুলো ডট নাম্বার টাম্বারগুলো আমাকে করে দিলাম, লিখে নিলাম। তারপরে পরের দিন গেলাম, ওই স্বরবর্ণটা পুরো হয়ে গেল। তারপরে দিন গেলাম, বলে তাহলে তোমার স্বরবর্ণ যখন হয়ে গেছে ব্যঞ্জনবর্ণটা নিয়ে যাওয়া আছে, ব্যঞ্জনবর্ণ নিয়ে আসলাম, পরের দিন ব্যঞ্জনবর্ণটা হয়ে গেল। তারপরে বলে এটাও যখন হয়ে গেছে তাহলে দাড়ি কমা এগুলো শিখিয়ে দিয়ে আসবে। এক সপ্তাহের মধ্যে এগুলো হয়ে গেল, পরের সপ্তাহে গিয়ে আবার ইংরেজি শেখালো, এরকম 2-3 সপ্তাহের মধ্যে আমার টোটাল ব্রেল, মানে বাংলা এবং ইংরেজি অঙ্কটাঙ্ক যা শেখা হয়ে গেল। তো ওরা তখন একটু অবাকি হলো যে এতটা তো হয় না, আমার হয়ে গেছে। তারপরে তুমি তাহলে এক কাজ করতে পারবে, তো তুমি এখন উচ্চ মাধ্যমিক পড়তে পারবে, আর্টস নিয়ে পড়ো, পড়তে পারবে। কি করে পড়বো, মানে এই যে সিস্টেম শিখে গেছে, তাহলে এটাতে তো তুমি নিজে পড়তে পারবে, আর কেউ না কেউ একটা পড়ে তুলে দেবে, তাহলে তুমি পারবে। এইটেই আমি ভর্তি হতে গেলাম, আমার বিয়েলালে যেখানে ওখানে আর্টসে ভর্তি হতে গেলাম, পিসির সাথে কথা বললাম। তা উনি বললেন আর্টসে প্রচণ্ড ভিড়, তা তুমি এখানে নেওয়া যাবে না, তুমি প্রাইভেটে পরীক্ষা দাও। তা আমার একটা ধারণা ছিল যে প্রাইভেটে পরীক্ষা দিলে পড়াশোনা ভালো হয় না, আমি ওনাকে বললাম যে আমি প্রাইভেটে পড়বো। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে তখন কিন্তু অনেক পড়ানো হতো, তা আমি বাবাকে বললাম যে তাহলে ওখানে যাই, ওখানে চলে গেলাম। ওখানে কাজে প্রিন্সিপাল, তার সাথে আমি দেখা করলাম। তা প্রিন্সিপাল আমাকে বললো যে তুমি আজকে এসছো আমারও খুব খারাপ লাগছে, তুমি যদি কালকে আসতে নিতে পারতাম, আজকে নিতে পারবো না, মানে গাছ ডেটটা পেরিয়ে গেছে আগের দিন। বলে দেখো আমি তো নিয়ম লঙ্ঘন করতে পারবো না, আমারও খারাপ লাগছে, কিন্তু এই একদিনের জন্য আর একটা বছর নষ্ট হবে। আমাকে সহানুভূতিশীল বললো যে 6 মাস পরে আবার মাধ্যমিক পরে রেজাল্ট বেরোবে, তোমাকে তো চিঠি রাখলাম, তুমি যদি আসো আমি কিন্তু নিয়ে নেবো ভর্তি, কোনো অসুবিধা নেই। তারপরে আমি বাড়ি চলে এলাম। তা এখন আমার তো পাইনি, একটা বছর নষ্ট হলো আর একটা বছর নষ্ট হবে, 6 মাস পরে আমাকে ভর্তি হতে হবে। এরপরে আমাকে একজন খবর দিল যে টালিগঞ্জে যে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড যে স্কুলটা আছে, ওখানে একটা টেলিফোন অপারেটিং ট্রেনিং দেওয়া হয়।
আমার তখন যেহেতু পড়াশোনা মাধ্যমিক পাশ করেছি।

0: আমি ভাবলাম যে ওই টেলিফোন অপারেটিং ট্রেনিং নিয়ে যদি কিছু একটা পাই যায় চাকরি বাকরি, তাহলে ওইভাবেই চলবো আর কি, এরকম ভাবলাম। তো ওখানে গেলাম, বাবাকে নিয়ে গিয়েছিলাম, তাই যাওয়ার পরে ওখানে লাস্ট ডেটটা পেরিয়ে গেছে, মানে বললো যে ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, সবাই জমা দিয়ে দিয়েছে, লাস্ট ডেট পেরিয়ে গেছে, তা কি করে হবে? তা আমি বললাম তাই তো আমি এরকম কলেজেও ভর্তি হতে পারলাম না উচ্চ মাধ্যমিকে, আবার এখানেও তাহলে কি আর হবে, তাহলে 6 মাস পরে আমি আবার পড়াশোনা করবো। তা ওই লোকটা আবার মানে যিনি দায়িত্বে ছিলেন, তো উনি বললেন তাহলে তুমি এক কাজ করো, তুমি সব ডকুমেন্টস নিয়ে এসছো? তা আমি বললাম না, সব ডকুমেন্টস আমার কাছে নেই। তা তুমি এক কাজ করো, তুমি ফর্মটা নিয়ে ফিল আপ করে দাও, আর তুমি কদিন পরে একটা ডেট দিলে তুমি দিয়ে যাও, ফর্মটা জমা হয়ে গেলো, তারপর তুমি যদি চান্স পাও তাহলে এখানে টেলিফোন অপারেটিং ট্রেনিংটা করতে পারবে। তো সেই মতো আমি চান্স পেয়ে যাই এবং ওখানে টেলিফোন অপারেটিং ট্রেনিংটা ম্যাডাম শেখাতেন। আমি সপ্তাহে 2 দিন যেতাম, 6 মাসের ট্রেনিংটা করলাম, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরো। এবার আমি ভাবলাম যে আর আমি কৃষ্ণনগরে সায়েন্স পড়তে গেছিলাম বা কৃষ্ণনগর গভর্নমেন্টে ওখানে গিয়েছিলাম, কিন্তু এবার আর যাবো না। আমার এখানে একটা হাই সেকেন্ডারি স্কুল মানে বাঁকুড়াতেই আছে, বাঁকুড়া ইউনাইটেড একাডেমি, তো ওখানে ভর্তি হবো, ওখানে আর্টসটা ওখানেই পড়বো আমি, বাড়ির কাছাকাছি।
1: শুনছিলেন শিশির কুমার বিশ্বাসের জীবন সংগ্রামের গল্প। এই গল্পের বাকিটা শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা মিতালি ভট্টাচার্য, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী রাজ্যশ্রী ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শুনুন ভাটিয়ার রাগে খেয়াল।

0: শুনলেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী রাজশ্রী ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: তোর কলেজের দিনগুলো মনে পড়ে?
2: আরে কলেজের স্মৃতি ছাড়, কত কথা যে ভুলে গেছি। তখনকার ব্যাংক অ্যাকাউন্টও মনে নেই।
1: ব্যাংক অ্যাকাউন্ট পুরনো হলেও খুঁজে পাওয়া যায়।
2: কোত্থেকে পাওয়া যায়?
1: উদ্গম থেকে। RBI এর উদ্গম পোর্টালে রেজিস্টার করে লগইন কর আর নিজের ডিটেইলস এন্টার করে 10 বছর বা তার চেয়েও পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টকে সার্চ কর।
2: ও,
1: ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সক্রিয় কর।
2: আজই সার্চ করব।
1: তাহলে আজকের চাটা তুই খাওয়াবি।
2: হ্যাঁ,
3: RBI এর কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। ক্রস কানেকশন ছবির গান শুনবেন নীল দত্তের কণ্ঠে শুরুতেই।

অঞ্জন দত্তের কণ্ঠে। শুনলেন এই গান, ক্রস কানেকশন ছবির গান শুনলেন, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্বে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো? নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্সের প্রধানদের দুদিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করেছেন। ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের হামলা প্রতিহত করার জন্য সৌদি আরবকে সীমিতভাবে সমর্থন করতে সম্মত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী এলাকায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ায় একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগম এবং কার্তিকারিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। তামিল ছবি আমারানের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলেগু ছবি কালকি 2898 সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সতন বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অকাহিনী চিত্র বিভাগে আনন্দেল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গানের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার এই ছবিটি।
1: Well, yes, I've often thought that if I can put in my film credits, script, direction and gimmicks by Kunal Sen.
0: যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ আলোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায় তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026 উদ্বোধন করবেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলশক্তি মন্ত্রক জানিয়েছে এই আন্তর্জাতিক সম্মেলনে অংশীদার দেশ হিসেবে নেদারল্যান্ডস ও জার্মানি এবং 14টি রাজ্য যোগ দেবে। এর অঙ্গ হিসেবে চলতি মাসের 25 তারিখ পর্যন্ত একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে। এর পাশাপাশি দ্বিতীয় আন্তর্জাতিক ওয়াশ সম্মেলন 2026 আয়োজন করা হচ্ছে। সহজলভ্য পানীয় জল নিকাশি পরিকাঠামো

0: যথাযথ স্বাস্থ্যবিধি জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো NCB দুদিনের এই সম্মেলনের আয়োজন করছে। নেশার কুপ্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, শ্রী শাহ মাদকের বিরুদ্ধে সচেতনতার প্রসারে একটি টেলিভিশন কমার্শিয়ালের আনুষ্ঠানিক প্রকাশ করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR সংক্রান্ত 13টি মামলার আজ সুপ্রিম কোর্টে একযোগে শুনানি হওয়ার কথা। রাজ্যে SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিচার বিভাগীয় ট্রাইব্যুনালের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। আজকের শুনানিতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা সম্পর্কে কমিশন শীর্ষ আদালতকে অবহিত করবে বলে মনে করা হচ্ছে। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2046 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবার সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান, একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালি শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
2: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে কথা বলেছেন। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল ব্যারোর সঙ্গে বৈঠকে ইউক্রেন সমস্যা, বহুপাক্ষিক বিভিন্ন বিষয়, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের বিষয়ে কথা হয়েছে। ইকুয়েডরের বিদেশমন্ত্রী রবার্ট কুরির সঙ্গে বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত করা, জ্বালানি এবং ফার্মাসিউটিক্যাল বহুপাক্ষিক মঞ্চে সহযোগিতা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়ে মত বিনিময় করেন শ্রী জয়শঙ্কর। স্লোভাকিয়ার বিদেশমন্ত্রী জুরাস ব্লানার সঙ্গেও কথা বলেন তিনি। হাঙ্গেরির উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গেও বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর হাঙ্গেরির উপ প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী অনিতা ওরবানের সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাজিও ক্যাসিস এবং নাউরুর প্রেসিডেন্ট ডেভিড এডিয়াং এর সঙ্গে বৈঠকে ভারত EFTA এর বাণিজ্যিক ও অর্থনৈতিক চুক্তি কার্যকর হওয়ার পর দুপক্ষের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। ব্রিটেন ইরান সমর্থিত হুতিদের হামলা প্রতিহত করার জন্য সৌদি আরবকে সীমিতভাবে সমর্থন করতে সম্মত হয়েছে। ইয়েমেনের সবথেকে জন অধ্যুষিত অঞ্চলই হুতিদের নিয়ন্ত্রণে, তারা সৌদি আরবের ওপর আক্রমণ জোরদার করেছে। তাই রিয়াদের অনুরোধে ব্রিটেন এই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে সেখানে ব্রিটেন একটি ভয়েজার বিমান মোতায়েন করবে। এর আগে চলতি বছরের গোড়ায় ব্রিটেন সৌদি আরবে আকাশপথে একটি প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করে যা তাদের ইরানের ক্ষেপণাস্ত্র হানা থেকে নিরাপত্তা দিতে সহায়ক হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্টি বার্নহাম বলেছেন, এই সহযোগিতা অবশ্য সীমিত সময়ের জন্যই হবে, তা পর্যালোচনার পর তারা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, আগামীকাল থেকে আন্তর্জাতিক আকাশসীমায় ইরানের বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে আগামীকাল থেকে ইরান

0: সব এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে, কোনো দেশের কোম্পানি ইরানকে জ্বালানি সরবরাহ বা বিমান অবতরণের সুবিধা প্রদান করলে বা টিকিট বিক্রি করলে তারাও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যশলী শ্রীবাস্তব বলেছেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন ও আভা আইডি এবং আধার পরিচালিত স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে দেশের ডিজিটাল পরিকাঠামো উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। নিউ ইয়র্কে গ্রাউন্ডিং দ্য ফ্রন্টিয়ার আ গ্লোবাল সাউথ এআই ফ্রেমওয়ার্ক বিষয়ক আলোচনায় তিনি দক্ষিণ বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহারে ভারতের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ঝাড়খণ্ডের লোক সংস্কৃতি ও প্রকৃতি পূজার অন্যতম প্রধান উৎসব করম রাজ্যজুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এদিকে করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী 24 ঘণ্টা এটি আরও ঘনীভূত হয়, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে তা পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে। আগামীকাল গভীর রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ হিসেবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং ওড়িশার গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ভারত আজ ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। জাপানের নিশিনে এই খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10:30। বাংলাদেশকে 114 রানে হারিয়ে ভারত ফাইনালে ওঠে। এদিকে এশিয়ান গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে ভারত আজ জাপানের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। নতুন দিল্লিতে আজ নবম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক 2026-এর উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। খবর শেষ হলো, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। শস্যকোলা পূর্ব বর্ধমানে এখন আমনের মরশুম। এবারে 4 লক্ষ হেক্টরের বেশি জমিতে আমন চাষ হয়েছে। আদিগন্ত বিস্তৃত মাঠে এখন যেন সবুজ গালিচা পাতা। আর কিছুদিন পরেই শুরু হবে আমনের ফলন। চাষিরা এখন ব্যস্ত ধান পরিচর্যার কাজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 76তম জন্মদিন জেলা জুড়ে নানান কর্মসূচির মধ্যে দিয়ে উৎসবের মেজাজে পালিত হল। প্রদীপ জ্বালানো, চারাগাছ বিলি, রক্তদান, দুস্থদের মধ্যে শাড়ি বিতরণ, রোগীদের ফল বিতরণ কোনোটাই বাদ যায়নি। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে জেলার কঙ্কালেশ্বরী কালী মন্দির, সর্বমঙ্গলা মন্দির সহ বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে সারাদিন ব্যাপী চলে হোম, যজ্ঞ, পূজার্চনা। ওই দিন রাত ঠিক 12টায় জেলার মেমারিতে বিধায়ক মানব গুহের উদ্যোগে শঙ্খ ও উলুধ্বনি দিয়ে মোদিজির প্রতিকৃতিতে চন্দনের ফোঁটা দিয়ে উদযাপন করা হয় প্রধানমন্ত্রীর জন্মদিন। কালনার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বের হয় এক বর্ণাঢ্য পদযাত্রা। জ্বালানো হয় 76টি আশীর্বাদী প্রদীপ। ঐতিহ্যবাহী কালনার 108 শিব মন্দিরকে সাজানো হয় প্রদীপের আলোয়। প্রদীপের আলোয় সমগ্র জেলা যেন অকাল দীপাবলিতে সেজে ওঠে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 25 বছরের প্রশাসনিক কার্যকালের পূর্তি উপলক্ষে 17 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত দেশজুড়ে সেবা সংকল্প অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। 17 তারিখ সন্ধ্যায় আশীর্বাদের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে পূর্ব বর্ধমান জেলায় এই অভিযানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র, জেলা পুলিশ সুপার পুষ্পা, জেলাশাসক শ্বেতা আগরওয়াল সহ প্রশাসন ও পুলিশের অন্য আধিকারিকরা। এই অভিযানের মাধ্যমে সরকারি জনকল্যাণমূলক পরিষেবা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে। গত 15 তারিখ থেকে 3 দিনের জেলাস্তরীয় যুব সংসদ বা ইউথ পার্লামেন্ট প্রতিযোগিতা হয়ে গেল বর্ধমানের টাউন স্কুলে। রাজ্য সংসদীয় বিষয়ক দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার 23টি ব্লকের সেরা 23টি এবং 6টি মিউনিসিপ্যালিটি এলাকার সেরা 6টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শিক্ষা প্রতীক সিং, জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক দেবব্রত পাল, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক ইন্দ্রাণী চৌধুরী, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সহসভাপতি শিবমণি সাউ, সংঘের জেলা সভাপতি ধ্রুবজ্যোতি সাউ সহ বিশিষ্ট ব্যক্তিরা। মূলত সংসদের কার্যাবলী, আইন প্রণয়ন, বিভিন্ন মন্ত্রকের কাজ নিয়ে ভবিষ্যৎ নাগরিকদের

0: সম্মুখ ধারণা ও গণতন্ত্রের প্রতি আগ্রহী করে দেশ গড়ায় নেতৃত্ব দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন। জাতীয় শিক্ষকের সম্মান পেলেন বর্ধমান শহরের 30 নম্বর ওয়ার্ডের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। গত 5 তারিখ দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে এই সম্মান তুলে দেন। শিক্ষকের এই সম্মানে খুশির হাওয়া জেলা জুড়ে। প্রি প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলা স্কুলটিতে বইয়ের গণ্ডি পেরিয়ে প্রধান শিক্ষক পলাশ চৌধুরী ক্লাসরুমে নিয়ে এসেছেন AI, ভিজুয়াল লার্নিং। স্কুলকে করে তুলেছেন 100% ডিজিটালাইজড, পেপারলেস। নিজেদের উদ্যোগে চালু করেছেন পড়ুয়াদের জন্য প্রাতঃহ্রাস। শিক্ষাদানে প্রযুক্তির প্রয়োগ এবং পড়ুয়াদের পুষ্টির জন্য নতুন ভাবনা তাঁকে জাতীয় শিক্ষকের মর্যাদা দিয়েছে। জেলা জুড়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হল গণেশ চতুর্থী, সেই সঙ্গে হয়ে গেল কর্মের বা যন্ত্রের দেবতা বিশ্বকর্মা পুজো। জেলায় এখন পুজোর আবহ, বর্ষার কালো মেঘ সরে গিয়ে উঁকি দিচ্ছে নীল আকাশ, মাঠে ঘাটে মাথাচাড়া দেওয়া কাশফুল বলে দিচ্ছে মায়ের আগমনী বার্তা। জেলার বড় পুজো কমিটিগুলি ইতিমধ্যে খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের দুর্গাপুজোর সূচনা করে দিয়েছে। শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতিও। মণ্ডপ শিল্পী থেকে মৃৎশিল্পী সকলের মধ্যেই এখন চরম ব্যস্ততা। শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটাও। ইতিমধ্যেই দোকান শপিং মলগুলি নতুন পোশাকের সম্ভারে সেজে উঠেছে। জেলার চিঠি শেষ হল। পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে গানে গানে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে শুনবেন সোনার কাঁচা ছবির গান। প্রথম শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, ছবি সোনার কাঁচা।

গানে গানের দ্বিতীয় পর্বে সোনার খাঁচা ছবির গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের পর শিল্পী লতা মঙ্গেশকর।

সোনার খাঁচা ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। একটি ঘোষণা, পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তরের একটি সতর্কবার্তায় বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের পশ্চিম এবং উত্তর পশ্চিম অংশে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণ্টায় 17 কিলোমিটার বেগে বিগত 6 ঘণ্টা ধরে এগিয়ে চলেছে। এর ফলে উড়িষ্যার গোপালপুর, পুরী, অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপট্টনম এবং বিশাখাপট্টনমের ওপর এটি একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হতে পারে আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে। বঙ্গোপসাগরের পশ্চিম দিক থেকে একটি ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে, কখনো কখনো 70 কিলোমিটার বেগে। তাই পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলের মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হতে পারে আজ রাত পর্যন্ত, সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যেতে পারে। ঘোষণাটি শেষ হল। এখন গানে গানের দ্বিতীয় পর্বে শুনবেন গোলাপ বউ ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গোলাপ্পু ছবির গান শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানে গানের দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: একটু পরেই শুরু হচ্ছে গানের ভেলা।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

আপনারা জানেন আজকের গানের ভেলায় এই এক ঘন্টা আমরা নজরুল গীতির সুরমূর্ছনায় ভেসে বেড়াব। কাজী নজরুল ইসলাম আমাদের কাছে বিদ্রোহী কবি হিসেবেই বেশি পরিচিত, কিন্তু শুধু বিদ্রোহী বললে তার প্রেমিক সত্তা চিরকাল আড়ালেই থেকে যায়। নজরুল গবেষকদের মতে কবি তার জীবনে যত গান লিখেছেন তার মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে প্রেমের গান। তার প্রেমের গানে যেমন রয়েছে মিলনের তীব্র আকাঙ্ক্ষা, তেমনই রয়েছে বিরহের এক গভীর হাহাকার। আসলে বিরহের উপস্থিতি না থাকলে বোধহয় মিলনও পূর্ণতা লাভ করে না। আজ গানের ভেলায় কবি নজরুলের সেই প্রেমিক সত্তাকে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করব তাঁরই গানে গানে। আপনাদের সঙ্গে আমি রয়েছি সঞ্চিতা মিত্র। প্রথম গানটা আমরা শুনব শিল্পী ধীরেন বসুর কণ্ঠে।

তার প্রেমের কবিতা গান, নার্গিসের সঙ্গে অসম্পূর্ণ সম্পর্ক এবং দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর সঙ্গে দাম্পত্য, সব মিলিয়ে তার ব্যক্তিজীবন ও সৃষ্টির মধ্যে এক গভীর যোগ দেখা যায়। বিশেষ করে তার বাংলা গজলগুলোর মধ্যে এবং প্রেমের যে সত্তা, তার যে প্রেমিক সত্তা, সেটা ভীষণভাবে প্রকাশ পায়। তিনি বিভিন্ন হিন্দুস্তানি রাগ ব্যবহার করেছিলেন এই গজলগুলির মধ্যেই। শোনা যায় 1926 সালের দিকে তিনি গজল লেখা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তা জনপ্রিয় হয়। নজরুলের প্রথম দিকের প্রেমের গানের একটা বড় অংশ এই কৃষ্ণনগর পর্বে তৈরি, এবং তথ্য অনুযায়ী যেটা বললাম, 1926 সালের দিকে তিনি এই বাংলা গজল লেখা শুরু করেন। এই সময় দিলীপ কুমার রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়, যোগাযোগ হয়, এবং দিলীপ কুমারের রাগ সঙ্গীতের যথেষ্ট প্রভাব পড়ে নজরুলের এই সময়ের গানে। এই পর্বের, এটি কৃষ্ণনগর পর্বের একটি খুব জনপ্রিয় বাংলা গজল। অবশ্যই তার মধ্যে প্রেমের ছোঁয়া তো আছেই, আর যেহেতু সেই নিয়ে কথা বলছি, সেই গানটি আমরা শুনব কে মল্লিকের কণ্ঠে। কিন্তু তার আগে বলি, আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, তারা অনেকক্ষণ ধরে উস্কুস করছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 0332210 7325, এই পথে আপনারা আসুন। আজ যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, নজরুলের প্রেমের গান, সেই গানের প্রেক্ষাপট, গান তৈরির গল্প এবং তার প্রেমিক সত্তা, এইগুলোই একটু আমরা ছুঁয়ে যেতে চেষ্টা করব। গানটা শুনতে থাকি, আর শ্রোতা বন্ধুরা আপনারাও এই নম্বরে চলে আসুন। শিল্পী কে মল্লিক।

নজরুলের প্রেমে একই সঙ্গে আছে মিলন এবং বিরহ, কামনা এবং আত্মসমর্পণ, সৌন্দর্য এবং যন্ত্রণা। তার প্রেমের গান শুনলে কখনো মনে হয় একজন প্রেমিক তার প্রিয়তমাকে ডাকছেন, আবার কখনো মনে হয় একজন বিরহী মানুষ হারানো ভালোবাসাকে খুঁজছেন। তার রচিত বাংলা গজল তার প্রেমিক মনটিকে সবচেয়ে সুন্দরভাবে প্রকাশিত করে। নজরুলের প্রেমের গান আসলে শুধু প্রেমের গান নয়, এগুলো তার হৃদয়ের অব্যক্ত বাণীও বলা যায়। যদিও প্রতিটি গানই তার ব্যক্তিজীবন কেন্দ্রিক এমনটা বলা বোধহয় ঠিক নয়, কিন্তু নজরুলের সাহিত্য বা তার গান নিয়ে যারা চর্চা করেন তারা হয়তো এ বিষয়ে অনেকটাই মিল খুঁজে পেতে পারেন। এরপরে যে গানটি শুনব আমরা শিল্পী আঙুরবালা দেবীর কণ্ঠে, তবে আজ বন্ধুরা আমরা সেকাল এবং একাল দুই কালের শিল্পীদের কণ্ঠেই তার গান শুনব। আসলে এই সব মানুষকে তো একটা কোনো কালে ধরে রাখা যায় না, তিনি তখনও ছিলেন আজও আছেন আমাদের মধ্যে। শিল্পী আঙুরবালা দেবী

এবার মানে এরপর যে গানটি শোনাব, আমরা শুনব, সেই গানটি নিয়ে একটা গল্প আছে। সেই গানটি কিন্তু নজরুলের সবচেয়ে কল্পনাময় প্রেমের গানগুলোর মধ্যে অন্যতম। প্রিয়াকে সাজানোর জন্য তিনি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছেন তা সবই পৃথিবীর সৌন্দর্যের মধ্যে থেকে আহরণ করেছেন। গল্পটা হলো এরকম, আব্বাসউদ্দিন আহমেদ তার স্মৃতিচারণে লিখছেন, বলছেন, একদিন নজরুল এবং আরও কয়েকজন শিল্পী গ্রামাফোন কোম্পানির ঘরে বসে গল্প করছিলেন। এমন সময় প্রশ্ন উঠল যে লটারিতে হঠাৎ যদি কেউ 1,00,000 টাকা পেয়ে যায় তবে সে তার প্রিয়াকে কেমনভাবে সাজাবে। কেউ কোনো নির্দিষ্ট দোকানের কথা বলল যেখান থেকে তার সাজ সরঞ্জাম কিনে এনে সেই সময়কার কোনো বিখ্যাত দোকান সাজাবেন। আবার কেউ অন্য কোথাও যাবার কথা বললেন, কেউ আবার বললেন সুইজারল্যান্ড এ যেতে চাইলেন। কিন্তু নজরুল সেই সময় খাতা কলম নিয়ে এই গানটি লিখলেন এবং গানের মধ্যে দিয়ে তিনি তার প্রিয়াকে সাজালেন। গান শেষ করে নজরুল জিজ্ঞেস করলেন, কি মহারথীর দল, কটাকা লাগলো প্রিয়াকে সাজাতে? আসলে এটাই বোধহয় সত্যিকারের শিল্পী মন। কল্পনায় সে অনেক কিছু ভেবে নিতে পারে, অনেক কিছু করে নিতে পারে যা আমাদের মতো সাধারণের মাথাতেই হয়তো আসবে না। গানের গল্পটা তো হলো, এবারে গানটি শুনব সত্য চৌধুরীর কণ্ঠে।

0: হ্যাঁ, একজন শ্রোতা বন্ধু এসে গেছেন, কথা বলিনি তার সঙ্গে। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কি বলছেন?
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন।
1: আসলে নজরুলের কাছে যে প্রেম ছিল, তা হচ্ছে তিনি প্রকৃতি এবং নিজের ক্রিয়াকে একাকার করে দিতেন, এবং এই যে গানের মধ্যে কথাগুলোতেও বুঝতে পারা যায়। যেমন একটি চৈতি হাওয়া বলে যে কবিতাটি, সেখানে ভারি সুন্দর বলছেন, তেমনি আমার মহুয়া মৌ, মৌমাছিতের কৃষ্ণা বউ, পান করে ওই ঢুলছে নেশায়, দুলছে মহুল বন, ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কান উচাটন। যদি সন্ধ্যা তারা কবিতাটা একটু দেখেন, সন্ধ্যা তারাতে এত সুন্দর করে লিখছেন যে, ঘোমটা পরা কাদের ঘরের বউ তুমি ভাই সন্ধ্যা তারা, তোমার চোখের দৃষ্টি জাগে হারালো ঘুমের পাড়া। শেষে বলছেন যে, চাউনি টিকার উঠছে কেঁপে, রোদ সাজে ভাই এমনি ধারা। মানে এত সুন্দর, আপনি পুরো একটা মানে ছবি দেখতে পাবেন, সন্ধ্যা তারা নিজেই একটি পল্লী প্রকৃতির সুন্দরী বউ। আর আপনি একটু আগে বলছিলেন যে বাংলা গজলের কথা, বাংলা গজলে তো একদম মানে সম্রাট ছিলেন, এবং বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন ভাবে তার গানগুলি এসছে। তো একটু বলি একটি গানের কথা, এটি সম্ভবত বাংলা 1333-এর অঘ্রাণ মাস, কলকাতার আলফ্রেড রঙ্গমঞ্চে একটি বিচিত্রানুষ্ঠানের আয়োজন হয়েছে, এবং মিশরীয় একজন নৃত্যশিল্পী মিস ফরিদা সেখানে নৃত্য পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছেন। তো নজরুল এবং তার সঙ্গী সাথীরা গেছেন সেখানে, সবাই বসে মিস ফরিদার গান উপভোগ করছেন। অনেক গান এবং নাচের মধ্যে ফরিদা পরিবেশন করলেন একখানি গজল,

0: এবং গজলের সঙ্গে খুব সুন্দর একটি নাচ। গজলটি হচ্ছে কিসকি খোয়ারো মে নাজনে কারবরো মে দিল হিলা দিয়া। গানের কথাগুলি ভাবটি কবির ভারি ভালো লাগলো। এখন যখন ভালো লাগলো তো কবি তো খাতা কলম নিয়ে বসেই পড়বেন, এবং বাড়িতে আসার পরে দু লাইন রেখে লিখলেন এবং রেখে দিলেন যে না একটু অল্প অল্প করে লিখব। এবং কয়েকদিন পরে নজরুল খুব বেশি গান এতদিন ধরে লেখেননি, কিন্তু এই গানটি বেশ কদিন সময় নিলেন লেখার জন্য এবং একটি অননুকরণীয় বাংলা গজল লিখলেন, আশে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী। গানের যদি কথাগুলি ফলো করেন দেখবেন যে সেখানে বনভূমি নাকি একজন সুন্দরী মহিলা, আপনার বুঝতে বুঝতে গানটা শেষ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও, খুব সুন্দর সংযোজন করলেন বন্ধু। সে গানটি আমার সংগ্রহে আছে আজকে, আমার কাছে সে গানটি বরং শোনা যাক।

ঠিকই প্রকৃতির সঙ্গে প্রেম, বসন্ত, ফুল, পাখি, বৃষ্টি, নদী, চাঁদ, রাত সব কিছুকেই তিনি প্রেমের অনুভূতির সঙ্গে মিলিয়েছেন। আসলে প্রেমিক সত্তা বা প্রেমিক হৃদয় মানে শুধু যে সে প্রেম মানবের দিকে ধাবিত হবে এমনটা তো নয়, সেটা প্রকৃতি প্রেম হতে পারে, ঈশ্বর প্রেম হতে পারে। অনেক বৃহত্তর পরিসরে যদি এই প্রেমিক হৃদয় প্রকাশিত হয়, বিশেষ করে কাজী নজরুল ইসলাম বা এই ধরনের মানুষদের, মানে যাদের প্রতিভার কোনো সীমা পরিসীমা নেই, তাদের মন কোন দিকে যাবে আমরা বুঝতে পারি না, এবং সেইটি সাহিত্যে গানে ভীষণভাবে প্রকাশিত। নজরুলের প্রেমের অভিজ্ঞতা তার সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবং দোলন চাপায় তার প্রেম ও প্রকৃতির যে সমস্ত কবিতা রয়েছে সেগুলো ভীষণভাবেই আমাদের নজরকারী। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, সরাসরি কথা বলে নি। নমস্কার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? না, কোনো সমস্যা হয়েছে, উনি হয়তো বুঝতে পারছেন না। আমরা পরের আরেকটি গানে চলে যাই। শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি শুনে নি, তারপরে আবার আসবো গল্পে কথায়।

আজ গানের ভেলায় আমরা শুনছি কাজী নজরুল ইসলামের রচিত কিছু প্রেমের গান, তার প্রেমিক সত্তার কথা এবং গান তৈরির গল্প। সেই রকম এবার আরেকটি গল্প। সঙ্গীত পরিচালক রায়চাঁদ বড়াল সাপুরে ছবির জন্য নজরুলের সঙ্গীত রচনা প্রসঙ্গে একটি স্মৃতিচারণে বলছেন যে কাজী নজরুল ইসলামকে নিউ থিয়েটার স্টুডিওতে এনেছিলেন দেবকী কুমার বসু। বিদ্যাপতি আর সাপুরের চিত্রনাট্য সংলাপ তাঁরই লেখা, কাজী নজরুল ইসলামের। এবং সাপুরে ছবির কাহিনী গীত রচনা সবটাই তিনি করেছিলেন এবং ওই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব ছিল রায়চাঁদবাবুর ওপর। কিন্তু সাপুরে ছবির সঙ্গীত পরিচালনার ক্ষেত্রে তিনি একটি অসুবিধায় পড়ে গেলেন, কারণ বেদে বেদেনির গলায় গানের সুর কেমন হতে পারে সেই সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তিনি তখন কাজীদার কাছে গেলেন এবং বললেন, আমি তো শহর ছেড়ে কখনো বাইরে যাইনি কাজীদা, আমার তো খুব অসুবিধে হচ্ছে। এবং যথারীতি নজরুল তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না বলে তিনি দিন কয়েকের জন্য পাড়াগাঁয়ে যাবেন ঠিক করলেন। কিন্তু সেই সময় রায়চাঁদবাবুর একটু অসুবিধার জন্য তিনি যেতে পারলেন না, নজরুল একাই গেলেন এবং বললেন যে দিন তিনেকের মধ্যেই তিনি ফিরে আসবেন। কিন্তু দেখতে দেখতে এক সপ্তাহ পার হয়ে গেল, কাজীদার কিন্তু দেখা নেই। এবার সবাই চিন্তিত, যেরকমটা হয় আর কি, ছবি তৈরি আটকে রয়েছে। বেশ দিন দশেক পরে নজরুল ফিরে আসলেন এবং পেয়েছি পেয়ে গেছি বলে বেকট চিৎকার করতে করতে তিনি স্টুডিওতে এলেন। তখন এনারা বুঝলেন যে কাজীদার পিছনে নিশ্চয়ই কোনো বেদে বেদেনিকে নিয়ে এসেছে, কিন্তু না, কাজীদা একাই এলেন এবং বললেন, সব সুর তুলে নিয়ে এসেছি, এই নাও শোনো। ব্যাস হারমোনিয়াম নিয়ে বসে গেলেন, একে একে সব সুর শোনালেন। আর সেই সব সুরই ছিল সাপুরে ছবিতে যা অসম্ভব জনপ্রিয় হয়েছিল। সেই রকমই একটি গান আমরা এখন শুনব শিল্পী পূরবী দত্তর কণ্ঠে।

0: ভুল।
1: আমাদের সঙ্গে যিনি আছেন তিনি কি কথা নিয়ে এসেছেন শুনি।
2: আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছিলাম।
1: নমস্কার, সুপ্রভাত।
2: নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। তো মানে কবি নজরুলই যে প্রথম বাংলা গানের গজলের ধারা প্রবর্তন করে এটা অনেকেই জানে, ঠিক আছে। তবু তার প্রেমের সত্তার আমি যে মেন সবচেয়ে গজলের যে প্রেমের গজল, আমি কতগুলো গান আমার মনে পড়ছে, বাগিচায় বুলবুলি তুই, এটা নজরুলের একটা অন্যতম জনপ্রিয় একটা মধুর একটা গজল। আলগা খড়গ
1: শোনানো হয়েছে।
2: হ্যাঁ জানি, আমি বলে যাচ্ছি। বলছিয়া নদী কূলে যে যাচ্ছে, মানে একটা বিরহের এক অসাধারণ সুর রেদার, আর চেয়েও না শুনেও না গভীর প্রেমের একজন অন্যরূপ গজল। আর সবচেয়ে ভালো লাগছে পাথরে ভাঙালে গুম, অত্যন্ত মেলোডিয়াস একটা জনপ্রিয় গজল, মানে এই আছে। আর বেশি বলবো না, সময় নেব না দিদি, ঠিক আছে। ঠিক আছে,
1: ঠিক আছে। অনেক ধন্যবাদ বন্ধুকে সংযোজন করলেন। আমরা এখন যে গানটি শুনব সেটিও একটি প্রেমের গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: একজন বন্ধু রয়েছেন। নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ কি বলছেন?
1: লালবাগ রোড বাঁকুড়া থেকে গগন ঘোষ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি যে একবার দিলীপ রায় তার থিয়েটার রোডের বাড়িতে একটা ঘরে তালাচাবি দিয়ে নজরুলকে বন্দি করলেন আর বললেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বর্ধনা আসন্ন তোমাকে একটা গান লিখে দিতে হবে। আধ ঘন্টার মধ্যেই তিনি লিখে ফেললেন, কোন শরতে পূর্ণিমা চাঁদ আসিল এ ধরাতল, জালতে তারার নীল দেওয়ালি এসেছিলে ধরাতল, তোমার উদার আলোয় মোড়ায় করতে কালো মন উছল, বরণ করে প্রেমে সবার ঝরিয়ে গান অঝরে, সেধেছিলে প্রতি পদেই আলোক লোকের সুর কমল, গতির ডাকে দিতে সারা ভয় বাসে ঘুম বিলাসী, করলে তো তাই প্রাণ তমসা তোমার গানে সমুজ্জ্বল। আর একটা কথা বলছি,
0: বলুন।
1: বলছি যে ওই এ গানটা যদি একটু শুনে দেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁকি খোলো, এটা একটা প্রেমের গান, খুব ভালো লাগে, ওটা যদি শোনাতে পারেন।
0: ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। আমি চেষ্টা করব সংগ্রহে যে গান আছে তার মধ্যে থেকে সেই সব গানগুলো যদি মিলে যায় আমি নিশ্চয়ই বাজাবো। এখন যে গানটি শোনাবো, আগের বন্ধু একটি গানের কথা বলেছিলেন, সেই গানটি শুনবো ধীরেন বসুর কণ্ঠে।

0: একজন বন্ধু রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, চৌঠা আশ্বিনের সুন্দর সাবলীল সুখশ্রাব্য তথ্য সমৃদ্ধ গানের ভেলায় বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: ধন্যবাদ, বলুন।
1: কাজী নজরুল ইসলাম মূলত ছিলেন প্রেমের কবি। তার এই বাংলা গজলে যে শব্দের সমন্বয় এবং বাংলা শব্দের সঙ্গে বিদেশি শব্দের যে অসাধারণ প্রয়োগ, তা শুধু বাংলা গজলকে নয় সমস্ত বাংলা সঙ্গীতকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এই যে গানের যেসব শব্দের যে প্রয়োগ, যে নহে নহে প্রিয় এ নয় আসি জল, বাগিচায় বুলবুলি তুই, বা সেই মনে পড়ে সেই সে কোন সন্ধ্যা বেলা, আসলে তাকে বিদ্রোহী কবি বলা হয়। আসলে তার বিদ্রোহটা ছিল মূলত অন্যায় অনাচার অবিচার জাতি বিদ্বেষের বিরুদ্ধে। আসলে নজরুল ছিলেন মূলত প্রেমের কবি। তার গানের মধ্যে বিরহ মিলন অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন এবং সেই সমস্ত সঙ্গীত মানে গানগুলো অত্যন্ত আকর্ষণীয়, মন ছোঁয়া গান বলতে যা বোঝায়। তার প্রত্যেকটি গজল, প্রত্যেকটি বাংলা প্রেমের গান আমাদের মনকে গভীরভাবে স্পর্শ করে। নমস্কার,
0: ধন্যবাদ। হ্যাঁ, বন্ধুদের সংযোজন সবসময়ই আমাদের অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে। আমরা সময়টাও আমাদের কমে আসছে আস্তে আস্তে। আমরা এখন যে গানটি শুনব সেই গানটি আগে শুনে নি ফিরোজা বেগমের কণ্ঠে, তারপর তার গল্পটা বলবো।

এই গানটির কথা কমল দাশগুপ্ত তার স্মৃতিচারণে লিখেছেন। কাজী নজরুল ইসলাম বেতারে দুটি অনুষ্ঠান করতেন, কলকাতা রেডিও স্টেশনে বেশ কয়েকটি অনুষ্ঠান করতেন, এবং সেই প্রসঙ্গেই এটি লেখা। যে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে শব্দ ভেসে এসে ধরা পড়ে আমাদের বেতার যন্ত্রে, তাকে ধরে নাও। বেতার নিয়ে গীতিয়ালেখ্য রচনার কথা ভাবাই যায় না, এরকম তার অসংখ্য গান আছে। গানের ক্ষেত্রে সাধারণত কথা আগে লেখা হয়, তারপর তাতে সুর বসানো হয়, কিন্তু এরপর যে গানটি শুনব সেই গানটির ক্ষেত্রে তেমনটা হয়নি। তরুণ জগন্ময় মিত্র তখন সঙ্গীত জগতে সবে পা রেখেছেন এবং নিজের জায়গা তৈরি করছেন। তার সঙ্গে নজরুলের পরিচয় করিয়ে দেন রেকর্ড কোম্পানির সেই সময়ের কর্মকর্তা হেমচন্দ্র সোম। প্রথম দেখাতেই নজরুল তাকে জিজ্ঞেস করলেন তিনি কি গান গাইবেন। জগন্ময় মিত্র নিজের লেখাও সুরে একটি গান শোনালেন, কিন্তু নজরুল গানটি মন দিয়ে শোনেন, সুরটির প্রশংসা করেন, কিন্তু গানের কথাটা তার বিশেষ পছন্দ হল না। এবং বেশ কয়েকবার গানটি শোনার পর জগন্ময় মিত্রের কণ্ঠেই নজরুল সেই সুরের ওপর নতুন কথা বসালেন। নজরুলের লেখা গানকে জগন্ময় মিত্র সুর করেননি, এই বিশেষ ক্ষেত্রে জগন্ময়ের সুরের ওপর নজরুল কথা বসালেন। এবং এই গানটি অত্যন্ত জনপ্রিয় একটি গান, বর্ষার অনুষঙ্গে প্রেম বিরহ মিলেমিশে একাকার এবং সৃষ্টি হয় এক ইতিহাস। গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1940 সালে। বুঝতেই পারছেন বন্ধুরা কোন গানটি, জগন্ময় মিত্রের কণ্ঠে সেই গানটি শুনে নেব।

গানের ভেলা আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি সঞ্চিতা মিত্র, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং কিংসুক ঘোষ।

0: অ্যান্ড ইটস দ্য টাইম। তার কারণ আজকে এই মঙ্গলবার, মঙ্গলবার মানে তোমরা জানো খেলাধুলোর আড্ডা, আর সেই আড্ডায় জমজমাট এই আড্ডাতে থাকবে অনেক অনেক খেলাধুলো নিয়ে খবর, আড্ডা, বিশ্লেষণ, আমাদের পছন্দের অপছন্দের কথা, ভালো লাগা
1: এবং হ্যাঁ ওয়ার্ল্ড কাপের, এবং তার সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন বন্ধুদের জন্য।
0: মানে কোয়েশ্চেন না বাবা, কোয়েশ্চেন না,
1: ইয়েস বন্ধুদের জন্য ফ্রি হিট, ফ্রি হিট তো থাকবেই, এবং তার সঙ্গে যেটা এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর যদি আমি বলি সেটা হচ্ছে এশিয়ান গেমস। কারণ এশিয়ান গেমস চলছে, আমরা প্রচুর মেডেল পেয়েছি, সেসব নিয়ে তো কথা থাকবেই। তার সঙ্গে আমরা এখন যখন কথা বলছি, এখন কিন্তু আমাদের ক্রিকেটের মেন্স টিম এবং ওমেন্স টিম দুটো টিমই কিন্তু খেলছে, যেখানে মেন্স টিমের খেলাতে একটু ডিলে হয়েছে কিন্তু উইমেন্স টিমের খেলা কিন্তু এখনো চলছে আর এখন চলতে থাকবে। আর এই খেলার
0: আমরা লাইভ আপডেট দেবো,
1: লাইভ আপডেট তোমাদেরকে দেবো
0: হচ্ছে আপনি। সো জাপানের মাটিতে চলতে থাকা এশিয়ান গেমস থেকে শুরু করে ইন্ডিয়ার আপকামিং সিরিজ থেকে শুরু করে অভিষেক দ্য কিং, দ্য নিউ কিং শর্মার অসাধারণ সেঞ্চুরি, 30 বলে করা সেঞ্চুরি, মানে ওই এক পলকে একটা আধ ঘন্টা ব্রেক যারা নিয়েছে খেলা দেখতে দেখতে এসে দেখেছো সেঞ্চুরি হয়ে গেছে, সমস্ত গল্প থাকবে। আর যারা মোহনবাগান ফ্যান আমার মতো নয় তাদের আজকে খুব আনন্দের দিন, জানি মানে লাস্ট দুদিন ধরে খুব আনন্দের দিন
1: অবশ্যই।
0: তো ঠিক আছে, কারণ

0: সিএফএল জিতেছে বহুদিন পর মোহনবাগান, তো সে নিয়ে আড্ডা হবে। ক্রিকেট, ফুটবল এবং আরো নানান স্পোর্টস আপডেট নিয়ে আজকে তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড কিংসুক। আর এই আড্ডায় অ্যাজ ইউজুয়াল তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য এবং ফ্রি হিটের আনসার দেওয়ার জন্য সরাসরি ফোন লাইনে। ফোন লাইন খোলা রয়েছে 0332107325 is the number.
1: আর কোনো কারণে যদি আমাদেরকে ফোন লাইনে না পাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ জীবনী কলকাতা, সেখানে কিন্তু আজকে একটা সুন্দর আমাদের দুজনের ছবি দেওয়া এবং তার সঙ্গে অনেক ছবি দেওয়া পোস্টার রয়েছে।
0: কাদের ছবি দেওয়া? বিরাট কোহলি এবং অভিষেক শর্মা, তার নিচে আমরা দুটো।
1: কিন্তু আমরা করেছি, যাই হোক, তো তার তলায় কিন্তু তোমরা আনসার করতে পারো। তাহলে তোমাদের জন্য আমরা যে প্রথম কোয়েশ্চেনটা কি আমরা করে দিই
0: নাকি? আবার বলো কোয়েশ্চেন।
1: আচ্ছা, ফ্রি হিট,
0: ঠিক আছে, চলো। হ্যাঁ, ফ্রি হিট, বন্ধুরা ফ্রি হিটের জন্য ওয়েট করে, আমরা বেশি ওয়েট করাবো না। তাহলে তারা একদম রাগ টাক করে কমেন্ট করবে যে কেন ফ্রি হিট আসছে না,
1: ফ্রি হিট আসছে না।
0: আমি জানি, তাই প্রথম ফ্রি হিট থাকবে তোমাদের জন্য। প্রথম ফ্রি হিট যেটা থাকবে সেটা অবশ্যই কেন রিলেভেন্ট সেটা কোশ্চেনটা করলেই বোঝা যাবে। তো প্রথম ফ্রি হিট কি থাকছে কিংসু?
1: দেখো, প্রথম ফ্রি হিট, কারণ এখন এশিয়ান গেমস যেহেতু চলছে, তাহলে একটা ছোট্ট যদি প্রশ্ন আমরা করেই দিই, সেটা হচ্ছে যে মেন্স 10 মিটার এয়ার রাইফেলে আমাদের দেশ থেকে কারা পদক জয়ী হয়েছেন? আরও একবার করে দিই, মেন্স 10 মিটার এয়ার রাইফেল এই ইভেন্টে আমাদের দেশ থেকে কারা পদক জয়ী হয়েছেন?
0: হ্যাঁ, একেবারেই মানে কারা বা কে বলতে হবে, যে তার নাম কি, যে কে বা কারা, আমি রিপিট করলাম, কে বা কারা,
1: কে বা কারা,
0: হ্যাঁ মানে কেউ হতে পারে। তুমি যদি একটা উত্তর দাও তাহলে একটা উত্তর, যদি দুটো উত্তর দাও দুটো উত্তর। এবার কোনটা সঠিক সেটা তো আমরা এখন বলবো না, সেটা জানতে গেলে একটু ভেবে চিনতে মগজাস্ত্রের জোর খাটিয়ে উত্তর দিতে হবে। আর ততক্ষণ একটা গান শোনাবো, যে গানটা শোনানোর কারণ পদক তো জিতেছে, মানে একজন বা একাধিক জন জিতেছে, তো
1: অবশ্যই
0: আমাদের প্রিয় রং, আমরা বলি ব্লিড ব্লু, সেই ব্লিড ব্লু সেই আমাদের তিরঙ্গাকে উপরে তুলেছে
1: একদম,
0: কারণ আমাদের সবার স্বপ্ন নীল। আর সেই স্বপ্ন নীল শোনাবো তোমাদেরকে, পরাণ যায় জ্বলিয়ার একটা দারুণ ট্র্যাক ফ্রম জিৎ গঙ্গোপাধ্যায়। ফিরছি এক্ষুনি উইথ দিস বিউটিফুল সং। তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড কিংসুক, সঙ্গে নিয়ে খেলাধুলোর আড্ডা তোমাদের প্রি হিটের উত্তরের অপেক্ষায়।

0: হ্যাঁ একদমই একদমই তাই, কারণ রাতের ঘুম তো উড়িয়ে দেয়, মানে যখনই খেলা হয়, মানে যখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল আমাদের সবার রাতের ঘুম উড়ে গেছে, আর এখন যারা আমরা স্পোর্টস প্রেমী তাদের তো ঘুম উড়েই যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এখন চলছে এশিয়ান গেমস, আমরা এশিয়ান গেমসের সব আপডেট দেবো, কিন্তু তার আগে তোমাদেরকে আমরা একটা ফ্রি হিট কোয়েশ্চেন
1: দিয়ে গেছিলাম, আমি রিপিট করে দিই কোয়েশ্চেনটা যাতে তোমরা সহজে উত্তর দিতে পারো। আমরা কোয়েশ্চেন করেছিলাম যে কোয়েশ্চেনটা কি ছিল, দুজন বা একজন, আমি আবার বললাম এক বা একাধিক জন, তারা কি করেছে,
0: তারা এশিয়ান, এই যে এশিয়ান গেমস সেটা 10 মিটারে যে এয়ার রাইফেল যে টুর্নামেন্টটা হয় সেই টুর্নামেন্টে পদক জয়ী হয়েছেন কারা, এবা কে
1: না কে বা কারা, 1 2 3 4 সেটা আমি বলছি না। আর উত্তর দেবে কোথায়, 0332210725 নম্বরে, কিংবা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে, যে পোস্টার দেওয়া রয়েছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায়, তোমরা উত্তর নিয়ে চলে এসো। আমরা 10 মিটার এয়ার রাইফেলের কথায় তো আসবো, তবে তার আগে আরও বেশ কয়েকটা কথা কিন্তু তোমাদের শেয়ার করি এই এশিয়ান গেমস নিয়ে। এই এশিয়ান গেমসে কিন্তু মেন্স 10 মিটার এয়ার রাইফেলের কথা আমরা বললাম,
0: একদম,
1: কিন্তু এবার উইমেন্সের কথার আগে বলে দিই,
0: সেটা হচ্ছে যে এখানেও কিন্তু মানে উইমেন্স 10 মিটার এয়ার রাইফেলেও কিন্তু ইন্ডিয়া সিলভার মেডেল জয়ী হয়েছে
1: একেবারে।
0: তার সঙ্গে যদি আমি এমএমএর কথায় আসি, সেখানে কিন্তু সুচিকা তানিয়া উনি ভারতের হয়ে প্রথম এশিয়ান গেমসে এমএমএ মেডেল নিশ্চিত করেছেন, সেমিফাইনালে তিনি হেরে যান, কিন্তু তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিল,
1: মানে আমাদের দেশের পতাকা কিন্তু তিনি উপরে তুলেছেন, এবং মাথায় রাখতে হবে এটা কিন্তু এমএমএ ফাইটিং, সো মানে ওই মানে ওই যেটা আমরা বলি যে নারী তারা কিন্তু সবটা পারে,
0: এবং
1: মানে মস্তিষ্কের জোরে যেমন তেমন কায়িক জোরেও কিন্তু এমএমএ ফাইটিংয়েও আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং আরও উদ্বুদ্ধ করছে কোটি কোটি ভারতবাসীকে, ইটস এ গ্রেট থিং ফর আস।
0: অবশ্যই অবশ্যই, আর মানে সেটা ছাড়াও যেটা আমাদের লক্ষ্য, মানে মেনলি যেটা আমাদের লক্ষ্য সেটা হচ্ছে যে গত এশিয়ান গেমসে আমাদের 107টা মেডেলের একটা হল ছিল, যে আমাদের ভারতবর্ষ থেকে 107টা মেডেল অল ওভারে আমরা পেয়েছিলাম, তো এবারে এই যে হলটা 107 মেডেলকে ছাড়িয়ে যাওয়ার যে লক্ষ্যটা সেটা কিন্তু আমরা দেখছি, কারণ শুটিং, হকি, কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, রেসলিং সবগুলোতেই মোটামুটি মেডেল আমরা মানে পাবো, এটা আমরা ধরে রেখেছি, কারণ যারা আমাদের দেশকে ওখানে প্রতিনিধিত্ব করছেন তারা অসামান্য তাদের নিজেদের নিজেদের স্পোর্টসে,
1: এবং আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি তাদের পারফরমেন্স ইজ রিয়েলি গুড এবং ভীষণ প্রমিসিং। ওই যেটা বললো কিংসুক যে 107টা মেডেল হল, আমার ধারণা এবার সংখ্যাটা হয়তো, এটা আমার ব্যক্তিগত ধারণা, 120 পেরোতে পারে, যেভাবে শুরু করেছে অ্যাটলিস্ট ইন্ডিয়ার প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা অ্যাথলিট প্রত্যেকটা প্লেয়ার।
0: একদমই তাই, একদমই। আর এর সঙ্গে মানে তোমরা এই কোয়েশ্চেনের আনসার নিয়ে আসো, তোমরা ফ্রি হিটের আনসার দাও, কিন্তু এই একটা ছোট্ট জিনিস আমরা বলে দিই এর মধ্যে, সেটা হচ্ছে যে এই যে আমরা অসাধারণভাবে শুরু করেছি এশিয়ান গেমসে, সেখানে কিন্তু ইন্ডিয়া অনেক জায়গায় স্ট্যান্ড আউট করছে, যেখানে আমি হকির কথায় যদি চলে আসি, মেন্স হকি মানে আজকে কিন্তু 3:30 থেকে, মানে আজকে দুপুর 3:30 থেকে মেন্স হকি টুর্নামেন্ট রয়েছে, আর এর আগে যে ম্যাচটা ইন্ডিয়া খেলেছিল ইন্দোনেশিয়ার অ্যাগেনস্টে, সেখানে কিন্তু ইন্ডিয়া 13-1 হারিয়েছিল ইন্দোনেশিয়াকে, মানে ভাবা যায় 13-1 হারিয়েছিল, আর সেখানেই কিন্তু দিলপ্রীত সিং একাই 4খানা গোল করেছিলেন। তো আজকে দেখার যে শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকে একটা বিশাল বড় ম্যাচ হকির, সেটা 3:30 থেকে শুরু হবে, তো সেখানে দেখতে হবে যে আজকের ম্যাচটা জিতলে কিন্তু এই যে পুল স্টেজে যে গোল ডিফারেন্সটা আমাদের কাছে অলরেডি রয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে খেলায়, সেটা কিন্তু আরও ডমিনেন্ট হয়ে যাবে।
1: এবং আরও একটা বিষয়, আমাদের ঝুলিতে এখনও পর্যন্ত যেহেতু আমরা বলছিলাম যে কোনো সোনা আসেনি, আমরা অলরেডি

0: ছটা পদক পেয়েছি, চারটে রূপো এবং দুটো ব্রোঞ্জ। কিন্তু আজকে হয়তো সেই দিন যেদিন সোনা আসতে পারে ভারতের ঝুলিতে। তার কারণ আজকে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিন্তু গোল্ড মেডেল ম্যাচে নেমেছে ভারতের মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে ভারত বাংলাদেশকে 114 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল। সো এবার কিন্তু ওয়েট করছি আমরা সেই সময়টার, যে ম্যাচ এখন চলছে অলরেডি। সেই ম্যাচের স্কোরের দিকে যদি এখন তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে
1: ইন্ডিয়া কিন্তু এখন

0: আমরা জানি হোপ আছে এবং হোপ তো থাকবেই, কারণ দশের কাছাকাছি রান রেট কিন্তু অলরেডি চলছে। সো এটা কিন্তু একটা দারুণ পারফরমেন্স, আমরা আশা করব ম্যাচের শেষ পর্যন্ত এই এনথোটা বজায় থাকবে এবং আমরা গোল্ড মেডেল পাবো। আর ফোন লাইনে এক বন্ধু ফ্রি হিটের উত্তর নিয়ে শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে 0332107325 নাম্বারে। কে বলছো, কোথা থেকে বলছো? না, কোনো কারণে শোনা যাচ্ছে না, তবে তোমাদের বলে দিই 0322107325 ইজ দ্য নাম্বার, তোমরা কল করতে পারো বা আমাদের পোস্টারে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আচ্ছা, আমরা যদি একবার টিম লিস্টটা বলে দিই আজকে ইন্ডিয়া টিমে কারা কারা রয়েছে।
1: এই যে স্মৃতি মান্দানা যে খেলছে তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হরমনপ্রীত কৌর, সেটা ছাড়াই কিন্তু গুনলাল কামালিনি রয়েছেন, ঋচা ঘোষ রয়েছেন, ভারতী রয়েছেন, দীপ্তি শর্মা রয়েছেন, শ্রেয়াঙ্কা রয়েছে, শ্রীচরণী রয়েছে, নন্দিনী শর্মা রয়েছে, এবং তার সঙ্গে ফাইনালি
0: ক্রান্তিগড় রয়েছে। ক্রান্তিগড়ের বোলিং আমরা দেখেছি আমাদেরকে মোহিত করেছে, আজকেও কিন্তু সেটা অপেক্ষা করব আমরা। যা ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: সৌরজা বলছি, এটার উত্তর হবে হিমাংশু ধিল্লান, রুদ্রাংশ পাটিল, এলাভেলিন ভালারিভান, এই তিনটেই হবে উত্তর।
0: আচ্ছা
1: আচ্ছা, আর কে কোন মেডেল পেয়েছে সেটা কি তুমি বলতে পারবে?
2: হ্যাঁ, হিমাংশু ধিল্লান পেয়েছেন রূপো, এলাভেনিল ভালারিভান পেয়েছেন রূপো, আর রুদ্রাংশ পাটিল পেয়েছেন ব্রোঞ্জ।
1: আচ্ছা, ওকে,
0: বেশ শুনতে থাকো।
1: হ্যাঁ, আমরা কিন্তু একটা উত্তর পেয়েছি, মানে সেখানে আমরা দেখতে পেলাম যে আমরা যে কোয়েশ্চনটা যে কারণে এরকমভাবে করছিলাম, ফ্রিটটা দিলাম যে এক বা একাধিক হতে পারে, তো সেখানে কিন্তু একটা আনসার আমরা পেয়েছি। আমরা কিন্তু আরও আনসারের অপেক্ষা করবো, তাই তো নাকি?
0: হ্যাঁ, আরও দু একটা উত্তর তো নেবই, কারণ একজনের থেকে উত্তর নিয়ে ঠিকভাবে ঠিক বলে দিলে বাকিরা একটু রাগ করবে।
1: হ্যাঁ, একদমই একদম।
0: ফোন লাইনে আরও এক বন্ধু অলরেডি, তো শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: আমি দেবশঙ্কর মাইতি বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: হ্যাঁ বলুন।
3: আমি বলছি যে ওই যে আগের শ্রোতা যে আপনাদের আপনাদের ফোন করলেন হিমাংশু আর ইয়ে ওই যে তিনজনের নাম বললেন, এইটাই কারেক্ট।
0: আমাদের কথা আপনি শুনতে পাবেন, আপনার কথা শুনতে পাবো আমরা, বাট আমাদের কথা রিপিট আসবে না। ফোন লাইনে আরো এক বন্ধু শুনবো লাস্ট ফোন কল এই প্রশ্নের জন্য। নমস্কার
4: নমস্কার, অর্ণবকে অসংখ্য ধন্যবাদ। আমি বর্ধমান জেলা ভাতার থেকে অর্ধেন্দু চট্টোপাধ্যায় একটু আলোকপাত করছি।
1: হ্যাঁ বলুন।
4: আমরা তো ছোটবেলায় হাডুডুড়ু, ব্যাডমিন্টন, তারপরে সহ তার ওই দিনটি খেলা, তাস খেলা, বিভিন্ন রকম খেলা, এগুলো কি এশিয়ান গেমসের অন্তর্গত? এগুলো কি পাস? ছোট ছোট ছোট ছোট প্রদীপ জেলে যেমন বিরাট একটা মশাল তৈরি হয়, সেরকম এশিয়ান গেমসের তো বহু বিভাগ আছে। তা তো এশিয়ান, আমার প্রশ্ন হচ্ছে এশিয়ান গেমসের প্রথম সূচনা কে করেছিল, মানে প্রতিষ্ঠাতা ফাউন্ডার কে ছিলেন, আর এই সম্বন্ধে একটু বিস্তারিত ব্যাখ্যা চাই কি? ধন্যবাদ।
1: আচ্ছা,
0: শুনতে থাকুন
1: শুনতে থাকুন। আমরা ফ্রি হিট করেছিলাম, আমাদের দিকে ঘুরে ফ্রি হিট চলে এসেছে একটা,
0: কিন্তু আমরা উত্তরটা চাইবো, কারণ আমরা একটা ফ্রি হিট রেখেছি, সেটা লাস্ট ফোন কল বলেছিলাম। সো লাস্ট ফোন কল মানে কিন্তু লাস্ট উত্তর, এটাই যেহেতু উত্তর পেলাম না, আর একটা উত্তর আমরা নেবো যেমনটা আমরা কথা দিয়েছি। সো ফোন নাম্বারটা একবার রিপিট করে দিই, 0332107325 কে রয়েছে আমাদের সঙ্গে শুনবো। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? না, মিস টাইমিং। বেশ ঠিক আছে, আমরা উত্তরের দিকে যাব। আমরা একবার চোখ রাখতে পারি আমাদের আমাদের পোস্টারের কমেন্ট বক্সে কারা কি উত্তর দিয়েছে। ফোন লাইনে তো উত্তর পেয়েছি, আর ফোন লাইনে লাস্ট ফোন কল বলেছিলাম নেবো, সো লাস্ট ফোন কল নিয়ে নিই। কিংসুক আমাদের সঙ্গে কে রয়েছে? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে শুনছি আমরা।
0: এই রে উত্তর, আমরা নিশ্চয়ই চোখ রাখবো, আমরা কথা দিতে পারি যে যারা ফেসবুকে উত্তর দিয়েছো তারা ঠিক না ভুল সেটা আমরা বলে দেবো। দেখতে পাচ্ছি পোস্টারে কমেন্ট বক্সে উত্তর এসছে হিমাংশু ধিল্লন এবং রুদ্রাংশ পাতিল, এবং বলছেন এলাভেনিল ভালভে ভ্যালারিয়ান। আচ্ছা, একটু কঠিন করে লিখে আছে শিউলি চাশমল, সৌরজা। বেশ, এছাড়া দেখতে পাচ্ছি সৌভিক সরকার অভি বলছে হিমাংশু ধিল্লন, রুদ্রাংশ পাটিল এবং এলাভেনিল ভ্যালারিভান। সোমেন দাসও একই উত্তর দিয়েছে, শুধু নামের বানানটা একটু অন্যরকম লিখেছে বটে, মানে একটু বেশি অন্যরকম। ঠিক আছে, আমরা ওটাকে সঠিকই ধরে নেব, কারণ বাকিরা যেহেতু ওটাই বলেছে।

0: মুখার্জি রিট্টু কিন্তু একই উত্তর দিয়েছে। আমাদের কি করা উচিত কিংসু?
1: আমাদেরকে সঠিক উত্তরটা বলে দেওয়া উচিত, তার কারণ আপনারা যে তিনটে নাম যে বলা হয়েছে, তিনটে নামই ঠিক, হ্যাঁ মানে কোনো ভুল নেই এখানে। শুধু এলোভেনিল ভালারিভান, উনি কিন্তু মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে সিলভার মেডেল পেয়েছিলেন, আর সেইখানে আমরা যেহেতু মেন্স বলেছিলাম, মানে কেউ ভুল উত্তর কিন্তু দেয়নি, সবাই ঠিক উত্তর দিয়েছে। তো একদমই ঠিক উত্তর, হিমাংশু ডিল্লন এবং রুদ্রাক্ষ পাটিল সিলভার এবং ব্রোঞ্জ মেডেল আমাদের দেশের হয়ে।
0: এবং বাকিটুকু মানে যেটা তোমরা মেন্সের জায়গায় উমেন্সটাও অ্যাড করে দিয়েছো, ওটাকে আমরা বোনাস উত্তর হিসেবে ধরতেই পারি।
1: হ্যাঁ একদমই, একদম।
0: সবার জন্য সঠিক উত্তর দেওয়ার কারণে একটা জোরে হাততালি হবে। Well done! Very good, very good. এবং এরকম উত্তর পেলে বড় ভালোই লাগে। তো এবার চলে যাব পরের ফ্রি হিটে, কারণ ফ্রি হিট অনেক না দিলে তোমরা বড় রাগ করো, এবং ফ্রি হিটের উত্তর মানে ফ্রি হিটটা দিয়ে দিয়ে আমরা অন্য প্রসঙ্গে আসবো। এর পরের যে ফ্রি হিট সেটা হচ্ছে গিয়ে, এই যে বলছিলাম যে সিএফএল সবে মাত্র শেষ হলো, এবং সিএফএল এ বুকে পাথর রেখে বলতে বাধ্য হচ্ছি জিতে গেছে এবার মোহনবাগান একটুর জন্য।
1: এই যে বুকে পাথর রেখে বলছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে, হ্যাঁ বুকে পাথর রেখে বলছে। এখানেই যখন আমি আগের খেলাধুলায় বসেছিলাম অর্ণবের সঙ্গে, সেখানে কিন্তু ঠিক ডুরান্ডের পরেই বসেছিলাম, সেখানে কিন্তু আলাদাই মানে আলাদাই এক্সাইটমেন্ট নিয়ে বিষয়টা বলছিল, আমি কিন্তু তখন লো ছিলাম না। হ্যাঁ
0: স্বাভাবিক না,
1: কিন্তু আমাদেরই তো জয়, সবারই তো জয়,
0: সবার জয়, কারণ মোহনবাগান জিতেছে। তো ফ্রি হিটটা অবশ্যই সেই নিয়েই থাকবে। ফ্রি হিট হচ্ছে, বলতে হবে যে প্রথমবারের জন্য, একেবারে প্রথমবারের জন্য ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান এই ডার্বি কবে হয়েছিল, প্রথমবার এই মুখোমুখি কবে হয়েছিল এই দুটো দল, কোন টুর্নামেন্টে এবং কোন সালে, এই উত্তর দিতে হবে তোমাদেরকে 03-221-07-325 নাম্বারে। আর ততক্ষণ মোহনবাগানকে ডেডিকেট করে তো গান দিতেই পারি। তবে এবার গানটা সিএফএলে ইস্টবেঙ্গলের জার্নি শেষ হয়ে যাওয়া নিয়ে শোনাবে অরিজিৎ সিং, গানের নাম খেলা শেষ। একটা সুন্দর গান শুনে ফিরছি, অনেক আড্ডা হবে, এখনো অনেক আপডেট দেওয়া বাকি, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড কিংসু। কোথাও যেও না, সুন্দর গানটা এনজয় করো এবং ফ্রি হিটের উত্তর নিয়ে ফিরে এসো আমাদের সঙ্গে আড্ডা দিতে।

0: হ্যাঁ দেখো অর্ণব, মানে বিষয়টা এত কষ্ট পাওয়ার কিছু নেই, আমি বুঝতে পারছি খেলা শেষ হয়ে গেছে তোমার, মানে তুমি যেহেতু ইস্ট বেঙ্গল ফ্যান আমি বুঝতে পারছি খেলা শেষ হয়ে গেছে।
1: শেষ থেকেই তো শুরু, দাঁড়াও এখন ISL বাকি, আসল খেলা বাকি। এবং সবচেয়ে বড় কথা, মোহনবাগান যেখানে মানে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে ACL চ্যাম্পিয়নশিপ খেলতে যায় না, সেখানে আমরা কিন্তু সেখানে দেশের হয়ে প্রথম কোনো দল হিসেবে পয়েন্ট স্কোর করেছি।
0: হ্যাঁ তো মানে আমরা এখানে অস্বীকার করছি না, আমাদের আমাদের কি নিয়ে কথা বলে, মানে শুরুটা কি হওয়া উচিত ছিল যে মোহনবাগান কিন্তু CFL জিতেছে, এটা এটা আলোচনা হওয়া উচিত তো?
1: হ্যাঁ জিতেছে,
0: কিন্তু আমরা একটা ফ্রি হিট দিয়ে গেছিলাম যাওয়ার আগে, একটা সুন্দর মানে অর্ণব এবং মানে অর্ণবের খুব কষ্টের একটা গান অর্ণব শোনালো আমাদেরকে, যেটা ওর মনে চলছে। কিন্তু আমাদের ফ্রি হিটটা এটাই ছিল যে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান মুখোমুখি প্রথম কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল,
1: কোন টুর্নামেন্ট এবং
0: কোন টুর্নামেন্ট এবং কত সালে কিন্তু হয়েছিল,
1: তো সেটা
0: সেটা আমরা কিন্তু উত্তরে ফোন লাইনে বন্ধুকে পেয়ে গেছি।
1: দেখি কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
2: হ্যালো
1: হ্যালো, হ্যাঁ বলো।
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির মইপিট থেকে বুদ্ধদেব মাইতি বলছি।
0: হ্যাঁ বলো।
2: উত্তরটা হবে 1921 সালে কোচবিহার কাপে 8ই আগস্ট হয়েছিল খেলাটি।
1: ও
0: আমাদের
1: পোস্টারে কমেন্ট বক্স উত্তর দিতে পারো বা আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332107325 ইজ দ্য নাম্বার। আর এই মুহূর্তে দ্য নিউ আপডেট ইজ আমরা রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ, তোমরা সেখানে এসে উত্তর দিতে পারো, বলতে না বলতে বন্ধুরা কিন্তু লাইভে উত্তর দিচ্ছে। এবং অলরেডি অনেকে জয়েন করেছো, যারা জয়েন করেছো লাইভটা শেয়ার করে দাও বাকিদের সঙ্গে, আর বাকিরা যারা জয়েন করোনি জয়েন করে ফেলো, তাহলে সামনাসামনিও আড্ডা হবে। আর অবশ্যই রেডিওতে তো আড্ডা চলছেই এবং চলবেও। দেখতে পাচ্ছি কোচবিহারে খেলা হয়েছিল বলছে সৌমেন দাস, সৌভিক সরকার রবি বলছে ইস্টবেঙ্গল মোহনবাগান প্রথমবার মুখোমুখি হয়েছিল 8ই আগস্ট 1921 কোচবিহার কাপের সেমিফাইনালে, বাহ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল এবং এরপর 10ই আগস্ট রিপ্লে ম্যাচে মোহনবাগান 3-0 গোলে জয়ী হয়। আচ্ছা বেশ, রিমা মুখার্জি রিট্টু বলছে ইস্টবেঙ্গল মোহনবাগান 8ই আগস্ট 1921 সাল। আচ্ছা বেশ, উত্তর অনেকগুলো পাচ্ছি। এছাড়া দেখতে পাচ্ছি যে আমাদের ফোন লাইন আবারও ব্লিঙ্ক করছে, কে রয়েছে আমাদের সঙ্গে?
3: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ নমস্কার।
3: হ্যালো, উত্তরটি হবে 1971 সালের 8ই

0: 1971 সাল। আচ্ছা, একটা অন্যরকম উত্তর পেলাম। আচ্ছা বেশ, আমি আর একটা ফোন কল তো নেবো এই প্রশ্নের জন্য, তবে তার আগে আমরা যদি খুব ছোট্ট করে মানে একটুখানি চলে যাই আমাদের এই সিএফএল নিয়ে, যখন কথা হচ্ছে কিংসু সিএফএল এর কথাতেই যদি যাই, মানে শনিবার দিনটা মানে আমাদের জন্য খুব একটা আনন্দের দিন ছিল না, মোহনবাগান ফ্যানদের জন্য আনন্দের দিন ছিল, তার কারণ সেদিন কিন্তু জিতে গেল মোহনবাগান, এবং একই দিনে ইস্টবেঙ্গলেরও খেলা ছিল। ইস্টবেঙ্গল একটা দারুণ দারুণ লড়াই দিয়েছে, কোল ইন্ডিয়াকে 7-0 গোলে হারিয়েছে, কিন্তু কোল ইন্ডিয়াকে 7-0 গোলে হারানোর পরেও কিন্তু জিততে পারেনি। এবং আমরা দেখতে পাই যে মোহনবাগান জেতে, এবং সেখানে মোহনবাগানের সমর্থকদের উচ্ছ্বাস দেখতে পাই, তারপরে মোহনবাগান কর্মকর্তাদের কথাও দেখতে পাই। সো সেইখানে বহুদিন পর মোহনবাগানের জয়,
1: একদমই মানে পুরো 4 বছর পর কিন্তু আমরা সিএফএল পেলাম। শেষবার কিন্তু 2018 সালে জেতার পরে 4 বছর পর আমরা সিএফএল পেলাম। এবং মানে এই ম্যাচে যদি আসি তাহলে কিন্তু মোহনবাগান 3-2 গোলে জিতেছে, যেখানে মোহামেডান স্পোর্টিং কিন্তু 2 গোল করেছে আর মোহনবাগান কিন্তু 3 গোল করেছে। এবার এখানে যদি আসি মানে এবার খেলার স্টোরিতে, মানে আমরা জানি মোটামুটি তোমরা সবাই খেলাটা দেখেছো, তোমাদের মানে আমরা যে ফ্রি হিটটা করেছিলাম সেটার একটা উত্তরের জন্য আমরা ওয়েট করছি,
0: ছোট্ট ইয়ে করে নিন। আমরা 8 বছর পর জিতেছে, 8 বছর, 2018 তে জিতেছিল, 8টা বছর লেগে গেল কিন্তু মোহনবাগানের জিততে। হ্যাঁ, এটা মাথায় রাখো, মানে মানে সিএফএলকে তো অনেকে বলে না যে ওই আর কি, আমরা শুনেছি সিএফএল তো সিএফএল ছোট কাপ, সেটা জিততে কিন্তু 8 বছর লেগে যায় অনেকে, ঠিক আছে।
1: হ্যাঁ মানে আরে এই বিষয়টা এরম ছিল না, যাই হোক ঠিক আছে, যে আরে জেতা তো জেতা, 8 বছর হোক 10 বছর হোক, জয়টা তো জয় নাকি?
0: না না, ঠিক জয়টা জয়, যে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে 3-2 গোলে গত শনিবার, সেখানে 31তম ক্যালকাটা ফুটবল লিগের টাইটেল উইন করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। অফকোর্স মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু জিতে গেল, এবং মোহামেডান স্পোর্টিংও ভালো লড়াই দিয়েছিল, এবং আমরা দেখতে পাই যে 1-2 গোলে কিন্তু পিছিয়ে গিয়েছিল এক সময় মোহনবাগান, কিন্তু তারপরে গোলকিপার দীপ্রভাত ঘোষ রেড কার্ড খাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই যে মোহনবাগানকে 10 জনে খেলতে হয়, মোহনবাগান কিন্তু 10 জনে খেলে, এবং মোহনবাগান 10 জনে খেলে কিন্তু দেখতে পাই যে এই জয়টা ছিনিয়ে নেয়, মোহনবাগানের রেড কার্ড ছিল। সো এবং তারপরে আমরা দেখতে পাই 2টো গোল, সাহাল আব্দুল সামাদের 2টো গোল, এবং সায়নের সেই ডিসিসিভ গোলটা, এবং তারপরে উচ্ছ্বাস দেখতে পাই সায়নকে নিয়ে মোহনবাগান সমর্থকদের, তারা রীতিমতো কাঁধে নিয়ে নাচিয়েছে আমরা দেখতে পাই সায়নকে,
1: অবশ্যই।
0: তো এটা সায়নের জন্য আর কত আনন্দের বলতো, একজন বাঙালি ফুটবলার যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগানের মতো কোনো দলকে একটা ট্রফি জেতায়, তার চেয়ে আনন্দের কি কিছু হতে পারে?
1: একদম, মানে এটা অবশ্যই আমাদের সবার কাছে প্রচন্ড আনন্দের। তো মানে যারা দেখো যারা এই জাস্ট ডুরান্ডের পরে যারা প্রচন্ড দুঃখে ছিলে, তাদের দুঃখটা মোটামুটি সেই ফ্যান্সদের দুঃখটা মিটে গেল সিএফএল এ। এবার এরপরে কিন্তু আমরা অবশ্যই চোখ রাখবো আইএসএল এর দিকে। কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু, দেখে নি আমরা লাস্ট আনসারটা কি পেলাম।
0: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি যে আগের বারে উত্তরে মানে সম্পূর্ণ হয়নি কেটে গেল, আমি বলছি ওই আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: এই উত্তরটা
2: হবে 1921 সালে কোচবিহারে হয়েছিল 8ই আগস্ট, বুঝেছেন? নমস্কার।
0: আচ্ছা বেশ, আপনার উত্তরটা পেয়েছি যদিও, তবে ঠিক আছে আপনি আরও একবার দিতে চাইলেন, তবে রিকোয়েস্ট করবো বাকিদেরকে যারা ফোন লাইনে একবার সুযোগ পেয়ে যাচ্ছ, এ সুযোগ কিন্তু বারবার মেলে না। তো ফোন লাইনে পরের জন কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার।
1: হ্যালো, নমস্কার,
3: আমি পূর্ব মেদিনীপুর জেলার মুরাদপুর থেকে বলছি।
1: হ্যাঁ বলো
0: বলো।
3: উত্তরটা হবে 1921 সালে কোচবিহারে 8ই আগস্ট।
0: বেশ বেশ, অনেকগুলো উত্তর পেয়ে গেছি। এবার আমরা ঝট করে চোখ রাখবো আমাদের পোস্টারে কমেন্ট বক্সে কারা কি উত্তর দিয়েছে, সেখানে সেখানে দেখতে পাচ্ছি হ্যাঁ সেখানেও অনেকগুলো উত্তর এসছে।
1: হ্যাঁ মোটামুটি কিন্তু মানে আমরা এতগুলো আনসার যখন পেয়েছি, মানে আমাদের ফেসবুক আমরা যখন লাইভ রয়েছি, লাইভে আমরা যা আনসারগুলো পেয়েছি মোটামুটি একটা একদমই সিমিলার আনসার আমরা আমাদের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি। তো এতজন যখন এই আনসারটাই দিয়েছেন, মানে সৌমেন দাসও এই আনসারটাই বলছেন, সেটা ছাড়া প্রসেনজিৎ চৌধুরী একই কথা বলছেন, কৃষ্ণেন্দু নাইয়া একই কথা বলছেন, সবি সরকার অবি লাইভেও বলেছে, এখানেও একই আনসার আছে, আর রিমু মুখার্জি রিটিও কিন্তু একই আনসার দিচ্ছে।
0: হ্যাঁ, তাহলে এবার একটা লাইভের কমেন্ট পড়ে নি ছোট্ট করে, বলছে সৌভিক, সৌভিক বলছে যে কিংসুকদা মোহনবাগান যেই শুনলো জয়ী হয়েছিল, মুখে একটা হালকা হাসি দেখলাম। হ্যাঁ, এটা কিংসুক না, সমস্ত মোহনবাগান ফ্যানদেরই মুখে হাসি, তার জন্য কংগ্রেচুলেশন তাদেরকে। এবং এই যে উত্তরটা, উত্তরটাও তোমরা দিয়েছো সঠিক, 1921 কোচবিহার কাপ, এবং সেখানে গোলশূন্য হয় রিপ্লেতে মোহনবাগান জেতে, তো সেখানেও মুখে হাসি কিংসুকদের আসবে নিশ্চয়ই। তো যারা সঠিক উত্তর

0: দিয়েছো, একেবারে নির্ভুল উত্তর দিয়েছো এবং তার সঙ্গে অ্যাডেড অনেক ইনফরমেশন দিয়েছো, সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ওয়েল ডান, ওয়েল ডান। তবে আমরা যেটা করতে পারি, আমরা চলে যাবো এবার তার পরের সেগমেন্টে, আরও অনেক কিছু নিয়ে আড্ডা দেওয়ার রয়েছে। তবে পরের সেগমেন্টে যাওয়ার আগে যেটা আমরা অবশ্যই প্রতিবার করে থাকি, যে তোমাদেরকে আরও একটা ফ্রি হিট দিয়ে দেবো, হ্যাঁ এবারও কিন্তু কলকাতা ডার্বি নিয়ে। এবার একটু ইন্টারেস্টিং, আমরা কোথায় বসে রয়েছি তোমরা জানো, আকাশবাণী ভবন মানে একদম ইডেন গার্ডেন্সের গায়ে। তো এই ইডেন গার্ডেন্সেও কিন্তু ডার্বি হতো, ইডেন গার্ডেন্সেও কিন্তু ফুটবল খেলা হতো, এখন তো ক্রিকেটটা হয় শুধুমাত্র।
1: হ্যাঁ,
0: কিন্তু যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, ইডেন গার্ডেন্সে প্রথমবার কলকাতা ডার্বি হয়েছিল কত সালে এবং কে জিতেছিল সেই ম্যাচটা, কে জিতেছিল এবং কত সালে হয়েছিল কলকাতা ডার্বি প্রথমবারের জন্য ইডেন গার্ডেন্সের এই সবুজ গালিচায়। উত্তর দাও 03322107325 নাম্বারে। আর আমরা অবশ্যই পরের সেগমেন্টে আসবো, কারণ ক্রিকেটের দারুণ কিছু থ্রিলিং নিউজ রয়েছে, আর অবশ্যই যে ম্যাচ চলছে সে ম্যাচের লাইভ আপডেট নিয়ে
2: লাইভ আপডেট আমরা দেব, এবং তার সঙ্গে যে সিরিজ হয়ে গেছে, যে সিরিজ আসতে চলেছে
0: সেটা নিয়েও কিছু নিয়ে, সেই সিরিজ নিয়ে যে কথা বলবো তা তোমরা বুঝে গেছো আমাদের পোস্টারটা দেখেই।
2: হ্যাঁ,
0: কারণ সেই দুই মহারথীর ছবি রয়েছে সেখানে। তো আসবো, সেসব নিয়ে আড্ডা দেবো আর তোমাদের উত্তর শুনবো। তবে তার আগে, কোনোবার ইস্টবেঙ্গল জিতবে, কোনোবার মোহনবাগান জিতবে, এ খেলা চলবে, এ খেলা আছে বলেই বাঙালি এখনও ফুটবল ভক্ত, বাঙালির রক্তে রক্তে এখনও শিরায় শিরায় এখনও ফুটবল জড়িয়ে। আর সে কথাই কিন্তু শুনবো একটা সুন্দর গানের মাধ্যমে, গানটার নাম কাটাকুটি খেলা, ফ্রম দ্য ফিল্ম জুলফিকার, শোনাবে শান এবং শ্রেয়া ঘোষাল। ফিরছি এক্ষুনি একটা সুন্দর গান শুনে, তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি আজকে খেলাধুলো নিয়ে। অর্ণব আর কিংসু, কোথাও যেও না।

0: করে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে, বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে, জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়, জীবনের পাঠ।
1: আমরা এক্ষুনি আড্ডা দিচ্ছিলাম একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে গিয়ে জাপানে ম্যাচ শুরু হতে একটু দেরি হচ্ছে, হয়তো সেখানে বৃষ্টির জল বের করার যে টেকনোলজি, যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা বোধহয় একটু আমাদের থেকে পিছিয়ে। হ্যাঁ, আবার হয়তো ফুটবল মাঠের ইনফ্রাস্ট্রাকচার
2: আমাদের থেকে অনেকটাই এগিয়ে। আর মানে এই যে কারণটা, মানে যেটা অর্ণব এক্ষুনি লাইভে বলছিল, সেটা হচ্ছে যে ওখানে হয়তো ক্রিকেটটাকে প্রমোট করার জন্য যেরকম ম্যাচ হচ্ছে, সেরকমই আমাদের এখানে ফুটবলকে আরও বেশি প্রমোট করার জন্য কিন্তু আমাদের এখানে ব্রাজিলের ম্যাচ হবে এবং তারপরে উরুগুয়ের ম্যাচ হবে।
1: ফুল টিম আসছে, উরুগুয়ের ফুল টিম আসছে, মানে ভারতের সঙ্গে খেলবে তারা। আমরা যাদেরকে ওই বিশ্বকাপ রাত জেগে দেখে অভ্যস্ত,
2: একদম তাদেরকে আমরা লাইভ সামনে থেকে দেখতে পাবো,
1: সামনে থেকে ভিনিসিয়াসদেরকে দেখবো, এর মতো আনন্দ খুব কম মানুষেরই হয়। বুকে টিকিটের দাম নিয়ে কথা হচ্ছিল, কারো কারোর বুকে ব্যথা আছে তা নিয়ে।
2: হ্যাঁ, মানে পুজোর আগে বিষয়টা ঠিক আছে, কিন্তু ওই আর কি, যে আমরা এতদিন যাদের শুধুমাত্র স্ক্রিনে দেখেছি তাদেরকে লাইভ দেখার জন্য ওই একটু বেশি, হ্যাঁ একটু বেশি টাকা আমাদের দিতেই পারি আমরা। আমরা ফ্রি হিট করে গেছিলাম,
1: ফ্রি হিটের উত্তরটা নেব। ফ্রি হিটটা যেটা ছিল যে ইডেন গার্ডেন্সে প্রথম ডার্বি, কলকাতা ডার্বি কবে হয়েছিল, উত্তর দেবে 03322107325 নম্বরে, উত্তর দাও বা আমাদের পোস্টার বা আমাদের লাইভের কমেন্ট বক্সে এসে। আর আমরা ততক্ষণ চলে যাব আমাদের যে পরের সেগমেন্ট, যেটা নিয়ে কথা হচ্ছিল যে সবে মাত্র শেষ হলো এবং আমরা যাকে বলি হোয়াইট ওয়াশ করে দেওয়া, হোয়াইট ওয়াশ করাও শেষ হলো ইন্ডিয়া আফগানিস্তান টি-20 সিরিজে, একটা দারুণ জয় হাসিল করলো ভারতীয় শিবির।
2: একদমই তাই, মানে তিনখানা ম্যাচ এবং তিনটে ম্যাচে আমরা তিনটে ম্যাচই জিতে নিয়েছি, যেখানে একদম প্রথম ম্যাচ, কিন্তু আমি ম্যাচের ডিটেলসে অবশ্যই আসছি, কিন্তু আমি যদি একটা ওভারভিউ বলে দিই, বলতে বলতে বন্ধু ফোন লাইনে, দেখি বন্ধু কি উত্তর দিচ্ছে।
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? না না, মিস টাইমিং শোনা যাচ্ছিল শুরুর দিকে, তারপর কোনোভাবে শোনা গেল না। আমি রিকোয়েস্ট করবো তোমরা চলে এসো ফোন লাইনে 03322107325 নম্বরে। আমরা ততক্ষণ যেটা বলছিলাম যে ওভারভিউটা,
2: ওভারভিউটা ম্যাচ, হ্যাঁ একদম প্রথম ম্যাচ, কিন্তু ইন্ডিয়া 7 উইকেটে জিতে যায়, যেখানে আফগানিস্তান কিন্তু প্রথম ব্যাটিং করে এবং তারা 156 রান করে 8 উইকেটের ব্যবধানে 20 ওভারে, আর তার রিপ্লাই মানে তার পরে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে 157 করে 3 উইকেটে। তো এখানে কিন্তু 7 উইকেটে প্রথম ম্যাচ ইন্ডিয়া জিতে যায়। সেকেন্ড ম্যাচে যদি চলে আসি, সেকেন্ড ম্যাচও কিন্তু ইন্ডিয়া 7 উইকেটে জিতেছিল, যেখানে কিন্তু আফগানিস্তান ফার্স্টে ব্যাটিং করেছিল 159 8 উইকেটে, আর এখানে কিন্তু ইন্ডিয়া 163 করে মাত্র 3 উইকেট হারিয়ে 14.5 ওভারে অবশ্যই। আর শেষ ম্যাচটা হচ্ছে যেখানে ইন্ডিয়া আগে ব্যাট করে এবং তারা রান করে 221 7 উইকেটের ব্যবধানে 20 ওভারে, আর তাকে আনসার দিতে মানে তাদের টাইটেল একটু মানে একটা ম্যাচও জিততে নেমে আফগানিস্তান কিন্তু স্যাডলি 94 অল আউট হয়ে যায় 14 ওভারে, মানে 14 ওভার এক বলে কিন্তু অল আউট হয়ে যায়। আর

0: ইন্ডিয়া জিতে যায় 127 রানে
1: একেবারে। এবং এই যে বললো যে শেষ ম্যাচটা 221 রান ভাবা যায়, এবং সেই 221 রানের মধ্যে একটা অসাধারণ সেঞ্চুরি রয়েছে অভিষেক দ্য নিউ সেন্সেশন শর্মার, এবং আমরা দেখতে পাই সেটা আসে 30 বলে মাত্র, ভাবতে পারছো 5 ওভারে 5টা ওভারে 100টা রান।
0: হ্যাঁ
1: মানে যদি হিসেব করি রান রেট
0: 300-এর কাছে রান রেট,
1: 300 স্ট্রাইক রেট ওর
0: 300। হ্যাঁ
1: এবং ওর ওই যদি 5 ওভারে 100কে যদি ক্যালকুলেট করি তাহলে দাঁড়ায় হচ্ছে 12 ওভার 20 রান। সো আউটস্ট্যান্ডিং, মানে ওর নামই হতে পারে অভিষেক আউটস্ট্যান্ডিং শর্মা। মানে শর্মাজি, আমরা এক শর্মাজিকে চিনতাম এইরকম মার্কুটে খেলার জন্য, আজও চিনি, ওডিআইতে তিনি এখনো কাঁপাচ্ছেন, শেষ ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন যে ভাই টাইগার অভি জিন্দা হ্যায়।
0: ট্রু, আর মানে হয়তো তার এক্সাক্ট রিপ্লেসমেন্ট নয় কিন্তু তার যায়, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওডিআই অবশ্যই এখনো রয়েছে রোহিত, কিন্তু এখানে কিন্তু আমরা অভিষেক শর্মাকে দেখতে পাচ্ছি সেই জায়গাটা আস্তে আস্তে,
1: দ্য নিউ শর্মাজি,
0: একদম নিউ শর্মাজি। এবং তার সঙ্গে সঞ্জু স্যামসন কিন্তু যে 221-এর কথা হচ্ছে সেখানেও কিন্তু একটা হাফ সেঞ্চুরি করে, 35 বলে 50 করে। মানে এই ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ।
1: এবং উত্তর এসেছে আমাদের লাইভে, সৌমেন দাস বলছে কলকাতাতে খেলা হয়েছিল, কি মজার উত্তর, আমরা জানি কলকাতাতে হয়েছিল, ইডেন গার্ডেন্সেই তো হয়েছিল, আমরা জিজ্ঞেস করেছি কবে এবং কোন দল জিতেছিল, কত সালে কোন দল জিতেছিল ইডেন গার্ডেন্সের প্রথম ডার্বি, সেই উত্তর দিয়েছে রিমো মুখার্জির একটু। রিমো বলছে 25 জুন 1967 সালে কলকাতায়, কলকাতা তো বটেই কিন্তু কোন দল, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, কোন দল জিতেছিল, ফোন ডাইনে কে?
0: হ্যালো,
2: হ্যাঁ
0: বলুন।
1: কারা জিতেছিল বলতে পারবেন?
2: কারা
1: জিতেছিল?
2: হ্যাঁ
0: এখানে কিন্তু যারা জানে বা যারা তোমাকে একটু দেখে চেনে তারা কিন্তু উত্তরটা অলরেডি পেয়ে গেছে। আর লাইভে তোমরা যারা দেখছো তারা কিন্তু মানে অর্ণবকে দেখতে পাচ্ছ, অর্ণব যখন কোয়েশ্চেনটাই করছে তখন ওর মুখে একটা সুন্দর হাসি।
1: আর ভাবতে হবে আমি কেন এই প্রশ্নটা করলাম আগের প্রশ্নের পরে, তাই না? আর ফোন লাইনে আর এক বন্ধু শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে।
0: হ্যাঁ নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যাঁ বলো।
2: 6 আগস্ট 1937 সাল।
0: আচ্ছা,
2: রাজা মেমোরিয়াল সি ফাইনাল ওই ম্যাচে মোহনবাগান 4-0 গোলে জিতেছিল।
1: সেখানেও কিন্তু উত্তর দেখতে পাচ্ছি, একবার চোখ রাখি সেখানে নতুন কোন উত্তর আমরা পেয়েছি কিনা। এছাড়া ফোন লাইনে তো উত্তর আসছেই, লাইভে উত্তর আমরা পড়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু নতুন করে উত্তর, হ্যাঁ বলছে যে না না এটা আগের প্রশ্নের উত্তর আমরা পেয়েছি, লাইভে নতুন কোনো উত্তর দেখতে পাচ্ছি না, পোস্টারেও নতুন কোনো উত্তর দেখতে পাচ্ছি না। তাহলে এবার বলে দেওয়ার পালা যে কেন এই প্রশ্নটা করলাম,
0: আমরা কি একটা লাস্ট ফোন কল নেব
1: বলছো? দেখি 03221073225 নম্বরে কে রয়েছে আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো? আপনার নামটা? আচ্ছা বেশ, উত্তর পেলাম। এবার বলেই দিই কেন এই প্রশ্নটা করলাম, প্রশ্নটা করার কারণ জিতেছিল ইস্ট বেঙ্গল, আগেরটা মোহনবাগানের কথা বলেছি, এবার তো ইস্ট বেঙ্গল জিতেছিল বলেই করেছি বন্ধু, এবং খেলাটা হয়েছিল, অনেকে সঠিক উত্তর দিয়েছ, দেখতে পাচ্ছি রিমো সঠিক উত্তর দিয়েছ, 25 জুন 1967 যেখানে ইস্ট বেঙ্গল 2-1 গোলে জিতেছিল মোহনবাগানের বিরুদ্ধে, আমাদের ঘরের মাঠ, এই যে পড়শি মাঠ,
0: মানে পাশেই
1: একেবারে একেবারে এই পড়শি মাঠ ইডেন গার্ডেন্স এর সবুজ গালি যায়। তাই যারা দিলে সঠিক উত্তর তাদের সবার জন্য একটা জোরে হাততালি, ওয়েল ডান। আর এবার আমরা অবশ্যই আসবো পরের সেগমেন্টে, পরের সেগমেন্ট অর্থাৎ আমাদের একদম চিরপ্রিয় ক্রিকেটের কথায়। ক্রিকেটের কথায় যদি আসি, খুব ঝটপট করে বললাম যে 3টে ম্যাচের কথা, সেই 3টে ম্যাচে কিন্তু একবার ছোট্ট করে বলে দিই যে কারা কারা জিতেছে, এবং আমরা অভিষেক শর্মার কথা বলেছি, এছাড়াও কিন্তু অনেকের ভালো পারফরমেন্স সেখানে আমরা দেখতে পেয়েছি। যেখানে বলতে

0: হবে যে নীতিশ কুমার রেড্ডির কথা, সেকেন্ড ম্যাচে কিন্তু 24 রানে 3 উইকেট নিয়ে একটা দারুণ পারফরমেন্স তাকে দেখতে পাই। এবং দেখতে পাই যে প্রথম ম্যাচে কিন্তু 182 এবং তৃতীয় ম্যাচে 17 রান, এই যে দুটো ইনিংসে এত ঝোড়ো ইনিংস খেলা অভিষেক শর্মা, তিনি প্রমাণ করে দিচ্ছেন যে টি টোয়েন্টি দলে তার জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার অধিনায়কের পালা।
1: হ্যাঁ, মানে আমি ওয়েট করছিলাম শ্রেয়াস আয়ারকে, কিন্তু আমরা দেখছি মানে খুব ভালোই, যেখানে কিন্তু ক্যাপ্টেন হিসেবে এই সিরিজটাকে কিন্তু একদম ফ্রন্ট ফুটে লিড করেছে। সে হয়তো কোনো প্রত্যেকটা ম্যাচে বা হয়তো খুব বেশি রান হয়তো সে পায়নি, কিন্তু যে ক্যাপ্টেন্স ইনিংস বা যে পুরো টিমটাকে ধরে রাখা এবং যেটা মেন জিনিস ব্যবহার করা তাদের বোলার এবং ব্যাটসম্যানকে ঠিক সময়, সেখানে কিন্তু আমার অ্যাটলিস্ট মনে হয়েছে যে সে একদমই খুবই ভালো কাজ করেছে। এবং তার সঙ্গে একটা নতুন ব্যাটিংয়ের আমরা কিন্তু একটা কোর দেখতে পাচ্ছি, যেখানে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক বর্মা, এটা কিন্তু একদম খুব বিশাল বড়।
0: এই যে কোরটা বললে, ব্যাটিং কোরটা, এটা কিন্তু কাজে লাগানোর জায়গা করে দেয়। আমি প্রথম সময়ের কথা যদি বলি, যখন টি টোয়েন্টি ইন্ট্রোডিউস হলো, যদি তুমি খেয়াল করো দেখতে পাবে যে সচিন টেন্ডুলকার কিন্তু খেলেননি, এবং এরকম সচিন টেন্ডুলকার বা অনিল কুম্বলে সে সময় খেলেনি, মানে যারা সিনিয়র প্লেয়ার, রাহুল দ্রাবিড় খেলেননি, মানে ওই সিনিয়র প্লেয়ার কয়েকজন কিন্তু ওর ওই টি টোয়েন্টি টিমে ইনক্লুড হলেন না, এবং কাদের জায়গা করে দিলেন নতুনদেরকে, যারা পরবর্তীকালে গ্রো করলো, গ্লো করলো, এবং আমাদের ইউভি বাজির মতো ওই রকম ঝোড়ো ইনিংস দেখতে পেলাম কিন্তু তারপরেই।
1: এবং মজার ব্যাপার হচ্ছে, তুমি ইউভি বাজির কথা যখন বললে, মানে ইন্টারেস্টিং ভাবেই অভিষেক শর্মা কিন্তু ইউভি বাজির স্টুডেন্ট,
0: তারই ভাবশিষ্য আমরা জানি অভিষেক শর্মা, এবং তারই মতো ইনিংস খেলছে, না জানি কোন দিন তার ব্যাট থেকেও 6 বলে 6 ছক্কা দেখতে পাবো।
1: একদম, মানে আমি তো আশ্চর্য হব না, মানে সে একদম প্রথম বল থেকে সে যেরকম হিট করতে শুরু করে, এবং এটা নয় যে মানে সে যেখানে ইচ্ছা মেরে দিচ্ছে, না, মানে সে জেনে সুন্দরভাবে ক্রিকেটিং শটস খেলে সে রান করছে, ঝড়ের গতিতে রান করছে, এবং মানে বোলারদের জন্য একটা আতঙ্ক হয়ে গেছে অলরেডি, আমরা সবাই জানি। তো মানে আমরা যে ওডিআই এর কথা বলছি, আমরা টি টোয়েন্টিতে এখন দেখে নিচ্ছি, তো টি টোয়েন্টি দিকে হতে চলেছে, তো কারণ আমাদের সবার লক্ষ্য কিন্তু 27-এর ওয়ার্ল্ড কাপ, তো সেখানে তার আগেই আমরা যে ওডিআই দেখবো, ওডিআইতে অবশ্যই কথা বলতেই হবে।
0: এবার সে কথায় আসবো, তখন সময় একদম শেষের দিকে, খুব ছোট্ট করে বলতে হবে যে আগামী 27 তারিখ থেকে আমরা দেখতে পাবো যে ওডিআই সিরিজ শুরু হচ্ছে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের, সেই যে দলটা যেটা ঘোষিত হয়েছে,
1: সেটা
0: দলটা হচ্ছে অবশ্যই ক্যাপ্টেন
1: শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন কে এল রাহুল, এবং তার সঙ্গে যারা টিমে আছেন তাদের মধ্যে অবশ্যই একদম প্রথম দুটো নাম বলতেই হয় রোহিত শর্মা, বিরাট কোহলি, সেটা ছাড়াও ঋতুরাজ গাইকোয়াড, কে এল রাহুল, ধ্রুব জুড়েল উইকেট কিপার, যশস্বী জয়সওয়াল, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, আকিব নবী আর নমন ধীর।
0: একেবারে এখানে কিন্তু দুজনের কথা আমি বলবো, এক হচ্ছে গিয়ে গুরনূর ব্রার এবং আকিব নবী, ওদের জন্য একটা বড় মঞ্চ কিন্তু এই সিরিজটা, যে লঙ্গার ফরম্যাটে তারা কেমন খেলে তারা সেটা কিন্তু এবার পরীক্ষিত হবে। সো আমরা চোখ রাখবো সেদিকে। আর অবশ্যই এই যে 15 সদস্য দল, সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি, তাদের দিকে যে চোখ থাকবেই সেটা তো বলাই বাহুল্য। এবং ঋতুরাজ গায়কোয়াড়ের যে প্রত্যাবর্তন সেটা নিয়েও কথা বলতে হবে, কারণ 2025 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ওডিআই খেলেছিল, এরপর আবারও 50 ওভারের দলে কিন্তু ফিরছেন তিনি। এবং এই দুজন নতুন, আমি আকিব নবীর কথা বলেছি, আর একজন নতুন কিন্তু ওডিআই মুখ হিসেবে আমরা দেখতে পাচ্ছি নমন ধীর। নমন ধীরকে আমরা শর্টার ফরম্যাটে দেখেছি, এবার কিন্তু আমরা ওডিআই ফরম্যাটেও তাকে পেতে চলেছি। এবং আকিব নবীর যে ইনক্লুশন নিয়ে অনেকে অনেক কথা বলছিল, আমরা যদি একটু ঘরোয়া ক্রিকেটে চোখ রাখি তাহলে বুঝতে পারবো তার পারফরমেন্স কতটা ভালো ছিল, কেন তিনি সুযোগ করে নিতে পারলেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাশাপাশি এই ওডিআই দলে।
1: আর এই দলে আমি যদি একটু র্যাঙ্কিং এর কথা বলি, তাহলে ওডিআই র্যাঙ্কিং হিসেবে কিন্তু এখন শুভমান গিল কিন্তু মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 ওডিআই ব্যাটসম্যান, বিরাট কোহলি নাম্বার 3 নম্বরে রয়েছেন, এবং রোহিত শর্মা কিন্তু নাম্বার 4 রয়েছেন। যেটা একটু আমাদেরকে ভাবাচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়া বা ঋষভ পন্ত কিন্তু এই টিমে নেই
0: একেবারে, এবং জসপ্রীত বুমরাও নেই,
1: মোহাম্মদ শামিও নেই। তো এই প্লেয়ারগুলোকে
0: মোহাম্মদ শামিকে নিয়ে আমরা আগে কথা বলেছি, আমরা জানি না কতটা তাকে ভাবা হচ্ছে এখন সেই নিয়ে, কিন্তু জসপ্রীত বুমরা যেহেতু এশিয়ান গেমসের টিমে থাকছেন, ওখানেও তো লিড করা প্রয়োজন, সেই কারণে তাকে আমরা পাচ্ছি না এই সিরিজে। তবে হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্ত এই দুজনকে জানি না, হয়তো

0: মিস করলেও করতে পারি, অ্যাটলিস্ট হার্দিক পান্ডিয়া যে লেভেলের একজন অলরাউন্ডার
1: অবশ্যই
0: সেখানে কিন্তু তাকে মিস করাটা খুব
1: স্বাভাবিক। সেখানে কিন্তু ঋষভ পন্ত এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই, কিন্তু উনি কিন্তু রেস্ট অফ ইন্ডিয়া যে ইরানি কাপ রয়েছে সেখানে কিন্তু তিনি ক্যাপ্টেন হিসেবে খেলবেন, অধিনায়কত্ব করবেন। এবং এই মোটামুটি আপডেটস সব।
0: হ্যাঁ, এই মোটামুটি আপডেট। এবং দ্য লাস্ট আপডেট ইজ সময় শেষ, আমাদেরকে এবার ফিরতে হবে, ঘরে ফেরার পালা। তবে ঘরে ফিরতে ফিরতে যে কথা বলবো যে এই দলটা আমাদের তো বড় প্রিয়, এই দলটা আমাদের সবার প্রিয়, শুরুতেই বললাম ব্লিড ব্লু। তাই ব্লিড ব্লু এর আরো জয় দেখার জন্য আমরা ওয়েট করব। এবং একদম লাস্ট মোমেন্ট আমরা যদি একটু আপডেট দিয়ে দিই যে যে ম্যাচটা চলছে স্বর্ণপদক জয়ের জন্য যে লড়াইতে লড়ছে ভারতের মহিলা দল,
1: সেখানে কিন্তু এখন 19 ওভার খেলা হয়ে গেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ান উইমেন্স টিম করেছে 192 রান 3 উইকেট হারিয়ে। স্মৃতি মান্দানা অসাধারণ একটা 79 রান করেছে 45 বলে, হরমনপ্রীত কৌর 19 করেছে এবং এখন কিন্তু নট আউট। ঋচা ঘোষ ব্যাটিং করছেন 32 রানে, আর তার সঙ্গে কিন্তু ব্যাটিং করছে ভারতী
0: একেবারেই। সো এবার কিন্তু সময় আর একটা ওভারের পরেই কিসের, বোলিং এর। সো আমরা চোখ রাখবো সেদিকে, আর সময় নষ্ট করবো না, চলো লাস্ট ওভারটা একসঙ্গে দেখা যাক। আর ততক্ষণ কানে থাকুক লক্ষ্মী ছাড়ার পক্ষ থেকে আমাদের মনের কথা, আছি সব সময়। আর এটা নিয়ে আজকে বিদায় নিচ্ছি, অর্ণব অ্যান্ড কিংসুক সাইনিং অফ, তোমাদের সঙ্গে ছিলাম খেলাধুলো নিয়ে, আবার কথা হবে অন্য কোনো দিন। টিল দেন ভালো থেকো, আজকের মতো টাটা।

শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী এবং কিংসু ঘোষ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন লঘু সঙ্গীতের সুরে বাঁশি, শিল্পী অমল আচার্য।

লঘুসঙ্গীতের সুরে শুনলেন মাসি, শিল্পী অমল আচার্য। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: লঘুগীতে শুনলেন শিল্পী শম্পা বিশ্বাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদের।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে আক্রমণের অভিযোগ রয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে শাহরুক আক্তার আলী মোল্লা ও আসলাম হাবিব নামে এই দুজনকে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধরা হয়। এবিভিপি সমর্থক ছাত্রীরা এদের বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি এবং আপত্তিকর আচরণের

0: অভিযোগ দায়ের করেছে। ধৃত ছাত্রদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। পশ্চিম বর্ধমানের অন্ডালের সোনপুর বাজারি এলাকায় কোল ইন্ডিয়া লিমিটেড ও কোল গ্যাস ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে কয়লা গ্যাসীকরণ কারখানা গড়ে উঠতে চলেছে। প্রায় 190 একর জমির ওপর আধুনিক এই শিল্পকেন্দ্রটি তৈরির জন্য বরাদ্দ হয়েছে 1,350 কোটি টাকা। সিজিআইএল এর ডিরেক্টর ডক্টর পীযূষ কুমার জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে পুরোদমে কারখানা নির্মাণের কাজ শুরু করাই তাঁদের প্রধান লক্ষ্য। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে 9 বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত শেখ সাকিবকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কাকদ্বীপের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত গতকাল এই সাজা ঘোষণা করে। এছাড়াও তাকে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগে জলপাইগুড়ির মালবাজারের ওয়াশাবাড়ি চা বাগানের শ্রমিকদের 20% হারে বোনাস দেওয়া হয়েছে। প্রায় 1,800 জন শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দেওয়া হয়। গত বছরও এই চা বাগানের শ্রমিকদের একই হারে বোনাস দেওয়া হয়েছিল। দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী বাতাসিয়া লুপের কাছে থাকা পুলিশ সহায়তা কেন্দ্রে আজ আগুন লাগে। পুলিশকর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। আজ বিশ্ব গন্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গন্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রামের মানিকপাড়া রেঞ্জের রমরমা বিটের ডুমুরিয়া এলাকায় দাঁতাল হাতি রামলালের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী 12 ঘণ্টায় এটি আরও ঘনীভূত হয়ে অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। সর্বশেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি গোপালপুর থেকে 220 কিলোমিটার দক্ষিণ পূর্ব, পুরী থেকে 220 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং বিশাখাপত্তনম থেকে 320 কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। আগামীকাল গভীর রাত বা বৃহস্পতিবার সকালের মধ্যে সেটি অতিগভীর নিম্নচাপ হিসেবে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 12:50 মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কোনো কোনো জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় বলা হচ্ছে যে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গার ওপর দিয়ে। শুনলেন কৃষকদের জন্য জল হাওয়ার খবর। এখন শুরু হচ্ছে উনো জমির দুনো ফসল।
2: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে রেকর্ড করে আনা একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
3: আমরা এই অনুষ্ঠানে মূলত চাষবাস সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তবে মাঝে মধ্যে সরকারি কিছু প্রকল্প নিয়েও আলোচনা করে থাকি। আজ আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব এপিও অর্থাৎ ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন। আমরা জানি সকলেই যে কেন্দ্রীয় সরকার এই ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন তৈরিতে নানাভাবে উৎসাহিত করছেন যাতে সারা দেশে এর একটা প্রসার ঘটে। আজকে মূলত আমরা আলোচনা করবে এই এফপিও নিয়েই। আর এই আলোচনার জন্য আজ

0: আমার সামনে উপস্থিত রয়েছেন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর কিরণময় বারুই। কিরণময়বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: এই যে এফপিও বিষয়টা কিভাবে তৈরি হয়, প্রথমে আজ এই এফপিও বিষয়টা সম্বন্ধে আপনার কাছ থেকে একটু জেনে নিই।
1: দেখুন, আমাদের কৃষক বন্ধুদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। তারা যে উৎপাদন করেন এবং আমরা যে বাজার থেকে কিনে সেটা খাদ্য হিসাবে গ্রহণ করি, এর মধ্যে দামের একটা বিস্তার ফারাক আছে। অর্থাৎ কৃষক বন্ধুরা যে মূল্যে আলু বা অন্যান্য ফসল বিক্রি করেন আর আমরা যে মূল্যে কিনে খাই, এই দুটো মধ্যে বিরাট গ্যাপ। আমরা অনেক বেশি দাম দিয়ে কিনে খাই কিন্তু চাষের দাম পায় না। এই অন্তরায়কে, এই পার্থক্যটাকে একটু কমানোর জন্য কৃষকদেরকে বেশি পরিমাণে লাভ তারা যাতে পায়, সেই নিরিখে দাঁড়িয়ে ভারত সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। নতুন ঠিক বলবো না, বেশ কয়েক বছর ধরে এফপিও কনসেপ্টটা চলছে, কিন্তু ভারত সরকার একটা নতুন প্রকল্প নিয়েছে 2020 সালে। তারা 10,000 নতুন এফপিও তৈরি করার একটা স্কিম নিয়েছে। এটা একটা সেন্ট্রাল সেক্টর স্কিম, যেখানে 10,000 নতুন এফপিও তৈরি করা হবে, তার প্রচার এবং প্রসার করা হবে। এফপিও কি? এফপিও বা এফপিসি অর্থাৎ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন বা ফার্মার প্রডিউসার কোম্পানি, দুটো আসলে একই কিন্তু রেজিস্ট্রেশনটা হয় ভিন্ন অ্যাক্টে, এই জন্য এফপিও বা এফপিসি। এটা এমন একটা সংগঠন যেটা মূলত কৃষকদের জন্য। আমরা জানি পশ্চিমবঙ্গের সমবায় আন্দোলন, আমাদের পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ তারা সমবায় থেকে উপকৃত হয়েছেন, তারা সমবায়ের মেম্বার। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কৃষিক্ষেত্রে আরেকটা নতুন বিপ্লব আনতে পারে এফপিও বা এফপিসি। তার কারণটা কি? এখানে এক লপ্তে একসঙ্গে অনেকজন কৃষক এই সংগঠনের মেম্বার হন। এফপিওর যে মূল কার্যক্রম হচ্ছে কালেকটিভ পারচেস, কালেকটিভ সেল। অর্থাৎ আমি যখন এফপিওর সদস্য হিসাবে বিক্রি করব, আমার লাভ বাড়বে। তার কারণ আমি একজন চাষি, আমি যদি 80 বস্তা আলু উৎপাদন করি, আমি যা দাম পাবো আমার বার্গেনিং করার পাওয়ার থাকবে না। কারণ মাত্র 80 বস্তা আলু নিতে কেউ সেইভাবে গাড়ি নিয়ে আসবে না, দেখাবে না। কিন্তু একটা এফপিওতে যদি 700-800 কৃষক থাকেন এবং তারা যদি আলু চাষ করেন, তাহলে একসঙ্গে সবার মানে অনেকটা আলু, তখন ওই এফপিও কী করবে, এই আলুর দাম নির্ধারণ করার একটা ক্ষমতা হবে, বাড়তি ক্ষমতা।
0: আমার কাছে এত আলু আছে।
1: এইটা হচ্ছে কালেকটিভ সেল। তার মানে আমি একসঙ্গে অনেকজন মানুষের, অনেকজন কৃষকের আলু বা অন্যান্য সামগ্রী বিক্রি করব, এর ফলে কী হবে, আমি লাভ বেশি পাবো। আর দ্বিতীয় বিষয় কী? কালেকটিভ পারচেজ। মানে ধরুন একজন কৃষক একটা কীটনাশক বা ইউরিয়া বা ফসফেট, যে কোনো সার বা বীজ কিনবে, সে প্রাইভেট কোম্পানির থেকে বা আমার তার লোকালে যে ডিলার ডিস্ট্রিবিউটর আছে তার থেকে যখন কিনবে, সে বেশি দামে কিনবে। কিন্তু যদি ওই এফপিসি, যেটা কৃষকদের সংগঠন বলে আমরা বলছি, যদি 700 কৃষক যদি একসঙ্গে একটা প্রোডাক্ট কেনে, তারা অনেকটা, তখন তারা অনেক কম পয়সায় কিনতে পারবে। অর্থাৎ মাঝখানে যে মিডিল ম্যানের যে প্রফিট, মধ্যস্বত্বভোগী, তারা যে লাভটা নিচ্ছিল, সেই লাভের জায়গাটা যদি কৃষক পেতে পারে, তার জন্য এই এফপিও এফপিসি তৈরি হয়েছে। এবং ভারত সরকার একটি মহতি উদ্যোগ, যেখানে সরকার 6,865 কোটি টাকা এই নতুন 10,000 এফপিও তৈরি করতে বিনিয়োগ করছেন, যেটা মূলত কৃষকদের জন্য। এবং এই এফপিও তৈরি করতে গেলে বিভিন্ন সিবিবিও অর্থাৎ ক্লাস্টার বেসড বিজনেস অর্গানাইজেশন, এদের সহযোগিতা লাগে। বা এই সিবিবিওগুলো কৃষকদের একটা করে এক জায়গায় জমায়েত করে করে তাদের প্রত্যেকের কাছ থেককে 2,000 টাকা করে নেওয়া হয়, সেই এককালীন টাকা, যেটা মূলত ওই এফপিসির মূলধন ক্যাপিটাল, ওই টাকাটা এফপিসির কাছেই থাকে। এবং এফপিসি এই কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে যে মূলধন পায়, এটা তার নিজস্ব টাকা। এবং তারা কৃষকদেরকে নানাবিধ প্রশিক্ষণ দেন, বিভিন্ন, আমরা হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনেকগুলো এফপিসির সঙ্গে যুক্ত, যাদেরকে আমরা
0: কীভাবে চালাতে হবে,
1: টেকনিক্যাল পার্টনার হিসেবে আমরা কাজ করছি। আমরা ধরুন যে সময় যে ফসল চাষ হয়, তার ঠিক আগে আমরা এফপিসিতে গেলাম, ওরা ডাকলো, আমরা মিটিং করলাম, ট্রেনিং করলাম, বা উন্নত প্রযুক্তি, উন্নত বীজ, এগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে প্রদানও করি এফএলডি হিসাবে। তো এফপিওগুলো কৃষকদের কাছে বর্তমানে আমি মনে করি একটা ভরসার জায়গা। অবশ্যই এখানে একটা দুষ্টির জায়গা তো বলতেই হবে, যে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে এফপিওগুলো সঠিক উদ্দেশ্যে তৈরি হয় না। কারণ যেহেতু সরকারের পক্ষ থেকে এককালীন টাকা দেওয়া হয়, অনেক ক্ষেত্রেই সেই টাকাটা সঠিক কাজে ব্যবহৃত হয় না। তো আমি কৃষক বন্ধুদের অনুরোধ করব, আপনারা এফপিওর সঙ্গে যুক্ত হন। এফপিও আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই এফপিওর সঙ্গে যুক্ত হওয়া মানে আপনার নিজের উৎপাদিত ফসলের দাম পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হওয়া, আপনি কি।

0: কাজ করতে গিয়ে যে যে ইনপুট আপনি কিনবেন তার জন্য কিছু অর্থিক সহযোগিতা পাবেন,
1: এফপিওতেই
0: পাওয়া যাবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় যে আমরা যারা এফপিও তৈরি করছি বা এফপিও নিয়ে কাজকর্ম করছি, অনেক মানুষ জানেন না এই নিয়মটা, তার জানা দরকার। সেটা হচ্ছে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমি আলু বিক্রি করছি 6 টাকা করে চাষি কেজি, মাঠ থেকে 6 টাকা বেচছি, আসলে দাম কম পাচ্ছি এই কারণে আমার পরিমাণ কম। কিন্তু যখন এফপিও যদি একসঙ্গে অনেক আলু বিক্রি করে, ধরুন সে 8 টাকা করে বিক্রি করছে প্রতি কেজি, তাহলে 6 জায়গায় 8 টাকা হলো, তার মানে কি 2 টাকা দাম বেশি হলো। এফপিও কনসেপ্ট হচ্ছে এটাই, এই 2 টাকার 1 টাকা কৃষক পাবেন আর 1 টাকা এফপিসি নিজে পাবে। তার মানে যে কৃষক 6 টাকা করে আলু বেচছিলেন,
1: 7 টাকা করে,
0: 7 টাকা পেল, তার লাভ হলো। আর ওই কৃষকেরই সংগঠন এফপিসি, সে 1 টাকা করে তার মূলধন জমলো,
1: কৃষকের সেখানে তার কৃষকের মূলধন রইল,
0: সেখানে কৃষকের অংশ আছে, শেয়ার আছে,
1: শেয়ার।
0: এই যে কৃষক 2000 টাকা করে মেম্বার হচ্ছেন, তার তো শেয়ার থাকছে, অর্থাৎ কৃষক কিন্তু দুদিক থেকে লাভবান হচ্ছেন। এবং এই এমন একটা উদ্যোগ যে উদ্যোগকে আমি মনে করি আমাদের সমস্ত মানুষের সংগঠন আছে। আমি অরাজনৈতিকভাবে বলছি আবার কথাটা, কিন্তু কৃষকদের কোনো সংগঠন নেই,
1: মানে কৃষকের পণ্যের দাম কত হবে সেটা নিজে ঠিক করতে
0: পারেন না।
1: এই জায়গাটা,
0: এই জায়গাটাতে কৃষক যে ফসল উৎপাদন করছে তার দাম ঠিক করছে যে বিক্রি করছে, এই জায়গায় এফপিসি বা এফপিওর একটা বিরাট ভূমিকা। আমি মনে করি আগামী দিনে এফপিসি বা এফপিও কৃষকদের আক্ষরিক করতে খুবই কাজে লাগবে। এবং আমি এই প্রসঙ্গে আরেকটি বিষয়ও উল্লেখ করতে চাই যে ভারত সরকার যে এফপিসি তৈরি করছেন, 10,000 এফপিসি টার্গেট নিয়ে এগোচ্ছে, 5 বছরের মধ্যে করা হবে, হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থার্ড পার্টি এজেন্সি হিসাবে হুগলি জেলার বেশ কিছু এফপিওর অ্যানালিসিস করেছে, ইভ্যালুয়েশন করেছে। এটা সরকার থেকে আমাদের দায়িত্ব দেওয়া ছিল যে এফপিওগুলো কেমনভাবে চলছে, তারা কী কাজকর্ম করছে সেটা ইভ্যালুয়েট করে দেখা। আমরা দেখেছি বেশ কিছু এফপিও খুবই কত সুন্দর কাজ করছে, এবং এই এফপিওর যে বোর্ড অফ ডিরেক্টর থাকেন তাদের সঙ্গে আমরা মিটিং করেছি যে কৃষকদেরকে প্রযুক্তিগত পরামর্শ দিতে হবে, ভালো ইনপুট যাতে কম দামে পায় তার উদ্যোগ নিতে হবে, এবং সর্বোপরি কৃষকের লাভের জায়গাটা সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ লাভের জায়গা যদি সুনিশ্চিত থাকে, কৃষক যদি যে দাম পেত তার থেকে যদি বেশি দাম পায়, নিশ্চিতভাবে সেই এফপিসিকে আঁকড়ে ধরেই আগামী দিনে এগোতে যাইবে।
1: যদি কোনো কৃষক সম্প্রদায় মানে গোষ্ঠী যদি বলতে চাই, তো একার পক্ষে তো সম্ভব নয়, গোষ্ঠী হিসেবেই করতে হবে। তারা যদি নতুন করে কোনো এলাকার বেশ কিছু কৃষক মনে করেন যে আমরা একটা এফপিও তৈরি করবো, সেক্ষেত্রে কি তারা এই সহযোগিতা কোথা থেকে পাবে?
0: ধর এফপিসি তৈরি করতে গেলে কৃষক বন্ধুরা কৃষি বিজ্ঞানকে যোগাযোগ করতে পারে, সেখান থেকে রুট না পেয়ে যাবেন। এডিও অফিসে যোগাযোগ করতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর আছে, ব্লকে রয়েছে, তার সেখানে যোগাযোগ করতে পারে। আমাদের যে নাবার্ড আছে, নাবার্ড এফপিসি তৈরি করতে সাহায্য করে, বড় ভূমিকা নেয়। এবং বলতে গেলে আমাদের বেশ কিছু এফপিসি আছে যারা সরাসরি নাবার্ডের অধীনেই রয়েছে, তো নাবার্ডের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমাদের প্রত্যেক জেলাতে নাবার্ডের একজন ম্যানেজার থাকে, ডিডিএম নাবার্ড, তার সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং বর্তমান সময়ে বেশ কিছু সমবায় উদ্যোগ নিচ্ছে নতুন এফপিসি করার জন্য, অর্থাৎ এফপিসি আগামী দিনে একটা ভালো জায়গা করবে আশা আমরা রাখি। আমাদের হুগলি জেলাতে অনেকগুলো ভালো এফপিসি আছে, হাওড়াতেও কিছু কিছু এফপিসি, শুধু হুগলি হাওড়া নয়, আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের প্রায় সর্বত্রই,
1: মানে কোনো এলাকার কৃষকরা যদি মনে করেন তিনি এই এফপিও গঠন করবেন, তিনি সেই জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র বা তার নিকটস্থ যে ব্লক রয়েছে, এডিএ অফিস যাকে বলছি আমরা, অথবা নাবার্ডের সঙ্গে তাদের যোগাযোগ করে তারা একটা আউটলাইন পাবেন এবং সর্বতভাবে তাদের এই এফপিও গঠন করতে সহযোগিতা পাবেন।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: আমরা এফপিওর যে কথা বলছি না, অর্থাৎ ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষকদের সংগঠন, এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ এই ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনের একজন মেম্বার যাকে আমরা বলি, এরকম একজন কৃষককে পেয়েছি। আপনার নাম কি?
3: আমার নাম সুকুমার জানা।
2: আপনার বাড়ি?
3: হুগলি জেলার পুলসুড়া থানার কোটারপাড়া গ্রামে।
2: আচ্ছা, হুগলির পুলসুড়া থেকে?
3: হ্যাঁ।
2: আপনি এই হাওড়াকে ভিকে, আপনার বাড়ি তো হুগলি,
3: হ্যাঁ,
2: আপনি হাওড়াকে ভিকেতে মানে কিসের প্রশিক্ষণ নিচ্ছেন?
3: দেশি কোর্সে ট্রেনিং নিচ্ছি।
2: আচ্ছা, ইনপুট ডিলার্সের যে ট্রেনিং?
3: হ্যাঁ, ইনপুট ডিলার্স।
2: আচ্ছা, এই ট্রেনিং নিতে এসেছেন। আপনার কি এফপিও রয়েছে?
3: এফপিও আছে।
2: আচ্ছা, সেই এফপিওর নাম কি?
3: পুলসুড়া অগ্রগতি এফপিসি।
2: এফপিসি, পুলসুড়া অগ্রগতি ফার্মার্স প্রডিউসার কোম্পানি, তাই তো? আচ্ছা, আপনি এই যেখানে মেম্বারশিপ নিয়েছেন, সদস্যপদ গ্রহণ করেছেন, এখানে আপনাকে আপনি কিভাবে সদস্য হলেন ওদের?
3: ওনারা অফিসাররা এসে আমাদের গ্রামে এক জায়গায় একটা মিটিং করেছিলেন, মিটিং করে সকলকে জানিয়ে দিয়েছিলেন যে এখানে অ্যাডমিশন নিলে অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে কৃষিকাজের ক্ষেত্রে, যেমন ধান থেকে বিভিন্ন ফসল ওখানে ন্যায্য

0: মূল্যে বিক্রির ব্যাপারটা রয়েছে। সেই সঙ্গে উদ্যান কেউ যদি করতে চায় সেখানে বিভিন্ন ফলের গাছ থেকে বিভিন্ন ট্রেনিংও দেওয়া হয়।
1: এই যে আপনি যে সমস্ত ধান আলু যা কিছু আপনার এই উৎপাদিত যে ফসল, এই ফসলগুলো কি এপিওতে নিয়ে যান?
0: হ্যাঁ, আমি এপিওতে ধান নিয়ে যাই বিশেষ করে, কারণ দেখা যাচ্ছে অন্য ফসল খুব একটা ওখানে নেয় না, ধানটাই বেশি নেয় আর আলুটা নেয় না, কারণ দেখা যাচ্ছে আলুর চাপটা আমাদের পুরসরে সবচেয়ে বেশি, সেই জন্য আলুটা নেয় না। আমাদের বলে দেন যে আলুটা আমরা নেবো না, কিন্তু ধানটা অলরেডি আমরা কিনে নেবো, ধানটা ন্যায্য মূল্যে।
1: এই যে ধানটা যে আপনি নিয়ে যাচ্ছেন, আগেও তো আপনি ধান বিক্রি করেছেন, আর এখন আপনি এপিসে বিক্রি করছেন,
0: হ্যাঁ,
1: এটা তো আপনাদেরই সংগঠন, কৃষকদের সংগঠন, তফাৎটা কিছু বুঝতে পারছেন যে আমার লাভ না হচ্ছে না লোকসান হচ্ছে, কোনটা সুবিধা না অসুবিধা?
0: হ্যাঁ, ওখানে একটু লাভটা বেশি আছে, এই কারণে দেখা যাচ্ছে এখানে কিষাণ মান্ডিতে ধান দিলে একটু সমস্যা হয়, অনেক সময় দেখা যাচ্ছে বাদটা বেশি দেন, কিন্তু ওখানে ওখানে বাদ দেওয়ার ব্যাপারটা থাকে না, ওখানে সলিড দামটা পাওয়া যায়।
1: পয়সা কি সঙ্গে সঙ্গে পেয়ে যায়?
0: হ্যাঁ, পয়সা সঙ্গে সঙ্গে পেয়ে যায়, অ্যাকাউন্টে দিয়ে দেন।
1: আচ্ছা, এছাড়া আপনি কি বলতে পারবেন যে আপনাদের এই সংগঠনে যে পুষড়া অগ্রগতি কতজন মেম্বার আছেন?
0: এখন প্রায় 200 জনের উপর হয়ে গেছে,
1: মানে কোনো সমস্যা বাড়ছে বলছে?
0: হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা বাড়ছে, মানে এক একটা গ্রুপে 20 জন করে রাখেন ওনারা।
1: আপনি মোটামুটি এই যে ধান বিক্রি ছাড়া আর কি কি সুবিধা পেয়েছেন এখান থেকে?
0: এবার দেখা যাচ্ছে ওই কৃষি যন্ত্রপাতি ওগুলো আমরা পাই সহজেই, কারণ স্প্রে মেশিন থেকে, ধান ঝাড়া মেশিন থেকে, বিভিন্ন ওখান থেকে, মানে ওনারা হর্টিকালচার ফার্ম থেকে ওর দিয়ে দেন।
1: এটা কি আপনাকে বিনা পয়সা দেয়?
0: না না, বিনা পয়সা না, অর্ধেক মূল্যে, সরকারি অর্ধেক মূল্যে দিয়ে দেন।
1: কিন্তু এই যে আপনি মেশিন যে বলছেন, এগুলো যে আপনি কিনছেন ওখান থেকে অর্ধেক মূল্যে, এতে আপনার তো মানে কি মনে হচ্ছে যে কতটা লাভবান আপনি?
0: 50% তো লাভবান, কারণ দেখা যাচ্ছে এটা আমাদের অনেক সুবিধা, কারণ কৃষিকাজের ক্ষেত্রে যে যন্ত্রপাতি
1: তৈরি হলো ওখানে, আপনি এর সদস্য হলেন, আপনার কেমন লাগছে, কি বলবেন আপনি এর জন্য?
0: এর জন্য তো আমরা খুবই উপকৃত, ভালোই লাগছে, কারণ দেখা যাচ্ছে সকল চাষি যদি এই এপ্রিয় অন্তর্গত হয় তাহলে দেখা যাচ্ছে তারা সঠিক মূল্যটা পাবে আর সমস্ত জিনিসপত্র বিক্রি করতে পারবো, কিনতেও পারবো। কেন্দ্রীয় সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই।
1: আপনাকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ,
0: নমস্কার।
1: এবার আমরা তো এপিও শুনলাম, কিরণময় বাবু আর একটা বিষয় যেটা, এটাও কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প বা স্কিম বলে যেতে পারে চাষিদের জন্য, যে ড্রোন দিদি, মহিলাদেরকে ড্রোন দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত ড্রোনের মাধ্যমে কৃষিক্ষেত্রে নাকি একটা ব্যাপক পরিবর্তন আসবে, এই বিষয়টা যদি একটু আপনি বলেন।
2: দেখুন, আমরা যারা কৃষির সঙ্গে যুক্ত আমরা সবসময় বলি যে বর্তমান সময়কালে কৃষিতে সময় বাঁচানো এবং লভ্যাংশের পরিমাণ বাড়াতে গেলে ফার্ম মেকানাইজেশন অর্থাৎ কৃষির যান্ত্রিকীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সময়ের চাহিদা অনুযায়ী আমাকে কৃষিতে যন্ত্রের ব্যবহারকে মেনে নিতে হবে, কারণ যন্ত্র শ্রম লাঘব করে, সময়ের সাশ্রয় ঘটায়, এবং যেখানে আমরা কৃষি শ্রমিক দিয়ে সঠিক সময় কাজ করতে পারি না নানান অসুবিধার কারণে, সেটাও কিন্তু যন্ত্র নিরসন করতে পারে, তেমনি
1: শ্রমিক সমস্যাটাও কিছুটা কমায়।
2: অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সময় কৃষক শ্রমিক না পাওয়ার কারণে বিভিন্ন কৃষি কাজের ক্ষেত্রে অনেক সমস্যা হয়, বাধা সৃষ্টি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্ম মেকানিজেশন বা কৃষি যান্ত্রিকীকরণ একটা উল্লেখযোগ্য দিক। এরই একটি কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প যেটা যথেষ্ট সাড়া ফেলেছে, নমো দ্রোণ দিদি।
1: নমো দ্রোণ দিদি
2: অর্থাৎ এই যে দ্রোণ, আমরা তো এতদিন জানতাম দ্রোণ মূলত ছবি তুলতে বা খেলার মাঠে দেখতাম দ্রোণ ঘুরছে, সেভাবে দেখে অভ্যস্ত হয়েছি, কিন্তু বর্তমান সময়কালে বিজ্ঞানের আশীর্বাদে দ্রোণ এমন একটা জায়গায় উন্নীত হয়েছে যে কৃষিকার্যে দ্রোণ ব্যবহার ক্রমশ বাড়ছে। এবং এই যে দ্রোণের ব্যবহার মানে কি, দেখুন আমরা যারা বিঘার পর বিঘা জমি চাষ হয়, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জমি ছোটো ছোটো ভাগ ভাগ করা হয়তো কিছুটা অসুবিধা আছে, কিন্তু যেখানে একই প্রকার ফসল, ধরুন আমি হুগলি ধরলে হুগলিতে প্রচুর আলু চাষ হয় একসঙ্গে, বা ধান বা অন্যান্য ফসল হাওড়াতে হয়, মাঠের পর ধান চাষ হয়, এই সব ক্ষেত্রে মানুষ গিয়ে স্প্রে করা যে সময় বা অর্থের প্রয়োজন হয়, আমরা যদি দ্রোণের মাধ্যমে স্প্রে করি এতে সময় কম লাগবে, এতে ওই কীটনাশক বা সারের পরিমাণ অনেক কম লাগবে, এর ফলে কী হবে, কৃষক সঠিক সময়ে তার বিরাট অংশের জমি রোগ পোকা আক্রমণ হোক বা না হোক তার প্রয়োজন অনুযায়ী কিন্তু সে দ্রোণের ব্যবহার করতে পারবে। ভারত সরকারের যে নমো দ্রোণ দিদি যে প্রকল্প, এটি মূলত আমাদের যে SHG গ্রুপ, সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন তাদেরকে এম্পাওয়ারমেন্ট বা তাদেরকে সশক্তিকরণের উদ্দেশ্যে এই প্রকল্প। 2024-25 সালে এই প্রকল্প চালু হয় এবং 1500 মহিলা যারা

0: সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত এই 1,500 মহিলাকে কিন্তু এই দ্রোণ দিদির আওতায় প্রকল্পটা আনা হয়েছে। এখানে মূল কনসেপ্টটা একটু অন্যরকম। এখানে যেটা করা হয় যে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়, তারা দ্রোণ চালানোর জন্য পাইলট হিসেবে স্বীকৃতি পান,
1: লাইসেন্স পান
0: এবং সরকার এই দ্রোণ কেনার জন্য 80% আর্থিক সহযোগিতা করে, 80%। অর্থাৎ একটা দ্রোণের দাম যদি 10 লক্ষ টাকা হয়, একজন মানুষের পক্ষে কিন্তু দ্রোণ কেনা কষ্টকর, সম্ভব না। তাহলে এই প্রকল্পের আওতায় যদি কেউ দ্রোণ কেনেন, তিনি 80%
1: 8 লক্ষ টাকা
0: পেয়ে যাচ্ছেন এবং বাকি যে 2 লক্ষ টাকা, সেই 2 লক্ষ টাকাও ন্যাশনাল এগ্রিকালচার ইনফ্রা ফাইন্যান্সিং ফেসিলিটি, যাকে আমরা সংক্ষেপে AIF বলি, এর থেকে কিন্তু তারা লোন হিসেবে পেতে পারেন এবং সেক্ষেত্রে সুদ মাত্র 3%। অর্থাৎ একজন সেলফ হেল্প গ্রুপের সদস্যা, একজন দিদি, তিনি দ্রোণ চালানো শিখতে পারেন, দ্রোণ কিনতে পারেন সরকারি প্রকল্পের আওতায়, এবং এই দ্রোণটিকে দিয়ে তিনি যে সমস্ত কৃষক বন্ধুদের সার বা কীটনাশক স্প্রে করার প্রয়োজনীয়তা আছে, তিনি কিন্তু একটা অর্থের বিনিময়ে সে এই সুবিধাটা কৃষককে দিতে পারেন। আমরা জানি যে কাস্টম হায়ারিং সেন্টার, কারণ অনেক বড় বড় যন্ত্রপাতি আছে যেটা আমরা কিনতে পারি না, কৃষকরা ওই কাস্টম হায়ারিং সেন্টার থেকে ভাড়া নিয়ে আমরা করি, সেটা হারভেস্টার হতে পারে, ট্রান্সপ্লান্টার হতে পারে। ঠিক তেমনি কৃষক বন্ধুরা কিন্তু এই নমো দ্রোণ দিদি প্রজেক্টের আওতায় যে সমস্ত দিদিরা দ্রোণ কিনছেন বা দ্রোণ পাচ্ছেন, দ্রোণের প্রশিক্ষণ নিচ্ছেন, তাদেরকে কিন্তু স্বল্প বা নির্দিষ্ট একটা অর্থমূল্য দিয়ে সেই দ্রোণটাকে ভাড়া হিসেবে নিয়ে তার যে প্রয়োজন সঠিক সময়ে সার বা কীটনাশক স্প্রে করা, সে কিন্তু এই কাজটা করতে পারছেন। অর্থাৎ একজন কৃষক যার 10 লক্ষ টাকা দিয়ে দ্রোণ কেনার ক্ষমতা নেই, সেও কিন্তু এই দ্রোণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন না। আমরা যারা কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো বিভিন্ন সময় দ্রোণের ডেমনস্ট্রেশন করি, আমরা লক্ষ্য করি যে কৃষকদের আগ্রহ কিন্তু বিরাট, যে একটা দ্রোণ সে 2-3 মিনিটের মধ্যে 4-5 বিঘা জমি স্প্রে করে ফেলছে।
1: এই ক্ষেত্রে একটা জিনিস প্রশ্ন করি, এরকম কি সম্ভব যে ড্রোনে ধরুন আমার জমিতে ঠিক কী পোকা লেগেছে, একজন কৃষক ততটা চিনতে নাও পারে তার লক্ষণ দেখে, তাকে দেখে সেটা কি ড্রোনের মাধ্যমে যখন সে স্প্রে করছে সেতে তার যে ক্যামেরাটা রয়েছে সেখানে কোনো এক্সপার্টের কাছে কোনো যেতে পারে?
0: দেখুন, ড্রোনের তো বিভিন্ন প্রকারভেদ রয়েছে, অনেক উন্নত প্রযুক্তির ড্রোন রয়েছে যার আমাদের সেন্সার করা থাকে। সেই সেন্সারের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে যে ওই জমিতে কী সমস্যা রয়েছে, রোগ পোকা আক্রমণ কী আছে। সেটা অবশ্যই একটু অ্যাডভান্স স্টেজে গিয়ে আমরা ভাবতে পারি, কিন্তু আমরা বর্তমানে যে দ্রোণগুলো ব্যবহার করছি সেগুলো অতটা অ্যাডভান্স জায়গায় নেই। তো আমরা বিশেষজ্ঞরা জমিতে তার রোগ পোকার যে লক্ষণ সেগুলোকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, বা কৃষক বন্ধুরা নির্দিষ্টভাবে যে কোনো বিশেষজ্ঞের কাছে যেতে পারেন। আমি এই সুযোগে একটা কথা বলে রাখি, আমাদের ভারত সরকার একটা নতুন প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে কিষাণ সারথি একটা নতুন অ্যাপ। এখন আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এই অ্যান্ড্রয়েড ফোনে যদি তারা কিষাণ সারথি অ্যাপটাকে ইনস্টল করেন, নিজেকে তার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করান, ওই কিষাণ সারথির পোর্টালের মাধ্যমে কিন্তু অনেক অপশন রয়েছে, কৃষক বন্ধুরা চাইলেই তারা ওই প্রকল্পের মাধ্যমে ওই পোর্টালে তারা গিয়ে তাদের কী রোগ পোকা সমস্যা সেখানে তারা প্লেস করতে পারেন, আমরা সেটাকে দেখে উত্তর দিতে পারি,
1: মানে বিশেষজ্ঞরা উত্তর দিয়ে দেবে।
0: আমাদের যেগুলো আগে ছিল কিষাণ কল সেন্টার ছিল, এই কিষাণ কল সেন্টার এবং কিষাণ সারথি এই দুটোকে মার্চ করিয়ে কিন্তু কৃষক বন্ধুদের ডিজিটাল এগ্রিকালচারের সুবিধা সেটা দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র এখানে সদর্থ ভূমিকা পালন করছে।
1: আমাদের এই হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র বা এই এলাকা, এরকম কোনো ড্রোন দিদি রয়েছেন বা যিনি এই কাজে সফলতা, সেই এলাকার কোনো?
0: আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত একজন দিদি রয়েছেন যিনি দ্রোণ দিদি বলে পরিচিত, আমাদের হাওড়া জগৎবল্লভপুর যে পার্শ্ববর্তী ব্লক উদয়নারায়ণপুরে। তো তিনি এই নমো দ্রোণ দিদি প্রকল্পের তিনি দ্রোণ পেয়েছেন এবং আমরা যতটুকু জানি যে সেই দ্রোণ কৃষকদের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। তো উনি আজকে আমাদের সঙ্গে নেই, আমাদের ওই অঞ্চলেরই একজন দিদি রয়েছেন যিনি এখানে প্রশিক্ষণ নিতে এসেছেন। তো আপনারা ওনার কাছ থেকে জেনে নিতে পারেন যে দ্রোণ দিদি ওখানে কী ধরনের কাজকর্ম করছেন।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: আমার পাশেই রয়েছেন একজন দিদি, দিদি আপনি?
3: আমি উদয়নারায়ণপুর থানার কুরচি গ্রামের গ্রাম থেকে এসেছি,
2: হাওড়া জেলার। এই যে কিরণময়বাবু বললেন যে আপনার ওখানে ড্রোন দিদি রয়েছে, তা এই ড্রোন দিদিকে, আপনার তো চাষবাস রয়েছে?
3: হ্যাঁ, আমাদের চাষবাস।
2: তা এই যে ড্রোন দিদি ওখানে রয়েছেন, ওনার কাছ থেকে সেই সুযোগগুলো পান, সুযোগ সুবিধাগুলো পান?
3: হ্যাঁ, ড্রোন দিদি বলতে আমার পাশের গ্রামেরই বাসিন্দা

0: দা, একজন মৌসুমী ঘোষ নামে দিদি আছেন, উনি এই ড্রোন ট্রেনিং নিয়েছিলেন। তো আমাদের এমন এমন জায়গায় জমি রয়েছে যেগুলোতে অনেক সময় ধান চাষের সময় সাপ খোপের ভয়, সেই স্থানটায় আমাদের স্প্রে করতে যাওয়া যাচ্ছে না, তখন আমরা ড্রোন দিদির কাছে যাই এটার জন্য। তো উনি ঘোলা গ্রামের বাসিন্দা, মৌসুমি ঘোষ ওনার নাম।
1: এনাকে কিভাবে ডাকেন, কিভাবে ওনাকে, আপনার ফোন নাম্বার দেওয়া আছে?
0: হ্যাঁ, ওনার ফোন নাম্বার আমার কাছে আছে। ওনার নাম্বারটা হলো 8116176638।
1: ওষুধ কি তারাই দিয়ে দেয় না কি আপনারা দিয়ে দেন?
0: না, ওষুধ আপনি যদি এই ড্রোন দিদিকে আপনি যদি ওষুধের কথা বলে দেন তাহলে উনি ওষুধ নিয়ে আসবেন, কিন্তু যদি না বলা থাকে তাহলে আপনার নিজের ওষুধ সংগ্রহ করে ওনাকে দিলে উনি পরিমাণ মতো ড্রোনের সাহায্যে এই চাষবাসের উপর এটা করতে পারে।
1: এই এখন ধরুন এই যে ধান জমি, এক বিঘা জমি কি দু বিঘা জমিতে ধান চাষ করেছেন, আপনি ওই ম্যানুয়াল স্প্রে করে করে স্প্রে করবেন, পোকা মারার ওষুধ দেবেন বা রোগ এর ওষুধ দেবেন, তো এই যে ড্রোন হয়েছে আপনার তো লাভ হয়েছে না, কি বুঝছেন কেমন?
0: এতে আমাদের অনেক লাভবান হয়েছে, কারণ কি খুব কম সময়ে 4-5 বিঘা জমি অনায়াসেই স্প্রে করতে পারা যায় এতে। আর এতে মানে
1: শ্রমিকের
0: সাশ্রয়টাও হয়, এইভাবে আমরা ড্রোনের মাধ্যমে উপকৃত হই।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে রেকর্ড করে আনা একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।
3: উনজমির তুন ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে নির্বাচিত নজরুল গীতি। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফ থেকে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg-wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট এর মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS এর সাথে টেলিফোন নম্বর 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত / পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুনছেন নির্বাচিত নজরুল গীতি, শিল্পী সুমিত্রা মুখোপাধ্যায়।

আকাশবাণী খবর পড়ছে শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্ক ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। নতুন দিল্লিতে আজ নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370, শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। করম পুজো উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। পশ্চিম, মধ্য এবং

0: সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি। জাপানের আইচি প্রিফেকচারাল কারুগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে প্রথম সোনা জিতেছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মাদক বিরোধী টাস্কফোর্স ANTF এর প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন। ভবিষ্যৎ প্রজন্মকে নেশার কুপ্রভাব থেকে রক্ষা করতে দুদিনের এই সম্মেলন গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। সম্মেলনের মূল ভাবনা যৌথ সংকল্প, অভিন্ন দায়িত্ব। 36 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ANTF এর প্রধানরা মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। মাদকের যোগান, চাহিদা এবং ক্ষতির পরিমাণ হ্রাস করতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ আরও জোরদার করার বিষয়ে সম্মেলনে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকার দেশের যুব সমাজকে মাদকের নেশা থেকে বাঁচাতে সমস্ত পদক্ষেপ করছে। 2047-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের লক্ষ্যকে সাকার করতে মন্ত্রক নেশাভুক্ত ভারতে তৈরির লক্ষ্য নিয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026 এর উদ্বোধন করেছেন। জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা বিষয়ের উপর ভিত্তি করে 5 দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জলের যথাযথ ব্যবহারের উপর জোর দেন এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
1: These Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: অনুষ্ঠানে জলশক্তি মন্ত্রী সিআর পাটিল জল সংরক্ষণের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, দেশের প্রতিটি নাগরিকের কাছে নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়া একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই উপলক্ষে রাষ্ট্রপতি বিশিষ্ট অভিনেতা অনন্তনাগকে 2024 সালের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করবেন। উল্লেখ্য, কাহিনী চিত্র বিভাগে এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। ওই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইয়ামি গৌতম সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুত্তি মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগাম এবং কার্তিক আরিয়ান হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের জন্য। তামিল ছবি আমরনের জন্য রাজকুমার পেরিয়াস্বামী সেরা পরিচালকের পুরস্কার পেতে চলেছেন। অন্যদিকে তেলেগু ছবি কল্কি 2898 AD সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। অকাহিনী চিত্র বিভাগে আনন্দ এল রাই স্ট্যাচু অফ ইউনিটি একতা কা প্রতীক ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন। এই বিভাগে সেরা নবাগত পরিচালকের পুরস্কার প্রদান করা হবে রবিরাজ মুর্মুকে তাঁর সাঁওতালি ছবি আঙ্গেনের জন্য। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালুধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রতিবেদন।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। স্বচ্ছ ভারত মিশনকে জন আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণও বিশেষভাবে উল্লেখযোগ্য। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
3: স্বচ্ছ ভারতের সহায়তায় ভারতবর্ষে অনেক উন্নতি হয়েছে। যে ম্যাসিভ একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।

আজকের প্রসঙ্গে এবারের বিষয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27শে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করম পূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই উৎসব প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানো, কর্তব্যের প্রতি অবিচল থাকা এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়। ঝাড়খণ্ডের লোক সংস্কৃতি ও প্রকৃতি পূজার অন্যতম প্রধান উৎসব করম আজ রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। করম উৎসবকে ফসল রক্ষা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভাই বোনের মধ্যে অটুট বন্ধনের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। রাঁচির বোরোতে করম উৎসবের প্রাককালে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান। করম পুজো উপলক্ষে আজ পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যের নানা স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। পূর্বতন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক ওরফে রুক্মিণী এই পদে ইস্তফা দেওয়ার পর আসনটি শূন্য হয়। আগামী 16ই অক্টোবর এই আসনের উপনির্বাচন, প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুরু হচ্ছে 29শে সেপ্টেম্বর। এর পাশাপাশি কমিশন উত্তরপ্রদেশের 11, বিহারের 8, মহারাষ্ট্রের 5 এবং কর্ণাটকের 4টি বিধানসভা পরিষদের আসনে নির্বাচন ঘোষণা করেছে। এই আসনগুলির জন্য মনোনয়ন পেশ শুরু হবে এ মাসের 29 তারিখ থেকে, নির্বাচন হবে আগামী 23শে অক্টোবর। পশ্চিম, মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন অঞ্চলে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামীকাল রাতে বিশাখাপত্তনম ও গোপালপুরের উপকূল পেরোবে। আবহাওয়া দপ্তরের জারি করা অতি ভারী বর্ষণের সতর্কতার প্রেক্ষিতে ওড়িশা সরকার বিভিন্ন জেলায় আগাম সতর্কতা হিসেবে বিভিন্ন স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী 2 দিন অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। এদিকে এর প্রভাবে দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এদিকে কেরালার মাল্লাপুরম জেলার নীলাম্বুরের পুকট্টুপাদম ও ওটি কে কলোনির এলাকায় ভারী বৃষ্টির কারণে হরপাবান ও ভূমিধসে 5 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ 1 জন। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে। এর আগে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কাকে 217 রানের লক্ষ্যমাত্রা দেয়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 10 উইকেট হারিয়ে 69 রান করে। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 11,000 রান পূর্ণ করলেন। জাপানের আইচি নাগুয়ায় এশিয়ান গেমস টেবিল টেনিসের দলগত বিভাগে থাইল্যান্ডকে 3-2 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। সেখানে তারা উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে আর্টিকেল 370। জাপানের আইচি প্রিফেকচারাল কারোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রঞ্জনা চৌধুরী। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আবারও উত্তরবঙ্গে। কোচবিহার বিমানবন্দরে নামার পর মুখ্যমন্ত্রী মদনমোহন মন্দিরে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রথম যে টেন্ডার বেরিয়েছে তার মধ্যে বেশিরভাগ কাজই কোচবিহার জেলার।
1: ডিপিআর প্ল্যান, পরিকল্পনা, বরাদ্দ সবই শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গ

0: উন্নয়ন দপ্তরের প্রথম যে টেন্ডার বেরিয়েছে দেখবেন, তাতে অধিক সংখ্যক কাজ কুচবিহার জেলার জন্যই আমরা রেখেছি। এর বাইরেও এখানে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে যে সমস্ত ফ্ল্যাগশিপ প্রজেক্ট রয়েছে আমাদের, সব কাজ একসঙ্গে আমরা করছি।
1: রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। জেলার বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। এরপর তিনি আলিপুর দুয়ারে সুভাষিনী চা বাগান সংলগ্ন ময়দানে বনদপ্তরের উদ্যোগে বিশ্ব গন্ডার দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। স্কুল পড়ুয়াদের জন্য থাকছে বিশেষ প্রদর্শনী। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি শূন্য রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী 16 অক্টোবর কোয়েল মল্লিকে ছেড়ে যাওয়া ওই আসনে ভোটগ্রহণ নির্বাচন কমিশনের প্রকাশিত সূচি অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হবে 29 সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 6 অক্টোবর পর্যন্ত। 7 অক্টোবর মনোনয়নগুলি যাচাই করে দেখা হবে। 9 অক্টোবর পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ থাকবে। একই সঙ্গে উত্তরপ্রদেশে 10টি এবং উত্তরাখণ্ডের 1টি রাজ্যসভার আসনের নির্বাচনের সূচিও ঘোষণা করেছে কমিশন। 12 অক্টোবর পর্যন্ত নন্দীগ্রাম কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলা ছাড়া, যেগুলিতে তাকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে, তার বাইরে অন্য কোনো পদক্ষেপ করা হবে না, কারণ অন্য আর কোনো মামলা এই মুহূর্তে তার বিরুদ্ধে নেই, কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য। বিচারপতি সৌগত ভট্টাচার্য মৌখিকভাবে মিলন প্রধানকে নির্বাচনে লড়াই করতে দেওয়ার কথা বলেছেন। আপাতত 12 অক্টোবর পর্যন্ত মিলন প্রধানকে ফের অন্য কোনো মামলা দিয়ে হেনস্থা না করতে মৌখিকভাবে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে সিউড়ি আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা খারিজের আবেদন নাকচ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ রায় দিয়ে জানিয়েছে, গ্রেপ্তারি এড়াতে পলাতক কোনো ব্যক্তির বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা নিম্ন আদালতের একটি সম্পূর্ণ আইনসম্মত পদক্ষেপ। মোহাম্মদবাজার থানার পেশ করা রিপোর্ট অনুযায়ী তল্লাশিতে বিপুল নগদ টাকা ও 5 কেজির বেশি সোনার বার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত 23 মে দেশ ছেড়েছেন অভিযুক্ত টুলু মণ্ডল। নিম্ন আদালতের নির্দেশ সামান্য করে নির্ধারিত সময়সীমার মধ্যে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে জারি করা পরোয়ানায় কোনো আইনি ত্রুটি নেই বলে পর্যবেক্ষণ হাইকোর্টের। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর কলেজে ছাত্র বিক্ষোভের ঘটনায় পুলিশ আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে আক্রমণের অভিযোগ রয়েছে। এই নিয়ে এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হল। এর আগে সারুক আক্তার আলী মোল্লা ও আসলাম হাবিব নামে এই 2 জনকে থানায় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধরা হয়। এবিভিপি সমর্থক ছাত্রীরা এদের বিরুদ্ধে শ্লীলতাহানি, কটূক্তি এবং আপত্তিকর আচরণের অভিযোগ দায়ের করেছে। ধৃত ছাত্রদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। উত্তর চব্বিশ পরগনার বাগদা দত্তপুলিয়া সড়কে মিছিল সেরে বাইকে বাড়ি ফেরার পথে তফসিলি মোর্চার বনগাঁও সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিশির হাওলাদারকে চলন্ত বাইকে পা দিয়ে মেরে ফেলে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। বাংলাদেশে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে আয়োজিত মিছিল শেষে ফেরার পথে 2 দুষ্কৃতী এ ঘটনা ঘটায় বলে অভিযোগ। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। গুজরাটের কেভারিয়ার একতানগরে এই ঐতিহাসিক অনুষ্ঠানের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। প্রবাদ প্রতিম পরিচালক মৃণালের প্রতি শ্রদ্ধার্ঘ এই ছবিটি। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোদি পরিচালিত অঙ্ক কি কঠিনের 3 খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আদিবাসী জনজাতির অন্যতম ধর্মীয় সামাজিক উৎসব করম উৎসব পালিত হচ্ছে। ফসল উৎপাদন বৃদ্ধি ও পরিবারের মঙ্গল কামনায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই করম পূজার আয়োজন করেন। আজ বিশ্ব গন্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। পশ্চিম মধ্য এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 5:10।
2: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657।

0: কিলোহার্টজে।
1: এই গল্পটা একজন নার্স আর তার ভেতরের সত্তার। এসে গেছে মাইনে? এবার নতুন ঝুমকো তো?
2: না, আগে বাঁচাবো,
1: আগে ঝুমকো নেব। শোনো, প্রতি মাসে কিছুটা সঞ্চয় করো, কিছুটা ইনভেস্ট করো, আর কিছুটা এমার্জেন্সির জন্যও বাঁচিয়ে রাখো, তাহলে থাকবে টেনশন ফ্রি।
3: কিন্তু এই ঝুমকোটা
1: এবার যাবে না? দেব ইনজেকশন।
4: আরবিআই এ কথা বলে,
5: আর্থিক বুদ্ধিজারী সেই সমৃদ্ধ নারী।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে মাননীয় শো। উপস্থাপনায় সঞ্চয়িতা দাঁ।

সকল শ্রোতা বন্ধুদের মধ্যাহ্নকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মাননীয় ইস্যু। সঙ্গে আছি আমি সঞ্জয়িতা। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। প্রবীণ শ্রোতা বন্ধুদের নিয়ে আমাদের এই অনুষ্ঠান। 60 বছর বয়সটাকে বার্ধক্যের প্রথম ধাপ হিসেবে ধরা হয়, তবে এজ ইজ জাস্ট আ নাম্বার, এই কথাটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। তবে বয়সের সঙ্গে শারীরিক ও মানসিক সক্ষমতাও ব্যক্তিভেদে কিন্তু কমতে থাকে। মানসিক কিছু জটিলতা থেকেও স্বাস্থ্য খারাপ হতে পারে। অনেক সময় আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের আগের মতন আর দেখা হয় না। আবার কোনো কোনো সম্পর্কের কোথায় যেন একটা অলিখিত দাবি থেকে যায়। জীবনশায়ান্নে এসে দায়ভারহীন জীবনযাপন করতে গিয়ে অনেক সময় মানসিক চাপও বেড়ে যায়। প্রবীণদের ভূমিকা কিন্তু আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। আমাদের আজকের এই উন্নত জীবনযাপনের জন্য তারা নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে এই পৃথিবীটাকে সাজিয়েছেন। তাই আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য জীবনশায়ান্নে তাদের দিনগুলো সুন্দর, স্বাভাবিক এবং আনন্দময় করে তোলার।

প্রবীণ নাগরিকরা যে কোনো সমাজের অভিজ্ঞতার মূল্যবোধ ও প্রজ্ঞার মূল ভিত্তি। বার্ধক্যে পৌঁছানোর পর তাদের সামাজিক ও আর্থিক ও স্বাস্থ্যগত নিরাপত্তা সুনিশ্চিত করা একটা কল্যাণকামী রাষ্ট্রের অন্যতম প্রধান নৈতিক দায়িত্ব। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগ প্রবীণ নাগরিকদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় একাধিক প্রকল্প ও নীতি বাস্তবায়ন করে আসছে। প্রবীণ নাগরিকদের জন্য স্বনির্ভর, সম্মানজনক ও নিরাপদ জীবনযাপন, উন্নত স্বাস্থ্য, সেবাশ্রয়ী পরিবহন ব্যবস্থা, সামাজিক সুরক্ষার সুযোগ তৈরি করাই হচ্ছে এই সমস্ত প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প আছে, এখন জানিয়ে দিই সেই রকমই কিছু প্রকল্পের নাম। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প প্রবীণ নাগরিকদের জন্য আছে সেগুলোকে মূলত চারটে ভাগে ভাগ করা যায়। আবাসন ও সামাজিক আশ্রয় নিশ্চিতকরণ প্রকল্প, আর্থিক নিরাপত্তা, পেনশন, কর সুবিধার কিছু প্রকল্প আছে। এছাড়াও আছে স্বাস্থ্যসেবা, সহায়তামূলক সরঞ্জাম সংক্রান্ত প্রকল্প, আর আছে পরিবহন, যোগাযোগ ও সার্বিক প্রবেশ যোগ্যতা সংক্রান্ত কিছু প্রকল্প। প্রথমেই আসছি আবাসন ও সামাজিক আশ্রয় নিশ্চিতকরণ প্রকল্পগুলিতে। এক্ষেত্রে ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর সিনিয়র সিটিজেন্স, IPSRC, সামাজিক ন্যায়

0: বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে এই প্রকল্পের মাধ্যমে প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম, কন্টিনিউয়াস কেয়ার হোম এবং মোবাইল মেডিকেয়ার ইউনিট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহায়ণ ও নগরান্নয়নের মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী শহর এলাকায় ঘর বরাদ্দের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের নিচতলার বা গ্রাউন্ড ফ্লোরের ঘর বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এবার আসি আর্থিক নিরাপত্তা, পেনশন এবং কর সুবিধার ক্ষেত্রে কি কি প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা অর্থ মন্ত্রকের মাধ্যমে প্রবীণদের জমা আমানতের উপর 8% নিশ্চিত মুনাফাসহ 10 বছরের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও আছে আয়কর ও ব্যাংকিং সুবিধা। 60 বছর ও তার বেশি বয়সী প্রবীণদের 3 লাখ টাকা পর্যন্ত এবং 80 বছর ও তার বেশি বয়সীদের 5 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় সম্পূর্ণভাবে করমুক্ত। এছাড়াও প্রবীণদের চিকিৎসা ব্যয় ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আয়করের ধারা 80D ও 80DDB-র অধীনে বাড়তি কর ছাড়েরও ব্যবস্থা রয়েছে। প্রবীণদের ব্যাংক ও পোস্ট অফিসে সঞ্চয় আমানাতের উপরেও তুলনামূলক বেশি সুদ দেওয়া হয়ে থাকে। আমরা এখন পেয়ে গেছি আমাদের মধ্যে ভারতীয় ডাক বিভাগের একজন কর্মীকে। তার থেকে আমরা জেনে নেব প্রবীণ নাগরিকদের জন্য ডাকঘরের বিভিন্ন সঞ্চয় প্রকল্পগুলি সম্পর্কে। প্রবীণ মানেই তারা কর্মজীবন থেকে অবসরপ্রাপ্ত বা আয়ের পরিমাণ তাদের অনেকটাই কমে যায়। জীবন সায়নের এই সময় নিজেদের টাকা সুরক্ষিত হাতে গচ্ছিত রেখে সকলেই নিশ্চিন্ত হতে চান। ভারতীয় ডাকঘরে অনেক রকম সঞ্চয় প্রকল্প আছে যার মাধ্যমে প্রবীণ নাগরিকরা আর্থিক নিশ্চয়তা পেতে পারেন। সেই ধরনের প্রকল্পের কিছু কথা আমাদের বলুন।
1: নমস্কার, আমি কৃষ্ণদাস চ্যাটার্জি। পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হলো প্রবীণ নাগরিকদের জন্য ভারত সরকারের একটা অত্যন্ত নিরাপদ সঞ্চয় প্রকল্প। মোটামুটি যারা অবসর নেওয়ার পর থেকে প্রবীণদের যারা প্রধান চিন্তা থাকে যে আর্থিক নিরাপত্তা এবং নিয়মিত আয়ের এক নিশ্চিত উৎস, সেই কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার এই পোস্ট অফিসের মাধ্যমে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটা পরিচালনা করছে। সাধারণত 60 বছর বা তার বেশি বয়সী যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারে। যারা ধরুন বিআরএস নিয়েছে তাদের ক্ষেত্রে বয়স 55 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এছাড়া ধরুন যারা ডিফেন্স থেকে অবসরপ্রাপ্ত তারা 50 বছরের পর থেকেই এই স্কিমে সুবিধামতো বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত এককালীন জমা রাখা যায়। আর বর্তমানে এই প্রকল্পে বার্ষিক সুদের পরিমাণ 8.2%। 3 মাস অন্তর এই সুদের টাকা সরাসরিভাবে আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আর তাছাড়া ভারত সরকারের আয়কর আইনের ধারা অনুযায়ী এই স্কিমে বিনিয়োগের ওপর কর ছাড়ের বিশেষ সুবিধা পাওয়া যায়। এই প্রকল্পের মেয়াদ হলো 5 বছর, তবে মেয়াদ শেষ হওয়ার পরেও প্রয়োজন বোধে আরও 3 বছর পর্যন্ত এক্সটেনশন করার সুযোগ রয়েছে। যে সমস্ত প্রবীণ নাগরিকরা নিজেদের পছন্দ মতো মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে চান বা ট্যাক্স বাঁচাতে চান তাদের জন্য ফিক্সড টাইম ডিপোজিট হচ্ছে উপযুক্ত। এখানে সুদের হার প্রত্যেক বছর 6.9 থেকে 7.5 পর্যন্ত হয়। সবচেয়ে বেশি 7.5ই পাওয়া যায় যেটা 5 বছরের মেয়াদে হয়। সুদ প্রতি 3 মাসে হিসাবে হলেও বছরে একবারই দেওয়া হয়। আয়করেও ছাড় পাওয়া যায়। নিয়ম অনুযায়ী 1.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যায়।
0: আর যদি কেউ প্রতি মাসে তার সুদের দরকার নেই বরং এককালীন একটা বড় রিটার্ন চান, সেক্ষেত্রে কোন প্রকল্প আছে?
1: সেক্ষেত্রে তাদেরকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিতে হবে। এখানে সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়ে এবং 5 বছর মেয়াদ শেষে সুদে আসলে এককালীন অনেকটা টাকা পাওয়া যায়। আয়করে এটাতে ছাড়ও পাওয়া যায়। প্রত্যেক বছর যা সুদ জমা হয় সেটি পুনরায় বিনিয়োগ হিসাবে গণ্য হওয়ার সেটাতে ট্যাক্স ছাড়ের একটা সুবিধা পাওয়া যায়।
0: কিভাবে এই প্রকল্পগুলোতে আবেদন করা যাবে?
1: যিনি আবেদন করবেন তিনি তার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিস শাখায় আধার কার্ড, প্যান কার্ড আর বয়সের প্রমাণপত্র দিয়ে সহজেই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এই সমস্ত স্কিমগুলো যে শুধুমাত্র ভালো রিটার্ন দেয় তাই নয়, বরং যে সমস্ত প্রবীণ নাগরিকরা তাদের বার্ধক্যের দিনগুলো খুব আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকতে চান তাদের জন্য এটা একটা আর্থিক ভরসার যোগান দেয়।
0: শুনে নিলাম ডাকঘরের বিভিন্ন প্রকল্পগুলো সম্পর্কে। এছাড়াও আয়ুষ্মান ভারত এই প্রকল্পের অধীনে হাসপাতালে ভর্তি, চিকিৎসা ক্ষেত্রে বছরে পরিবার পিছু 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। রেলওয়ে ও বিমান সংস্থায় কিছু প্রবীণ নাগরিকদের জন্য ছাড় দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। ভারতীয় রেলওয়েতে 60 বছর বা তার বেশি বয়সী পুরুষদের জন্য 40% এবং 58 বছর বা তার বেশি বয়সী মহিলাদের জন্য 50% ভাড়ায় ছাড় রয়েছে। এছাড়াও ট্রেনের নিচতলায় অর্থাৎ লোয়ার বার্থ বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার

বিনামূল্যে ব্যাটারি চালিত যানবাহন ও যাত্রী মিত্র সেবা প্রদান করা হয়ে থাকে। ভারতীয় প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক সুরক্ষার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারের এই বহুমুখী উদ্যোগগুলো কেবলমাত্র যে প্রবীণদের আর্থিক ও স্বাস্থ্যগত সাহায্যই সুনিশ্চিত করছে না, বরং তাদের সমাজে স্বনির্ভর ও সম্মানজনক স্থান বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সমস্ত প্রকল্পের সঠিক প্রচার, সুনির্দিষ্ট বাস্তবায়ন এবং সহজলভ্যতা নিশ্চিত করা গেলে আমাদের প্রবীণ সমাজ জীবনের শেষ দিনগুলো শান্তিতে ও মর্যাদার সঙ্গে অতিবাহিত করতে পারবেন। আজকের এই সুন্দর দুপুরে আমাদের প্রবীণ বন্ধুদের জন্য আমরা নিয়ে এসেছি এমন কিছু বিষয় যা নিয়ে তাদের স্মৃতিকে তারা তাজা করতে পারবেন। আমাদের ফোন করুন 0332210725 এই নম্বরে। পূজোয় ঠাকুর দেখা, উৎসবের দিনগুলোতে ভালো থাকা, এইগুলো তো আমাদের থাকেই। এর পাশাপাশি পূজোয় ঘুরতে যাওয়া বা দেশভ্রমণও কিন্তু বাঙালির অন্যতম এক আকর্ষণ। পাহাড় হোক কিংবা সমুদ্র কিংবা জঙ্গলের শান্ত নির্বিলিতে উৎসবের কটা দিন কাটাতে পছন্দ অনেকেরই। আমাদের শ্রোতা বন্ধুরা যারা পূজোয় বাইরে বেড়াতে যাবেন তাদের প্রস্তুতি তো ইতিমধ্যে শুরু হয়েই গেছে, সঙ্গে এও আমাদের জানান পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল, কোথায় যেতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের ফোন করুন 0332210725 এই নম্বরে।

আমাদের সঙ্গে টেলিফোন 99-এ কোনো শ্রোতা বন্ধু এসেছেন, শুনে নেব তার কথা। হ্যালো হ্যালো, কে আছেন? না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

0: বিশ্বকর্মা পুজো শেষ হওয়া মানেই আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ। নানান জায়গায় প্যান্ডেল তৈরি হচ্ছে, কুমোরপাড়ার ব্যস্ততাও কিন্তু তুঙ্গে। আমরা যতই শৈশব ও কৈশোরে দিনগুলো ফেলে আসি না কেন, শারদ উৎসব আসছে মানেই মনে খুশির হাওয়া। সকলের সুস্থ শরীরে যেন উৎসবের দিনগুলোতে ভালোভাবে কাটাতে পারি, এই আশাই করি। দেখে নেব টেলিফোন লাইনে কোন বন্ধু আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো,

নমস্কার, আমি পূর্ব বর্ধমানের দায়াত থেকে সুজয় চৌধুরী বলছি। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো আমি পূর্ব হ্যালো আমি পূর্ব বর্ধমানের দায়াত থেকে সুজয় চৌধুরী বলছি, শুনতে পাচ্ছেন? রেডিও তো বলছে, কিন্তু হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি পূর্ব বর্ধমানের দায়হাট থেকে সুজয় চৌধুরী বলছি।

বেশ, আমরা শুনে নিলাম। বয়সের কারণে বা অন্য কোনো পরিস্থিতিতে পড়ে আজ হয়তো যারা প্যান্ডেলে লাইনে দাঁড়াতে পারছেন না বা দূর দেশে পাড়ি দিতে পারছেন না, তাদের মনের ভেতরেও কিন্তু স্মৃতির একটা মস্ত প্যান্ডেল সাজানো রয়েছে। সেই সব সোনায় বাঁধানো স্মৃতিগুলোকে জাগিয়ে তুলুন। এবং আমাদের সঙ্গে ভাগ করে নিন সেই সব সোনায় বাঁধানো পুরনো স্মৃতিগুলোকে।

স্মৃতির জানলা খুলে আমাদের এক শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এসেছিলেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা শ্রোতা বন্ধুদের পাঠানো বিভিন্ন চিঠি যারা পাঠিয়েছেন সেই চিঠির ঝাঁপি এবার খুলে ফেলা যাক। পাহাড় আর সমুদ্রের সেই সুন্দর আবেশের কথা মনে রেখেই আমরা চলে যাচ্ছি এবারে সরাসরি চিঠিপত্র বিভাগে। সেপ্টেম্বর মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় ছিল তখন আর এখন। অতীতগামিতা আমাদের স্বাভাবিক প্রবণতা এবং তখন স্বাভাবিকভাবেই চলে আসে পারস্পরিক তুলনা, কি ছিল আর কি হলো বা আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই হাহুতাশ শোনা যায় কান পাতলেই। কিন্তু বদল তো যুগধর্ম, তাতে ইতিবাচক নেতিবাচক সবই মিশে থাকে। আপনার কি মত, কোন বদলকে স্বাগত জানিয়েছেন আর কোন বদলে মনে হয়েছে না হলেই ভালো হতো, লিখে জানান মাননীয় সুতে। আমাদের ইমেল আইডি manaiyeshu.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এই ঠিকানায় সেপ্টেম্বর মাসে মাননীয় শীতে চিঠি লেখার বিষয় তখন আর এখন। প্রথম চিঠিটি লিখেছেন কানন রণসিংহ। সুপ্রিয় মাননীয় সু, তখন আর এখনের মধ্যে ফারাক আকাশ পাতাল, যার মূল চালিকা শক্তি হল গতিশীলতা ও প্রযুক্তি। অতীতে মানুষের জীবনযাত্রা ছিল কঠিন ও প্রকৃতি নির্ভর, তবে গাছপালা সবুজ পরিবেশের জন্য নির্মল শুদ্ধ বাতাস ছিল তখনকার মানুষদের জন্য, ভেজাল ছিল কম। কিন্তু এখন সবুজ অপসৃত হচ্ছে নগরায়নের সৌজন্যে, মানুষের জল খাদ্য বাতাস বড় অস্বাস্থ্যকর। তবে প্রযুক্তি নির্ভরতায় মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক। তখন শিক্ষা মাধ্যম ছিল সীমিত, বই ও শিক্ষক নির্ভর। এখন ইন্টারনেট, অনলাইন কোর্স, ইবুকসের কল্যাণে সকল বিষয়ের তথ্য মুহূর্তের মধ্যে ঘরে বসেই পাওয়া সম্ভব। শিক্ষার পরিধিও বিস্তৃত, কেরিয়ারমুখী। অতীতে কলেরা, ম্যালেরিয়া, বসন্তের মতো মহামারীতে ধ্বংস হয়ে যেত মানুষ

চিকিৎসা ও ওষুধের অভাবে। এখন কঠিন ব্যাধিতেও সুচিকিৎসার দৌলতে মানুষের গড় আয়ু দীর্ঘায়িত। তৎকালীন সংস্কৃতি ছিল গ্রামীণ মেলা, যাত্রা, পুতুল নাচ, বাউল গান, হাডুডু খেলা, ফুটবল, এসব ছিল দেশীয় সংস্কৃতির মূল ঐতিহ্য। মানুষ রেডিও শুনত, সিনেমা দেখত দল বেঁধে। এখন সোশ্যাল মিডিয়া মানুষের ব্যক্তিগত বিনোদনের মাধ্যম। বিশ্বায়নের কারণে পাশ্চাত্য সংস্কৃতির মিশ্রণ ঘটেছে মানুষের পোশাকে, জীবনযাত্রায়। অতীতে কেনাকাটায় লেনদেন হতো নগদ টাকায়, আর এখন ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের জনপ্রিয়তা। তখনকার যোগাযোগ ব্যবস্থা ছিল সময় সাপেক্ষ, চিঠি নির্ভর, আর এখন মুঠোফোনের সৌজন্যে নিমেষে বিশ্বের খবর হাতের মুঠোয়। যৌথ পরিবারের সুসম্পর্কের সেতু ভেঙেছে নিউক্লিয়ার ফ্যামিলির জোয়ারে, তাই বিশ্বায়নের যুগেও মানুষ একা। শুভেচ্ছান্তে কানন রণসিংহ, রাজাবাজার তমলুক জেলা মেদিনীপুর থেকে লিখেছেন এই চিঠিটি।

পরের চিঠিতে চলে যাব। মীনাক্ষী দাস, তিনি লিখছেন, এখন অর্থাৎ বর্তমান, তখন অর্থাৎ অতীত, বৈপরীত্যের দুই প্রান্ত, জীবনযাত্রা, চিন্তাধারা ও পরিবেশে আমূল পরিবর্তনের সংযোগকারী সেতু হল মহামান্য সময়। বিজ্ঞান ও ক্রমবর্ধমান প্রযুক্তিবিদ্যার উন্নয়ন সমাজ ব্যবস্থার দৈনন্দিন জীবনযাত্রাকে করেছে অনেক সহজ ও সাবলীল। তখন দূর দূরান্তে বার্তা পাঠানোর মাধ্যম ছিল চিঠি, ডাকপিয়ন ভরসা। একটি চিঠির জন্য অপেক্ষা করতে হতো সপ্তাহের পর সপ্তাহ। পরিবর্তে এসেছে স্মার্টফোন, মেসেঞ্জার। মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা মানুষের সঙ্গে কথা বলা ও ভিডিও কলে সরাসরি দেখা যায়। বিকেল মানে পাড়ার মাঠে ফুটবল বা ক্রিকেট খেলা, অবসরে রেডিওতে গান বা খবর শোনা, নতুবা যৌথ পরিবারের একসাথে বসে গল্প করা, নানা রকম জানা অজানা শিক্ষামূলক গল্প, বিভিন্ন রকম সংস্কৃতির আলোচনায় জমে উঠত আড্ডার আসর। এখন শৈশব হারিয়ে গেছে নেট দুনিয়ার প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া আর অনলাইন গেমিংয়ে। ব্যক্তিকেন্দ্রিক বিনোদনে 8 থেকে 80 সবাই হয়েছে অভ্যস্ত। পরিবারের সবাই একসঙ্গে বসে প্রত্যেকের হাতে থাকে আলাদিনের মুঠো যন্ত্র। বাজার দোকানে ঘুরে ঘুরে কেনাকাটার বদলে এসেছে অনলাইন ডেলিভারি, ডিজিটাল পেমেন্ট, এক ক্লিকে ঘরে বসে প্রবলেম সলভ। তথ্যের উৎস ছিল লাইব্রেরি, খবরের কাগজ আর শিক্ষকের অভিজ্ঞতা। ইন্টারনেটের যুগে মুঠোফোনের কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনলাইনের সাহায্যে সব বিষয়ে তথ্য সংগ্রহ করা যায়। আগে জীবনযাত্রা ছিল ধীর স্থির, সহজ সরল, ছিল মানসিক শান্তি, পারিবারিক বন্ধন, সম্পর্কের মর্যাদা। বিজ্ঞানীর জয়যাত্রায় বেড়েছে জীবনের গতি, সঙ্গে মানসিক চাপ, কর্মক্ষেত্রের প্রতিযোগিতা। অনভিজ্ঞ বর্ষিয়ানরা ভুয়ো কলের ওটিপির চক্রবুহে আটকে হারাচ্ছেন জীবনের শেষ সম্বলটুকু। তবু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার নামই জীবন। মীনাক্ষী দাস লিখেছেন নেপারভিল, শিকাগো, আমেরিকা থেকে এই চিঠিটি।

আবারও জানিয়ে দিই, সেপ্টেম্বর মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় তখন আর এখন আমাদের ইমেল বা ডাক যোগে চিঠি পাঠাতে পারেন।

চলে যাব পরের চিঠিতে। অনিল কুমার ঠাকুর লিখছেন, প্রিয় মাননীয় ইশু, ইংরাজিতে একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর নদীর জল কখনো পেছনে ফেরে না। সময়ের এই বহমানতাই মানব সভ্যতাকে দিয়ে যায় দুটি রূপ, তখন আর এখন। তখন শব্দটার মধ্যে জড়িয়ে থাকে একমুঠো নস্টালজিয়া, শৈশবের কাদামাটির গন্ধ, দাদু দিদিমার রূপকথার গল্প আর ধীর গতির শান্ত একটা জীবন, বৈকালিক খেলার মাঠ, যৌথ পরিবারের শান্ত আড্ডা আর চিঠির নীল খামে জমিয়ে রাখা আবেগ ছিল সেকালের প্রাণ। প্রদীপের আলোয় বা লণ্ঠন হ্যারিকেনের ধোঁয়ায় পড়াশোনা করার মাঝেও যে আন্তরিকতা ছিল তা মানুষকে পরস্পরের কাছে রাখত। মুঠোফোন বা ইন্টারনেট ছিল না, কিন্তু মানুষের মনে একে অপরের জন্য ছিল অঢিল জায়গা। আর এখন, এখন সময় ছুটছে রকেটের গতিতে, আমরা বাস করছি প্রযুক্তির স্বর্ণযুগে। এক ক্লিকেই পুরো পৃথিবী হাতের মুঠোয়, চোখের সামনে মুহূর্তের খবর, ভিডিও কলে হাজার মাইল দূরও আজ ঘরের কোণ। আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কর্মসংস্থান আর ইন্টারনেটের দৌলতে মানুষের জীবন নিঃসন্দেহে অনেক সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তবে এই উন্নতির আলোয় কিছুটা ছায়াও পড়েছে। তখনের সেই খোলা মাঠ আর যৌথ পরিবারের কলকাকলি আজ বন্দী হয়েছে এখনের চার দেওয়ালের ফ্ল্যাট আর টাচ স্ক্রিনে। সামাজিক মাধ্যমে হাজার হাজার বন্ধু থাকলেও আসল জীবনে বন্ধু খুব কম, মানুষ যেন ভীষণ একাকী। প্রকৃতপক্ষে তখন আর এখনের তুলনা কোনো প্রতিযোগিতা নয়। তখন আমাদের শিখিয়েছে মূল্যবোধ, ধৈর্য আর ভালোবাসার গভীরতা, আর এখন আমাদের দিচ্ছে সুযোগ, গতি আর আত্মনির্ভরশীলতা। সেকালের আবেগ ও আত্মিক বন্ধনকে একালের গতিশীলতার সঙ্গে বেঁধে নেওয়া যায়, তবেই সময়ের এই পরিবর্তন সার্থক হয়ে উঠবে। প্রীতি শুভেচ্ছা সহ অনিল কুমার ঠাকুর, কাটোয়া প্রান্তিক পাড়া, পূর্ব বর্ধমান থেকে লিখে পাঠিয়েছেন।

এবারের লেখাটি জন্মেঞ্জয় সাহু, নিউ টাউন থেকে, লিখেছেন প্রিয় মাননীয় সুখ। সুখ আর শাড়ি, এই দুই পাখির দ্বন্দ্ব একসময় মিটে গিয়েছিল। সেইভাবে মানুষে মানুষে অনেক দ্বন্দ্ব সময়ান্তরে মিটে যায়, কিন্তু তখন আর এখন বা অতীত আর বর্তমানের ভালো মন্দ নিয়ে দ্বন্দ্ব কখনোই মেটে না। বলা যায় এই দ্বন্দ্ব চলছে নিরন্তর। অধিকাংশ মানুষই মনে করেন তাঁদের সময়টা ছিল উজ্জ্বল স্বর্ণযুগ, আর এখন চলছে অন্ধকারময় প্রস্তরযুগ। আগে সব কিছুই ভালো ছিল, সুন্দর ছিল, এখন সব কিছুই মন্দ, সবই অসুন্দর। আসলে মানুষ স্বভাবগতভাবে অতীত প্রিয়, অতীতের প্রিয়, অতীতের প্রতি সকলেরই একটা বিশেষ দুর্বলতা থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথও একটি প্রসঙ্গে তাঁর অতীতের প্রতি বিশেষ মমত্ববোধের কথা উল্লেখ করেছেন। সেটি অবশ্য তাঁর নিজের অতীত জীবন নিয়েই কথা। জীবনস্মৃতি লেখার প্রেরণা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, মনের মধ্যে যে ঔৎসুক্য জন্মিল তাহা কি কেবলমাত্র নিজের অতীত জীবনের প্রতি স্বাভাবিক মমত্বজনিত? অবশ্য মমতা কিছু না থাকিয়া যায় না। আবার আমরা জানি রবীন্দ্রনাথ তাঁর ছেলেবেলায় বাড়ির মাস্টারমশাইদের কাছে পড়তে বসার ক্ষেত্রে বিভিন্ন অজুহাতে ফাঁকি দিতে চাইতেন। কবির মা

সব বুঝেও ছেলেকে এ ব্যাপারে প্রশ্রয় দিতেন। এই পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আমাদের সেকেলে মা মনে করতেন ছেলে মাঝে মাঝে পড়া কামাই করলে এতই কি লোকসান, এখনকার মায়ের হাতে পড়লে মাস্টারের কাছে তো ফিরে যেতেই হতো, তার উপরে খেতে হতো কানমলা। তাহলে দেখাই যাচ্ছে

অধিক নমনীয় ছিলেন। যাই হোক, আমাদের মতন সাধারণ মানুষের কথায় আসি। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ পরিস্থিতিও বদল হয়, তার পরিপ্রেক্ষিতে মানুষের রুচি অভ্যেস আচার আচরণও বদলে যায়। সেই বদল যদি ব্যক্তি, সমাজ তথা দেশের পক্ষে অমঙ্গলকর না হয়, তবে তাকে আমাদের মেনে নেওয়াই উচিত, তবেই শান্তি এবং স্বস্তি। জন্মেঞ্জয় সাহু নিউটাউন কলকাতা থেকে পাঠিয়েছেন এই চিঠিটি।

হাতে সময় খুবই কম, পড়ে নেব আরেকটা চিঠি। সুকুমার সরকার লিখছেন, প্রিয় মাননীয় সু, তখন আর এখন বলতে অতীত দিনের জীবনযাত্রার সঙ্গে বর্তমান দিনের মৌলিক পার্থক্য বা তুলনা বোঝানো হয়েছে। তখন সামাজিক অনুষ্ঠান ছিল সাদামাটা, মাটিতে বসে আসন বসিয়ে পাত পেতে নিমন্ত্রিতদের খাওয়ানো হতো, মানুষের জীবনযাত্রা ছিল সহজ সরল। এখন জীবনযাত্রা ও প্রযুক্তির বিরাট পরিবর্তন সূচিত হয়েছে। সেই সময় ভোজবাড়িতে বিনা নিমন্ত্রণে গরিব দুঃখী পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবাই কাতারে কাতারে এসে হাজির হতো, আর এখন তার আমূল পরিবর্তন ঘটে গেছে। প্রত্যেকের মধ্যে প্রবল আত্মসম্মান বোধ জেগে উঠেছে, ফলে বিনা নিমন্ত্রণে একটা বাচ্চা কেউ আর যেতে দেয় না। সেই সময় অভাব ছিল কিন্তু ভেদাভেদ ছিল না। তবে সেই সময় সংস্কার ও কুসংস্কার এবং অন্ধবিশ্বাস জগদ্দল পাথরের মতন মানুষের মনে চেপে বসেছিল, কিন্তু এখন তার অনেকটাই পরিবর্তন হয়েছে। এখন সাপে কামড়ালে বা কারোর অসুখ বিসুখ করলে গুনিন ওঝা তাবিজ কবচ ইত্যাদি মতো বুজরুকি বা ভণ্ডামির খপ্পরে না পড়ে সোজা হাসপাতালমুখী হওয়ার প্রবণতা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তের খবর দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে এবং ইন্টারনেটের নিমেষে তথ্য পাওয়ার ক্ষেত্রেও সহজ হয়েছে। এমনকি অনলাইনে পড়াশোনা করাটা লেখাপড়া জগতের এক নতুন সংযোজন। এই সব যুগান্তকারী আবিষ্কারীর ফসল। শুভেচ্ছান্তে সুকুমার সরকার, রবীন্দ্রনগর, বেলদা থেকে লিখেছেন। আজ এই চিঠিপত্র দিয়ে শেষ করব আজকের মাননীয় সু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: each. Gopalpur and others, 5 centimeters each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thundershower very likely to occur at most places over Orissa. Light to moderate rain, thundershower likely to occur at many places over all of the districts of Gangetic, West Bengal, Andaman and Nicobar Islands, Jharkhand and Sikkim. Light to moderate rain, thundershower likely to occur at a few places over all of the districts of Sub-Himalayan, West Bengal and Bihar. Weather warning for today and tomorrow: heavy to very heavy rainfall, that is 7 to 20 centimeter, likely to occur at a few places, with extremely heavy rainfall, that is over 20 centimeter, at 1 or 2 places over Orissa. Heavy rainfall, that is 7 to 11 centimeter, likely to occur at 1 or 2 places for South 24 Paragana, East and West Midnapur, Birbhum district of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind 50 to 60 kilometer per hour and lightning very likely to occur at 1 or 2 places over Orissa. Thunderstorm with gusty wind 40 to 50 kilometer per hour and lightning likely to also occur at 1 or 2 places over Bihar, Andaman and Nicobar Islands, South 24 Paragana, East and West Midnapur district of Gangetic, West Bengal, and also at 1 or 2 places over Jharkhand and all of the districts of Sub-Himalayan, West Bengal and the rest of the districts of Gangetic, West Bengal. Weather forecast for Kolkata neighborhood for today and tomorrow: generally cloudy sky with 1 or 2 spells of rain or thundershower. Maximum minimum temperature likely to be around 32 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valley for the next 5 days commencing from the noon of 22nd September 2026. Squally wind speed reaching 50 to 60 km per hour, gusting up to 70 km per hour over west central adjoining northwest Bay of Bengal, and 40 to 50 km per hour with gusting up to 60 km per hour adjoining area of North Bay of Bengal on 22nd September. Increasing further, it is likely to become 55 to 65 km per hour, gusting up to 75 km per hour over west central Bay of Bengal adjoining northwest Bay of Bengal on 23rd September and prevail till 24th September evening, and gradually decrease thereafter. Squally weather with wind speed reaching 40 to 50 km per hour, gusting up to 60 km per hour is likely along and off West Bengal coast from 22nd to 25th September. Sea condition likely to be rough, very rough, over west central adjoining east central Bay of Bengal and north Bay of Bengal from 22nd to 25th September 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast, Orissa coast, north Bay of Bengal, central Bay of Bengal, adjoining east central Bay of Bengal from 22nd to 25th September. There's no swell surge alert. Weather warning for the fishermen of Andaman and Nicobar coast valley for the next 5 days commencing from the noon of 22nd September 2026. Squally weather with wind speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, likely to prevail on and along Andaman and Nicobar coast during the 22nd to 23rd September 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast during 22nd to 23rd September 2026. Swell waves in the range of 15 to 18 sec period with 1.8 to 2.3 meter height are forecasted up to 23:30 hours on 23rd September 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats reply with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: Akashvani Kolkata Gitanjali, ekhon shunben Pashchim Bongo, Sikkim, Orissa, Bihar, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, বিগত 24 ঘণ্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ওড়িশায় অতি সক্রিয় এবং সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে সক্রিয় ছিল। ওড়িশার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং দু একটি স্থানে ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। সিকিমের কয়েকটি জায়গায় এবং বিহার ও ঝাড়খণ্ডের দু একটি স্থানে হালকা থেকে খুব হালকা বৃষ্টি হয়েছে। এছাড়া বিহার ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচ্ছিন্ন এলাকায় দমকা বাতাস বয়ে গেছে। আজ সকাল 8:30 পর্যন্ত উল্লেখযোগ্য বৃষ্টির পরিমাণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে 3 মিলিমিটার, লং আইল্যান্ডে 3 মিলিমিটার, মায়াবন্দরে 2 মিলিমিটার, কার নিকোবরে 1 মিলিমিটার, ক্যাম্পবেল বেতে 1 মিলিমিটার এবং নানকৌড়িতে 1 মিলিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সল্টলেকে 3 মিলিমিটার, লালগড়ে 3 মিলিমিটার, বাঁকুড়ায় 2 মিলিমিটার, দমদমে 2 মিলিমিটার, মেদিনীপুরে 1 মিলিমিটার, ফুলবেড়িয়ায় 1 মিলিমিটার এবং ব্যারাকপুরে 1 মিলিমিটার পর্যন্ত হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম এলাকায় মুনসংয়ে 2 মিলিমিটার, পেডংয়ে 1 মিলিমিটার, ঝাড়খণ্ডের জামশেদপুরে 1 মিলিমিটার, খালারিতে 1 মিলিমিটার, চাইবাসা 1 মিলিমিটার, বিহারের তানকুপ্পাতে 5

মিলিমিটার, তেকানে 4 মিলিমিটার, আকবরপুরে 4 মিলিমিটার, বেলাগঞ্জে 2 মিলিমিটার, কোনচে 2 মিলিমিটার এবং ওড়িশার পট্টমুন্ডাইয়ে 8 মিলিমিটার, অস্তরঙ্গে 7 মিলিমিটার, রাজনগরে 7 মিলিমিটার, বালিকুদা 7 মিলিমিটার, আউল 7 মিলিমিটার, ধামনগর 7 মিলিমিটার, ভান্ডারপুখরি 7 মিলিমিটার, নওগাঁও 6 মিলিমিটার, জেনাপুর 6 মিলিমিটার, ছত্রপুর 6 মিলিমিটার, গোপালপুর 5 মিলিমিটার, পারাদ্বীপ 5 মিলিমিটার, গরদপুর 5 মিলিমিটার, চাঁদবালি 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ওড়িশার অধিকাংশ স্থানে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড ও সিকিমের বহু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ঝাড়খণ্ড, ওড়িশা ও সিকিমের অধিকাংশ স্থানে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ স্থানে এবং বিহারের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ওড়িশার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত এবং দু একটি স্থানে অত্যন্ত ভারী বৃষ্টি 20 সেন্টিমিটারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের দু একটি স্থানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ওড়িশার বিভিন্ন স্থানে ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে এবং বিহার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত হতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আজ মূলত মেঘলা থাকবে, 1 থেকে 2 পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘন্টায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, সেই সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকতে পারে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। উপকূলীয় এলাকার নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং সংলগ্ন বঙ্গোপসাগরে ওপর ঘণ্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, এমনকি হাওয়ার বেগ 75 কিলোমিটার পর্যন্তও পৌঁছাতে পারে। তাই 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল এবং উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে যারা মাছ ধরতে যান তাদের জন্য সমুদ্রের গভীরে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আন্দামান সাগরেও ঝোড়ো হওয়ার কারণে যারা মাছ ধরতে যান তাদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এতক্ষণ শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, ফারাক্কা, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট, রিলেকেন্দ্র এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 3টে বেজে 12 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:13। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফাড়াক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

নমস্কার, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ স্টুডিওতে উপস্থিত আমি অর্ক বন্দ্যোপাধ্যায়, নিয়ে এসেছি দেশ বিদেশের খেলাধুলার নানান খবরাখবর। এখন চলছে এশিয়ান গেমস, সেই এশিয়ান গেমসের খবর এবং অন্যান্য খবর নিয়ে শুনুন এক নজরে। এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতের। স্মৃতি রিচাদের হাত ধরে রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট টিম। টেবিল টেনিসে পাকিস্তানকে হারিয়ে নকআউটে উঠেও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হল ভারতকে, শেষ ষোলোতেই বিদায়। তবে কাবাডিতে জয়ের ধারা অব্যাহত, জাং কুন লিড দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারাল ভারত। থাইল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত, শেষ আটে প্রতিপক্ষ উত্তর কোরিয়া। তবে জাপানের কাছে 3-1 হেরে ব্যাডমিন্টনে দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে বিদায় ভারতের। প্যারিস অলিম্পিক্সের ব্রোঞ্জয়ী ভিলেগাসকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে সাক্ষী চৌধুরী। 700 গ্রামের জন্য সোনার লড়াইয়ে নামা থেকে বঞ্চিত হলেন সুচিকা তারিয়াল, ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট হতে হল তাকে। আইএফএ শিল্ড থেকে নাম তুলে নিল মোহামেডান, খেলবে কাস্টমস। ধোনির পরামর্শেই চেন্নাই সুপার কিংসের নতুন কোচ জাহির খান। সুজুকি কাপে একটিমাত্র টি-20 ইন্টারন্যাশনালে জাপানকে খুব কম ব্যবধানে হারালো ভারতীয় মেন্স ক্রিকেট টিম।

সত্যি এতটাই এক্সাইটমেন্টে আমরা রয়েছি, কারণ এশিয়ান গেমসে প্রথম দলগত বিভাগে সোনা এলো ভারতের পক্ষে, এবং সেই সোনা জিতল আমাদের সোনার মেয়েরা, অর্থাৎ ভারতীয় উইমেন ইন ব্লু। হ্যাঁ, স্মৃতি রিচাদের হাত ধরেই রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা টিম। ক্রিকেটের হাত ধরেই এশিয়ান গেমসের প্রথম সোনা এলো ভারতে। মহিলাদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে 147 রানে হারিয়ে সোনা জিতল হরমনপ্রীত কৌররা। এই নিয়ে পরপর দুটি এশিয়ান গেমসে সোনা পেল ভারতের মহিলা ক্রিকেট দল। পুরো ম্যাচে শ্রীলঙ্কাকে নিয়ে কার্যত খুব ছেড়ে খেলাই করা যেতে করলো টিম ইন্ডিয়া, সেটাই বলা যেতে পারে, কারণ লড়াইয়ে কোনো দিক থেকেই পারেনি শ্রীলঙ্কা।

এই পদকের ফলে আপাতত ভারতের পদক সংখ্যা হয়ে দাঁড়ালো 7। নিশেনের কোরগি স্পোর্টস পার্কে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। এই একটা স্টেডিয়ামে হচ্ছে এবারের মহিলাদের ম্যাচ, ফলে এ পিচ ভারতের কাছে চেনাই ছিল। সেই পিচে নেমে প্রথমে ব্যাট করতে নেমে ভারত 216 রানের বিশাল স্কোর করে। এই ম্যাচেও বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন শেফালি বর্মা, কিন্তু তাকে 48 রানেই থামতে হয়। 29 বলে এই রানটা তিনি করেন। অন্য ওপেনার মানধানা, তিনি করেন 45 বলে 79 রান। শেফালি ও স্মৃতি এই দুই জুটি রেকর্ড করল। মহিলাদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম জুটি হিসাবে তারা 4000 রানের পার্টনারশিপ তৈরি করল। পাশাপাশি স্মৃতি মানধানা প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক কেরিয়ারে 11000 রান তিনি করে ফেলদেন। অধিনায়ক হরমনপ্রীত, তিনি মাত্র 19 রানেই ব্যর্থ হয়ে মাঠ ছাড়েন। তবে সেই বাংলার মেয়ে, বাংলার সোনার মেয়ে রিচা, তিনি কিন্তু শেষের দলকে টেনে নিয়ে যান। 22 বলে 49 রানের বিধ্বংসী একটি অপরাজিত ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। তার সঙ্গে ভারতের ফুলমালিও অপরাজিত থাকে। একটি হাফ সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় ইনিংসের ওপর ভর করে টিম ইন্ডিয়া 3 উইকেটে হারিয়ে করে 216 রান। এই রান থেকেই পরিষ্কার শ্রীলঙ্কার বোলিংয়ের অবস্থা। অধিনায়ক চামারি আতাপাত্য ছিলেন সবথেকে বড় চ্যালেঞ্জ। তিনি 2 ওভার বল করে 27 রান দেন, তবে তিনি কোনো সমস্যাই তৈরি করতে পারেননি। অন্যদিকে সুগন্ধিকা কুমারী, কাবিশা দিলহারি ও চামুন্দি প্রবোদা একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা শুরু থেকে কিন্তু ধুঁকতে থাকেন। ওপেনার এবং অধিনায়ক চামারি 21 বলে 29 রান করেন, তবে তিনি বাদে আর কেউ বড় রান পায়নি। টপ অর্ডারে আতাপাতুবাদে কাবিশা দিলহারি এবং কৌশানী নথাঙ্গানা 2 অঙ্কের রানে পৌঁছাতে পারেন। এরপর আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেনি। সবাই এসে বড় শট খেলতে গিয়ে ব্যর্থ হন এবং ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন। মাত্র 69 রানে 15.4 ওভারেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। ভারতের বোলারদের মধ্যে দীপ্তি শর্মা, তিনি একাই 3-3 উইকেট নেন। 2 করে উইকেট নেন শেফালি বর্মা, শ্রীচরণী এবং শ্রেয়াঙ্কা পাতিল। এই ম্যাচের মধ্যে দিয়ে শেষ হল এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট, যেখানে সোনা জিতল ভারত, রূপো ও ব্রোঞ্জ জিতল যথাক্রমে শ্রীলঙ্কা ও পাকিস্তান। টেবিল টেনিসে পাকিস্তানকে হারিয়ে নকআউটে উঠেও দক্ষিণ কোরিয়ার কাছে হারতে হলো ভারতকে, শেষ 16 বিদায় নিতে হলো। তবে কাবাডিতে জয়ের ধারা অব্যাহত। ইরানের কাছে 0-3 হারের ধাক্কা সামলে এশিয়ান গেমসে গতকাল অর্থাৎ সোমবার পাকিস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে পুল এফে দ্বিতীয় হয়েও শেষ 16 জায়গা করে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গেল ভারত। এর ফলে পুরুষদের টেবিল টেনিসের দলগত বিভাগে ভারতের অভিযান শেষ হলো শেষ 16। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার কাছে 0-3 ব্যবধানে হেরে বিদায় নেয় ভারত। প্রথম 3 ম্যাচে জিতে কোরিয়া অপ্রতিরোধ্য 3-0 লিড নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ 8 তাদের প্রতিপক্ষ হতে চলেছে হংকং। আগের এশিয়ান গেমসে পুরুষদের দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত কাবাডিতে, তবে সেবারও দক্ষিণ কোরিয়ার কাছে 0-3 ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছিল। পরে ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল চীন। এশিয়ান গেমসের কাবাডিতে দুরন্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। মঙ্গলবার সকালে টোকাই সিটিজেন জিমনেশিয়ান গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 63-31 ব্যবধানে হারিয়ে অপরাজিত থাকার যে ধারা তা বজায় রাখল ভারত। অধিনায়ক সুনীল কুমারের নেতৃত্বাধীন দল শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং শেষ পর্যন্ত তা ধরে রাখেন।

এশিয়ান গেমস নিয়ে আমাদের আরও অনেক কথা রয়েছে, তবে এখন বাইরে ঘুরেতে শুনব যোগাসন চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

0: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের বাইরে ঘরে অনুষ্ঠানে আজ আমরা শুনব ইছাপুর যোগশ্রী এবং ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে 37তম বার্ষিক যোগাসন প্রতিযোগিতার আসর থেকে সংগৃহীত একটি প্রতিবেদন। উত্তর চব্বিশ পরগনা জেলার বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আর এ বিষয়ে আমরা প্রথমেই শুনে নেব আন্তর্জাতিক যোগা বিচারক তথা সর্বভারতীয় যোগা পরিষদের সহসভাপতি এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডস হোল্ডার যোগশ্রী শেখর রঞ্জন সেনের কথা।
1: 37তম অ্যানুয়াল যোগা প্রতিযোগিতা, আমরা প্রত্যেক বছরই প্রতিযোগিতা করে থাকি এবং এই প্রতিযোগিতায় এবছরে 175 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করছে এবং তাদের মধ্যে সবথেকে বড় জিনিস 81 বছরের দেখা যাচ্ছে 3 মহিলা আমাদের এখানে অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় এলাকার ব্যাপক সাড়া জাগিয়েছে যোগাসনে। যোগাসন শুধু সুস্থ শরীর সুস্থ মন নয়, সামাজিক গড়ে তোলার জন্য এই যোগাসন একটা বিশেষ অঙ্গীকারবদ্ধ। এবং এই বছরে আমাদের পেফি অর্থাৎ মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তারা আমাদের সাথে সহযোগিতা করছেন। এবং পেফি আপনারা জানেন যে বিভিন্ন খেলাধুলার দিকে পেফি অনেক এগিয়ে গেছে এবং কিছুদিন আগে দিল্লিতে পেফির কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সেতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন খেলাধুলার দিকে প্রচুর অর্থ দিচ্ছেন এবং আমরাও সেইগুলো নিয়ে আমাদের ইছাপুর অঞ্চল এবং বিভিন্ন খেলাপ্রেমী মানুষদের এবং যোগাসন প্রেমিক মানুষদের কাছে আমরা একটাই অনুরোধ যে সুস্থ দেহ সুস্থ মন করতে গেলে একটাই উদ্দেশ্য যোগাসন। এবং আপনারা আসুন, প্রতিযোগিতা যে শুধু একটা প্রাইজ তা নয়, প্রতিযোগিতা মনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পারদর্শিতা করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।
2: বিভিন্ন বয়সভিত্তিক বিভাগ এখানে রাখা রয়েছে, এই বিভাগগুলো যদি আমাদের একটু বলেন।
1: আমাদের যেমন হচ্ছে একটা 5-10, আবার 11-18, 19-30, 31-44, 45-54 আর অ্যাবা 55 মেল এবং ফিমেল, এই 10 বিভাগে আমরা প্রতিযোগিতা করছি 5-10।
2: প্রতি বছর এটা যেভাবে ত্বরান্বিত হচ্ছে, এখানে সাড়া কীরকম পাচ্ছেন?
1: এই সাড়া তো প্রত্যেক বছরই আমরা বেশ ভালোই পাচ্ছি এবং গতবারের থেকে এবছর আরও ভালো সাড়া পেয়েছি। এবং আপনারা নিজেরা এসে দেখছেন যে হলে কীরকম অতিথিরা রয়েছে, প্রতিযোগীরা রয়েছে এবং প্রতিযোগীদের দেখা যাচ্ছে যে এক একটা গ্রুপে প্রায় 25 বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছেন।
2: আমাদের মণি ঋষিদের কথা অনুযায়ী সুস্থ শরীর সুস্থ মন একটু যোগ আর যোগাসন, মানসিক বিকাশের ক্ষেত্রে যোগ কতটা ভূমিকা পালন করে?
1: মানসিক বিকাশের ক্ষেত্রে যোগ হচ্ছে সবথেকে আদর্শ জিনিস, যোগ ছাড়া কোনো উপায় নেই। কারণ আজকাল আমরা ওষুধ খাচ্ছি, ওষুধের সাইড এফেক্ট হচ্ছে, কিন্তু আমরা কিছু যদি হালকা যোগ প্রাণায়াম বা ধ্যান মেডিটেশন বা রিল্যাক্সেশন করতে পারি তাহলে আমরা অনেকদিন সুস্থ থাকতে পারবো। এর কোনো বিকল্প পথ হতে পারে না। আগেকার দিনে মুনি ঋষিরা করে এসছেন যোগ, সেই যোগই আমরা করছি, তার সাথে আমরা কিছু ইনক্লুডিং করছি, আধুনিক পদ্ধতিতে যোগ করছি এবং যোগই জীবন, যোগ ছাড়া কিছু হতে পারে না।
2: বর্তমান যুগের ছেলেমেয়েরা যোগকে যদি তাদের পেশাগত ক্ষেত্রে নিযুক্ত করতে চায় সেক্ষেত্রে সম্ভাবনা কতটা?
1: আজকালকার দিনে যোগের মাধ্যমে খেলাধুলা যেমন চাকরি হচ্ছে, যোগেও চাকরি হচ্ছে, ভারত সরকার দিয়েছে। এবং আমি বলবো যোগের মাধ্যমে শুধু চাকরি নয়, নিজেকে স্বনির্ভর করার জন্য যোগ হচ্ছে সবথেকে আদর্শ জিনিস। এবং আপনি যোগ করুন, যোগ প্রশিক্ষক হন, যোগে পিএইচডি করুন, ডক্টরেট করুন বা ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়ুন। এবং আমাদের ভারত সরকারের পেফি এবং অনেক ইয়ে দিচ্ছে দিল্লিতে এবং আমাদের যেটা বিশ্বভারতী ইউনিভার্সিটি আছে, যোগ নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে, পড়াশোনা করে ওইখানকার ছেলেরা লেকচার হচ্ছে, ভারত সরকার অনেক সুযোগ দিয়েছে যোগে।
2: প্রাক্তন স্পোর্টস অফিসার কলকাতা বিশ্ববিদ্যালয়ের, পাশাপাশি তিনি ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি, এছাড়া তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুদর্শন বিশ্বাস।
3: যোগা একটা সুন্দর প্রসেস যার মাধ্যমে শরীরকে সুস্থ এবং সাবলীল রাখা যায়। আমরা যে দৈনন্দিন কাজ করি, আমাদের যে প্রতিদিনের কাজ, তার সঙ্গে সঙ্গে আমরা যদি কোনো হাই পারফরমেন্সে যেতে চাই, কোনো ভালো খেলাধুলা করি, তার আগে এটা খুবই দরকার। কারণ এটা প্রতিটা মাসেলের স্ট্রেচ করে, যে কোনো জিনিস যদি টায়ার্ডনেস থাকে আপনি সেটাকে রিল্যাক্সেশনের জায়গায় যেতে পারে, কনসেন্ট্রেশন বাড়ে। এবং এটা সর্বোপরি কথা হচ্ছে যে কোনো পরিবেশে করা যায়, যে কোনো সময় করা যায়, যার জন্য কোনো স্পেশাল স্পোর্টস ইকুইপমেন্ট লাগে না। এবং এটার উপরে যদি আমাদের মন এবং শরীর ভালো থাকে তাহলে তো আমরা যে কোনো কাজ ইজি এবং এফেক্টিভ ম্যানারে করতে পারি। তো এইটা এখনকার দিনে এত বেশি এফেক্টিভ এবং এত জায়গাতে আরম্ভ হয়ে গেছে, যেখানে এর উপরে পিএইচডি, এর উপরে রিসার্চ তৈরি হচ্ছে। 12 পর আমরা যোগাসনের এই ডিরেকশনেই আমরা পড়াশোনা করার স্কোপ চলে এসেছে, 3 বছরের ডিগ্রি কোর্স, 2

0: বছরের মাস্টার ডিগ্রি এবং পিএইচডি সব কিছুই করা যায়। যেটা সবচেয়ে বড় কথা হলো, দেখুন যোগা হচ্ছে যে সায়েন্টিফিক আর্ট অ্যান্ড আর্টিস্টিক সায়েন্স অফ হিউম্যান মুভমেন্ট, এবং এইটা যত ভালো হবে, কারণ এর মাধ্যমেই আমাদের মানসিক শারীরিক যেটা হবে, যেমন ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আর ফিজিক্যাল এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট হবে, এবং এইটাই তো মেন জিনিস যে আমরা যেটা কাজ করি দৈনন্দিন যে কোনো প্রফেশনে সবাই ভালো থাকবো। এবং আমরা যদি ভালো থাকি তাহলে আমাদের পরের জেনারেশন বাচ্চা কাচ্চা সবাই ভালো হবে এবং পরিবেশ ভালো থাকবে। সবচেয়ে বড় কথা পিস হবে, থ্রু স্পোর্টস থ্রু যোগা আমরা একটা পিস পরিবেশ হেলদি কন্ডিশন আনতে পারি। হায়ার যে মেজর গেমগুলো আছে, ক্রিকেট বলুন, ফুটবল বলুন, হকি বলুন, এইসব বড় বড় মেজর গেমগুলোতেও কিন্তু কনসেন্ট্রেশন এবং রিল্যাক্সেশন প্রসেস এগুলো কিন্তু যোগার মাধ্যমে ইজিলি করা যায়। তার মানে শুধু নিজের শারীরিক এবং মানসিক নয়, তার সঙ্গে সঙ্গে যারা হাই লেভেল পারফরমেন্সে খেলে অনেকক্ষণ ধরে খেলার ইয়েতে সেইগুলোকেও সাহায্য করে এবং ইজিলি করতে পারি। তো এইটা যদি আমরা দৈনন্দিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা প্র্যাকটিস করতে পারি, অটোমেটিক্যালি আমাদের বাকি 22-23 ঘন্টা আমরা ইজি থাকতে পারবো। তো অটোমেটিক্যালি কেন এটা আমরা ইউজ করবো না?
1: বিশ্ববিদ্যালয় স্তরে যোগাকে নিয়ে কী ধরনের কাজ চলছে বর্তমানে?
0: বিশ্ববিদ্যালয় স্তরে তো যোগা কোর্স আরম্ভ হয়ে গেছে। এখন ধরুন আপনার 12-এর পর একটা ডিগ্রি কোর্স হচ্ছে, ডিপ্লোমা হচ্ছে, ডিপ্লোমা ইন যোগা অনেক দিনই আরম্ভ হয়েছে, এটা নানান ইউনিভার্সিটিতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা মাস্টার্স কোর্স আছে, মাস্টার্স পরে যারা নেট কোয়ালিফাই করছে তারা অটোমেটিক্যালি আপনার পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে, এরপরে পোস্ট ডক্টরেট চলে আসবে, এবং কলেজে এই পোস্ট বেরোচ্ছে, কলেজে অনেক পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হিসাবে যোগদান করছে, এবং অনেক জায়গায় আপনার অনেক ভালো ভালো অর্গানাইজেশনে সেখানে যোগা টিচার, যোগা কোচ হিসাবেও আপনার অপশন আসবে, এবং এটা আরও তাড়াতাড়ি খুব বেশি পরিমাণে আসবে। কারণ দেখুন এখন হিউম্যান বিইংয়ের তো স্ট্রেচিং এবিলিটিটাই দরকার, এবং স্ট্রেচ যদি বেশি করা যায় বডির স্ট্রাকচারটা ঠিক থাকবে, মানসিক প্রবলেম ঠিক হবে, সোসিয়েবল হবে, তারপর আধ্যাত্মিক দিকটাও ঠিক থাকবে, ইমোশনাল কন্ট্রোল করতে পারবে। তো এই এতগুলো যদি ডেভেলপমেন্ট আমি এই থ্রু এই যোগার মাধ্যমে পাই।

0: ওইটা এখানে আসার পরে আমার মনেই হলো না যে আমি এতটা ক্লান্ত হতে পারি। পরিবেশটা এত ভালো, সে আবাল বৃদ্ধ বনিতা, প্রতিটি মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এবং যার জন্য আমি সকলকে আমার আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা আমি সব জানাই, এবং অদূর ভবিষ্যতে তাদের সঙ্গে আমার যোগাযোগ হবে, আমি আবার আসব।
1: আপনি যেহেতু মার্কিন মুলুকে আছেন, আমাদের দেশের এই যোগা সারা বিশ্বব্যাপী এখন যথেষ্ট সমাদৃত হয়েছে, কেমন দেখছেন এই যোগের প্রসার?
0: সাংঘাতিকের তুলনা হয় না। লোকে মানে রাস্তায় মোড়ে মোড়ে গলিতে গলিতে মনে হয় না যে আমি ভারতবর্ষের বাইরে কোথাও আছি। এরা এত উৎসাহভাবে করে, এমন বলার চেষ্টা করে যে যাতে ভারতীয়দের সঙ্গে ওরা কম্পিট করতে পারে ইয়োগাতে, যার জন্য আপ্রাণ তাদের চেষ্টা এবং তার কোনো ত্রুটি নেই।
1: চারবার আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যার মধ্যে তিনবার তিনি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুরজিৎ পাল।
2: যোগ যেটা আমাদের সবার প্রথম শেখায় অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করেছে, কেউ আত্মার সাথে পরমাত্মা, কেউ শরীরের সাথে তার মনের কথা বলেছে। তো এই অ্যাটাচমেন্ট দিয়ে দেখতে গেলাম যে সত্যি কথা যোগ হচ্ছে একটা অ্যাটাচমেন্ট, নিজের শরীর মন আত্মার একটা কন্ট্রোল, যা আমাকে মানুষের জীবনে যেটা সবথেকে বড় দরকার। টুকটাক পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আমাকে আগে শান্ত হতে হবে, যদি তুমি শান্তি পেতে চাও তাহলে তোমাকে আগে শান্ত হতে হবে, আর এই শান্তটা নিয়ে আসে হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, প্রাণ, প্রাণায়াম। আমাদের বারবার বলেছে শ্বাসের প্রতি যদি তোমার কন্ট্রোল থাকে তাহলে তোমার নিজের প্রতিও কন্ট্রোল চলে আসে। তারপর থেকে যোগের প্রতি একটা ভালোবাসা, আর কেমন যেন লাগে যে যেদিন করবো না সেদিন খুব কষ্ট হয়, যোগ না করলে মনে হয় নিজেকে ফাঁকি দিচ্ছি। যেটা সবথেকে যোগে যেটা বলেছে মহর্ষি পতঞ্জলি বলেছেন, অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য বলতে ইন্দ্রিয়ের বৈরাগ্যের কথা বলেছে, আর অভ্যাস হচ্ছে ডেইলি লাইফের অভ্যাস।
1: আন্তর্জাতিক স্তরের যোগা প্রতিযোগিতায় প্রথম হয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহিলা যোগা প্রতিযোগী সাইনা সেন। সাইনা, এই বছরই আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান অধিকার করেছেন, কি বলবেন নিজের পারফরমেন্স নিয়ে?
3: এটা আমার সত্যি বলতে এটা আমার স্বপ্ন ছিল। 5-6 বছর ধরে আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পারফর্ম করেছি, তাও অনেক চেষ্টার পরও কোনো রকম সাফল্য অর্জন করতে পারিনি। তা একটা জেদ ছিল, ইচ্ছা ছিল, এবং এত বছরের চেষ্টার পরে প্রথম ফার্স্ট পজিশন ইন্টারন্যাশনালে খুবই ভালো লাগছে। আর এটার পেছনে অবদান সবচেয়ে যদি বলি তাহলে হচ্ছে আমার বাবা, আমার গুরু শ্রী শেখরানন্দ সেন, আর আমার মা অ্যান্ড আমার দিদি আমাকে সবসময় সাহস যোগায়। তো ওদের সাপোর্ট না থাকলে এটা হয়তো হতো না আজকে। ভীষণই ভালো লাগছে।
1: আজ বাইরে ঘুরে অনুষ্ঠানে আমরা শুনছিলাম যোগাসন সম্পর্কিত একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

ফিরে এলাম আবার এশিয়ান গেমস 2026 তার খবরে। ইন্ডিয়ার অর্থাৎ ভারতের উশু মেডেল, উশুতে একটি মেডেল আপাতত নিশ্চিত, কারণ রশিবিনা দেবী তিনি মানসিন চুকে চায়নার একটি তার যে যার বিরুদ্ধে তিনি খেলেছিলেন তাকে হারিয়ে এখন সেমিফাইনালে চলে গেছেন, অর্থাৎ তার অন্তত ব্রোঞ্জ মেডেল এখন নিশ্চিত। সেমিফাইনালে এই ভারতীয় অ্যাথলিট ফেস করবেন ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমাংতিয়াসকে। তো এবার দেখা যাক, উশুতে ভালো খেলেছে ভারত এবং একটি মেডেল অন্তত পেয়েছি। মেন্স হকিতে ভারত বনাম শ্রীলঙ্কার যে ম্যাচ চলছে সেখানে শেষ পাওয়া খবর অনুযায়ী শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত 16-1 লিডে এখনও পর্যন্ত রয়েছে। খুবই ভালো খেলছে ভারতীয় হকি টিম। তবে টেবিল টেনিসে থাইল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত এবং শেষ আটে প্রতিপক্ষ ছিল উত্তর কোরিয়া। কিন্তু সেই উত্তর কোরিয়ার কাছে কার্যত নতি স্বীকার করল ভারতের 3 খেলোয়াড়। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ভারতের সৃজা আকুলা খেলেছিলেন।

নর্থ কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়ার কুং ইয়ং কিমের বিরুদ্ধে তিনি তিনটে স্ট্রেট গেমেই তিনি পরাজিত হয়েছেন। অন্যদিকে যশস্বিনী ঘোড়পাড়ে তিনি খেলতে নেমেছিলেন সং ইয়ং পিয়নের বিরুদ্ধে, তিনিও পরাজিত হয়েছেন তিনটে স্ট্রেট সেটে। এবং দিয়া চিতালে তিনি নেমেছিলেন সু ইয়ং চার বিরুদ্ধে, তিনিও এই উত্তর কোরিয়ার প্যাডলারের কাছে নতি স্বীকার করেছেন। তিনজনেই 3-0 সেটে হেরেছেন, অর্থাৎ ভারতের এই যে জায়গাটা ছিল অর্থাৎ ব্যাডমিন্টনে দলগত বিভাগে ভালো পারফর্ম করা, সেই জায়গাটা খুব একটা করতে পারলো না। তো ভারতের শুরুটা আজকে খুব ভালো হলেও শেষটা কিন্তু খুব ভালো হলো না। আপাতত মেডেল ট্যালি অনুযায়ী ভারত রয়েছে 8 নম্বরে। আরেকবার একটু আপনাদের জানিয়ে দিই শেষ পাওয়া খবর অনুযায়ী, হ্যাঁ ভারত এখন রয়েছে 8 নম্বরে 7টি মেডেল নিয়ে। এই সমস্ত খবর নিয়েই এতক্ষণ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে উপস্থিত ছিলাম আমি অর্ক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, ঠিকানা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে শ্রীমতী মীনা রায়, মাঝারি গড়ন, 29 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 11 আগস্ট 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সোমনাথ দাম, সহকারী উপপরিদর্শক, ঠিকানা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ, লালবাজার, কলকাতা 700001 থেকে জানাচ্ছেন যে কুমারী আসিবা পারভিন, স্বাস্থ্যবতী গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 3রা মে 2026 তারিখ গ্রাম জামিরগাছি, ডাকঘর বি রঘুনাথপুর, থানা উত্তর কাশীপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী মিলন বাগদি, ঠিকানা গ্রাম সুপুর, থানা বোলপুর, জেলা বীরভূম থেকে জানাচ্ছেন যে শ্রী রাজ বাগদি, মাঝারি গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, গড়ন মাঝারি, মাতৃভাষা বাংলা, গত 6ই মে 2025 তারিখ থেকে

বয়স উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 27 এপ্রিল 2026 থেকে তারিখ থেকে ডায়মন্ড হারবার থানার নিকটবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী পঙ্কজ পাঠক, ঠিকানা 42 ক্যানাল রোড, থানা বেহালা, কলকাতা 700053 থেকে জানাচ্ছেন যে কুমারী কল্যাণী পাঠক রোগাটে গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 12 আগস্ট 2026 তারিখ মহেশতলা থানার নিকটবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন রানীশাই বাণীপীঠ হাই স্কুলের শিক্ষক ভুবন চন্দ্র মাইতি এবং দুই শিক্ষার্থী।
2: আমাদের স্কুলের দুই দশম শ্রেণীর ছাত্র অনুপম মিশ্র ও স্তবক মিশ্র। আজকে ভৌত বিজ্ঞানের আমরা পদার্থবিদ্যা অংশের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে পড়বো। তোমরা জানো যে ভৌত বিজ্ঞানের দশম শ্রেণীর তিনটি অংশ, একটা হচ্ছে সাধারণ অংশ, একটা পদার্থবিদ্যা, আর তৃতীয়টা রসায়ন। আমরা পদার্থবিদ্যার তড়িৎ প্রবাহ এবং রোধ সংক্রান্ত যে চ্যাপ্টার চলতড়িতের, সেই চ্যাপ্টারের রোধ সংক্রান্ত অংশটি আজকে আলোচনা করব। আমার দুই ছাত্র, তারা এই বিষয়ে তাদের প্রশ্ন করবে এবং আমরা যতটা সম্ভব কাঠিন্য দূর করার চেষ্টা করব। আমরা তাহলে শুরু করছি। ভৌত বিজ্ঞানের এই চ্যাপ্টারটি মোট 12 নম্বর বহন করছে, যার মধ্যে এমসিকিউ দুটো থাকবে, ভেরি শর্ট কোশ্চেন দুটো, একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 3 নম্বরের প্রশ্ন, মোট 12 নম্বর। তাহলে স্ট্রেংথের দিক থেকে চ্যাপ্টারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে আমাদের কারোর কারোর কিছু ভীতি থাকে, বেসিক কিছু ধারণার ত্রুটি থাকার জন্য এটা হয়, বিশেষত গাণিতিক কিছু সমস্যা সমাধানের ক্ষেত্রে তো অল্প বিস্তর ভয় থাকেই। আমরা সেইগুলোকে বেশি করে একটু আলোকপাত করার চেষ্টা করব। আগে তোমরা পড়েছো এই চ্যাপ্টারের প্রথম দিকের যে অংশ, বিভব প্রভেদ, তড়িৎ প্রবাহ মাত্রা, এই সংক্রান্ত অংশটি পড়েছো। আজকে আমরা তার পরে অর্থাৎ রোধ সংক্রান্ত বিষয়গুলি একটু আলোচনা করব। প্রথমে বলবো পরিবাহীর রোধ কি। রোধ হচ্ছে পরিবাহীর একটি ধর্ম, যে ধর্মের জন্য তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাধার সৃষ্টি হয়। এই রোধ সৃষ্টি হয় কি করে? তড়িৎ প্রবাহ চলার জন্য দায়ী বিভব প্রভেদ। কোন একটি পরিবাহীর দুই দিকে বিভব প্রভেদ যদি সৃষ্টি করা হয়, তাহলে তার মধ্যে একটি তড়িৎ ক্ষেত্র, ধনাত্মক থেকে ঋণাত্মক অংশের দিকে তড়িৎ ক্ষেত্র চলতে থাকে। পরিবাহিতে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু ওই তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করে, সেই বলের প্রভাবে তারা গতিশীল হয়। কিন্তু এই গতির ক্ষেত্রে তারা যাওয়ার সময় বিভিন্ন অণুর সঙ্গে সংঘর্ষ ঘটায় এবং আঁকা বাঁকা পথে কিন্তু এগিয়ে চলতে থাকে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। এই যে সংঘর্ষের জন্য বাধা, এটাই কিন্তু রোধ সৃষ্টির কারণ। রোধের একক কি? রোধের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে স্ট্যাট।

0: ওহম এবং এসআইতে ওহম।
1: এই দুই প্রকার এককের মধ্যে কোনো সম্পর্ক আছে?
0: হ্যাঁ, অবশ্যই আছে। সম্পর্কটি হলো এক ওহম সমান 1.1 × 10⁻¹২ স্ট্যাট ওহম। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে স্ট্যাট ওহমটা কিন্তু বড় একক আর কি, সিজিএস পদ্ধতির এককটা কিন্তু বড়।
1: ওহম কি কোনো বিজ্ঞানীর নাম?
0: হ্যাঁ, ওহম জর্জ সাইমন ওহম, তিনি একজন জার্মান পদার্থবিদ, যিনি 1826 সালে তড়িৎ বিভব প্রভেদ এবং প্রভাব মাত্রার সম্পর্ক নির্ণায়ক সূত্র প্রণয়ন করেন, যা ওহমের সূত্র নামে পরিচিত। আমরা এখন এই সূত্র সম্পর্কে জানব। প্রথমে সূত্রটি বলছি, সূত্রটি হলো উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তার দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এটা সূত্র। তাহলে মনে করি একটা পরিবাহী নিলাম, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং তার ভিতর দিয়ে আই তড়িৎ প্রবাহ চলছে। তাহলে ওহমের সূত্র অনুসারে আমি বলতে পারি ভি ভ্যারিজেজ আই। ভ্যারিয়েশন থেকে ইকুয়েশন যখন করতে হয় তোমরা জানো একটি ভেদ ধ্রুবক তার সঙ্গে গুণ করতে হয়, তো এখানে সেই ভেদ ধ্রুবকটা আমরা ধরছি আর। এই ভেদ ধ্রুবকটিকেই বলা হয় পরিবাহীর রোধ।
1: স্যার, তাহলে এই সম্পর্ক থেকে তো রোধের সংজ্ঞা পাওয়া যায়।
0: হুম, অবশ্যই পাওয়া যায়। দেখো সমীকরণে দেওয়া আছে ভি ইকুয়াল টু আই আর, তাহলে এই সমীকরণ থেকে পাচ্ছি আর ইকুয়াল টু ভি বাই আই, অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তার মধ্য দিয়ে চলা তড়িৎ প্রবাহ মাত্রা এর অনুপাতটি কিন্তু হচ্ছে পরিবাহীর রোধ। আবার একটু খেয়াল করো, ওহমের সূত্রে আমরা কিছু শর্ত দেখতে পেয়েছি। এই যে শর্তগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু এই রোধ রাশিটিকে ধ্রুবক রাখার জন্য, উষ্ণতা উপাদান অন্যান্য ভৌত অবস্থা এগুলোকে কিন্তু আনচেঞ্জ রাখা হচ্ছে, এগুলোকে অপরিবর্তিত রাখা হচ্ছে যাতে রোধটি ধ্রুবক থাকে।
1: তাহলে স্যার শর্তে উল্লিখিত বিষয়গুলির উপর নিশ্চয়ই রোধ নির্ভর করে?
0: হ্যাঁ, অবশ্যই নির্ভর করে, ঠিক বলেছ। আমরা এখন রোধের নির্ভরশীলতা সম্পর্কে একটু আলোচনা করছি, রোধ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। কিন্তু তার আগে আরও একটি জিনিস আলোচনা করা প্রয়োজন। উপরের সূত্র যে আমরা পড়লাম সেই সূত্রতে আমরা দেখতে পাচ্ছি যে ভি ইকুয়াল টু আই আর, এই সমীকরণ একটি সৃষ্টি হলো। তো যে সকল পরিবাহী এই সমীকরণটিকে মেনে চলে সেইগুলোকে আমরা ওহমীয় পরিবাহী বলি, এবং কিছু কিছু পরিবাহী রয়েছে যারা কিন্তু পুরোপুরি এই সূত্রটাকে মেনে চলে না, তাদেরকে অওহমীয় পরিবাহী বলবো। ওহমীয় পরিবাহীর মধ্যে যে কোনো ধাতব পরিবাহী, কার্বন ইত্যাদি, এগুলো ওহমের সূত্র পুরো মেনে চলে, তাই ওহমীয় পরিবাহী। আবার কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর জার্মেনিয়াম বা কোনো ডায়োড, এগুলো কিন্তু ওহমের সূত্র পুরোপুরি মেনে চলে না, তাই এগুলো অওহমীয় পরিবাহী। এখন এদেরকে আরেকটু যদি ব্যাখ্যা করে বলা যায়, তাহলে ওহমীয় পরিবাহীগুলির ক্ষেত্রে যে ভি এবং আই এর লেখচিত্র, ওয়াই অক্ষ বরাবর আমরা আই দিচ্ছি, এক্স অক্ষ বরাবর ভি দিচ্ছি, দিয়ে যে লেখচিত্র পাবো তাকে ভিআই লেখচিত্র বলি, সেই লেখচিত্র মূল বিন্দুগামী সরলরেখা হবে। কিন্তু অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে সেটা সরল রেখা হবে না। এবার পরিবাহীর রোধ কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে সেইগুলো আমরা একটু আলোচনা করি। পরিবাহীর রোধ মূলত চারটি বিষয়ের উপর নির্ভর করে, এছাড়া আরো কয়েকটি বিষয়ের উপরও নির্ভর করে। আর প্রথমে বলছি যে উপাদানের উপর নির্ভর করে। আমি একই সাইজের বিভিন্ন উপাদানের যদি কতকগুলি পরিবাহী নিই, তাহলে দেখতে পাবো তাদের রোধগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন রোধ কিন্তু সৃষ্টি হচ্ছে ওর প্রকৃতির জন্য, ওটা কি পদার্থ দিয়ে তৈরি তার জন্য আর কি, পদার্থের প্রকৃতির উপর তাই নির্ভর করে রোধ। দ্বিতীয় বিষয়টি হলো উষ্ণতা। উষ্ণতার সঙ্গে রোধের নির্ভরশীলতা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করা যায়। সমীকরণটি এই রূপ, আর টি ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস ডট ডট, আরও আছে অনেকগুলো রাশি আর কি। কিন্তু এই যে প্রথম দুটো রাশি বাদে বাকি রাশিগুলোর মান খুব কম হওয়ার জন্য সেগুলোকে আমরা বাদ দিতে পারি, ফলে দাঁড়াচ্ছে এইরকম আর টি ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি। এখানে যে আলফা রাশিটা আমরা ব্যবহার করেছি তাকে বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক। তৃতীয় বিষয়টি হলো দৈর্ঘ্য। দেখা যায় পরীক্ষা থেকে যে পরিবাহীর দৈর্ঘ্য বাড়ার সঙ্গে সঙ্গে রোধ বাড়তে থাকে এবং সমানুপাতে বাড়তে থাকে, অর্থাৎ পরিবাহীর রোধ আর এবং পরিবাহীর দৈর্ঘ্য এল পরস্পর সমানুপাতিক, আর ভ্যারিজেজ এল। চতুর্থ বিষয়টি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ পরিবাহীটা কতটা মোটা। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে রোধ ব্যস্তানুপাতিক, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে রোধ কমে, কমলে রোধ বাড়ে, সরু তারের রোধ বেশি, মোটা তারের রোধ কম। এক্ষেত্রে আর ভ্যারিজেজ ওয়ান বাই এ। তোমরা অঙ্কে ভেদের নিয়মগুলো পড়েছ, তাহলে আর ভ্যারিজেজ

0: জেল হলো, আর ভারী যে জোয়ান বাই এ হলো, যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে এদেরকে একত্রিত করলে আমরা কিরকম পাবো? আর ভারী যে এল বাই এ, একে সমীকরণে আনলে আমরা পাবো এরকম, আর ইকুয়াল টু রো এল বাই এ। এছাড়া অপর যে বিষয়গুলোর উপর রোদ নির্ভর করে সেগুলো একটু বলি। সব রকমের পরিবাহীর ক্ষেত্রে এই বিষয়গুলো নির্ভর করে না, কিছু কিছু বিশেষ পদার্থের ক্ষেত্রে নির্ভর করে। যেমন ধরো আলো, কিছু কিছু পদার্থ রয়েছে যাদের উপর আলো পড়লে তার রোদ কমে যায়, এরকম একটি ধাতু হলো সেলেনিয়াম ধাতু, তার উপর আলো পড়লে তার রোধ কমতে থাকে। এছাড়া রয়েছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বৃদ্ধিতে কোনো কোনো পদার্থের ক্ষেত্রে রোধ বাড়তে দেখা যায়, যেমন বিসমাত ধাতু, বিসমাতের ক্ষেত্রে তীব্র চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয় তাহলে তার রোধ বেশি হবে। এবার ধরো চাপের উপরও নির্ভর করে, যেমন ধরো কাঠ কয়লার টুকরো, কাঠ কয়লার টুকরো তোমরা জানো ছিদ্রযুক্ত হয় পঞ্জের মতো, তার মধ্যে বায়ু পূর্ণ থাকে। এই অবস্থায় তার যে রোদ হয়, যদি চাপ বাড়ানো হয় তাহলে এই বায়ু প্রকোষ্ঠগুলি ক্রমশ বসে যায়, কার্বনের অণুগুলো পরস্পরের কাছে চলে আসে, এর ফলে দেখা যায় রোদ ক্রমশ কমতে থাকে। তাহলে দেখা গেল চাপ বৃদ্ধি পেলে এই ক্ষেত্রে রোদ কমছে। এই বিশেষ ক্ষেত্রগুলোকে আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করে এই বা যে বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্র নির্মাণের ক্ষেত্রে এগুলি সহায়ক হয়।
1: স্যার রোধাঙ্ক কি?
0: হ্যাঁ, রোধাঙ্ক আমরা দেখছিলাম আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে যে রোটা যেটা সেটা হচ্ছে রোধাঙ্ক রো। এই রোকে আমরা তাহলে সংজ্ঞায়িত করতে পারি, দেখো এইখান থেকে এল ইকুয়াল টু ওয়ান করলাম, এ ইকুয়াল টু ওয়ান করলাম, তাহলে আর ইকুয়াল টু রো। অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একক হয় তাহলে তার যে রোধ হয় তাকে বলবো ওই উপাদানের রোধাঙ্ক। একটি আমি যদি একক বাহুযুক্ত কোনো ঘনক নিই, কোনো পদার্থ নির্মিত, তার দুই বিপরীত তল সাপেক্ষে রোধ যখন নির্ণয় করছি সেটাও রোধাঙ্ককেই নির্দেশ করছে। কারণ দেখো এক্ষেত্রেও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু ওয়ান এবং দৈর্ঘ্য কিন্তু ওয়ান, তাহলে এটাই হলো রো।
1: স্যার ই রাশির একক কি?
0: হ্যাঁ, রো এই যে রো এর একক আমরা এইখান থেকেই বের করে ফেলতে পারবো। দেখো রো ইকুয়াল টু আর এ বাই এল, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য, আর হচ্ছে রোধ। এই অনুসারে এসআই পদ্ধতিতে দাঁড়াচ্ছে ওহম মিটার, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে স্ট্যাট ওহম সেন্টিমিটার। এটা হচ্ছে এদের একক গুলো। আর এবার আমরা জানবো পরিবাহিতা সম্পর্কে। পরিবাহিতা হচ্ছে দেখো রোধের বিপরীত ধর্ম। কেন? পরিবাহিতা হচ্ছে পদার্থের যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারে। রোধে আমরা পড়েছিলাম যে ধর্মের জন্য সহজে যেতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, তাহলে বিপরীত ধর্ম। এই জন্য রোধের বিপরীত ধর্মকে আমরা সংক্ষেপে বলতে পারি পরিবাহিতা। ঠিক একইভাবে পরিবাহিতাঙ্ক এটাও হচ্ছে কিন্তু রোধাঙ্কের বিপরীত ধর্ম বা রোধাঙ্কের অনন্য। আচ্ছা এবার পরিবাহিতাঙ্কের একক কি বলবো? রোধের একক ছিল ওহম, পরিবাহিতার একক হবে তাহলে ওয়ান বাই ওহম। এটাকে একটু উল্টে যদি লেখা হয় ও এইচ এম কে এম এইচ ও মো, তাহলে পরিবাহিতার একক হলো কিন্তু এসআই পদ্ধতিতে মো বা সিমেন্স। পরিবাহিতাঙ্কের একক তাহলে এর উল্টো হবে মো পার মিটার। ওয়ান বাই যেহেতু রো, সিগমা ইকুয়াল টু ওয়ান বাই রো, পরিবাহিতাঙ্ক হচ্ছে ওয়ান বাই রোধাঙ্ক, এই জন্য এই ধরনের একক। তাহলে অনুপম তোমাকে একটা প্রশ্ন করি, বলো আর রোধের কোন একটা পরিবাহী সমান n টুকরো করলাম, প্রত্যেক টুকরার রোধ কত হবে বলো দেখি?
1: স্যার যেহেতু পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তাই দৈর্ঘ্য 1 বাই n অংশ হয়, রোধ 1 বাই n অংশ হবে, সুতরাং রোধ হবে r বাই n।
0: একদম ঠিক বলেছো। এবার স্তবক বলো, এই টুকরোগুলোকে আমরা কি করলাম? পাশাপাশি সমান্তরালে রেখে একটা গুচ্ছে পরিণত করলাম। এই গুচ্ছটির রোধ কত হবে বলো দেখি?
2: স্যার রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল n গুণ হলে রোধ প্রতি টুকরা রোধের 1 বাই n গুণ হবে, অর্থাৎ গুচ্ছের রোধ হবে r বাই n স্কয়ার।
0: r বাই n স্কয়ার আর কি। তাহলে আমি যত টুকরো করছি তত সংখ্যার বর্গের ব্যস্তানুপাতিক, এইভাবে মানে আর ইনটু ওয়ান বাই এন স্কোয়ার, এটা হচ্ছে। একদম ঠিক বলেছো আর কি। খেয়াল করো এই প্রশ্নটিতে যদি আর রোধের একটা তারকে আয়তন তার অপরিবর্তিত রাখলাম, দিয়ে চাপ দিয়ে আমি কি করলাম তার দৈর্ঘ্যকে ওয়ান বাই এন অংশ করলাম, আয়তন কিন্তু অপরিবর্তিত আছে, খেয়াল করবে এটা। তাহলে এই ক্ষেত্রে রোধ কত হবে? এক্ষেত্রেও দেখো একই ঘটনাই কিন্তু ঘটছে, দৈর্ঘ্য ওয়ান বাই এন অংশ হচ্ছে, আয়তন অপরিবর্তিত থাকার জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এন গুণ হয়ে যাবে, ফলে অন্তিম রোধ পূর্ববৎ আর বাই এন স্কোয়ার হবে, মানে আগের সমস্যাটাই আমরা যেরকম দেখেছিলাম, এই যে একটা সমস্যা বললাম সেইভাবে আমরা কিন্তু উত্তর করতে পারি আর বাই এন স্কোয়ার। আরও দেখো, যদি তারটির আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য এন গুণ করি, আগের ক্ষেত্রে সংকোচন করছিলাম, এবার প্রসারণ করছি, দৈর্ঘ্য এন গুণ করলাম আর কি, আয়তন অপরিবর্তিত আছে, তাহলে অন্তিম রোধ কত হবে? অন্তিম রোধ হবে এন স্কোয়ার আর। ধরো কোনো পরিবাহী

0: টান দিয়ে তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। আয়তন কিন্তু অপরিবর্তিত, পরিবাহীর প্রারম্ভিক রোধ ছিল 10 ওহম। তাহলে চূড়ান্ত রোধ কত হবে বলো দেখি?
1: স্যার আগের নিয়ম অনুসারে এক্ষেত্রে এন সমান 2 এবং আর সমান 10 ওহম, তাই চূড়ান্ত রোধ হবে 2² × 10 = 40 ওহম।
0: এন স্কোয়ার আর, একদম ঠিক বলেছো, 40 ওহম হবে কিন্তু। ঠিক আছে, আর একটা সমস্যা বলছি দেখো, একটি শঙ্কর ধাতু নির্মিত পরিবাহীর রোধ 45 ওহম, কারণ এমনি যে তামার তৈরি যে পরিবাহী তার রোধ কিন্তু খুব একটা বেশি হয় না, তামার রোধাঙ্ক খুব কম। শঙ্কর ধাতু নির্মিত পরিবাহী আমরা ব্যবহার করি, কনস্ট্যান্টান নিতে পারি, এই ধরনের শঙ্কর ধাতু যাদের রোধ একটু বেশি আর, তো তাদের একটা পরিবাহী নিয়েছি, সেই পরিবাহীটার রোধ হচ্ছে 45 ওহম। একে সমান 3টা টুকরো করে তাদের যদি গুচ্ছে পরিণত করি তাহলে চূড়ান্ত রোধ কত হবে স্তবক বলো?
1: এক্ষেত্রে এন সমান 3 আর মূল রোধ আর সমান 45 ওহম, সুতরাং চূড়ান্ত রোধ হলো আর বাই এন স্কোয়ার, অর্থাৎ 45/3² = 5 ওহম।
0: তাহলে এই যে আমরা আগে যেটা করছিলাম তারই একটা সংখ্যা দিয়ে অ্যাপ্লিকেশন আমরা দেখালাম, তাই না? 5 ওহম হবে। আচ্ছা স্তবক, এবার বলো তো, কোন পরিবাহীর আয়তন অপরিবর্তিত রাখা হলো, দিয়ে দৈর্ঘ্য X% বৃদ্ধি করা হলো, তার রোধের শতকরা পরিবর্তন কত হবে?
1: স্যার বলতে পারবো না।
0: আচ্ছা ঠিক আছে, অনুপম তুমি বলো।
2: স্যার আমিও বলতে পারবো না।
0: আচ্ছা এটা তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, শতকরায় যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি, আমরা বলছিলাম গুণ দিয়ে বলছিলাম, 5 গুণ 6 গুণ 10 গুণ n গুণ এরকম বলছিলাম, আমি যদি বলি যে X% বৃদ্ধি করা হলো তাহলে কি হবে আর কি? আমরা আগে দেখলাম না আর ইকুয়াল টু রো এল বাই এ, যদি আয়তন অপরিবর্তিত থাকে তাহলে ভি আয়তন ইকুয়াল টু এল ইন্টু এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এ ইকুয়াল টু ভি বাই এল। সুতরাং আর ইকুয়াল টু রো এল বাই এ তে এর পরিবর্তে ভি বাই এল যদি বসাই তাহলে দাঁড়াচ্ছে রো এল স্কোয়ার বাই ভি। এই সমীকরণটাই দেখো, রো এবং ভি হচ্ছে ধ্রুবক, রোধাঙ্ক একই উপাদান নির্মিত ধ্রুবক, আর আয়তন তো ধ্রুবক বলেছি, তাহলে আর ভ্যারিজেজ এল স্কোয়ার, তাই না? তাহলে রোধটা হচ্ছে দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। তাহলে প্রাথমিক দৈর্ঘ্য আমি ধরলাম এল ওয়ান, চূড়ান্ত দৈর্ঘ্য এল টু, প্রথম অবস্থায় রোধ ছিল আর ওয়ান, চূড়ান্ত রোধ আর টু। তাহলে এই উপরের যে ভেদ আমরা দেখলাম সেই ভেদ অনুসারে বলতে পারি আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার। এবার রোধের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি তাহলে কি হবে, বৃদ্ধি বাই প্রাথমিক রোধ ইন্টু 100, তাহলে আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান ইন্টু 100, অর্থাৎ আর টু বাই আর ওয়ান মাইনাস ওয়ান ইন্টু 100, এটা হলো। এবার আর টু বাই আর ওয়ান এর জায়গায় আমরা কি দেখেছি, এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এল টু বাই এল ওয়ান এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 100, এইটাই হচ্ছে কিন্তু রোধের শতকরা বৃদ্ধি। এক্ষেত্রে আমরা যে প্রশ্নটা করেছি X% বাড়ালাম, সেখানে এল টু বাই এল ওয়ান কত হবে, না এল ওয়ান যদি 100 হয় তাহলে এল টু হবে 100+X, এটা হবে। তাহলে আর এর শতকরা বৃদ্ধি কত হবে, 100+X/100 হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি। তাহলে X% যদি বাড়াই, আমি একটা সমীকরণের মতো তৈরি করে ফেললাম, রোধের শতকরা বৃদ্ধি কত হবে, 100+X/100 তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান, এবার পুরোটাকে 100 দিয়ে গুণ করব, তাহলে শতকরা এত পরিমাণ রোধ বৃদ্ধি পাবে। এটা একটা উদাহরণ দিয়ে বলি, যদি দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয় তাহলে রোধের শতকরা বৃদ্ধি কত হবে, স্তবক বলো?
1: স্যার উপরের সমীকরণে X এর বদলে 20 বসানো হলে R এর শতকরা বৃদ্ধি হবে 40%।
0: একদম ঠিকই বলেছো, দেখো এই যে 100+X/100 হোল স্কোয়ার বলছিলাম না, তাহলে 100+20/100 হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100, এটা যদি আমি 20 বসিয়ে দিই X এর পরিবর্তে তাহলে কিন্তু দাঁড়াবে 44%। এইবার প্রসঙ্গত একটা জিনিস মনে রাখা উচিত, সেটা বলছি, উপরের ক্ষেত্রে যে দৈর্ঘ্যের শতকরা বৃদ্ধি X হলো তার মান যদি খুব কম হয়, less than 5% হয় মোটামুটি ভাবে, তাহলে রোধের শতকরা বৃদ্ধিটা খুব সহজে হিসাব করা যাবে, যত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি করলে তার সঙ্গে 2 গুণ করে দিলে তত পার্সেন্ট রোধের শতকরা বৃদ্ধি হবে, তাই না? অর্থাৎ X% যদি দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে 2X% রোধের শতকরা বৃদ্ধি হবে। এবার অনুপম বলো, উপরোক্ত ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি 0.1% হলে রোধের শতকরা বৃদ্ধি কত হবে বলো তো?
2: এই ক্ষেত্রে রোধ 0.1%, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সুতরাং তা 5% এর কম, তাই উপরের সূত্র থেকে 2X এর জায়গায় 0.1 বসালে হয় 2 × 0.1 = 0.2%।
0: একদম ঠিক, আমি ওই যে শেষে বললাম যেটা, যে একটা সংক্ষিপ্ত একটা জিনিস একটা করে দিয়েছি, যে যদি 5%-এর থেকে কম শতকরা বৃদ্ধি হয় তাহলে কিন্তু 2 দিয়ে গুণ করে দিলেই রোধের বৃদ্ধি ততটা হবে আর। একদম সুন্দর বলেছো। এবার এবার আমরা তার পরের অংশে একটু যাচ্ছি, রোধ সংক্রান্ত রোধের সমবায়। এই সমবায়টা কি না, কতকগুলো রোধকে বিভিন্ন কৌশলে যুক্ত করা, একেই বলা হয় সমবায়। বিভিন্ন ভাবে একটা রোধ দিচ্ছি না, অনেকগুলো রোধকে বিভিন্ন ভাবে যোগ করছি। এই যে যোগ করা

0: পদ্ধতি বা কৌশল, এটাকেই কিন্তু আমরা বলছি রোধের সমবায়। রোধের সমবায় মূলত দু প্রকার হয়, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। শ্রেণী সমান্তরাল যদি মিশিয়ে দিই তাহলে তৃতীয় একটা প্রকারও আমরা পেতে পারি, সেটা হচ্ছে মিশ্র সমবায়। শ্রেণী সমবায় কাকে বলা হচ্ছে? কতগুলো রোধ যদি পর পর মালার মতো জুড়ে যাওয়া হয় তাহলে যে সমবায় তৈরি হয় সেই সমবায়টিকে কিন্তু শ্রেণী সমবায় বলা হয়। আর সমান্তরাল সমবায় হলো কতগুলো রোধ নিলাম, এবার তাদের এক প্রান্ত গুলো একসঙ্গে অপর প্রান্ত গুলো একসঙ্গে এইভাবে যদি যুক্ত করি তাহলে সেই সমবায়টিকে আমরা বলবো সমান্তরাল সমবায়। এবার বলছি তুল্য রোধ। তুল্য রোধ কি? তুল্য রোধ মানে এই যে আমি একটা সমবায় তৈরি করলাম অনেকগুলো রোধ দিয়ে সমবায় আর কি, এই সমবায়ের পরিবর্তে একটি মাত্র রোধ যদি আমি ব্যবহার করি, একই বিভব প্রভেদে ব্যবহার করি, তাতে যদি একই প্রভাব মাত্রা দর্শায় তাহলে ওই একটি রোধের মানটিকে আমরা বলবো ওই সমবায়টির তুল্য রোধ। প্রসঙ্গত তুল্য রোধ এবং অর্থাৎ তুল্যতা এবং সমতা এই দুটোর একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। দুটো জিনিস যদি সর্বৈব একই রকম হয় তাহলে আমরা বলবো তাদের মধ্যে সমতা আছে। সাপোজ একটা ছড়ার দুটো কলা নিলাম, দুটো কলা দেখতে একই রকম, রং একই রকম, তাদের ডাইমেনশনও একই রকম, ভর একই রকম, তাহলে ওই কলা দুটোকে আমরা কিন্তু বলবো তাদের সমতা রয়েছে। এবার একটু খেয়াল করো, ওই একটি কলার ভর আমি মাপলাম একটি বাটখারা দিয়ে, ভর মাপার ক্ষেত্রে আমি দেখলাম যে ওই কলাটা হলো 70 গ্রাম ভর মেপেছি, তাহলে ওই কলাটা এবং বাটখারাটা তাদের মধ্যে তুল্যতা রয়েছে বলবো। তুল্যতা মানে একটা বিশেষ বিষয়ে, কোনটা না ভর বিষয়ে তুল্যতা রয়েছে, বাটখারাটাকে পুরো দেখতে কিন্তু কলার মতো নয়। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম এইখান থেকে তোমরা বুঝতে পারছো সমতা আর তুল্যতার মধ্যে যে পার্থক্য আর। তাহলে তুল্য রোধ যেটা আমরা বলছিলাম একটু আগেই, তুল্য রোধ হলো যে কোনো সমবায়ের পরিবর্তে একটি মাত্র রোধ যদি ব্যবহার করি তাতে যদি একই বিভব প্রভেদে একই প্রভাব মাত্রা দেখায় তাহলে সেই রোধটিকে আমরা বলবো সমবায়ের তুল্য রোধ। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের একটা রাশিমালা আমাদের জানতে হবে, রাশিমালাটা বলছি, ধরো R1 R2 R3 ইত্যাদি বেশ কয়েকটা রোধ আমি পরপর জুড়ে শ্রেণী সমবায় লাগিয়েছি। এবার তাদের বদলে আমি আরেকটা রোধ লাগাচ্ছি, তাহলে সেই রোধটা যদি একই রকমের ঘটনা ঘটায় তাহলে আমরা বলবো সেটাকে তার তুল্য রোধ। এই তুল্য রোধ R R=R1+R2+ আরো যদি থাকে যতগুলো আছে ডট ডট, এগুলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই তুল্য রোধ যেটা তার অনন্য, অর্থাৎ 1/R, R যদি তুল্য রোধ হয় তার অনন্য 1/R। সমান্তরাল সমবায়ে ব্যবহৃত রোধ গুলো হচ্ছে R1 R2 R3, এগুলো যদি থাকে তাহলে 1/R1+1/R2+1/R3 এরকম যতগুলো থাকবে তাই হবে। এটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতি। বুঝতে পারলে অনুপম? তাহলে এখান থেকে একটু তোমাকে যদি ছোট্ট একটা প্রশ্ন করি যে কতগুলো রোধ পর পর জুড়ে যাচ্ছি, তাহলে ডান পক্ষে হচ্ছে ওই রোধ গুলোর যোগফল, বাম পক্ষে হচ্ছে মোট রোধ। রোধ কখনো ঋণাত্মক হয় না, মনে রাখবে, সর্বদা ধনাত্মক। বিশেষ ক্ষেত্রে শূন্য হতে পারে কিন্তু ঋণাত্মক তো হয়ই না। তাই কোন সমবায়ের ক্ষেত্রে, দু রকম সমবায় যে আমরা আলোচনা করলাম, কোন সমবায়ের ক্ষেত্রে তুল্যাঙ্ক রোধ তাতে সবচেয়ে যে বড় রোধ ব্যবহার করছি তার থেকেও বেশি হবে বলতো?
1: শ্রেণী সমবায়ের রোধ।
0: কেন একটু বলতে পারবে?
1: কারণ স্যার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R=R1+R2+R3 স্পষ্টতই R1 রাশিটি তিনটা রোধের যোগফল, সুতরাং R1 বড় রোধটা অর্থাৎ তুল্য রোধটা নিঃসন্দেহে শ্রেণী সমবায়ের তিনটা রোধের মধ্যে বৃহত্তম হচ্ছে বড় হবে,
0: R1 এর থেকে বড়। R1 তো সবচেয়ে বড় ধরেছিলাম আমরা, R1 এর থেকে বড়। তাহলে স্তবক অপর ঠিক বিপরীত প্রশ্ন আর কি, সমান্তরাল সমবায়ে আমরা দেখতে পাই যে তুল্য রোধ যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে ছোট রোধ, যেটা তার থেকেও ছোট হয়। আমরা যতগুলো রোধ ব্যবহার করেছি সমবায়ে তার মধ্যে সবচেয়ে ছোট রোধের থেকেও ছোট হয়। তাহলে এটা কি একটু অ্যানালাইজ করতে পারবে?
2: না স্যার।
0: আমি বলছি তাহলে দেখো, তুল্যাঙ্ক রোধ আর হলে 1/R=1/R1+1/R2+1/R3 এরকম করে আছে। আমি ধরলাম R1টা সবচেয়ে ছোট রোধ, তাহলে 1/R এটা অবশ্যই 1/R1 এর থেকে বড়। 1/R>1/R1 অর R<L>R1, তাই না? তাহলে R1 যা ছিল R তার থেকেও ছোট। আমরা আরো একটা প্রশ্ন করি। এই ধরো তোমাকে আমি কি করলাম, 6 ওহম এবং 3 ওহম এই দুটো রোধ দিলাম, দিয়ে বললাম শ্রেণী সমবায়ের তুল্য রোধ কত হবে? তবক বলো, 6 আর 3।
2: স্যার শ্রেণী সমবায়ের তুল্য রোধ R হবে R1+R2, এখানে R1 6 আর R2 3 ধরলে তাহলে মোট তুল্য রোধ হবে 9।
0: ঠিক বলেছো একদম। উপরে যেটা আমরা বলছিলাম সেটাকে প্রয়োগ করেই আমি কিন্তু এই সমস্যাটা সমাধান করে ফেলতে পারলাম। এবার অনুপম বলবে, সমান্তরালে এই দুটো রোধকে যোগ করলে আমাদের তুল্য রোধ কত হবে?
1: স্যার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে ধরি R1 6 ওহম আর R2 3 ওহম, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের সূত্র অনুসারে 1/R=1/R1+1/R2
0: এখানে মান। আর এখানে আমি একটু ইয়ে করছি।

0: যে আর ইকুয়াল টু আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, গুণফল বাই যোগফল, দুটো যদি রোধ থাকে আমরা সহজে এইভাবে মনে রাখতে পারি গুণফল বাই যোগফল। তাহলে সেই ভিত্তিতে তুমি বলো এখানে তুল্য রোধ কত হবে?
1: দুই ও,
0: তাহলে ছয়, ছয় তিনে আঠারো, বাই হচ্ছে ছয় যোগ তিন নয়, আঠারো বাই নয় সমান দুই ও। আচ্ছা এখানে এই যে আমরা সমবায় তৈরি করেছিলাম এতে সবচেয়ে ছোট রোধ কত ছিল? তিন ওহম। তুল্য রোধ কত বেরোলো?
1: দুই ও।
0: তাহলে তুল্য রোধটা সবচেয়ে ছোট থেকেও ছোট কিনা, আমরা যেটা বলছিলাম একদম চাক্ষুষ প্রমাণ হলো সেটা। আচ্ছা হোক, এবার আরো একটা প্রশ্ন করব। এন সংখ্যক আর মানের রোধ, তাদেরকে আমি শ্রেণী সমবায় পরপর পরপর জুড়ে গেলাম আর কি, তাহলে তুল্য রোধ কত হবে শ্রেণী সমবায় জুড়লে? বলো তবক
1: স্যার, এন প্লাস এন প্লাস এরকম আর ইকুয়াল টু এন প্লাস এন ওয়ান প্লাস এন টু এরকম করে ধরে চলে যেতে হবে।
0: কত সংখ্যক? এন সংখ্যক, এন সংখ্যক, তাহলে হচ্ছে আর প্লাস আর প্লাস আর, সবগুলো তো আর, এরকম করে এন সংখ্যক হলে কত হবে যোগফল? এন আর। তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু কত দাঁড়ালো? এন আর। আচ্ছা তুমি বলো সমান্তরাল সমবায় এই রোধ গুলোকে যদি যোগ করতাম তাহলে কত হতো?
1: ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর, এরকম ডট ডট করে ওয়ান বাই এন অবধি যাবে, তাহলে এন বাই আর হবে, তুল্য রোধ হবে আর বাই এন।
0: ওয়ান বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু এন বাই আর হচ্ছিল, তাহলে তাকে উল্টে দাও ক্যাপিটাল আর ইকুয়াল টু আর বাই এন, অর্থাৎ এক একটা যে রোধ তার এন অংশ। ঠিক আছে, ধরো তোমাকে এক ওহমের তিনটি রোধ তাদেরকে পরপর জুড়ে একটা সমবায় ত্রিভুজ তৈরি করে ফেলা হলো। সমবায় ত্রিভুজের যে কোনো একটা বাহুর দুই প্রান্ত সাপেক্ষে তার তুল্য রোধ কত হবে যদি একটু হিসাব করে বলতে পারো? বলো, একটা ত্রিভুজ তৈরি করলাম এক ওহম রোধের বাহু দিয়ে, তিনটা এক ওহম রোধ দিয়ে, যে কোনো একটা বাহুর দু প্রান্তের সাপেক্ষে তুল্য রোধ কত হবে আমি বলে দিচ্ছি। তাহলে দেখো, তাহলে একটা বাহু যদি নিই সেই বাহুর রোধ হচ্ছে এক ওহম, আর উপরে রয়েছে দুটো বাহু, দুটো বাহু শ্রেণী সমবায় আছে, তাদের মোট রোধ কত হবে? দুই ওহম। তাহলে দুই ওহম আর এক ওহম এদের সমান্তরাল সমবায় তুল্যাঙ্ক রোধ কত হবে? গুণফল বাই যোগফল, দুই গুণিতক এক বাই দুই যুক্ত এক, তাই না? তাহলে হচ্ছে দুই এর তিন ওহম পেয়ে গেলাম, দুই এর তিন ওহম মানে জিরো পয়েন্ট সিক্স সিক্স ওহম, তাহলে এইটা হবে তাদের তুল্যাঙ্ক রোধ, হলো কিনা? তাহলে এটা ত্রিভুজ বললাম, এটা তাহলে বর্গক্ষেত্রের জন্য আমি বর্গক্ষেত্র তৈরি করলাম দুই ওহম করে এক একটা বাহু দিয়ে বর্গক্ষেত্র বানালাম, দিয়ে যে কোনো একটা বাহুর দু প্রান্তের রোধ কত হবে তুল্য রোধ হিসাব করে একটু বলো? তাহলে এখানে এক একটা শাখায় রয়েছে তিনটা দুই ওহমের রোধ শ্রেণী সমবায়ে, তাহলে তিনটা দুই ওহমের রোধের যোগফল কত হবে? ছয় ওহম। আর একটা বাহু আছে দুই ওহম, তাহলে ছয় আর দুই সমান্তরালে আছে, তাহলে ছয় গুণিতক দুই বাই ছয় যুক্ত দুই, তাই না? ছয় গুণিতক দুই বারো, ছয় যুক্ত দুই আট, বারো বাই আট মানে হচ্ছে তিনের দুই সমান ওয়ান পয়েন্ট ফাইভ ওহম। তাহলে খুব সুন্দরভাবে আমরা হিসাব করতে পারছি। এবার একটা ভালো প্রশ্ন করি আর কি, ধরো তোমার একটি সুইচ এখানে আছে আর এক কিলোমিটার দূরে একটা বাল্ব লাগানো আছে, এক কিলোমিটার দূরে একটা বাল্ব লাগানো আছে, তাহলে সুইচটা আমি এখানে অন করলাম, সুইচ অন করলে বাল্ব কতক্ষণ পরে জ্বলবে? সুইচ এখানে অন করলে বাল্বটা কতক্ষণ পরে জ্বলবে? এক কিলোমিটার দূরে রয়েছে, তাই না? বা আরো এক কিলোমিটার না, দশ কিলোমিটার দূরে আছে, তাহলে সেক্ষেত্রে জ্বলবে কখন, কত সময় পরে? সুইচ দিয়ে দিলাম, বেশ কিছু সময় গেল, ঘন্টাখানেক পরে হয়তো জ্বললো, সেরকম কিন্তু হয় না, সঙ্গে সঙ্গেই জ্বলে। কেন বলতো? একটা পরিবাহিতে যখন সুইচ অন করলাম, সার্কিট ক্লোজ করলাম, তখন তার মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র পুরো খেলে গেল আর কি, তড়িৎ ক্ষেত্র স্প্রেড করে কি গতিবেগে? আলোর গতিবেগে। আলোর গতিবেগ কত জানো? থ্রি ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই গতিবেগে তড়িৎ ক্ষেত্র স্প্রেড করবে, আর তড়িৎ ক্ষেত্র যদি ছড়িয়ে পড়ে তাহলে তড়িৎ ক্ষেত্রে যত ইলেকট্রন আছে সবাই একসঙ্গে গতিশীল হবে। সুতরাং আলোর কয়েক কিলোমিটার যেতে প্রায় সময় লাগে না বললেই চলে, তাই ইলেকট্রনগুলো গতিশীল হতে কোনো সময় লাগবে না, তাৎক্ষণিকভাবেই কিন্তু সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলবে। দেখো আমরা অনেক ক্ষেত্রে বলি রেজিস্ট্যান্স, রেজিস্টার, এইগুলো বলি আর কি, রোধ, রোধক, এই রোধ কি আর রোধক কি? দেখো রোধ হচ্ছে তো একটা ধর্ম, রোধ হচ্ছে পরিবাহীর একটি বিশেষ ধর্ম, আর রোধক হচ্ছে ওই ধর্ম সম্বলিত একটি যন্ত্র বা ব্যবস্থা বা কোনো বস্তু যাতে রোধ আছে। সুতরাং রোধকে রোধ, কিন্তু আমরা বাস্তবে, তুমি বইতেও পড়বে বা বাস্তবে আমরা রোধ আর রোধককে একই অর্থেই ব্যবহার করে ফেলি আর, রোধকের জায়গায় রোধ, রোধের জায়গায় রোধক, এগুলো কিন্তু ব্যবহার করতে থাকি, বিশেষ হেরফের হয় না। আচ্ছা রোধ দিয়ে একটা সুন্দর অপারেশন করা হয়, তড়িতের অপারেশন, যন্ত্রের অপারেশন, ফ্যান যে চালানো হয় ওই ফ্যানের রেগুলেটর থাকে, তোমরা দেখেছো না? এই রেগুলেটরে আমি ঘুরে ঘুরিয়ে দিলাম, ফ্যান স্পিড বেড়ে গেল, আবার অ্যান্টি ক্লকওয়াইজ যখনই ঘোরাচ্ছি তখন ফ্যান স্পিড আবার কমে গেল, এটা হয় না রেগুলেটরে। তো এই রেগুলেটর এই ব্যবস্থাটা কিভাবে করা হয় বলতো? রেগুলেটরে এটা কিভাবে আমরা করি? রোধকে ব্যবহার করি, তাই না? রোধকে ব্যবহার করে প্রবাহ কমিয়ে ফেলি আমরা, তাতে ফ্যান আসতে ঘুরে আর রোধ যখন কমিয়ে দিলাম জোরে ঘুরলো, এই ব্যবস্থাটা করা হয়।

0: থাকে। এবার একটু আমরা বলবো সার্কিট সম্পর্কে সংক্ষিপ্ত বর্তনী বা শর্ট সার্কিট। শর্ট সার্কিটটা কি জিনিস? শর্ট সার্কিট
1: যখন বর্তনীর মধ্যে দিয়ে বর্তনীর রোধ হবে জিরো ওহম, খুব কম রোধ হয়ে যাবে, তখন সেই রকম বর্তনীকে সংক্ষিপ্ত বর্তনী বা শর্ট সার্কিট বলা হয়।
0: হ্যাঁ, যখন প্লাস আর মাইনাস দুটো যখন পরস্পর জুড়ে যাবে তখন সেটাকে আমরা সংক্ষিপ্ত বর্তনী বলবো। আর তাহলে স্তবক একটু বলো যে আমি একটা 10 ওহম রোধ নিলাম আর একটা 5 ওহম রোধ নিলাম, দিয়ে তাদেরকে শ্রেণী সমবায় যুক্ত করলাম, তাহলে তুল্যাঙ্ক রোধ কত হবে?
2: 15 ওহম।
0: কোন সূত্র এখানে ব্যবহার করলে?
2: শ্রেণী সমবায়ের সূত্র R=R1+R2+R।
0: তাহলে 10 ওহম আর 5 ওহম এই দুটো রোধকে যদি সমান্তরালে ব্যবহার করতাম তাহলে কত রোধ হতো? একটু হিসাব করেই বলো অনুপম। ওই যে সংক্ষেপে বলেছিলাম গুণফল 10 × 5 / 10 + 5 মানে 50/15 সমান হচ্ছে 10/3, তাই না? 3.33 এরকম কিছু একটা হবে কিনা? এই হলো। তাহলে আরেকটু বলো রোধের বিপরীত ধর্মকে আমরা কি বললাম বলো তো?
1: তার পরিবাহিতা।
0: পরিবাহিতার এককটা কি বললাম? স্তবক। পরিবাহিতার ওহমের উল্টো বলেছিলাম মোর। আরেকটি নাম বলেছিলাম, সেটা হচ্ছে সিমেন্স বলা হয়েছিল। তাহলে আমরা এই রোধ সম্পর্কে, এই চ্যাপ্টারের রোধ সম্পর্কে আমরা আলোচনা করলাম। তোমরাও শুনলে, তোমরা খুব সুন্দরভাবে উত্তর দিয়েছো এবং তোমরা আশা করি বুঝতেও পেরেছো এইগুলো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ কিভাবে করা হয় গাণিতিক সমস্যার ক্ষেত্রে, সেগুলোও জানলে। আমরা এইখানে শেষ করছি, পরবর্তী ক্লাসের পরের অংশ পড়ানো হবে। তোমরা সবাই ভালো থাকবে।
3: এতক্ষণ শুনছিলেন বিদ্যার্থীদের জন্য, আজ ছিল দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান নিয়ে কথা। সঙ্গে ছিলেন রানীশাই বাণীপীঠ হাইস্কুলের শিক্ষক ভুবন চন্দ্র মাইতি এবং দুই শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন আগামী 24 ঘন্টার জন্য কলকাতার স্থানীয় আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় আকাশ মূলত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিগত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বিগত 24 ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল 72%। বিকেল 5:30 পর্যন্ত বিগত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টায় পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 25 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে 70 কিলোমিটার প্রতি ঘণ্টায়। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের বাতাসের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল, উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের 22 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিম মধ্য ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন

আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিই আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলির সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি, পরিবেশনায় বিশ্বনাথ টুডু ও সহশিল্পীরা। 6:15 শুনবেন সাঁওতালি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই বিষয়ে কথিকা বলবেন খেরওয়াল রাজ কিস্কু। এছাড়াও শুনবেন লোকগীতি, পরিবেশনায় অর্জুন সরেন ও সহশিল্পীরা। 6:38 শুনবেন কিষাণবাণী, রাজ্যে মাছ চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, এ বিষয়ে ডাক্তার শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার। 7:10 শুনবেন তরজা গান, পরিবেশনায় গোলোক নস্কর ও সহশিল্পীরা। 7:30 সমীক্ষা, শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের পথে, বলবেন তরুণ পাল। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, শুনবেন সহযাত্রীর দ্বিতীয় পর্ব, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, এই বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ ও অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, প্রযোজনার সেহনাজ আব্দুর রফ। শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজশ্রী ঘোষ। 9:30 শ্রবণী, 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ, 10:45 নজরুল গীতি শিল্পী রীতা চট্টোপাধ্যায়। 11:00 শুনবেন লোকগীতি শিল্পী শম্পা বিশ্বাস এবং 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে 6:30 শুনবেন গুলগুলশান, 7:10 শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনব্যাপী একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন দর্পণ। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 10:00 শুনবেন জাপানে অনুষ্ঠিত বিংশতম এশিয়ান গেমস 2026-এর দৈনিক সারাংশ, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক এবং 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনছিলেন আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি, এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

0: ᱥᱟᱶᱛᱮᱱ ᱠᱚᱣᱟᱜ ᱥᱟᱯᱲᱟᱣ ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱟᱸᱡᱟᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱥᱮᱨᱮᱧ ᱫᱚᱠᱤᱱ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱩᱞᱮᱠᱷᱟ ᱢᱩᱨᱢᱩ ᱟᱨ ᱯᱚᱫᱽᱫᱟᱵᱚᱛᱤ ᱴᱩᱰᱩ ᱟᱨ ᱢᱤᱫ ᱜᱷᱟᱹᱲᱤᱡ ᱛᱟᱭᱚᱢ ᱟᱸᱡᱚᱢᱚᱜᱼᱟ ᱠᱷᱚᱵᱚᱨ
1: আকাশবাণী কলকাতা খবর পাড়াবেন জিতেন্দ্রনাথ টুডু দিশম গমকে মাননীয় দ্রৌপদী মুর্মু তেহেন এয়াইগেল বারানা জাতীয়ারি ফিলিম সিরফাই চাল কেনা গুজরাট পনত কেবাহারিয়ারে হেনা একতা নগরে সাপড়াও নোয়া নাগামানা আখড়ারে উনি দো অনাকো সিরফাই চালাত কোয়া নুমুরুম গাইনাহি অনন্তনাগ 2024 সালে রিয়া দাদা সাহেব ফালকে সিরফাই নাম কেনা ও কাহিনী ফিলিম বিভাগরে আনন্দ এল রায় স্ট্যাচু অফ ইউনিটি একতাকা প্রতীক ফিলিম খাতির সিরে ডাইরেক্টরা সিরফাই নাম কেনা নোয়া বিভাগ রেগে নাওয়ান সিরে ডাইরেক্টর লেখাতে মান রবিরাজ মুর্মু আজা সান্তাড়ি ফিলিম আঙ্গেন খাতির সিরফাই নাম কেনা সহ দিশম গমকে মানাতান সিপি রাধাকৃষ্ণন তেহেন নাওয়া দিল্লিরে আরেয়ানা ভারত জে জাতীয়ারি দা হাপ্তা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ওয়াটার উইক IIWW 2022 তুরুয়ে উঠো সাগুন কানা সাপড়াও আখড়ারে লেকচার অক্তে উনি দো দা রেয়া যথাত ব্যবহার চেতান জুর এম সাঁতে দা রাখি যোগা বাবতে লাগতি হেনা কথা হয় সাব রাখাব কেনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানাতান অমিত শাহ তেহেন নাওয়া দিল্লিরে পনত আর কেন্দ্র হতেতে শাসন খান এলাকা কো নিশা বিরোধী টাস্ক ফোর্স ANTF রেন সিরে কোয়া তেসার জাতীয়ারি হেলমেলে উঠো সাগুন কানা হেলমেল রেয়া মূল ভাবনা দোকানা যৌথ সংকল্প অভিন্ন দায়িত্ব নিমতরালে কানা হাপেন দিন রেন পপঙ্গড়া কো নিশা রেয়া বাড়ি অসংখ্য রুখিয়ে দিশে বারমাহারি রেনা নোয়া হেলমেল দো আডি নিউমানা সাঁতে গণগানা গে হয়ে গো কানা মারাং মন্ত্রী মানাতান নরেন্দ্র মোদী দারাকান সিংহে মাহা 2024 সেপ্টেম্বর আকাশবাণীর মন কি বাদ সে মনে কথা আখড়ারে দেশ বিদেশ মানুষ কোসাও আজ চিন্তা ভাবনায় হাটিং জঙ্গা আকাশবাণী আর দূরদর্শন যতম চ্যানেল বেড়া গেল মিটাংখ আখড়া আজম হিন্দিতে মূল আখড়া উচ্ছেদ তায়ম এলেখারি পার্সি কো মুদরে সান্তাড়ি পার্সি তেহ আজম মানতান মোদিয়া ১৩৫ ইরেল আনা পর্ব কানা অন্তপল অবস্থা সাঁতে জুদা জুদা সরকারি পান্থা বাবদে কামকাজ লাহান্তি তানাজ তলাশ কাতে নেলিছে মুখ্যমন্ত্রী মানাতান শুভেন্দু অধিকারী তেহেন আরহো উত্তরবঙ্গতে সেনা কানা কোচবিহার উড়ানঘাটির আনগো তায়ম উনি মদন মোহন মন্দিরে পুজো কেনা মানাতান অধিকারী দো রবীন্দ্র ভবনরে শাসনতারি দুপুর রেহ সেলেনা জেলার আয়মা উত্তরনা পান্থা হো উনি উঠো সাগুন কেনা ধরম নানাহুনার আচার নেমাচার তালাতে তেহেন আদিবাসী কোয়া ধরম আর সাঁতারি পারাব কারাম পারাব মানা

0: দ্বিগুণ বেনাও, 15 লাখ সরকার 15 লাখ সরাসরি রোজগার বেনাও, আর পরোক্ষভাবে নোয়ার পেগুণ রোজগার বেনাও। মাথাপিছু দেশি হাকু ব্যবহার বাড়তি হয়ে 5 কেজি খন 12 কেজি, আর তাহেনকানা হাকু চাষরে নাওয়া ব্যবসায়ীক জড়াও রেনা কুরুমুটু আর হাকু চাষ উদ্গাউ।
1: আজম কে তাবন আপে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বাবদে থুতি থুতি গিদাই খেরওয়াল রাজ কিসকু নিত গাপানা আখড়া কামিহরাঞ্জ আজম আপেগে গাপা সান্তাড়ি আখড়া রাজমা চন্দ্র মুর্মু আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ গৌরী মাঝি আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ সুন্দরী টুডু আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ আর আজমা রূপচাঁদ হাঁসদা বাবদে থুতি থুতিয়ায় শ্যামচরণ সরেন গাপানা আখড়া কামিহরা পে আজম কিদা তেহেঞ আখড়া মুজের মাং আজম তাবন পে অর্জুন সরেন আর সাঁওতেন কোয়া লাগড়ে সেরেঞ্জ সেরে অর্জুন সরেন আর লালু মুর্মু।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি দেবব্রত মণ্ডল। সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চা কি স্বপ্ন কা ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে নমো সেবা আনকনি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। দপ্তরের যুগ্ম অধিকর্তার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, একাধিক স্কুল এখন এই কর্মসূচি সম্পর্কে অবগত নয়, তাই সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে অবিলম্বে প্রতিটি স্কুলের নির্দেশ পৌঁছে দিতে হবে, যাতে সর্বাধিক অংশগ্রহণ সম্ভব হয়। নদিয়ার করিমপুর 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে স্বচ্ছতা হি সেবা কর্মসূচির আওতায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যানার প্ল্যাকার্ড হাতে পদযাত্রার পর করিমপুর কৃষক বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। বাজারে সবজি বিক্রেতা ও ক্রেতাদের 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার না করার বিষয়ে সচেতন করেন বিডিও। পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহারকারীদের উৎসাহিত করা হয়। পরে করিমপুর সরকারি ITI কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি হয়। আগামী 1 বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গন্ডার দিবসে আজ আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন অভিযানে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীর দেহাংশ আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পোড়ানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকদের 20% বোনাস এবং জমির পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেছেন। বনদপ্তরের অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী মাদারীহাটের উদ্দেশ্যে রওনা হন, আজই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব গন্ডার দিবস পালিত হচ্ছে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং গন্ডারের অবাধ বিচরণ সুনিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলাই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বন্যপ্রাণী ও দেশীয় পাখির অবৈধ শিকার, পাচার এবং কেনাবেচা বন্ধ করতে পশ্চিম বর্ধমানের আসানসোল বাজারে বিশেষ সচেতনতামূলক অভিযান চালালো বনদপ্তর। বনাঞ্চলের আধিকারিক ও কর্মীরা বাজারের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষ, পাখি ব্যবসায়ী এবং দশকর্মা ও পূজার সামগ্রীর দোকানদারদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 সম্পর্কে সচেতন করেন। জানানো হয়, টিয়া, ময়না, চন্দনা, প্যাঁচাসহ যে কোনো দেশীয়, বুনো ও পরিযায়ী পাখি ধরা, খাঁচাবন্দি রাখা বা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া দশকর্মার দোকানগুলিতে সাপের বিষ, হরিণের শিং বা হাতির দাঁতের মতো নিষিদ্ধ অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচা না করার নির্দেশ দেওয়া হয়। কোনো অনিয়ম চোখে পড়লে অবিলম্বে স্থানীয় থানা বা বনদপ্তরে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। আসানসোল রেঞ্জের রেঞ্জার তমালিকা চন্দ জানান, বন্যপ্রাণী পাচার, শিকার ও অবৈধ কেনাবেচার বিরুদ্ধে এই ধরনের সচেতনতামূলক অভিযান আগামী দিনেও চলবে। বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষ ও সামাজিক সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দ্রুত কোচবিহারের বিমানবন্দর চালু করা হবে। উত্তরবঙ্গ সফরে আজ কোচবিহার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জেলায় জাতীয় সড়ক, রেল ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। শ্রী অধিকারী বলেন, অন্নপূর্ণা যোজনায় 5,58,000 মহিলা সরকারি সহায়তা পাচ্ছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিষেবা পেয়েছেন প্রায় 2,000 মানুষ। বিহার থেকে পশ্চিমবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মুদ্রা পাচারের বড়সড় চক্রান্ত বানচাল করল আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে কুলটি থানার অন্তর্গত ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ সীমানায় 19 নম্বর জাতীয় সড়কে ওত পেতে থাকেন গোয়েন্দা আধিকারিকরা। নির্দিষ্ট বাসটি আন্তরাজ্য সীমানা পার হতে সেটিকে থামিয়ে বাসের খালাসি ও যাত্রীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। শেষে রেডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি পুরী থেকে 200 কিলোমিটার দক্ষিণে, গোয়ালপুর থেকে 200 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে 200 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আজকের মধ্যে এটি অধিক গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি।

প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। কৃষকদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কৃষকদের জন্য আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার দু এক জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া দিতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু এক জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं,
2: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
3: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
4: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
5: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
4: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जनसेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
5: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
4: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
6: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আপনারা তো আলোচনা শোনেন, আপনাদের চিঠি আমরা পাই, ঠিক তেমনি আজও এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকের দিনে কেন সৃষ্টির আদি থেকে আর কি, বিশেষ করে যারা একসময় শিকার করে খেত সেই সময়কার মানুষজনদের কাছে এই একটা খুব সহজভাবে শিকারের পন্থা ছিল, এবং যে জিনিসটা খুব কাছে পিঠে পেয়ে যেত তারা নদীতে হয় একটা বর্ষা বা গাঁইতি বা কিছু তখনকার দিনে যে সমস্ত অস্ত্রশস্ত্র ছিল সেগুলো নিয়ে একটা শিকার বলতে মাছ শিকার করত। মাছটা এনে তারপর তারা নানান রকমভাবে পুড়িয়ে বা এইরকমভাবে কিছু খেত। কিন্তু আস্তে আস্তে যুগ পরিবর্তন, সময় পরিবর্তন, বিজ্ঞানের হাত ধরে নানান উন্নত প্রযুক্তি এসেছে এবং সেই মাছ একটা সময় চাষের পর্যায়ে চলে এসেছে।

0: বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা তো মাছ ছাড়া দুপুরের হোক আর রাতের হোক মেনুতে খাবার কথা ভাবতেই পারি না। আর যে কারণে আমাদের সহজেই বলা হয় মাছে ভাতে বাঙালি। কিন্তু মাছে ভাতে বাঙালি বর্তমানে কিন্তু অবস্থাটা একটু সংকটের দিকে। সংকটের কারণ এইটা যে একটা সময় যদি আমরা বিগত কয়েক দশক আগে ফিরে তাকাই, তাহলে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে মাছের উৎপাদনের হার যথেষ্ট ভালো ছিল, কিন্তু বর্তমানে সেটা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। তার নিশ্চয়ই কিছু আনুষাঙ্গিক কারণও রয়েছে। সেগুলো কি এবং সেখান থেকে আমরা কিভাবে আবার আমাদের পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, সেই সমস্ত নিয়ে আজকের আমরা আলোচনা করব রাজ্যে মৎস্য ক্ষেত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: নমস্কার। শুরুতে যে কথা বলছিলাম যে আমরা তো মাছে ভাতে বাঙালি, কিন্তু আমাদের রাজ্যের অবস্থাটা আস্তে আস্তে বোধহয় একটু পিছিয়ে পড়ছে। মানে একটা সময় যে মাছের উৎপাদনে রাজ্যের হাত যথেষ্ট ভালো ছিল প্রথমের দিকে, কিন্তু এখন অবস্থাটা একটু পিছিয়ে যাচ্ছে। যদি একটু বর্তমানে এই আর্থ সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, এই যে মাছের ক্ষেত্রের কথাটা বললাম, সেটাকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার?
1: পিছিয়ে পড়ছে মানে অন্যান্য রাজ্যের মাছের যে গ্রোথ বৃদ্ধি তার তুলনায় কিছুটা পিছিয়ে পড়ছে, বিশেষত অন্ধ্রপ্রদেশের সঙ্গে তুলনা করলে। আমাদের ভারতবর্ষে এখন মাছের উৎপাদনে পশ্চিমবঙ্গ দ্বিতীয় পজিশনে, যেটা আপনি বললেন যে প্রথম ছিল এখন দ্বিতীয়।
0: আচ্ছা,
1: তার একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে যে অন্ধ্রপ্রদেশে যে মাছ কোথায় হবে, মাছ হবে জলাশয়ে, জল চাই। তো জলাশয়ের যে জল মানে শুধু তো পুকুর ডোবা নয়, নদী নালা খাল বিল সমুদ্র সব মিলিয়ে জলাশয়। এই জলাশয়ের পরিমাণ সবটা যদি একসঙ্গে ভাবি জলাশয়, তাহলে জলাশয়ের পরিমাণ অন্ধ্রপ্রদেশের পশ্চিমবঙ্গের থেকে দ্বিগুণেরও বেশি, তিন গুণ জলাশয়। কাজে তাদের জলাশয় বেশি হওয়ার সুবাদে মাছ উৎপাদন বেশি হওয়া স্বাভাবিক।
0: স্বাভাবিক।
1: আর একটা হচ্ছে যে একটা সময় ছিল যেটা আপনি শুরু করলেন যে প্রাগৈতিহাসিক যুগে আমাদের যখন সভ্যতা শুরু, সেই শুরুটা হয়েছে নদীর ধারে, যেহেতু মাছ নদীতে পাওয়া যেত, মাছ শিকার করে বা জঙ্গলে পশু শিকার করে আমরা মাছেই সীমাবদ্ধ থাকবো। কিন্তু আমাদের বাঙালিরা যেভাবে মাছ খায় সেইভাবে মাছ কিন্তু অন্য রাজ্যের যে সমস্ত বাসিন্দা তারা কিন্তু ওইভাবে মাছ খেতেন না, তার ফলে মাছের জন্য তাদের তো ভাবনাও ছিল না মাছের চাষের উন্নতির জন্য। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের রাজ্য থেকে মাছ চাষ শিখতে বাধ্য হয়েছে অন্ধ্রপ্রদেশের মানুষ, কারণ কি কৃষিতে তার উৎপাদন কমে গেছে। আমরা যে হাইল্ডিং ভ্যারাইটির কথা বলি, যখন কৃষি বিপ্লব হলো, সবুজ বিপ্লব হলো, সেখানে ইনঅর্গানিক ফার্টিলাইজার বেশি ব্যবহার করার জন্য জমি বিষাক্ত হয়ে যাওয়ার ফলে সেখানে আর কৃষিতে লাভজনক কৃষি করা যাচ্ছিল না। তখন তারা পশ্চিমবঙ্গ থেকে শিখে গেল কীভাবে কৃষি জমিতে জল ঢুকিয়ে মাছ চাষ করা যায়। সেইভাবে এগিয়ে অন্ধ্রপ্রদেশ আজকে তাদের যেহেতু জলের পরিমাণ বেশি, জলাশয় অনেক বেশি, বড় বড় জলাশয়, তাদের উৎপাদন স্বাভাবিকভাবে বেশি এবং টোটাল উৎপাদনও তাদের বেশি, সেই হিসাবে তারা এখন বেশি জায়গা
0: মানে পশ্চিমবঙ্গ থেকে যাদের থেকে শিখলো তারা পিছিয়ে পড়লো।
1: তারা পিছিয়ে পড়লো, তারা সেই উন্নতির ধারাটাকে সেইভাবে এগোতে পারলো না যেটা অন্ধ্রপ্রদেশ পারলো। তার অনেক কারণ আছে, আমরা পুরনো সমস্যা আসবো। আরেকটা যেটা হচ্ছে আর্থসামাজিক ক্ষেত্রে এর ইম্পর্টেন্সটা কী, সেটা হচ্ছে আমরা এই যে জনসংখ্যার কথা বলছি, বিজ্ঞানের কথা বলছি, জনসংখ্যা তো বাড়তেই চলেছে, সারা পৃথিবীতে বাড়ছে, ভারতবর্ষে বাড়ছে, আমাদের রাজ্যও বাড়ছে। তো জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের এরিয়া যেটা, আমাদের রাজ্যের যে আয়তন, সেটা তো বাড়ছে না, কৃষি জমির পরিমাণ বাড়ছে না, বরঞ্চ কমছে বিভিন্ন কারণে। রাস্তাঘাট হচ্ছে, কলকারখানা হচ্ছে, জঙ্গলও কেটে ফেলা হচ্ছে। তাহলে কৃষি জমি কমছে অথচ জনসংখ্যা বাড়ছে, তাহলে মানুষের প্রধান খাদ্য ভাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ভাবি, তাহলে ভাতের মানে চালের উৎপাদন কমে যাচ্ছে, মানুষ বাড়ছে। আবার আমাদের রাজ্য থেকে একটা উল্লেখযোগ্য পরিমাণ চাল রপ্তানি হয়, আমরা জানি যে চাল রপ্তানিতে পশ্চিমবঙ্গ প্রথম বা দ্বিতীয় স্থানে আছে। এদের চালের উৎপাদন বাড়ানো যাচ্ছে না, তাহলে আমাদের অল্টারনেটিভ ওয়েটা কি, এটা সারা পৃথিবীর যে সায়েন্টিস্টরা তারাও ভাবছে। সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হচ্ছে জল, পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল, তা আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটাই প্রযোজ্য। তো সেই জলের সুযোগ আমাদের পশ্চিমবঙ্গে যত বেশি আছে, সেই জলের সুযোগ মানে জল ব্যবহারের সুযোগ আমাদের রাজ্যে রয়েছে, সেই জলটাকে ব্যবহার করে খাদ্য উৎপাদন একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই যে আমরা পরিবেশ পরিবেশ করে এত ভাবছি যে গরম পড়ছে এত, এই পরিবেশ রক্ষার জন্য এবং বায়োডাইভার্সিটি, যেটা অনেক প্রাণী হারিয়ে যাচ্ছে, অনেক গাছপালা মরে যাচ্ছে, এই যে বায়ো জীববৈচিত্র্য যদি রক্ষা না হয় তাহলে পৃথিবী রক্ষা পাবে না, এটা আমরা সবাই জেনে গেছি। এই জীববৈচিত্র্য রক্ষা, প্রোটিন জাতীয় খাবার উৎপাদন এবং জীবিকা, মানুষের তো কলকারখানা, তো চট করে একটা কলকারখানা বললেই তো করা সম্ভব নয়, কিন্তু মাছ চাষ করা সম্ভব, অল্প টাকা নিয়ে মাছ চাষ করা সম্ভব। তাহলে মাছ চাষ, মাছ ধরা ইত্যাদির সঙ্গে যুক্ত মানুষরা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। তাহলে জীবিকা, জীববৈচিত্র্য, প্রোটিন উৎপাদন এবং পরিবেশের রক্ষা, এতগুলো কাজ যে করতে পারে সেটা হচ্ছে এই জল বা জলাশয়। সেটা জলাশয়ের ইম্পর্টেন্স মানুষের জীবনে অত্যন্ত
0: গুরুত্বপূর্ণ, একদমই তাই। এবং এই যে মাছ চাষে বা মাছ

0: ক্ষেত্রের কথা আমরা যেটা বলছি, সেক্ষেত্রে কি কতগুলো ভাগ তো নিশ্চয়ই?
1: হ্যাঁ অবশ্যই,
0: সেগুলো কি
1: আমরা বলি মাছ চাষ? বললাম মাছ চাষ বলতে মাছ চাষ হবে কোথায়? জলে, জল তো অনেক রকম আছে, আমরা জানি মিষ্টি জল আছে, আমাদের পাহাড় থেকে শুরু করে বৃন্দাবনের শুরু পর্যন্ত, অর্থাৎ নোনা জল যেখানে শুরু হচ্ছে সেই পর্যন্ত মিষ্টি জল, তারপরে নোনা জল, তারপরে সমুদ্র, তিনটে ভাগ হচ্ছে। আর একটা হচ্ছে পাহাড়েও কিন্তু জল আছে, পাহাড়ের অনেক উপরে বড় বড় লেক আছে, সেখানে মিষ্টি জল আছে। তো পাহাড়ে মিষ্টি জল ঠান্ডা, তাহলে ঠান্ডা জল একটা, মিষ্টি জল, মিঠে জল একটা, নোনা জল একটা, সমুদ্র, এতগুলো ক্ষেত্র আছে।
0: আচ্ছা,
1: এবার এর মধ্যে আবার রঙিন মাছ চাষ আছে, নানান রকম এই যে ক্ষেত্রগুলো, আমার মোটামুটি চার ধরনের জলাশয় আছে, চার ধরনের জলাশয়, চার ধরনের মাছ চাষ হতে পারে, নোনা জল, মিষ্টি জল, ঠান্ডা জল এবং পাহাড়ে যে মাছগুলো হবে আর কি, যেটাকে আমরা ঝোড়া ফিশারি বলি। পাহাড়ে আমরা দেখেছি যে অনেক, যারা দার্জিলিং আমরা যাই, পথে দেখি ঝর্ণা দিয়ে জল নেমে যাচ্ছে, অনেকে পাইপ দিয়ে জল নিয়ে আসা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই পাইপ দিয়ে জলটা মানে পাহাড়দের উপর থেকে বরফ গলা জলটা পড়ছে, পড়ে নিচে নদীতে চলে যাচ্ছে, এইটা ঘুরিয়ে অনেক বাড়িতে একটু জায়গা আছে সেখানে চৌবাচ্চা করা হয়েছে, সেই চৌবাচ্চার মধ্যে জলটা দেওয়া হচ্ছে, একদিকে ঢুকছে একদিকে বেরোচ্ছে, অর্থাৎ একটা স্রোত তৈরি করে, যেটাকে আমরা এখন বলছি ফ্লো থ্রু সিস্টেম, মানে জল সবসময় ফ্লো করছে, তার মানে কারেন্ট, পাহাড়ের নদীর সবসময় কারেন্ট থাকলে পাহাড়ের নদীর মাছগুলো হচ্ছে ওই ধরনের, তারা কারেন্ট ছাড়া গ্রোথ হয় না তাদের, মানে তারা সবসময় কারেন্ট, মাছ সাধারণত কারেন্টের উল্টো দিকে চলে, যত কারেন্ট বেশি হবে মাছ তত ভালো, মানে পাহাড়ে বাড়বে বেশি আর কি। সেই একটা সিমুলেশন তৈরি করা, একটা আর্টিফিশিয়ালি চৌবাচ্চার মধ্যে তৈরি করা হয়, সেটা পাহাড়েও কিন্তু মাছ চাষ হয়, যেটাকে আমরা বলি ঝোড়া ফিশারি, যেটা দার্জিলিংয়ে হচ্ছে। এবং সবথেকে মজার ঘটনা হচ্ছে, একটা সময় আমরা জানতাম যে পাহাড়ি মাছের মধ্যে একটা মাছ খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ট্রাউট ফিশারি। ট্রাউট সাধারণত হতো হিমাচল প্রদেশ, কাশ্মীরে হতো, এই পাহেলগাঁও যে এই সব হলো সেখানে ট্রাউটের জন্য বিখ্যাত। ট্রাউট কিন্তু এখন পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে হচ্ছে, অর্থাৎ একটা সময় বিশ্বাস করা তো বিজ্ঞানীরা এখনও বুঝে পায় না যে কী করে হচ্ছে, 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি টেম্পারেচার ছাড়া ট্রাউটের গ্রোথ হয় না। কালিম্পংয়ের টেম্পারেচার 7-8 ডিগ্রি থাকে, বেশিরভাগ সময় 20-25 ডিগ্রি চলে যায়, বেশিও হয়, অর্থাৎ 8 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অবধি ক্লাইমেটেও ট্রাউট ফিশারি হচ্ছে এবং কালিম্পংয়ে হচ্ছে। এক বছরে তার গ্রোথ হচ্ছে 700-800 গ্রাম এবং যার বাজার দর 1000 টাকা কেজির কমে নয়। কাজে ট্রাউট ফিশারি একটা বিশাল সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গে এখন দেখা দিয়েছে, বিশেষত পাহাড়ি অঞ্চল অর্থাৎ দার্জিলিং জেলাতে, কালিম্পং, কার্শিয়াং এই সমস্ত অঞ্চলে।
0: বেশ, কতগুলো ভাগের কথা তো বললেন, সেই সঙ্গে কী মাছ হতে পারে তার একটা সম্ভাবনার দিকের কথাও বললেন। এবারে একেবারে আমাদের রাজ্যের কথায় চলে আসি, যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের এতদ অঞ্চলে গ্রামীণ এলাকায় যে সমস্ত আমাদের বন্ধুরা শুনছেন আমাদের অনুষ্ঠান, এবং প্রত্যেকে কম বেশি বাড়িতে একটা পুকুর থাকে এবং তারাও মাছ চাষ করেন, মাছ, তবে সে অর্থে মাছ চাষ কিন্তু করেন না, ওই পুকুর রয়েছে, মাছ ছেড়ে দেন, ওই লোকজন এলো নিজেরা খেলেন, এইরকম ভাবে। সে প্রসঙ্গে আমরা আসছি, তার আগে একটু যে আমাদের অতি প্রয়োজনীয় মানে খুব লোভনীয় আর কি, যে হিলসা বা ইলিশ, ইলিশেরও তো একটা অর্থকরী দিক রয়েছে, বাজার রয়েছে, কিন্তু আমাদের সেই পশ্চিমবঙ্গের দিকে একই অবস্থা, এরও আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে, এর কি কোনো বিশেষ কারণ রয়েছে?
1: অবশ্যই আছে। ইলিশ, আমাদের জানতে হবে যে ইলিশ মাছটা কিন্তু সমুদ্রের মাছ, ইলিশ মাছ কিন্তু মিষ্টি জলের নয়, কিন্তু ইলিশ মাছের দুটো লাইফ আছে, একটা হচ্ছে সমুদ্রের জীবন আর একটা হচ্ছে মিষ্টি জলের জীবন। সমুদ্রে তারা বড় হয় আর মিষ্টি জলে তারা ডিম পাড়ে।
0: আচ্ছা,
1: এটা হচ্ছে ইলিশ মাছের বিশেষত্ব, দুটো জলই তার দরকার। এখন সমস্যা হচ্ছে যে সমুদ্রে তারা বড় হয়, বাচ্চা কোথায় হয়? মিষ্টি জলে। আর মিষ্টি জলে আমাদের যারা, যাদের মাছের সঙ্গে যুক্ত আছে নদী নালাতে, খোঁজখবর রাখে, মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ, তারা দেখবে যে মৎস্যজীবীরা সকাল থেকে রাত্রে অবধি 24 ঘন্টা জাল ফেলছে। কি জাল ফেলছে? বেশিরভাগ ক্ষেত্রে চট জাল, যাতে করে একদম ছেঁকে তুলছে। সারা বছর যদি ছেঁকে তোলে তাহলে চট জালের ডিম অবধি উঠে আসবে, তাহলে সর্বক্ষণ যদি ওইভাবে মাছ ধরে তাহলে ডিম যে পোনা বাচ্চা হবে, বাচ্চা হতে পারছে না। তার মধ্যে কি সবাইকে তো মাছে, একটা পুকুরে যদি আমরা দেখি, পুকুরে যদি আমরা জাল টানি, একদম ধরে জাল টানি, তাও 100% মাছ ধরা সম্ভব না, বেরোবেই কিছু। নদীর ক্ষেত্রে বেরোয় বলে যেটুকু বেরোয় সেটুকু মাছই আমরা পাচ্ছি। আরেকটা হচ্ছে যে ইলিশ, এই যে বড় হয় কোথায়? সমুদ্রে। তাহলে বড় হবে যখন, বড় হয়ে মানে ফিঙ্গালিং হয়ে যখন সমুদ্রে ফিরে যাচ্ছে, তখন মোহনাতে আমরা ধরছি, বাজারে ইলিশে, ছোট ইলিশে ভর্তি দেখা যায়, কোথায় ধরছে? সব ট্রলারে ধরা পড়ছে, মোহনাতে ধরা পড়ছে। যখন সে ফিরে যাচ্ছিল সমুদ্রে, যখন বড় হতে যাচ্ছে, ফিরে আসবে এখানে ডিম পাড়তে, বড় মাছ আমরা খাবো,
0: যাওয়ার
1: মুখে থেকে ধরে নেওয়া হচ্ছে, তাহলে সে বড় হবে কি করে? এই জায়গাটা আমাদের রাজ্যে আইন আছে যে 23 সেন্টিমিটারের নিচে, অর্থাৎ 500 গ্রামের নিচে ইলিশ মাছ ধরা বিক্রি করা যাবে না, কিন্তু আমরা আইন আছে, কিন্তু বাজারে আমরা দেখছি তার আইনের কোনো প্রভাব দেখতে পাই না। ট্রলার সেই মাছগুলো ধরছে, চটজাল ব্যবহার নিষিদ্ধ, চটজাল ব্যবহার হচ্ছে। আর একটা, সুন্দরবনের দিকে যারা থাকেন বা যোগাযোগ আছে তারা জানেন, ইলেকট্রিক জাল একটা, যে জালটা চোখেই দেখা যায় না, এত সরু তার ফিলামেন্ট, ইলেকট্রিক জাল, সেই ইলেকট্রিক জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, ছোটো ফাঁসের, সেখানে ছোটো ইলিশ সব ধরা পড়ছে।
0: এটাই একটা বড় কারণ,
1: এটা কারণ। এবার আপনার প্রশ্ন আসতে পারে,

0: যে বাংলাদেশে তাহলে এত ইলিশ হচ্ছে কি করে? গঙ্গা আমাদের দেশেও আছে,
1: বাংলাদেশে রয়েছে,
0: তাহলে আমাদের দেশে গঙ্গা ইলিশ হচ্ছে না, তাদের দেশে হচ্ছে কি করে? হচ্ছে এই জন্য যে ইলিশের ব্রিডিং পিরিয়ড দুটো আছে, একটা হচ্ছে আমরা যদি দেখি আমাদের দুর্গাপূজার সময় একটা প্রচলিত রীতি আছে যে মা দুর্গা যখন বিসর্জনে যাবেন দশমীর থেকে সরস্বতী পুজো পর্যন্ত এই সময় ইলিশ খেতে নেই, এটা আমাদের রিচুয়ালে আছে। খেতে নেই মানেটা কি, মানে আমাদের আগেকার দিনে কি হতো, একজনকে যদি বলা হতো যে এইটা করো না, সে সেটা মানবে না, ধর্মের নাম যদি বলা হয় তাহলে সেটা মানবে, ধর্মের মধ্যে জুড়ে দেওয়া হয় যে এই সময় খেতে নেই, মা দুর্গা বিসর্জন হয়েছে তারপরে সরস্বতী পুজো পঞ্চমী অবধি খাওয়া যাবে, মানে এই সময় হচ্ছে ইলিশ মাছের ব্রিডিং টাইম, তাদের ডিম পাড়বে, বাচ্চা হবে, বড় হবে, তারপরে তারা সমুদ্রে চলে যাবে, তো সেই সময় খাওয়া যাবে না, তো সেইটা আমরা মানছি না, কিন্তু বাংলাদেশে এটা একদম শুটার সাইট অর্ডার করা আছে যে এই সময় যদি কেউ মাছ ধরে দেখে তাকে মিলিটারিতে অর্ডার গুলি করতে পারবে, কিন্তু আমাদের রাজ্যে কি সেটা সম্ভব? এই কারণেই হচ্ছে
1: কড়া পদক্ষেপ নিয়েছে আমাদের প্রতিবেশী দেশ।
0: গবেষকরা বলছে যে পুকুরে ইলিশ হয়, আমি কত আশাবাদী নই যে পুকুরে ইলিশ হলেও সেই ইলিশের টেস্ট যেটা, যে জন্য ইলিশ হয় সেটা হবে
1: প্রকৃতির মধ্যে বা নদীর যে ইলিশ সেটা তার স্বাদ বোধহয় পাওয়া যাবে না। এবারে আসি যে কথা বলছিলাম যে বাঙালিরা আমরা গ্রাম বাংলা বুকে যারা থাকি যে পুকুরে তো মোটামুটি মাছ চাষ করেই থাকি, এবং যদি একটু পুরোনো দিনে ফিরে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে আপনার ওই মৌরলা, মৌটি, ন্যাদোস এই যে সমস্ত মাছগুলো এগুলো প্রায় হারিয়েই যাচ্ছে। এখন তো অনেক বাচ্চারা বা এখনকার ছেলেমেয়েরা তো নামই জানে
0: না, নামই জানে না,
1: চেনা তো দূরের কথা।
0: এটা খুব ভালো প্রশ্ন, এটা কারণ যারা একটু পুরানো তারা দেখবেন যে আমাদের আগেকার দিনে কি দেখতাম, অনেক বড় বড় বিল, বাওড়, সেখানে মাছ ধরা হতো আর কি, তারপর মাছ ধরা হতো, কোনো অন্য কোনো কিছু মাছ ছাড়াটা কিছু হতো না, কিন্তু এখন কী হচ্ছে, সমস্ত জলাশয়গুলোকে, যে কোনো জলাশয়, সে বিল, বাওড়, যাক, সেগুলো কিন্তু চাষ করা হচ্ছে, মানে সেই বিলটা কাউকে লিজ দেওয়া হচ্ছে, কাউকে না কোঅপারেটিভ সোসাইটি লিজ নিয়েছে, তারা সমস্ত জলাটাকে ঘাস টাস যা আছে সব তুলে ফেলছে। এমন আরেকটা জিনিস হচ্ছে সুন্দরবনের কথা যদি বলি আমি, সুন্দরবনটা বিশেষভাবে প্রযোজ্য, সুন্দরবনের জমিগুলো ছিল বর্ষাকালে ডুবে যেতে, জল হতো, জল জমে থাকতো, সেই জলটা বেরোতে বেরোতে সেই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস অবধি জল থাকতো, সেই জলে ধান চাষ হতো, সেই ধান বড় হতো, তার সাথে সাথে মাছ পাওয়া যেত, ওই যখন ধান কাটাতো তখন মাছ পাওয়া, কেন হতো, কারণ হচ্ছে এই মাছগুলো পুকুরে থাকতো, কিন্তু যখনই জমিতে বর্ষার জল হয়েছে মা মাছগুলো মাঠে উঠে যেত, এই জন্য যে ওই জমিতে তার বাচ্চা বড় হওয়ার জন্য যে খাবার সেইগুলো ধান গাছে গোড়াতে হবে, অতএব সে ওখানে যাবে বাচ্চা পাড়তে। এখন বর্তমান চাষিরা কি করছে, ওইখানে হাইল্ডিং ভ্যারাইটির ধান লাগাচ্ছে, তাদের কিন্তু ওই নোনা জল সহ্য হবে না, কারণ বর্ষার প্রথম যে বৃষ্টি সেই বৃষ্টিতে সুন্দরবনের জমিতে যে নুনটা উপরের দিকে উঠে আসে গ্রীষ্মে, সেই জলটা মিশে গেল, এবার তারা প্রথম জলটা বার করে দেবে নদীতে, প্রথম জলের সঙ্গেই কিন্তু বাচ্চাগুলো ছিল, বাচ্চাগুলো নদীতে চলে গেল, তাহলে মাছের বাচ্চা আর রইল না, এটা একটা সুন্দরবনের প্রচুর যে পাওয়া যেত সেটা পাওয়া যাচ্ছে না, ন্যাদোস, ট্যাংরা এই মাছগুলো প্রচুর পাওয়া যেত, কই, শিঙি, মাগুর। আবার অন্যদিকে যদি সুন্দরবন এলাকা নয় সেখানেও সেই একই সমস্যা, সেখানে হচ্ছে বিলে, যেমন ধরো যে মৌরালা কথা বললেন, মৌরালা মাছ ডিম পাড়তে গেলে তার ঘাস জাতীয় জিনিস চাই পুকুরে,
1: আচ্ছা,
0: সেইখানে সে ডিম পাড়ে, ডিমটা আঠালো সেখানে লেগে থাকবে, পুরোটা এই যে খোলসে তার আঠালো, আঠা লাগানোর মতো কোনো জায়গা চাই, এখন যদি ঘাসই না থাকে তাহলে সে ডিমটা পাড়বে কী করে, পাড়বে না, সে মা যদি মনে করে যে আমার বাচ্চা বড় হওয়ার মতো পরিবেশ নয় সে পাড়বে না, তাহলে পুকুরেও তো ডিম, আর ডিম পাড়ত, পুকুরে তো ডিম হচ্ছে কিন্তু পাড়ছে না, কারণ মা মনে করছে যে এখানে ডিম পাড়লে বাচ্চা বাজবে না,
1: নিরাপদ,
0: সে নদীতে গিয়ে পাড়বে কিন্তু পুকুরে পাড়বে না, এটা হচ্ছে ইনস্টিংক্ট, তো সেই কারণে আমাদের এই মাছগুলো হারিয়ে যাচ্ছে, এগুলো ফিরিয়ে আনতে গেলে ওই পরিবেশকে নষ্ট করা চলবে না, যে যে পরিবেশ, পুকুরের পরিবেশ, বিলের পরিবেশ, নদীর পরিবেশ, সেই পরিবেশ ফিরিয়ে আনতে, এখন ফিরিয়ে আনা হচ্ছে না, তারা হচ্ছে কিছু কিছু, যার জন্য কিছু কিছু জায়গায় চাষ,
1: এখনো কোথাও কোথাও এটা কিছুটা সচেতনতা এসেছে,
0: এসেছে,
1: বেশ, এটা তো একটা ভালো দিক, এবং এটা এগুলো এই মাছগুলো খুবই দরকারি এবং উপকারী। আর আরেকটা যেটা হচ্ছে যে এখন নোনা মাছ বিশেষ করে নদী মাতৃক এলাকাতে যারা থাকেন, নদী তীরবর্তী প্রান্তে যারা থাকেন, তারা ওই নদীর জলকে কাজে লাগিয়ে এখন দেখছি, ইদানিং খুব সাম্প্রতিক আমি সুন্দরবনে ঘুরে এলাম এবং সেখানে দেখলাম যে বেশ কিছু জায়গায়, নদীর তীরবর্তী জায়গায়, সেখানে কয়েক বিঘা জায়গায় নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ওই আপনার খুব যেটা প্রচলন হয়েছে এখন ভেনামি চিংড়ি, কিন্তু একটা সময় তো বাগদা চিংড়িও চাষ করা হতো, এখন সেই বাগদার পরিবর্তে ভেনামিটা কেন?
0: কেন কি, আমাদের দেশে অনেক রাজ্যই করে থাকে, আমাদের রাজ্যে প্রচুর রপ্তানি হয় চিংড়ি, রপ্তানি চিংড়ি, একটা সময় বাগদা চিংড়ি মানে পশ্চিমবঙ্গে ছিল, পশ্চিমবঙ্গে বাগদা চিংড়ি রপ্তানি হতো, কিন্তু পশ্চিমবঙ্গের বাগদা চিংড়ি চাষ হতো কোথায়, সুন্দরবন অঞ্চলে, বসিরহাট, সেটাও সুন্দরবন অঞ্চলে, সুন্দরবন অঞ্চল বলতে আমরা পশ্চিমবঙ্গে বোঝাচ্ছি 20টা ব্লক আছে, 13টা ব্লক দক্ষিণ চব্বিশ পরগনা, 6টা ব্লক উত্তর চব্বিশ পরগনা, এইগুলোই হচ্ছে সুন্দরবন, এগুলো সবই হচ্ছে কোস্ট, সমুদ্রের কাছাকাছি আর কি, এইখানে করা হতো ভেড়িতে, মানে ওই যে জোয়ারের জল আসতো সেই জোয়ারে জলের সঙ্গে বাগদা চিংড়ি বাচ্চা আসতো, তার সঙ্গে অন ভেটকি অনেক কিছু কাঁকড়া নানা রকম মাছ আসতো, সেটাকে প্রতি 15 দিন অন্তর জোয়ারের জল ওঠানামা করানোর ফলে যে খাবার আসতো সেই খাবার নিয়ে বড় হতো। কিন্তু তাতে হতো কি 700-800 আমাদের মৎস্য দপ্তর ইন্টারফেয়ার করার ফলে ওটা 1400-1500 কেজি পার হেক্টারে এরকম উৎপাদন হলো। কিন্তু দেখা গেল যে এই যে ভিনামি চিংড়ি এটা পার হেক্টরে 6,000-7,000 কেজি অব্দি প্রোডাকশন করা যাচ্ছে 4 মাসে। তো মানুষ এটাতে এবং সেই জন্যই এটা এটা গেল। এখন এটা একটা প্রশ্ন আপনি করে দিন যে এই যে ভেনামি চিংড়ি এটা কিন্তু আমাদের দেশের নয়, মেক্সিকো থেকে আনা হয়েছে।
1: আচ্ছা,
0: আমাদের তার ফলে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, ওই দেশের চিংড়ি আর আমাদের দেশীয় যে চিংড়ি তার সঙ্গে কম্পিটিশন একটা আসা স্বাভাবিক কথা। তার জন্য এখন পরিবেশবিদরা ভাবছে যে আমরা আবার বাগদাতে ফিরে যেতে পারি কিনা। আমার ব্যক্তিগত মত, বাগদাতে বিশেষত পশ্চিমবঙ্গ ভীষণই পারে, কারণ পশ্চিমবঙ্গে যে সুযোগ আছে, পশ্চিমবঙ্গের কাছে সুন্দরবন আছে, সেটা অন্য কোনো রাজ্যে নেই। এইটাকে কাজে লাগিয়ে বাগদাটাকে অর্গানিক ওয়েতে, মানে সুন্দরবন অঞ্চলে যারা একটু খোঁজ খবর রাখেন তারা জানেন সুন্দরবনের যে কোনো প্র্যাকটিস, এগ্রিকালচার হোক মাছ চাষ হোক, সেটা কিন্তু অলমোস্ট অর্গানিক। সেটাকে যদি একটু সাইন্টিফিক সাপোর্ট দেওয়া যায়, একটু সরকারি সাপোর্ট ঠিকভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু টোটালটাকে অর্গানিক হিসেবেই চাষ করা সম্ভব। মানে আমার একটা মতবাদ ছিল আমি সুন্দরবন দপ্তরে যখন ছিলাম যে টোটাল সুন্দরবনটাকে এক্সক্লুসিভ অর্গানিক জোন হিসেবে ডিক্লেয়ার করা হোক, যে এখানে অর্গানিকের বাইরে কিছু হবে না, তাহলে কিন্তু সুন্দরবনে একটা দারুণ রকমের অর্গানিক শস্য তৈরি হতে পারে, মাছ হতে পারে, বাগদা হতে পারে, তার সাথে কৃষি সব ফসলও হতে পারে।
1: এবারে আপনার কথা রেস্ট বলি যে ওই আপনি কথায় বললেন যে কাঁকড়াও হতো, কিন্তু কাঁকড়াও তো এখন বোধ হয় অনেকটা তার পরিমাণটা কমে গেছে।
0: কাঁকড়া এবং বাগদা দুটো ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমাদের সুন্দরবনে যে প্র্যাকটিসটা ছিল, বাগদার কথা কি বললাম যে ভেড়িতে জোয়ারের জল ঢোকানো হতো, এই বাগদা চিংড়ি বাচ্চা কিন্তু সমুদ্রে নোনা জলে তারা ডিম পাড়ে, সেই বাচ্চা বড় হয়ে যেটা পোস্টলার্ভা বলে, যেটা যেটা আমরা সুন্দরবনে ভাষায় কাঠি বলা হয়, সেই কাঠি ওখানে ঢোকে, সেটা বড় হয়, তাহলে প্রকৃতি থেকেই সে ঢুকে যাচ্ছে, আমরা কিন্তু ইন্টারফেয়ার করছি না। কিন্তু এখন দেখা যাচ্ছে, এখন অনেকদিন থেকে দেখা যাচ্ছে সুন্দরবনে এই কাঠি ধরা মিন ধরা মিন ভরা এটা একটা ভীষণ রকমের প্র্যাকটিস, মানে ইকোনমিক ওয়ে। তো মিন ধরতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা মিন ধরতে গিয়ে অনেক অন্যান্য প্রাণীও তার সঙ্গে হচ্ছে, সে তো ছাকা জালে তুলছে,
1: ওই জালটা টেনে
0: আসছে, শুধু বাগদার বাচ্চাটাকে নিয়ে বাকিগুলো পাড়ে কাদাতে ফেলে দিচ্ছে, সেগুলো মারা যাচ্ছে, তার মানে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, যেটা হওয়া একদম উচিত নয়। তাহলে বাগদার মিন ধরে বাগদার চিংড়ি চাষ করলে কিন্তু প্রকৃতি আরও ধ্বংস হয়ে যাবে। একইভাবে কাঁকড়া চাষ এখনও পর্যন্ত নদী থেকে ধরেই, যে কাঁকড়া যেটাকে বলা হয় ওয়াটার ক্র্যাব, অর্থাৎ যে কাঁকড়াটা জড়া হয়েছে, জড়েছে মানে খোলস ত্যাগ করেছে, সেই কাঁকড়াটা ধরে নিয়ে এসে তাকে ফ্যাটারিং করানো হয়, মানে ওই যে খোলস ত্যাগ করার সময় যে জল প্রচুর পরিমাণে নিয়ে শরীরের মধ্যে রাখে, সেই জলটাকে বার করে মাংসর গ্রোথ করানোর জন্য যে 15 দিন 1 মাস যে ফ্যাটেনিং করা হয় সেটাকে বলে ফ্যাটেনিং, সেইটা করে বাজারে বিক্রি করা হয়। এটা যে ধ্বংসাত্মক দিক হচ্ছে, এখানে মেল ফিমেল সব ধরা পড়ে, এবং ফিমেল গ্র্যাভিড মানে যে ফিমেল এখনো বাচ্চা পারেনি, ডিম পারেনি, সেই ফিমেলটার দাম সব থেকে বেশি। একটা গ্র্যাভিড 200 গ্রাম সাইজের গ্র্যাভিড ফিমেল যদি দেখা যায়, তাকে যদি অ্যালাউ করা হয় ডিম পারতে, তাহলে দেখা যাবে যে একটা 200 গ্রাম সাইজের গ্র্যাভিড ফিমেল প্রায় 50 লক্ষ ডিম পারতে পারে, তার 50 লক্ষ বাচ্চা হওয়ার সম্ভাবনা একটা 200 গ্রাম গ্র্যাভিড ফিমেল তোলার জন্য প্রকৃতি থেকে সরে গেল। তো এরকম কত ফিমেল চলে যাচ্ছে, তাহলে সুন্দরবন অঞ্চলে যে কাঁকড়া একটা ফসল ছিল সেটা দিনে দিনে কমে যাওয়ায় স্বাভাবিক কমে যাওয়া হচ্ছে। আগেকার দিনে যে সুন্দরবনে যে কোনো নদীতে পাওয়া যেত সেটা এখন, আমাদের তো সুন্দরবনে 104টা আইল্যান্ড আছে, আমাদের 54টা আইল্যান্ড বোধ হয় আমাদের এখন পপুলেশনে আছে, বাকিগুলো ফরেস্ট হিসেবে আছে। তো সেই ফরেস্টের মধ্যে যে আইল্যান্ডগুলো সেখানে যেতে হচ্ছে, সেখানে যে বাঘ বাঘ ধরছে ইত্যাদি মানুষ বাঘ কনফ্লিক্ট হচ্ছে, সেগুলো কিন্তু এই কাঁকড়া ধরার কারণেই হচ্ছে।
1: একদম যে যার মতো, এবং তাদের মধ্যে এই যে কনসেপ্টটার অভাব রয়েছে যে কোন কাঁকড়াটা ধরবো কি ধরবো না, এবং কোন জাল মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করবো,
0: কনসেপ্টের অভাব রয়েছে বলে আমি বলবো না, কারণ এগুলো সবাই জানে। এগুলো সমস্যা হচ্ছে যে আমাদের দেশের আমাদের চরিত্রই হয়ে গেছে এরকম, আইনটা যদি স্ট্রিক্ট না থাকে তাহলে আমি আইন মানব না। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, মেট্রো রেলে যখন আমরা যাচ্ছি তখন পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা ফেলছি না, থুতু ফেলা তো প্রশ্নই নেই, কিন্তু যেই মেট্রো রেল থেকে বেরিয়ে রাস্তায় আসি পুরো উল্টে, আমি একটা মানুষ মেট্রো রেলে গিয়ে একটা চরিত্র, বাইরে আরেকটা চরিত্র, এটা আমি জানি না, তা জানি কিন্তু পরিবেশ অনুযায়ী আমি পাল্টাচ্ছি নিজেকে। এখন কেউ কিছু বলছে না, আমি করছি। এখন যদি বলাটা বাংলাদেশের মধ্যে হতো তাহলে পরে করতো না।
1: ঠিক ঠিক, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক আপনি তুলেছেন যে আমাদের আইনটাকে কড়া হাতে
0: ধরতে হবে।
1: একেবারে আমাদের প্রায় শেষের দিকে আমরা এগিয়ে আসছি। শেষে যেটা বলবো যে আমরা যে সমস্ত মানুষদের কথা বলছি, আজকে সুন্দরবনে যাদের জন্য বলছিস যে কড়া হাতে আইনটা প্রণয়ন করতে হবে, কিন্তু যে সমস্ত মানুষরা তাদের জীবন জীবিকাটাই হয়তো সুন্দরবন ভিত্তিক, মাছ কাঁকড়া ধরে বা নদীতে জঙ্গলে আপনার মধু সংগ্রহ করে, সেই সমস্ত মানুষদের তো বিকল্প কিছু কর্মসংস্থানের প্রয়োজন। এবং এদের জন্য কি মৎস্যজীবী, বিশেষ করে আমি মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষের কথা বলি, তাদের জন্য কি কোনো সরকারি প্রকল্প সুযোগ সুবিধা এরকম কিছু আছে?
0: না, বিকল্প যেগুলো করছে সেইগুলোই করতে, আমাদের আমাদের কাঁকড়া আর বাগদাতেই থাকি, কাঁকড়া বাগদা দুটোই অত্যন্ত ইকোনমিক ক্রপ, এই দুটোই করতে হবে, কিন্তু দুটোর ক্ষেত্রে হ্যাচারি থেকে সিড নিতে হবে একটা দিক।
1: আচ্ছা,
0: একটা দিক। আর একটা হচ্ছে যে আমি যে নিয়ম আছে, আইন যেগুলো আছে, যে যেগুলো নিয়ম আইনগুলো করা হয়েছে পরিবেশের কারণে, মাছ চাষের কারণে, মানুষের কারণে, সেই আইনগুলোকে মানতে হবে। এবার আমি এই সুযোগে বলতে চাই যে আমাদের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে কীভাবে কাজে লাগাতে পারি, সেটার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে আমাদের রাজ্যের যে ফিশারিজ পলিসি আছে সেই পলিসিটাকে সঠিকভাবে, তার মধ্যে আইন আছে, এই যে ইলিশ ধরার ক্ষেত্রে যে আইন আছে সেটা প্রয়োগ করতে হবে, মিন ধরার ক্ষেত্রে যে আইন আছে সেটা প্রয়োগ করতে হবে, কোনো জলাশয়ে পুকুর ফেলে রাখা যাবে না সেটা প্রয়োগ করতে হবে, জলাশয়ে পুকুর যে এলাকাতে বেকার ছেলে আছে তাদেরকে দেওয়া যাবে, আইনে বলা আছে তাহলে তাদেরকে দিতে হবে, তাহলে বেকার সমস্যার সমাধান হবে। এই তার মানে আমাকে একটা প্ল্যান করে এগোতে হবে যে আমার যেগুলো পলিসিতে বলা আছে সেই অনুযায়ী আমি। দ্বিতীয় দিক হচ্ছে সুন্দরবনের ক্ষেত্রে শুধু নয়, সমস্ত ক্ষেত্রে সব থেকে ক্ষতিকারক হচ্ছে চটজাল, এবং সুন্দরবনের ক্ষেত্রে যেটা হচ্ছে চরপাট্টা জাল, অত্যন্ত ক্ষতিকারক জাল, যে জালে সমস্ত প্রাণী সমস্ত ধরা পড়ছে, ধরা পড়ে শুধু মাছ কাঁকড়া রেখে বাকিগুলো ওই পাড়ে ফেলে দেওয়া হচ্ছে, সেগুলো মারা যাচ্ছে, বায়োডাইভার্সিটি নষ্ট হচ্ছে, তাহলে এটা করা যাবে না। মিন ধরা বন্ধ, কাঁকড়া ওইভাবে ধরা যাবে না, কাঁকড়ার ক্ষেত্রে আমাদের রাজ্যে বাগদা চিংড়ি বা ভেনামি চিংড়ি বা কাঁকড়ার হ্যাচারি হওয়া সম্ভব না, কারণ আমাদের স্যালিনিটি অনেক কম থাকে, অন্তত 30 PPT উপরে না থাকলে হ্যাচারি চলবে না। কিন্তু আমাদের এখানে বা বাগদা এবং ভেনামির ক্ষেত্রে নপলি রিয়ারিং, নপলি মানে 8-10 দিনে বাচ্চা নিয়ে এসে রিয়ারিং করতে পারে, আমাদের রাজ্যে 2-3টে হ্যাচারি এরকম হয়েছে দীঘাতে, সেরকম হ্যাচারি আরও হতে পারে। কাঁকড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটা হ্যাচারি আছে পন্ডিচেরিতে এমপিটার, সেই হ্যাচারি থেকে ক্যাবলেট নিয়ে এসে আমরা ক্যাবলেট রিয়ারিং করতে পারি, তাহলে এখন যে বক্স প্যাটার্নে বেরিয়েছে প্রত্যেকটা বক্সে একটা করে কাঁকড়া, তাহলে কাঁকড়ার আরও উন্নত চাষ হতে পারে। আমাদের রাজ্যে অনেক জায়গায় হচ্ছে, ঝড়খালিতে হচ্ছে, নন্দীগ্রামে হচ্ছে, সেগুলো করতে পারি। আর আপনি অল্টারনেটিভ চাষের কথা যেটা বললেন, আমাদের দেশে সবার পুকুর নেই, সবার জলাশয় নেই, কিন্তু অনেক মানুষ জলাশয়ের ধারে বাস করে, সেখানে নেটকে, যেটা বাংলাদেশে ব্যাপক হারে হয়, ছোটো ছোটো নেটকে, মানে একটা মশারির মতো জাল, সেটাকে খুঁটি মধ্যে বসিয়ে তার মধ্যে ওই জালটুকুর মধ্যে মাছটা আমার, এরকম বড় যে দিঘি আছে বা নদী আছে যেখানে নদীতে জোয়ার ভাটা কম, বিশেষত সুন্দরবনের বাইরে যে নদী সেগুলো জোয়ার ভাটা নেই, তা সেখানে অনেক লোক একসঙ্গে মানে মাছ চাষের কাজে আসতে পারে, বাড়ির সংসারের কাজ করে মেয়েরাও সেই কাজে আসতে পারে, নেট কেজ ফার্মিং একটা করতে পারে, ফিশ প্রসেসিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, আমাদের মানুষ এখন যে ফিশ ফ্রাই, ফিঙ্গার ইটস এগুলো খেতে পছন্দ করে, তো এগুলো মানে তো প্রসেসিং করতে হবে। আমাদের আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে পাঙ্গাস মাছ হতে পারে, এবং পাঙ্গাসের গ্রোথ অনেক বেশি খারাপ জলে হতে পারে, যে পুকুর ছায়া যেখানে রুই কাতলা মাছ ভালো হবে না সেখানে পাঙ্গাস মাছের, কিন্তু পাঙ্গাস মাছের দাম কম, তিলাপিয়া মাছ প্রচুর চাষ হয় হচ্ছেও, তো সেগুলো দিয়ে আমরা প্রসেসিং করতে পারি। আর এটা হচ্ছে পুকুর জলাশয়ে বোজানো একটা মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজ ব্যবস্থা, সেটা আমাদের আইনে আছে পুকুর বোজানো যাবে না, এক কাঠা কি তার ছোটো যদি জলাশয় যেখানে 6 মাস জল দাঁড়ায়, মানে আমরা যদি জল দাঁড়িয়ে থাকে বর্ষা, সেই রকম যদি পরিস্থিতি হয় সেইটাও আইনে বোজানো যাবে না, এবং বোঝালে তার 2 বছর অবধি কারাদণ্ড হবে, কোনো বেল হবে না, নন বেলেবল আইনটা। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি, পুকুর বুঝে যাচ্ছে, এটা বন্ধ না করলে মাছের উৎপাদন যেটা আপনি শুরু করেছেন উৎপাদন কমছে না, উৎপাদন তো কমে, পুকুর যদি কমে যায় তাহলে মাছের ক্ষেত্র কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে এটা খুব আছে যে উপর থেকে জল নামে, ওপরে গিয়ে বীজ দিয়ে দিল, তাহলে ওই জল যখন নামছে ওখানে যত মাছ আছে সব মরতে মরতে নিচের দিকে আসবে, নিচের দিকে ধরছে, এটা একটা মারা। আরেকটা যে আপনি স্কিমের কথা বলছেন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর স্কিম আছে, যেমন এখন একটা সব থেকে বড় স্কিম হচ্ছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, যেটা আমাদের রাজ্যে বাংলা মৎস্য যোজনা, সেখানে প্রচুর রকমের স্কিম আছে, কিন্তু স্কিমের সমস্যা হচ্ছে যে স্কিমটার সাহায্য তুমি পাবে কখন, যখন তুমি স্কিমটা ইমপ্লিমেন্ট করতে পার, আমার একটা ব্যক্তিগত মত, ইমপ্লিমেন্ট করার সমস্ত টাকাটা যদি আমার কাছে থাকতো তাহলে কি আমি সাহায্যের জন্য যেতাম? তাহলে আমাদেরকে ভাবতে হবে যে এইটা কি করে করা যায়। আমাদের মৎস্যজীবী ক্রেডিট কার্ড হয়েছে, 2 লাখ টাকা ওদের ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, সরকার থেকে বলা হয়েছে, কিন্তু ব্যাংকে দিচ্ছে সেটা দেখতে হবে যে দিচ্ছে কিনা, কতটা দিচ্ছে, কতজনকে দিচ্ছে।
1: একদম তাই, আমাদের সময় প্রায় শেষ, আমরা আজকে আলোচনা করছিলাম রাজ্যে মৎস্য ক্ষেত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা, এ বিষয়ে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী, আজ এই পর্যন্ত, নমস্কার।

0: কিষাণবাণী এখানে শেষ হলো আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগের প্রযোজনা শুনছিলেন এতক্ষণ। আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে তরজা গান, পরিবেশন করছেন গোলক নস্কর ও সহশিল্পী বৃন্দ।
1: এখন শুনবেন তরজা গান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পী বৃন্দ।

বসে একা শনি মনের হরসেতে গল্প তারা করিছে দুজনে। মা কালী মাতা বলছে শিবের কাছে, ও গো প্রভু মম যজ্ঞে মমদারে যে নরা পশু ঘাতকা, তে নরা নরকং জানতি যাব তন্ন দিবা করা। ও গো প্রভু আমার যজ্ঞেতে যেসব ভক্তরা পশু বলি দেয় আমি তা গ্রহণ করি না, বরং তারা মহাপাপে লিপ্ত হয়। এই পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে যতদিন, কুম্ভী পাগে নর।

0: এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশনায় গোলুক নস্কর ও সহশিল্পীবৃন্দ।
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন সমীক্ষা। শিরোনাম, সর্বাঙ্গীন বিকাশের শপথ, বলেছেন তরুণ পাল।
1: কবি লিখেছিলেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যের মাঝে ঐক্যের ভাবনা কতটা কল্পনা প্রসূত আর কতটাই বা বাস্তবসম্মত। আর এক কবি ডাক দিয়েছিলেন একসঙ্গে আর্য অনার্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইকেই। তার স্বপ্ন অনুযায়ী সব জাতির সম্মিলিত প্রচেষ্টায় দেশমাতৃকার মঙ্গল ঘট পূর্ণ হবে। তা কি সত্যি হয়েছিল? প্রশ্ন রয়েছে তা নিয়েও। স্বাধীনতা লাভের অর্ধ শতাব্দী পরেও দেখা যাচ্ছিল ভারতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় মূলত সামাজিক বৈষম্য, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং নিরাপত্তাহীনতার মতো নানা সমস্যার মুখোমুখি হন। বহু সংখ্যালঘু পরিবারের মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন বা দিনমজুরির মাধ্যমে কায়ক্লেশে সংসার নির্বাহ করেন। তাঁদের কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম, মানসম্মত শিক্ষার অভাব এবং শিক্ষায় তাদের ড্রপ আউটের সংখ্যা অত্যন্ত বেশি। সামাজিক কুসংস্কার ও বিভিন্ন ভুল ধারণা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। এই বিষয়ে সংসদে আলোচনার জন্যে 2005 সালের মার্চ মাসে দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাজেন্দ্র স্যাচারের নেতৃত্বে 7 সদস্যের এক কমিটি তৈরি হয়। এই কমিটি 2006 সালের 30 নভেম্বর তাদের রিপোর্ট সংসদে পেশ করে। 438 পৃষ্ঠার এই প্রতিবেদনে ভারতে তপশিলি জাতি ও উপজাতিদের থেকেও সংখ্যালঘুরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছে বলে উল্লেখ করা হয়। ভারতের যে 6টি সংখ্যালঘু সম্প্রদায়কে এই হিসাবে ধরা হয়েছে তা হল মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন সম্প্রদায়। স্যাচার কমিটির এই রিপোর্ট আসার পরে 2006 সাল থেকেই সংখ্যালঘুদের উন্নতির জন্য সরকার চেষ্টা করে গিয়েছে। মূলত সংখ্যালঘু শিশুদের জন্য শিক্ষার সুযোগ, যুবকদের জন্য স্বকর্মসংস্থানে ঋণ প্রকল্প, বস্তি উন্নয়ন, আবাসন ব্যবস্থা ও সাম্প্রদায়িক অশান্তি প্রতিরোধ প্রভৃতি বহু প্রকল্প গ্রহণ করে। কিন্তু প্রায় 10 বছর অতিক্রান্ত হওয়ার পরেও প্রকল্পগুলি যথাযথ তদারকির অভাবে মন্দীভূত হয়ে পড়েছিল ও দীর্ঘসূত্রিতার জালে আবদ্ধ হয়ে পড়েছিল। অনেকের মতে বহু শিক্ষিত সংখ্যালঘু মানুষই এই প্রকল্পগুলি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ও অজ্ঞানে রয়ে গিয়েছেন। বাস্তব ঠিক এই অবস্থার মধ্যেই বর্তমান কেন্দ্রীয় সরকার প্রথমেই সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে থাকা মানুষদের জন্য উন্নয়ন প্রকল্পের শতকরা 15% অর্থ বরাদ্দ নিশ্চিত করেন ও তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য 15 দফার কর্মসূচিকে একটি সুনির্দিষ্ট ও সংঘবদ্ধ পরিকল্পনায় পরিচালনার সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রীর 15 দফা কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলি হল সংখ্যালঘু মানুষের জন্য বিদ্যালয়ে প্রবেশের সুযোগ প্রসারিত করা, প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণ, সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রাক ম্যাট্রিক ও ম্যাট্রিক পরবর্তী বৃত্তি প্রদান, স্বকর্মসংস্থানে ঋণ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং কেন্দ্র ও রাজ্য সরকারি চাকরিতে ন্যায্য প্রতিনিধিত্ব, গ্রাম ও শহরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে আবাসন নির্মাণ, বস্তি উন্নয়ন পরিকল্পনা, গ্রামীণ পানীয় জল প্রকল্প, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, পোষণ অভিযান, জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ্মান ভারত, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের ন্যায্য পুনর্বাসন নিশ্চিত করা ইত্যাদি। ইতোমধ্যেই এই কর্মসূচির ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। উদাহরণস্বরূপ বলা যায় প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার কথা। 2021 সালের সরকারি তথ্য অনুযায়ী PMKVY প্রকল্পের অধীনে প্রশিক্ষণ নিয়ে 2 লক্ষেরও বেশি সংখ্যালঘু মানুষ বিভিন্ন সংস্থায় কাজ পেয়েছেন। এই 15 দফা কর্মসূচির প্রকল্পগুলির বাস্তবায়ন যত দ্রুত ও বেশি মাত্রায় হবে তত দ্রুত আমরা আশাবাদী হতে পারব যে অচিরেই আমাদের দেশে সমস্ত রকম বৈষম্য দূরীভূত হবে এবং এক সমমানের আর্থসামাজিক জাতিতে পরিণত হবে ভারতবর্ষের সব ধর্মের মানুষ। কবিরা তো শুধু সত্যদ্রষ্টা নন, তারা স্বপ্নদ্রষ্টাও। পরাধীন দেশে যে স্বপ্ন তারা দেখেছিলেন সেই সব স্বপ্ন তখনই সার্থক হবে। তখন বিবিধের মাঝে আমরা সমস্ত জাতির মহামিলন দেখতে পাব, দেশমাতার অভিষেকে সব জাতির সম্মিলিত যোগদানে মায়ের মঙ্গল ঘট পূর্ণ হয়ে উঠবে।

0: এই সুদিনের অপেক্ষাতেই রয়েছি আমরা।
1: শুনলেন সমীক্ষা শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের শপথ, বললেন তরুণ পাল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। তিনি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের বিষয়ে উল্লেখ করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। আজ বিশ্ব গণ্ডার দিবস। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভিডিয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রামা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দু ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুডা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্যরূপে নির্মিত চলচ্চিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্তের হয়ে আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালতি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একসূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে। এ বিষয়ে সেরা চলচ্চিত্র আর্টিকেল 370 সম্বন্ধে তিনি বলেন,
3: আজ পুরস্কৃত ফিল্ম কা এক সংক্ষিপ্ত বিবরণ মুঝে দিয়া গিয়া হে। ইন ফিল্ম কে বারে মে জানকার মে আপ সবকে যোগদান সে বহুত প্রভাবিত হই হু। মে আপ সবকি বহুত বহুত সরাহনা করতি হু। রাষ্ট্রীয়তা কে এক বিশেষ অধ্যায় কো উজাগর করনে বালি ফিল্ম আর্টিকেল 370 কো সর্বশ্রেষ্ঠ ফিচার ফিল্ম কা পুরস্কার দিয়া গিয়া হে। এ ফিল্ম দেশ কি একতা সে জুড়ি গম্ভীর চুনৌতিও ওর উনকে সমাধান কা জীবন্ত বিবরণ প্রস্তুত করতি হে। ইস ফিল্ম কি পুরি টিম কো মে বহুত বহুত বধাই দেতি হু।
2: অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রে পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকেও অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব থেকে অনুপ্রাণিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়ে যাওয়ার এই ভাবনার কথারও উল্লেখ করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির কার্যকর রূপায়ণ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ আলোচনা করেছেন। ইউরোপীয় পার্লামেন্টের শিল্প, গবেষণা ও শক্তি বিষয়ক কমিটির সদস্যদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি নতুন দিল্লিতে তার সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিজ্ঞান প্রযুক্তি এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে পারস্পরিক অগ্রাধিকার

0: ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। এই অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজ্ঞান ও গবেষণা। তিনি বলেন, মুক্ত বাণিজ্য চুক্তি ব্যবসা, উপভোক্তা এবং দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং ভারত ইউরোপীয় ইউনিয়নের বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও গতি দেবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026 সূচনা করেছেন। 5 দিনের এই কর্মসূচির মূল ভাবনা হল জলবায়ু সহনশীল জল ব্যবস্থাপনা। ভারত আন্তর্জাতিক জল সপ্তাহের সহযোগী দেশ হিসেবে নেদারল্যান্ড এবং জার্মানি অংশগ্রহণ করছে। এই কর্মসূচির অধীনে জল সংক্রান্ত আন্তর্জাতিক নেতৃবৃন্দ, নীতি নির্ধারক, আন্তর্জাতিক সংগঠন এবং বিশেষজ্ঞদের পাশাপাশি গবেষক, স্টার্ট আপ এবং ভারতীয় ও আন্তর্জাতিক যুব সমাজ একত্রিত হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনার বিষয়ে মত বিনিময় হবে। কর্মসূচির সূচনা করে উপরাষ্ট্রপতি বলেন, জল হল জীবন এবং সভ্যতার ভিত্তি। জল সংরক্ষণ, সঠিক ব্যবহার এবং কার্যকরী ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
1: These Water Week celebrations have proved to be significant by bringing together the policy makers, experts and stakeholders to deliberate on the processing challenges of water management. I am informed that this year edition will see the participation of over 35 countries.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, গুণমানের ওপর ভিত্তি করেই ভারতের ভবিষ্যৎ বৃদ্ধির ক্ষেত্রটিকে গড়ে তুলতে হবে। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের 53তম জাতীয় ব্যবস্থাপনা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি কারখানা, পরিচালনা কক্ষ, পরিষেবা কেন্দ্র এবং গবেষণা উন্নয়ন দলকে আরও উচ্চতর মান বজায় রাখা, ত্রুটি কমানো এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, ভারতীয় কৃষকদের স্বার্থে উন্নত প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। নতুন দিল্লিতে ন্যাশনাল এফিসিয়েন্সি অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, দেশের উন্নয়ন নির্ভর করে কৃষকদের সমৃদ্ধির ওপর। তিনি বলেন, দেশে চিনি শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল। শ্রী গড়করি চিনি শিল্পের পাশাপাশি চিনির আনুষঙ্গিক শিল্পের প্রসারেও জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী পর্যায়ের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই আর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব গণ্ডার দিবস। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার বার্তা দিতে বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়। এই উপলক্ষে গণ্ডার সংরক্ষণ, চোরা শিকার রোধ সম্পর্কে জনসচেতনতা প্রসারে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশ্ব গণ্ডার দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গর্ব, একশৃঙ্গ গণ্ডারের সংরক্ষণে যুক্ত সকলের প্রশংসা করেছেন। এক সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান, বিশ্বের প্রায় 80% গণ্ডার বর্তমানে অসমে রয়েছে। কাজিরাঙ্গায় গণ্ডার শিকার বন্ধে নেয়া উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গণ্ডার হয় ফিরে এসেছে অথবা সুরক্ষিত রয়েছে। উত্তরপ্রদেশের দুধওয়া গণ্ডারের পুনঃপ্রবর্তন ইতিহাস সৃষ্টি করেছে বলেও তিনি উল্লেখ করেন। জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে ভারত 2 রানে জাপানকে হারিয়ে অল্পের জন্য ঐতিহাসিক হার এড়াতে সক্ষম হয়েছে। বৃষ্টির কারণে 5 ম্যাচ পাঁচ ওভারের হয়। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে পাঁচ ওভারে চার উইকেটে 32 রান তোলে। অধিনায়ক শ্রেয়স আয়ার 16 রান করেন। জাপানের চার্লস হিঞ্জে 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে জাপান পাঁচ ওভারে 3 উইকেট হারিয়ে 30 রান তুলতে সক্ষম হয়।

0: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণ বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে আজ বৈঠক করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে নবম ভারত আন্তর্জাতিক জল সপ্তাহ 2026-এর সূচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠানগুলি সম্পর্কে। রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনবেন আজকের প্রসঙ্গ। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সহযাত্রীর দ্বিতীয় পর্ব শুনবেন রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, এই বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রি বন্দ্যোপাধ্যায়। প্রযোজনার সেহনাজ আব্দুর রাউফ শুনবেন প্রথম পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজশ্রী ঘোষ। 9:30 শ্রবণী শুনবেন কথিকা জন্ম শতবর্ষের আলোয়, মনীন্দ্র গুপ্ত বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়। এছাড়াও শুনবেন ব্যক্তিগত স্মৃতিচারণে কবি অরুণী বসু। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। রাত 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ। 10:45 শুনবেন রীতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি। 11টায় লোকগীতি পরিবেশনায় শম্পা বিশ্বাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 10টায় শুনবেন জাপানে অনুষ্ঠিত বিংশতম এশিয়ান গেমস 2026-এর দৈনিক সারাংশ, এবং রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীত শুনবেন জ্যাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক। রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ জানিয়ে দিলাম আজকের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012-এ বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম ও এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যা বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস ADPS /ACS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in আইডিতে। ঘোষণাটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, একটু পরেই শুনবেন সংবাদ।
2: জীবন কে প্রারম্ভিক বর্ষো মে হি তয় হোতা হ্যায় কি বচ্চো কা কিতনা মানসিক বিকাশ হোগা অর ভো জীবন মে কিতনা আগে বড়েঙ্গে। हमारी आंगनबाड़ियों में बच्चों का प्रारंभिक विकास, सही पोषण

0: भरपूर प्यार गर्म ताजा भोजन और खेल खेल में सीखने के माध्यम से हो रहा है। साथ ही प्रधानमंत्री मातृ वंदना योजना के तहत पात्र धन राशि सीधे माताओं के बैंक अकाउंट में जमा कर सुरक्षित मातृत्व को सुनिश्चित किया जा रहा है। हमारी आंगनवाड़ी हमारी जिम्मेदारी के संकल्प के साथ 9 सितंबर 2026 से 8 अक्टूबर 2026 तक मनाया जा रहा है 9वां राष्ट्रीय पोषण माह।
1: देश के हर गरीब हर व्यक्ति तक पोषण पहुंचाना भी सरकार की प्राथमिकता है।
0: आज ही अपनी नजदीकी आंगनवाड़ी से जुड़िए क्योंकि हमारी आंगनवाड़ी है हमारी जिम्मेदारी।
2: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবিধানিক বিশেষ বেঞ্চে মামলা থাকার কারণে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থিত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার প্রেক্ষিতে রাজ্য সরকার বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়েছে বিশিষ্ট অভিনেতা অনন্ত নাকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছেন প্রবাদ প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ রূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্তের হয়ে আজ রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পীর সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন খুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
3: সবই ভাষা ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগো কে স্বপ্নে পরম্পরা সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসীয় কো বিশেষ কর যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
2: সেবা সংকল্প অভিযানের আওতায় 25 কোটি বাচ্চো কে স্বপ্নও কা ভারত কর্মসূচি উপলক্ষে আগামীকাল রাজ্যের সমস্ত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বক্তৃতা ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে নমো সেবা আনকাহি কাহানিয়া কর্মসূচির অধীনে সঙ্গীত ও নাট্য উপস্থাপনার জন্য রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে। দপ্তরের যুগ্ম অধিকর্তার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, একাধিক স্কুল এখনও এই কর্মসূচি সম্পর্কে অবগত নয়, তাই সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শককে অবিলম্বে প্রতিটি স্কুলের নির্দেশ পৌঁছে দিতে হবে যাতে সর্বাধিক অংশগ্রহণ সম্ভবপর হয়। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় স্বচ্ছ ভারত অভিযান। একটি প্রতিবেদন।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে 2014 সালে শুরু হওয়া স্বচ্ছ ভারত মিশন পরিচ্ছন্নতাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য ও সামাজিক আন্দোলনে পরিণত করেছে। স্বচ্ছ ভারত মিশনের আওতায় দেশে 12 কোটিরও বেশি গৃহস্থালী শৌচাগার ইতোমধ্যেই নির্মাণ করা হয়েছে। কোল ইন্ডিয়ার বোর্ড অব ডিরেক্টরের পূর্বতন সদস্য সুব্রত চৌধুরী মনে করেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
5: প্রজেক্টের ফলাফল আমরা পেতে শুরু করেছি। আগামী দিনে সারা ভারতেই শৌচালয় সবার জন্য হয়ে আসবে এবং সমস্ত রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট আজকাল ঝকঝক টকচকে করছে। আগামী স্বচ্ছ ভারত প্রকল্প আমাদের দেশকে বিকশিত ভারত করার জন্য একটা ভীষণ রকমের

0: গুরুত্বপূর্ণ অংশ নিতে থাকবে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আগামী এক বছরের মধ্যে আলিপুরদুয়ার সহ তরাই ও ডুয়ার্সকে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশ্ব গন্ডার দিবসে আজ আলিপুরদুয়ারের সুভাষিনী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিভিন্ন অভিযানে পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের দেহাংশ আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পোড়ানো হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বন্ধ চা বাগান খোলা, চা শ্রমিকদের 20% বোনাস এবং জমির পাট্টা দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
3: 2 তারিখে আবার আসবো বক্সারে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়তে। আপনাদের এই এলাকা আলিপুর দুয়ার, তরাই দুয়ার, একে এক বছরের মধ্যে ওয়ার্ল্ড টুরিস্ট ডেস্টিনেশন বানাবো, আপনারা ভরসা রাখতে পারেন। চা বাগানের শ্রমিকদের এবারে 20% বোনাস পাইয়ে দেব, উদ্বৃত্ত জমির মালিকানা দেব।
2: এরপর মুখ্যমন্ত্রী জলদাপাড়ায় 2টি হস্তি শাবকের নামকরণ করেন। এর মধ্যে একটির নাম চৈতন্য, অপরটি সুলক্ষণা। 2024 সালে আগুনে পুড়ে যাওয়া সরকারি হলং বাংলোর পুনর্নির্মাণের কাজ আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে তিনি জানান। সেখান থেকে হাসি মারা হয়ে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরছেন। উল্লেখ্য, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব গন্ডার দিবস পালিত হচ্ছে। প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণ এবং গন্ডারের অবাধ বিচরণ সুনিশ্চিত করার ক্ষেত্রে সচেতনতা গড়ে তোলায় দিনটি পালনের মূল উদ্দেশ্য। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দ্রুত কোচবিহারের বিমানবন্দর চালু করা হবে। উত্তরবঙ্গ সফরে আজ কোচবিহার রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, জেলায় জাতীয় সড়ক, রেল ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্ত সুরক্ষার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। সকালে মুখ্যমন্ত্রী কোচবিহার বিমানবন্দর পৌঁছে সেখান থেকে মদনমোহন মন্দিরে পুজো দিতে যান। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সাংবিধানিক বিশেষ বেঞ্চে মামলা থাকার কারণে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ এসআইআর সংক্রান্ত মামলার শুনানি স্থগিত হয়ে গেছে। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম নথিভুক্তের জন্য প্রায় 38,20,000 আবেদন জমা পড়েছে, যার মধ্যে এখনও পর্যন্ত মাত্র 1,00,000-এর কিছু বেশি মামলা নিষ্পত্তি হয়েছে। অন্যদিকে কমিশন জানিয়েছে, এসআইআর ট্রাইব্যুনালে মুর্শিদাবাদ জেলার 7,00,000-এর বেশি আবেদনকারী মধ্যে মাত্র 514 জনের নামের নিষ্পত্তি করতে পেরেছে ট্রাইব্যুনাল। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। আগামী 16 অক্টোবর ওই আসনে ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 6 অক্টোবর, পরদিন অর্থাৎ 7 অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। 9 অক্টোবর প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন। তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিক পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। ভাঙনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দক্ষিণ চব্বিশ পরগনা বিভাগের সংযোজক সায়ন মণ্ডল সহ একাধিক কার্যকর্তার ওপর আইএসএফ এসএফআই সমর্থকদের দ্বারা হামলার তীব্র নিন্দা করেছে এবিভিপি। এবিভিপির পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে দলের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। এদিকে ভাঙন কলেজের ছাত্ররা জামিনে মুক্ত হওয়ায় খেপে গিয়ে এবিভিপির কর্মী সমর্থকরা আইনজীবীর ওপর হামলা চালায় বলে বাম ছাত্র সংগঠন এসএফআই দাবি করেছে। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, এই হামলা আইনের শাসন ও বিচার ব্যবস্থার উপর সরাসরি আক্রমণের সামিল। পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে নিখোঁজ হওয়া দম্পতির মধ্যে 18 বছরের বৃষ্টির শিলের মৃতদেহ আজ জলধা ঘাট থেকে উদ্ধার হয়েছে। তার স্বামী 24 বছর বয়সী সুমন এখনও নিখোঁজ। উল্লেখ্য, গতকাল বিকেলে মন্দারমণি সমুদ্রে তলিয়ে গিয়ে সোমনাথ হালদার নামে 10 বছরের এক বালকেরও মৃত্যু হয়। এই দম্পতি নিখোঁজ ছিলেন। নিম্নচাপের জেরে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় ও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার প্রেক্ষিতে রাজ্য সরকার উপকূলবর্তী 3 জেলা, 2 চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। নিচু জায়গায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে আনার সঙ্গে সঙ্গেই শিবিরগুলিতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখার কথা বলা হয়েছে। এদিকে পশ্চিম মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন।

0: সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত চালচিত্র এখন ছবিটি। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভার আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আজকের প্রসঙ্গে এখন শুনবেন আলোচনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব।
1: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 1 এপ্রিল 2026 থেকে বলবৎ হয়েছে এবং পরিবেশ সুরক্ষা আইন 1986 অধীনে একে রাখা হয়েছে। আজ এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্য। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি যে বলবৎ হয়েছে, একে রাখা হয়েছে 1986 সালের পরিবেশ সুরক্ষা আইনের অধীনে। তো পরিবেশ সুরক্ষা আইন যে 1986 সালে নিয়ে আসা হয়েছিল, সেই বিষয়টা আপনার কাছে প্রথমে জানতে চাইব।
2: আমাদের দেশের পরিবেশ সুরক্ষা আইন 1986, দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986, আমাদের দেশের পার্লামেন্টের একটি গুরুত্বপূর্ণ আইন। যে আইনটি 23 মে 1986 সালে প্রণীত হয় এবং ওই বছরই 19 নভেম্বর থেকে কার্যকর হয়। তবে এই আইনটি প্রণয়নের পিছনে দেশের দুঃখজনক ইতিহাস আছে, যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই আইন প্রণীত হয়েছিল। 1984 সালে ভূপালের একটি গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, 3rd December 1984। সেই ঘটনা আমাদের চোখ খুলে দিল। দেখা গেল যে ইউনিয়ন কার্বাইড, যাদের কৃতকর্মের জন্য এই ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটল, প্রচুর মানুষ মারা গেলেন, অথচ সেই সংস্থার কর্মকর্তা যারা দায়ী ছিলেন তাদেরকে আমরা কোনো শাস্তি বিধান করতে পারলাম না, তাদের কাছ থেকে আমরা সেইভাবে কোনো কম্পেনসেশনও আদায় করতে পারলাম না। অর্থাৎ আমাদের তৎকালীন যে আইন, সেই আইন দিয়ে তাদেরকে আমরা কোনোভাবেই তার আওতায় আনতে পারলাম না। এই দুঃখজনক ঘটনার পরিপ্রেক্ষিতেই 1986 সালে এই প্রথম পরিবেশ সুরক্ষা আইন আমাদের দেশে প্রণীত হয়ে লাগু হয়।
1: এই যে আইন আনা হয়েছে এবং তারপরে 2026-এ যেই বিধিটা আনা হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, তো এই নিয়মাবলীর মধ্যে আপনার কোন কোন সংস্থা এর মধ্যে আসছে?
2: দেখুন, দ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2026, অর্থাৎ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, এটি সম্প্রতি এই বছরই 1 এপ্রিল থেকে বলবৎ হয়েছে এবং এই বিধিটি খুব শক্তিশালী একটি আইনি হাতিয়ার হিসাবে আমাদের পরিগণিত করতে হবে। অর্থাৎ আমাদের দেশে যেখান থেকে বিভিন্ন বর্জ্য তৈরি হয়, যারা বর্জ্য তৈরি করে বা করেন, তাদেরকে কিন্তু এই বিধির আন্ডারে আনা হয়েছে। আনা হয়েছে শুধু নয়, বিভিন্নভাবে এই বর্জ্য উৎপাদনকে নিয়ন্ত্রণ করা, তাকে প্রক্রিয়া করা এবং ঠিকঠাকভাবে তার বিষক্রিয়াকে কমানো, এগুলো যেমন আছে, তার সঙ্গে সঙ্গে একদম বিধিবদ্ধভাবে যারা এগুলো উৎপাদন করছে এই বর্জ্যগুলো, তাদেরকেও কিন্তু এই নিয়ন্ত্রণে আনতে হয়েছে, যে তারা যাতে এগুলোকে কন্ট্রোল করতে পারে। যদি না করে তাহলে কিন্তু তাদের জরিমানার ব্যবস্থা আছে এবং সেখান থেকে বিভিন্নভাবে এই জরিমানা আদায়েরও ব্যবস্থা করা হয়েছে। এবং এই বিধিটিতে কয়েকটি বিশেষ বিশেষ দিক আছে, যেগুলো আগের যে বিধি ছিল, সেটা দ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস 2016, সেখানে অনেক রকম ফাঁকফোকর ছিল, যে ফাঁকফোকরগুলো ভরাট করা হয়েছে এই 2026 সালের দ্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলে, এবং 2016 সালের যে বিধি তাকে সরিয়ে দিয়ে এই বিধিকে লাগু করা হয়েছে।
1: কঠিন বর্জ্য বলতে আমরা কি বুঝি এবং এর অধীনে কি কি বর্জ্য পদার্থ আসবে?
2: কঠিন বর্জ্য একটা বিস্তৃত বিষয়, যার মধ্যে গার্হস্থ, বাণিজ্যিক, শিল্প, কৃষি এবং বিভিন্ন সম্প্রদায়ের

0: বিভিন্ন ক্রিয়াকলাপ ইত্যাদির ফলে যে কোনো পরিত্যক্ত অবাঞ্ছিত অতরল উপাদানকে বোঝায়। অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রেই প্রতিদিন এই ধরনের কঠিন বর্জ্য উৎপাদন হতেই থাকে। এবং কঠিন বর্জ্যের যদি প্রকারভেদ করা যায়, যতগুলো প্রকারভেদ আমরা মোটামুটি বুঝতে পারি, সেগুলোকে তার উৎস এবং প্রকৃতি তার উপর ভিত্তি করে এই শ্রেণীবিন্যাসগুলো সাধারণত করা হয়ে থাকে। অর্থাৎ যেখান থেকে এই বর্জ্য তৈরি হচ্ছে তার উপরেই কিন্তু নির্ভর করে আমাদের এই ক্লাসিফিকেশনগুলো। যেমন মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট, বিভিন্ন পরিত্যক্ত খাবারের অংশ, কাগজ, প্লাস্টিক, গ্লাস, বিভিন্ন টেক্সটাইল মেটেরিয়াল, বাড়িঘর, অফিস এবং ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎপন্ন প্রতিদিনের যে আবর্জনা, যেগুলো আমাদের গৃহস্থ জীবনে তৈরি হয়ে থাকে, এটা হচ্ছে এক ধরনের সলিড ওয়েস্ট। ঠিক সেরকমভাবেই শিল্প বর্জ্য, বিভিন্ন শিল্প থেকে উৎপাদিত বা শিল্প প্রক্রিয়া থেকে উৎপাদিত উপজাত পণ্য, যেমন ছাই, স্লাজ, বিভিন্ন স্ক্র্যাপ ধাতু, রাসায়নিক অবশিষ্টাংশ, এগুলো সব ধরতে পারি আমরা শিল্প বর্জ্য হিসাবে। ঠিক এরকমই কিছু আছে বিপজ্জনক বর্জ্য, বিভিন্ন বিষাক্ত, ক্ষয়কারী, দাহ্য বা বিভিন্ন প্রতিক্রিয়াশীল উপাদান মানুষের স্বাস্থ্য বা প্রাণীর স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সরাসরি হুমকি, যেগুলো বিভিন্ন রাসায়নিক, পুরানো ব্যাটারি, এগুলো কিন্তু হচ্ছে বিপজ্জনক বর্জ্যের মধ্যে পড়ে। ঠিক সেরকমই আছে জৈব চিকিৎসা বর্জ্য, চিকিৎসা সংক্রান্ত, চিকিৎসার সময় রোগ নির্ণয় সংক্রান্ত, টিকাদানের সময় উৎপাদিত বিভিন্ন সংক্রামক বা বিপজ্জনক বর্জ্য, যেমন ব্যবহৃত সিরিঞ্জ, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ব্যান্ডেজ ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন হাসপাতাল ডাক্তারখানা থেকে যেগুলো তৈরি হয় সেগুলোকে জৈব চিকিৎসা বর্জ্য হিসাবে আমরা পরিগণিত করতে পারি। ঠিক সেরকমই আছে বৈদ্যুতিন বর্জ্য, ই বর্জ্য বলা হয় পরিত্যক্ত বৈদ্যুতিন সরঞ্জাম এবং তার বিভিন্ন অংশ, যার মধ্যে থাকছে ভাঙা কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন, যে সকল মধ্যে সীসা থাকে, পারদ থাকে, অনেক সময় ক্যাডমিয়াম থাকে, এইসব বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুগুলো যার মধ্যে থাকে, এই বর্জ্যগুলো হচ্ছে বৈদ্যুতিন বর্জ্য। এছাড়াও আছে বিভিন্ন নির্মাণ এবং নির্মাণ ধ্বংস করার সময় যে বর্জ্যগুলো তৈরি হয়, নির্মাণ, পুনর্নির্মাণ, কংক্রিট, কাঠ, ইট, ধাতুসহ কাঠামো ভেঙে ফেলা সময় যেগুলো তৈরি হচ্ছে, সেই সবগুলোকে আমরা ধরতে পারি এই ভারী বর্জ্য উপাদানগুলোকে নির্মাণ এবং ধ্বংসাবশেষ থেকে অর্জিত কঠিন বর্জ্য। এর পরেও আছে কৃষি বর্জ্য, কৃষিকাজ এবং গবাদি পশুর কাছ থেকে জৈব বর্জ্য, যেমন ফসলের যেগুলো ফেলে দেওয়া অংশ, পশুর পাখির বিভিন্ন সার, গোবর বা বিভিন্ন অবশিষ্টাংশ, এগুলো সবই কিন্তু কৃষি বর্জ্যের মধ্যে পড়ে। অর্থাৎ কঠিন বর্জ্যের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে যেগুলো কোনো না কোনোভাবে আমাদের পরিবেশকে দূষণ করে চলেছে এবং তাদের সবাইকেই এই আইনের আওতায় আনা হয়েছে।
1: এই কঠিন বর্জ্যর ব্যবস্থাপনার অধীনে যাদের আনা হয়েছে, এবার তারা যদি সঠিকভাবে জিনিসপত্র যদি ম্যানেজমেন্ট না করে, বর্জ্য ব্যবস্থাপনায় যদি অংশগ্রহণ না করে এবং যেখানে সেখানে ফেলে রাখার একটা এইসব যদি ব্যাপার থাকে, তো সেখানে এই যে নিয়ম আনা হয়েছে তার অধীনে কীভাবে তাদের শাস্তির বিধান বা তাদের অ্যাকাউন্টেবিলিটি কীভাবে ফিক্স করা হবে?
0: দেখুন, এই আইনের আওতায় অনেকগুলো বিষয়কে আনা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে বাল্ক ওয়েস্ট জেনারেটর, অর্থাৎ যারা প্রচুর পরিমাণে এই বর্জ্য উৎপাদন করে, এবং এই বাল্ক ওয়েস্ট জেনারেটর কারা, তাদের স্পষ্ট সংজ্ঞাও দেওয়া হয়েছে এই বিধিতে। যেমন যে সকল কমপ্লেক্স যেখানে 20,000 বর্গমিটার বা তার বেশি ফ্লোর স্পেস আছে, বা যে সকল সংস্থা প্রতিদিন 40,000 লিটার বা তার বেশি জল খরচ করে, বা প্রতিদিন 100 কেজি বা তার বেশি এই কঠিন বর্জ্য উৎপাদন করে, সেটা কেন্দ্রীয় সরকারের হতে পারে, রাজ্য সরকারের হতে পারে, স্থানীয় সংস্থার হতে পারে, রাষ্ট্রীয় সংস্থার হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে পারে, আবাসিক বিভিন্ন কমপ্লেক্সগুলো যায় সেগুলো হতে পারে, অর্থাৎ এই বাল্ক ওয়েস্ট জেনারেটর যারা হবে, এবং দেখা গেছে যে এই বাল্ক ওয়েস্ট জেনারেটরে আমাদের মোট কঠিন যে বর্জ্য উৎপাদন হয় তার প্রায় 30% বর্জ্য উৎপাদন করে থাকে, এবং তাদের ক্ষেত্রে

0: বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যেমন যারা বাল্ক ওয়েস্ট জেনারেটর তাদেরকে যেখানে তৈরি হচ্ছে সেখানেই যেগুলো ওয়েট ওয়েস্ট ভেজা বর্জ্য তাদেরকে কিন্তু প্রক্রিয়াকরণ করতে হবে, প্রক্রিয়া করে সেখানেই তাকে তার যে বিষক্রিয়া সেটাকে নষ্ট করতে হবে তার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতর দিয়ে, সেটা করতে হবে অন স্পট। যদি করতে না পারে তাহলে তাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কোনো একটা জায়গায় পাঠিয়ে সেগুলোকে ট্রিটমেন্ট করানোর, এবং তার জন্য কিন্তু তাকে একটা সার্টিফিকেট নিতে হবে সরকারের কাছ থেকে। যদি সেটা না করে তাহলে কিন্তু তাদের এই কৃতকর্মের উপরে ভিত্তি করে তাদের বিভিন্ন রকম শাস্তিবিধান আছে, মূলত বিভিন্ন আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হয় তাদের কাছ থেকে, এবং তার পরিমাণ কিন্তু ব্যাপক। যে ধরনের ক্ষতি তার উপরে নির্ভর করে ঠিক করা হয় যে কত পরিমাণের টাকা তাদেরকে দিতে হবে সেই ক্ষতিপূরণ করার জন্য, এবং সেটা বিভিন্ন সংস্থা আছে যাদের উপরে দায়িত্ব হচ্ছে ওই ক্ষতিপূরণ পরিমাণটাকে ঠিকঠাকভাবে নির্ধারণ করা।
1: কৃষির কথা বলতে গেলে মাটির কথা চলে আসে, তারপরে আপনার নদীর কথাও চলে আসে, যে কঠিন বর্জ্য ব্যবস্থার মধ্যে আপনার এই মাটি তারপরে নদী এরা কতটা পড়ছে, মানে তারা কতটা দূষিত হচ্ছে এর প্রভাবে?
0: বর্জ্য তৈরি হচ্ছে তার যে বিষক্রিয়া, সেই বিষক্রিয়া কিন্তু বহু দূর অবধি বিস্তৃত হতে পারে। তার মধ্যে সবচেয়ে আগে যারা ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে রয়েছে মাটি, জল এবং বাতাস। যখন কোনো বর্জ্য কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছে, বেরিয়ে কোনো জলাশয়ে মিশছে, সেই জলাশয় থেকে সেই বর্জ্য ধীরে ধীরে চুঁয়ে চুঁয়ে মাটির বিভিন্ন স্তরে ঢুকে যাচ্ছে, এবং মাটির বিভিন্ন স্তরে ঢুকে গিয়ে সেখানের যে বিভিন্ন পোকা মাকড় থেকে শুরু করে এবং সেখানে উদ্ভিদ গাছপালা সবার মধ্যে কিন্তু সেই বিষ ছড়িয়ে পড়তে পারে। এছাড়াও মাটির উর্বরতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মধ্যে বিষাক্ত রাসায়নিক যেগুলো অ্যাপ্লাই করা হয়েছিল বিভিন্ন জায়গায় সেগুলো জলের মাধ্যমে মাটির মধ্যে চলে আসছে, সেখানে মাটির উপকারী যেগুলো মাইক্রোবস অণুজীব কেঁচো ব্যাকটেরিয়া তাদেরকে মেরে ফেলতে পারে। অর্থাৎ কোনো একটা জায়গাতে এই বর্জ্য উৎপাদন হলো অথচ সেখান থেকে অনেকটা দূরে গিয়েও তার প্রভাব পড়তে পারে যখন জলের ভেতর দিয়ে যায়। এছাড়াও বিভিন্ন মাইক্রোপ্লাস্টিক প্লাস্টিকের অণু সেগুলো বিভিন্নভাবে টুকরো টুকরো হয়ে মাটির কাঠামোই পরিবর্তন করে দিচ্ছে, যেটা ঘটার ফলে মাটির যে জল ধারণ ক্ষমতা সেই জল ধারণ ক্ষমতা ব্যাপকভাবে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। মাটির যেটা পুষ্টি যেটা গাছ নেয় সেখানে গিয়ে আঘাত করছে, অর্থাৎ এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে মাটি নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে নদী, এবং নদীর মাধ্যমে শেষ অবধি গিয়ে পৌঁছে যাচ্ছে সমুদ্রে। বাতাস, বৃষ্টি, বন্যার মাধ্যমে ভূমিভিত্তিক যে আবর্জনা সেগুলো দ্রুত জলের সমস্যায় পরিণত হয়ে যাচ্ছে, এবং জল তাকে সরাসরি নিয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং জলেরও বলা যেতে পারে শ্বাসরোধ করে দিতে পারে এই ধরনের বর্জ্যগুলো। যেমন প্লাস্টিকের ব্যাগ, বোতল, পরিত্যক্ত যন্ত্রপাতির মতো ভারী জিনিস শারীরিকভাবে নদীর চ্যানেলগুলোর নদীর খাদগুলোর শ্বাসরোধ করে ফেলতে পারে, জলের প্রবাহকে ধীর করে দিতে পারে, এবং আবাসস্থল ধ্বংস করে কৃত্রিম বন্যা সৃষ্টি করতে পারে। ঠিক একইভাবে বিভিন্ন জৈব বর্জ্য যেমন খাদ্যের স্ক্র্যাপ, বিভিন্ন প্রাণীর বর্জ্য সেগুলো জলের মধ্যে যদি পচতে থাকে সেই পচা ফলে জলের অক্সিজেন যে লেভেল সেটা কিন্তু কমে যেতে পারে, যার ফলে জলের থেকে পুষ্টি নেয় যে সকল জলজ প্রাণী বা উদ্ভিদ তারা ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ এরকমভাবে বিভিন্ন স্তরে এই বর্জ্যগুলো যেমন আমাদের স্থলভূমিকে আক্রান্ত করছে, একই সঙ্গে আক্রান্ত করছে জলভূমিকে, এবং কিছু কিছু বর্জ্য বাতাসকেও কিন্তু আক্রান্ত করছে, এবং সামগ্রিকভাবে সমুদ্রের তলায় যে পরিমাণে প্লাস্টিক জমা হচ্ছে সেটাও কিন্তু আগামী দিনের পৃথিবীর অস্তিত্বের জন্য বিপন্ন হয়ে যেতে পারে। অর্থাৎ এক জায়গায় তৈরি হচ্ছে বর্জ্য আর তার ক্ষতিকর যে প্রভাব সেগুলো ছড়িয়ে পড়ছে চারিদিকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্য। উনি আকাশবাণীকে ওনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ।
2: শুনলেন আলোচনা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। আজ শুনলেন প্রথম পর্ব। দ্বিতীয় তথা শেষ

0: পর্ব শুনবেন 29শে সেপ্টেম্বর। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে শহর কলকাতা।
2: সকাল থেকে আকাশের মুখ ভার, মাঝে মাঝে ঝরে পড়ছে বৃষ্টি, তার মধ্যেই বিভিন্ন জায়গায় বাঁধা হচ্ছে মণ্ডপ। তুমুল ব্যস্ততা কুমোর পাড়ায়, দুর্গাপুজোর আর খুব বেশি দেরি নেই। এর মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, গত কয়েকদিনে গেছি শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানে শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শত জন্মবর্ষপূর্তি উদযাপন ও সমকালীন স্প্যানিশ চলচ্চিত্র উৎসব। গত 20শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধ শত জন্মবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক মনোজ্ঞ অনুষ্ঠান। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। স্বাগত ভাষণে একাডেমির সচিব দেবাশিস দত্ত বলেন,
3: পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সারস্বত প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির আয়োজনে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে আজ এই সান্ধ্য অনুষ্ঠানে আলোচনা সভা এবং সাহিত্য পাঠের আয়োজন করা হয়েছে। আজকের এই আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন একালের প্রখ্যাত কথা সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় মহাশয়। এই সারস্বত গৃহের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই প্রত্যেককে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে উজ্জ্বল ও সর্বাঙ্গ সুন্দর করে তুলেছেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উপলক্ষে বিস্তারিত অনুষ্ঠান সূচি হাতে নেওয়া হয়েছিল, সে সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমি শুধু দু একটা কথা আরও যোগ করতে চাই যে 18 তারিখে দেবানন্দপুর এবং দেউলটিতে আয়োজিত অনুষ্ঠানের অঙ্গ হিসেবে 16 সেপ্টেম্বর কথাশিল্পীর জন্মভিটে দেবানন্দপুর থেকে তার অন্য বসতভিটে দেউলটি পর্যন্ত একটি বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। 17 সেপ্টেম্বর আয়োজিত হয়েছে কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতা। 18 সেপ্টেম্বর অর্থাৎ 31শে ভাদ্র মূল অনুষ্ঠানের পর বিগত দুদিন নন্দন 2 নম্বর প্রেক্ষাগৃহে আয়োজিত হচ্ছে শরৎ সাহিত্য ভিত্তিক চলচ্চিত্র উৎসব। মোট 4টা ছবি প্রদর্শন করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসেবে 18 থেকে 20 তিন দিনের এই অনুষ্ঠানের শেষ অনুষ্ঠান আজকের আলোচনা সভা এবং সাহিত্য পাঠ। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সাহিত্যে সাধারণ মানুষের অতি সাধারণ জীবন আখ্যান তুলে ধরেছেন, যার মধ্যে আমরা মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদের দৈনন্দিন জীবনযুদ্ধ এই সব যেমন পাই, তেমনি শরৎচন্দ্রের সাহিত্যে নারীর এক অন্য ভূমিকা রয়েছে। তাদের ত্যাগ, তাদের দৈনন্দিন লড়াই এবং সবশেষে তাদের মহিমান্বিত রূপ আমরা খুঁজে পাই কথাশিল্পীর সাহিত্যে। শরৎচন্দ্রের সাহিত্য বাস্তবে গোটা ভারতবর্ষে বহু অনুদিত সাহিত্য।

আমরা যদি ধরি উত্তরে, উত্তরে অনুবাদ হয়েছে পাঞ্জাবিতে, ভারতবর্ষের মধ্যভাগ যদি ধরি হিন্দি, উর্দু, মারাঠি, পশ্চিমে গুজরাটি, পূর্বে অসমীয়া, ওড়িয়া, দক্ষিণে তেলেগু, মালায়ালাম, তামিল, কন্নড়, তাছাড়াও

0: ঠিক সেইভাবে শরৎচন্দ্রকেও কিন্তু আমরা আঁকড়ে ধরেছি নানা অনুষঙ্গে। আমাদের সাধারণ মানুষের জীবনের সঙ্গে শরৎচন্দ্র এতটাই সম্পৃক্ত হয়ে রয়েছেন, এবং সেটা শুধু বাঙালির জীবনে নয়, ভারতবর্ষের প্রতিটি মানুষ যারা তার অনুবাদ সাহিত্য পড়েছে তারা তাকে তাদের ভাষার মানুষ হিসাবে, তাদের ভাষার সাহিত্যিক হিসাবে নিজেদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করে।
1: আলোচক সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়।
2: শরৎচন্দ্রের অনুবাদ যখন দেখতে যাবো আমরা, দেখবো যে খুব বেশি অনুবাদ কিন্তু ওনার ওই 1913 পরে বইগুলো বেরোচ্ছে, কিছু অনুবাদ বেরোচ্ছে 1920-20 পরে, আবার 20-20 পরে কিছুটা বেরোনোর পর আবার দেখবো 30-এর দশকের শুরুর দিকে হচ্ছে, তারপর আবার কিন্তু অনুবাদ আর সেভাবে হচ্ছে না, আবার অনুবাদের জায়গাটা দাঁড়াচ্ছে 40-এর দশকের শেষ থেকে, আর 5-এর দশক থেকে অনুবাদটা মূলত শুরু হচ্ছে। সাহিত্যে কিন্তু সবকিছু সাহিত্যের গুণের উপর নির্ভর করে না, সাহিত্য কিন্তু বাস্তব পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে, সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করে, অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। শরৎচন্দ্র সেই সাহিত্যিক যিনি দুটো বিশ্বযুদ্ধের মধ্যে তার লেখার পর্বটা, জন্মগ্রহণ আগে হয়েছে, জন্মগ্রহণ আগে করেছেন, কিন্তু দুটো বিশ্ব মহাযুদ্ধের মধ্যে এবং সেই সময়ে মন্দার যে বাজার, মন্দার বাজারে বই ছাপার যে সংকট, মানে রবীন্দ্রনাথ কিন্তু এটা ভাবা দরকার যে রবীন্দ্রনাথ কিন্তু ওই যে বিশ্ববিদ্যা সংগ্রহ ওটা পরিকল্পনা হয়েছিল 1916 সালে, কিন্তু রবীন্দ্রনাথ বাদ করতে পারেননি, কারণ বিশ্ব মহাযুদ্ধের সময়ে ওইটা কাগজের দাম আর ছাপার দাম এত বেড়ে গেছিল, তারপরে এর সঙ্গে প্রকাশনা জড়িত। শরৎচন্দ্রের ক্ষেত্রেও একই প্রশ্ন, শরৎচন্দ্র কিন্তু এই দুটো বিশ্ব মহাযুদ্ধের মধ্যবর্তী পর্বের একজন লেখক ছিলেন, এর মাঝেও দাঁড়িয়ে ভারতবর্ষে পৌঁছে গেল, এই পৌঁছনের যে জায়গাটা সেই জায়গাতে আমরা যেটা বলবো যে তার যে প্রথম থেকে, মানে একেবারে তার প্রথম লেখা থেকেই যেটা হয়েছিল, প্রথম লেখা থেকেই যেটা মনে হয়েছিল যে প্রথমে কিন্তু একটা সময় আমাদের রীতি ছিল বঙ্কিমের বঙ্গদর্শনে অনেক সময় লেখকের নাম থাকত না, শরৎচন্দ্রের ক্ষেত্রেও যেটা ঘটেছিল এবং অনেকে রবীন্দ্রনাথের লেখা বলে ভেবেছিলেন, ভুল করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন আমি নয়, কিন্তু যেই হন এ কিন্তু ক্ষমতা অত্যন্ত ক্ষমতাশালী লেখক, সেই যে শরৎচন্দ্রের লেখা, সেই যে তার লেখার টান, এইটা কিন্তু প্রথম থেকেই স্পর্শ করল। এই স্পর্শ করার মধ্যে একটা যেটা ছিল যে প্রচন্ড আকর্ষণ ছিল তার বলার ভঙ্গির মধ্যে, তার জীবনের যে ছবিটা তিনি ফুটিয়ে তুলছিলেন তার মধ্যে, এবং কোথাও একটা ব্যাপার ছিল যেটা ভারতবর্ষের মনকে ছুঁয়ে গেল, মানে আমাদের তো ভারতবর্ষের বৈচিত্র্য রয়েছে, বিভিন্নতা রয়েছে, কিন্তু সেইটাকে ভাষার দূরত্ব রয়েছে, কিন্তু এই সব দূরত্বকে তিনি অতিক্রম করতে পারলেন, এই অতিক্রম করতে পারার কিন্তু একটা মূল যেটা কারণ, যেটা ভারতবর্ষে যা ছিল না সেইটা শরৎচন্দ্রের উপন্যাস সেই জায়গাটা দিতে পারল। বেদজান, যাকে দিয়ে বলা যায় যে হিন্দি সাহিত্যে একটা হিন্দি কথা সাহিত্যের একেবারে একটা যুগান্তকারী ঘটনা ঘটলো, যদিও প্রেমচাঁদ হিন্দিতে পরে এলেন, প্রেমচাঁদ উর্দুতে আগে লিখতেন, উর্দু থেকে হিন্দিতে এলেন, এবং সেই প্রেমচাঁদ কিন্তু তিনি 1926 সালে তিনি একটা তার পত্রিকা হংস বলে যে পত্রিকা সম্পাদনা করতেন, সেখানে কিন্তু শরৎচন্দ্রের কথা তিনি উল্লেখ করছেন যে এই একজন লেখক এসেছেন এবং তার লেখার, এবং সেই সময় শরৎচন্দ্রের সঙ্গে যে তুলনাটা করছেন সেই তুলনাটা কিন্তু তিনি ভারতীয় সাহিত্যিকদের নন, সেই সময় তিনি তুলনা করছেন কিন্তু বিশ্ব সাহিত্যের লেখকদের সঙ্গে, যারা এই জনজীবনের সঙ্গে অত্যন্ত নিবিষ্ট ছিল, জনজীবনের কথা গভীরভাবে উপলব্ধি করেছিলেন, এই জায়গাটা স্পর্শ করছে প্রেমচাঁদকে, মানে কোথায় কাকে স্পর্শ করছে যে এই মানুষগুলো যারা সমাজের ওই স্তরে নিম্ন বর্গের মানুষ, প্রান্তিক মানুষ, অর্থনৈতিকভাবে প্রান্তিক মানুষ বা অন্যের দিক দিয়েও প্রান্তিক, প্রান্তিকতার তো নানা স্তর তৈরি হয়, তার কথা বলছেন, এবং জৈন

0: কুমার, তিনিও শরৎচন্দ্রের কথা বলতে গিয়ে তিনি যেটা বলছেন যে এই যে সামাজিক বাস্তবতা, এই যে সুখ দুঃখের বিবরণ, এই যে শরৎচন্দ্রের মানবিকতা, এবং তিনি অনেকটা পরে, যদিও তিনি কিন্তু শরৎচন্দ্রের শুধু অনুবাদের কাজ করছিলেন না, কিন্তু তিনি যেটা করছিলেন তিনি শরৎচন্দ্রের জীবনীও কিন্তু লিখলেন। কিছু তথ্য এই মুহূর্তে দেখে নিতে পারি যে তারা সেই সময়ে যারা অনুবাদ করছিলেন সেটা তাদের অনুবাদকদের মধ্যে ছিলেন রামচন্দ্র বর্মা, ধন্যকুমার জৈন, ঠাকুর দত্ত মিশ্র, কার্তিকেয় চরণ মুখোপাধ্যায়, রূপনারায়ণ পাণ্ডেয়, হেমচন্দ্র মোদী, সুন্দরলাল ত্রিপাঠী, গোপালচন্দ্র শাস্ত্রী, কমলাপ্রসাদ রায় শর্মা, মহাদেব সাহা, আমরা জানি এখানেই ছিলেন, এরা অনুবাদ করছেন এবং বইগুলো নানা জায়গা থেকে বেরোচ্ছে। শরৎচন্দ্রের জনপ্রিয়তা যে ভারত জুড়ে ছড়ালো, তারপর এইগুলো বইগুলো যখন হিন্দিতে অনুবাদ হচ্ছে তখন একটা মাত্র কেন্দ্র থেকে বেরোচ্ছে না, কোনোটা বেরোচ্ছে মুম্বাই থেকে, কোনোটা এলাহাবাদ থেকে, কলকাতা থেকেও বেরোচ্ছে, বারাণসী থেকে, এইসব নানা জায়গা থেকে বইগুলো অনুবাদ হয়ে বেরোচ্ছে। তারপরে ওই যে কাঁচা ওই যে পাঠক যে যারা রয়েছেন, হিন্দি পাঠক তো ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে এবং সেগুলো সহজে পাঠকের কাছে পৌঁছে যায়।
1: গত 15-17 সেপ্টেম্বর নন্দন 3 প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সমকালীন স্প্যানিশ চলচ্চিত্র উৎসব, আয়োজনে ফোরাম ফর ফিল্ম স্টাডিজ অ্যান্ড অ্যালাইড আর্টস। উৎসব সম্পর্কে রবীন বন্দ্যোপাধ্যায় বলেন,
2: সমসাময়িক স্প্যানিশ সিনেমার উৎসব শেষ ছবি ছিল মার্কো, ছবিটি বহুল প্রশংসিত এবং কান ফিল্ম ফেস্টিভ্যালেরও দেখানো হয়েছে। এছাড়া অন্যান্য যে 5টি ছবি আমরা দেখিয়েছি সেগুলো প্রতিটি বিভিন্ন উৎসবে পৃথিবীর বিভিন্ন জায়গায় খুব প্রেস্টিজিয়াস ফিল্ম উৎসবে ছবিগুলো দেখানো হয়েছে এবং এগুলো আমরা সে দর্শকদের দেখাতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত। এই ছবির উৎসবের সূচনা হয়েছিল গত 15 সেপ্টেম্বর। উপস্থিত ছিলেন মারিয়া জিল বর্মন, ডাইরেক্টর, ইনস্টিটিউটো সার্ভান্তেস নিউ দিল্লি, তিনি উদ্বোধন করেন, এবং এছাড়া ছিলেন এমিনেন্ট ফিল্ম স্কলার এবং রাইটার ইন্দ্রনীল চক্রবর্তী, যিনি ছবির প্রতিটি ছবি নিয়ে সুন্দরভাবে একটি আলোচনা উপস্থাপিত করেন। ফিল্ম ক্লাব সিনে সোসাইটিগুলো আগে যে অবস্থায় ছিল তার থেকে এখন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং আমরা চাই সব সময় বড় পর্দায় মানুষ আসুক, ছবি দেখুক, কারণ কমিউনিটি ভিউয়িংয়ের একটি আলাদা সুবিধে রয়েছে এবং সেই দিকে সেইভাবেই মন দিয়ে সেই ভাবনা থেকেই আমরা এখনো বিভিন্ন চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকি। আশা করি সদস্যদের ভালো লেগেছে এবং আমরা একটা স্থায়ী ছাপ রেখে যেতে পারছি এই উৎসবের মধ্যে দিয়ে।
1: শহর কলকাতা আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শ্রোতমা মুখোপাধ্যায়, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আমি এতক্ষণে অবাক হয়ে স্বামীজির কথাবার্তা শুনলুম এবং তার থেকে এই সার সংগ্রহ করলুম যে তিনি বাঙালি, ইংরাজি শিক্ষিত, ধনী ও শিকারী। এরকম লোকের সাক্ষাৎ জীবনে একবার ছাড়া দুবার পথে ঘাটে মেলে না। এরপর স্বামীজি যে ব্যবহার করলেন তা আমার আরও অদ্ভুত লাগল। সন্ন্যাসী হলেও দেখলুম তিনি আসন সিদ্ধ যোগী নন। এমন ছটফটে লোক এই বয়সের লোকের ভেতর দেখা যায় না। পাঁচ মিনিট অন্তর তিনি এখান থেকে উঠে ওখানে বসতে লাগলেন, বিড়বিড় করে কি বকতে লাগলেন এবং মধ্যে মধ্যে গাড়ির ভেতরেই পায়চারি করতে লাগলেন। শুধু পাশ দিয়ে আর একখানি গাড়ি চলে গেলে তিনি জানালা দিয়ে মুখ বাড়িয়ে হুমড়ি খেয়ে পাশের গাড়ির যাত্রীদের অতি মনোযোগ সহকারে নিরীক্ষণ করতে লাগলেন। আমরা তেড়ে চলেছি পশ্চিম মুখে আর অপর গাড়িগুলি তেড়ে চলেছে পূর্ব মুখে। পথমধ্যে উভয়ের মিলন হচ্ছে সেকেন্ড খানিকের জন্য। এই অবস্থায় এক গাড়ির লোক অপর গাড়ির লোকদের কি লক্ষ্য করতে পারে বুঝতে পারলুম না। বুঝলুম যে নিজের গাড়ির লোকের চাইতে অপর গাড়ির লোক সম্বন্ধে তার ঔৎসুক্য ঢের বেশি, কারণ সীতারামপুরের পরে তিনি অনেকক্ষণ আমার সঙ্গে কথা কওয়া দূরে থাক আমার প্রতি দৃকপাতও করেননি। তাঁর এই ব্যবহার দেখে আমি যে আশ্চর্য হয়েছি তা তিনি লক্ষ্য করেছিলেন, কারণ তিনি হঠাৎ বলে উঠলেন, আপনি বোধহয় জানতে চান যে আমি পাশের চলন্ত ট্রেনে কী খুঁজছি। আচ্ছা, আমি সংক্ষেপে বলছি, মন দিয়ে শুনুন। আমার নাম শীতিকণ্ঠ সিংহ ঠাকুর, জাতি ব্রাহ্মণ, পেশা জমিদারি। আমার বাবার ছিল মস্ত জমিদারি, উত্তরাধিকার সত্ত্বে আমি এখন তার মালিক। বাবা যখন মারা যান আমি তখন নেহাত নাবালক, কাজেই কোর্ট অফ ওয়ার্ড সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার নিলে, আর আমার শিক্ষক হলেন একজন ইংরাজ ভদ্রলোক, তিনি এককালে ছিলেন কাপ্তেন। আমি কখনো স্কুল কলেজে পড়িনি, আমি যা কিছু শিখেছি সেসবই তাঁর কাছে। তিনি আমাকে কী শিখিয়েছেন জানেন? ঘোড়ায় চড়তে, বন্দুক ছুঁড়তে, ইংরাজিতে কথা কইতে, এ তিন বিষয়ে বাংলার জমিদারের ছেলের মধ্যে আমি বোধহয় কেন নিশ্চয়ই সর্বশ্রেষ্ঠ। আমার ইংরাজি কথা তো আপনি শুনেছেন, আর আমি যে কীরকম সওয়ার তা জানে বাংলার পয়লা নম্বরের ঘোড়ারা। আর আমি একটা গন্ডারকে 25 ফুট দূর থেকে এক গুলিতে ধরাশায়ী করতে পারি, আমার লক্ষ্য অব্যর্থ। আমার দ্বিতীয় শিক্ষক ছিলেন একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি আমাকে শিখিয়েছেন সংস্কৃত ভাষা, ধর্মকথা, পূজাপাঠ আর তন্ত্রমন্ত্র। জমিদারের ছেলে ধর্মজ্ঞান থাকা নাকি নিতান্ত দরকার, তাই আমি একসঙ্গে ঘোর হিন্দু ও ঘোর সাহেব, একাধারে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়। তবে বেশ কেন, আমি গেরুয়া পড়েছি কাঞ্চনের অভাবে নয়, কামিনীর অভাবে। কথাটা শুনে বোধহয় আপনি ভাবছেন যে বড় মানুষের ছেলের আবার কামিনীর অভাব। আমি কিন্তু মশাই আর পাঁচজনের মতো নই, টাকা থাকলেই বদ খেয়ালি হতে হবে এমন কোনো কথা নেই। জীবনে এক ফোঁটা মদও খাইনি, এক টান তামাকও টানিনি, আর অদ্যাবধি নিজের স্ত্রী ছাড়া অপর কোনো স্ত্রীলোককে স্পর্শ করিনি। আমি পরপর তিনটি বিবাহ করি, তিনটি গত হয়েছে। আমার প্রথম বিবাহ নাবালক অবস্থাতেই হয়, একটি সমান ঘরের মেয়ের সঙ্গে। সে স্ত্রীটি ছিল যেমন বড় জমিদারের মেয়ে হয়ে থাকে, তার ছিল কুল, শীল, ভদ্রতা, ছিল না শুধু রূপ আর বুদ্ধি। ছেলেবেলা থেকে দুধ খেয়ে খেয়ে তিনি হয়ে উঠেছিলেন একটি নীল গাই, কিন্তু সে গাই কখনো বিয়ে হয়নি এই যা রক্ষে। দ্বিতীয়টি আমি নিজে দেখে বিয়ে করি, গৃহস্থের মেয়ে। সে ছিল যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী, যাকে কথায় বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। জমিদারির কাজকর্ম সব তার হাতে ছেড়ে দিয়ে আমি শুধু শিকার করেই বেড়াতুম। অমন মেয়ে বোধহয় বাংলাদেশে লাখে একটি পাওয়া যায় না। রূপে তাকে অনেকে হয়তো টেক্কা দিতে পারে, কিন্তু গুণে নয়। তার মৃত্যুর পর আমি আবার বিয়ে করি, স্ত্রী বিয়োগের এক মাসের মধ্যে। এই তৃতীয়

পক্ষই আমাকে এ বেশ ধরিয়েছে। এর থেকে মনে ভাববেন না যে সে দেববা হয়ে আমার সম্পত্তি ভোগ দখল করছে, এক্সের আটা ও রাধাসের ঘিউ মিলা দে ভগবান বলে সকাল সন্ধ্যা চিৎকার করে বেড়াচ্ছি। ছেলেবেলায় একটি গান শুনেছিল, মরি হায় হায় শুনে হাসি পায়, কাল শশী যাবেন কাশি ভস্য রাশি মেখে গায়। শর্মাও কৌপিন কমণ্ডলু ধারণ করে কাশি যাবার ছেলে নয়, আমার তৃতীয় পক্ষ দেশ ছাড়া হয়েছেন বলে আমিও দেশ ছাড়া হয়েছি। কথাটা একটু হেয়ালির মতো শোনাচ্ছে না? ব্যাপার কি হয়েছে আপনাকে বলছি, তা আপনি বিশ্বাস করুন আর নাই করুন সে আপনার খুশি। আই ডোন্ট কেয়ার আ র‍্যাপ ফর আদার পিপলস ওপিনিয়ন। আমাদের বাড়ির ভিতরের বাগানে একটি প্রকাণ্ড দিঘি আছে মেয়েদের স্নানের জন্য। আমার তৃতীয়া স্ত্রী বিবাহের মাস কয়েক পরে একদিন সন্ধেবেলা সেখানে গা ধুতে যান ও সেই পুকুরে ডুবে মারা যান। আমি অবশ্য তখন বাড়ি ছিলাম না, আসামে খেদা করতে গিয়েছিলাম। আমার স্ত্রীর মৃত্যুর খবর আমার কাছে পৌঁছতে প্রায় 7 দিন লাগে, আর আমি বাড়ি ফিরে দেখি যে আমার স্ত্রী চলে গিয়েছেন, তবে লোকান্তরে কি দেশান্তরে সে বিষয়ে নিশ্চিত হতে পারলুম না। এ সন্দেহের কারণ বলছি, সে ছিল নিতান্ত গরিবের মেয়ে, কিন্তু অপরূপ সুন্দরী। স্বর্গের অপ্সরা ভুলে মরতে এসে পড়েছিল, পয়সার অভাবে বাপ বহুকাল মেয়েটির বিয়ে দিতে পারেনি। আমি যখন এই বিবাহের প্রস্তাব করি তখন তার বয়স 18। তার বাপ প্রথমে এ প্রস্তাবে সম্মত হয়নি শুনে আমি আশ্চর্য হয়ে গেলুম। ঘুঁটে করুনের মেয়ে রাজরানী হবে এতেও আপত্তি? এরকম মুখ ছোপ খাওয়া আমার বংশের অভ্যাস নেই। আমি সেই হতভাগা ব্রাহ্মণকে বলে পাঠালুম যে যদি সে তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে রাজি না হয় তো মেয়েটিকে জোর করে কেড়ে নিয়ে আসবো আর তার ঘর দোর হাতি দিয়ে ভাঙিয়ে জলে ফেলে দেব। তখন সে ভয়ে মেয়ে তুলে নিয়ে এসে আমার হাতে কন্যা সম্প্রদান করলে। দুদিন না যেতেই কানা ঘুষয় শুনলুম যে এ বিবাহে বাপের কোনো আপত্তি ছিল না, আপত্তি ছিল মেয়ের। আমারই এক ছোকরা আমলার সঙ্গে তার বিবাহে সম্বন্ধ হয় এবং তাকে ছাড়া আর কাউকেও বিবাহ করবে না এই পণ সে ধরে বসেছিল। ছোকরাটি ছিল তার গায়ের লোক, দেখতে সুপুরুষ আর গাইতে বাজাতে ওস্তাদ, উপরন্তু তাকে সচ্চরিত্র বলে জানতুম। বলা বাহুল্য, এ গুজব শোনবা মাত্র আমি ছোকরাটিকে আমার বাড়ি থেকে দূর করে দিলুম। তার কিছুদিন পরেই আমার স্ত্রী জলে ডুবে মারা গেলেন। সুতরাং আমার মনে এ সন্দেহ রয়েই গেল যে সে মরেনি, পালিয়েছে। সে যে কি প্রকৃতির মেয়ে ছিল তা আমি বলতে পারিনে, কারণ বিবাহের পর তার সঙ্গে আমার ভালো করে আলাপ পরিচয় হয়নি। সে ছিল বিদ্যুৎ দিয়ে গড়া, তাই তাকে ছুঁতে ভয় করতুম। বিদ্যুৎকে পোষ মারাবার বিদ্যে আমি জানতুম না। বহুমূল্য রত্ন বাক্সেই বন্ধ ছিল, হঠাৎ একদিন অন্তর্ধান হল। এই ঘটনা ঘটবার পর থেকে এই আমার মন একেবারে বিগড়ে গেল। ওহ, কি রূপ তার! তবে তার বিয়োগে যত না হলো দুঃখ, তার চাইতে বেশি হলো রাগ। সে বোঝেনি যে স্বর্গের অপ্সরাও মরতে এসে কেউটের লেজে পা দিতে পারে না। আমি জিজ্ঞাসা করলুম, সংসারে বিতরাগ হয়ে বুঝি আপনি কাষায় বসন ধারণ করেছেন? তিনি উত্তর করলেন, সংসারে বিতরাগ হয়েছি বলে আত্মহত্যা করবার তো কোনো কারণ নেই। পৃথিবীতে দেদার বাঘ ভালুক গুলি খাবার আশায় বসে রয়েছে, তাদের বঞ্চিত করে নিজে গুলি খেয়ে বসবো কেন? তাছাড়া আমার তৃতীয় পক্ষ গত হবার পর আমি তো অনায়াসে চতুর্থ পক্ষ করতে পারতুম। আমার আত্মীয় স্বজন দেশময় আমার উপযুক্ত মেয়ের খোঁজ করছিলেন, আমি নিঃসন্তান, আমাদের বংশরক্ষা তো হওয়া চাই। কিন্তু এই সময়ে এমন একটি ঘটনা ঘটল যাতে করে চতুর্থ পক্ষ আর এই যাত্রা করা হলো না। আমি বাড়ি থেকে কলকাতায় যাচ্ছিলাম, রানাঘাট স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়েছিল, আমাদের গাড়ি পাশে এসে লাগতেই সে গাড়িখানি ছেড়ে দিলে। দেখি সে গাড়ির একটি থার্ড ক্লাসের কম্পার্টমেন্টে আমার সেই গুণধর আমলাটি বসে আছে আর পাশে একটি অপূর্ব সুন্দরী যুবতী। সে যুবতীটি যে আমার তৃতীয় পক্ষ তা বুঝতে আমার আর দেরি হলো না, যদিও তার মুখটি ভালো করে দেখতে পাইনি। তবে ইনস্টিংক্ট বলেও তো একটা জিনিস আছে। সেই দিন থেকে গেরুয়া ধরনের উদ্দেশ্য যাতে করে তারা আমাকে চিনতে না পারে, আমি শুধু ট্রেনে ট্রেনে ঘুরে বেড়াই, একদিন না একদিন তাদের ধরবই, এ লুকোচুরি খেলার একদিন সাঙ্গ হবেই। আর সঙ্গে এই যে বন্দুক নিয়ে বেড়াই, তার কারণ জানেন? এবার যেদিন ও দুজনের সাক্ষাৎ পাবো সেদিন এর দুটি গুলি দুজনের বুকের ভিতরে

0: ধরে বসে যাবে, আমার স্ত্রী হরণ করে নিয়ে যাবে, আর অক্ষত শরীরে হেসে খেলে বেড়াবে, এমন লোক এ দুনিয়ায় আজও জন্মায়নি। তারপর অস্তুত্তরাশ্যং দিশি দেবতাত্ত হিমালয় নাম নগাধি রাজ, তার ক্রোড়ে আশ্রয় নেব। এই কথা বলতে না বলতে ট্রেন দেওঘর স্টেশনে এসে পৌঁছল। পাশ দিয়ে একখানি ট্রেন ঊর্ধ্বশ্বাসে ছুটে গেল। শীতিকণ্ঠ সিংহ ঠাকুর জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, এই যে ট্রেনে তারা যাচ্ছে। এই বলেই তিনি বন্দুক হাতে করে তড়াক করে প্ল্যাটফর্মে লাফিয়ে পড়লেন। তারপর বন্দুকের ঘোড়া দুটি টানলেন, দুবার শুধু ক্লিক ক্লিক আওয়াজ হলো। তিনি ভুলে গিয়েছিলেন যে তার ভিতর টোটা নেই। তখন তিনি আলখাল্লার বুকের পকেট থেকে দুটি টোটা বার করে বন্দুকে পুরলেন। ইতিমধ্যে সে ট্রেনখানি অদৃশ্য হয়ে গেল। আমাদের গাড়িও ছেড়ে দিলে। শীতিকণ্ঠ বন্দুক হাতে দেওঘরের স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন। তারপর শীতিকণ্ঠকে জীবনে আর কখনো দেখিনি, নিজের গাড়িতেও নয়, পাশের গাড়িতেও নয়। আমি শুধু ভাবি, শীতিকণ্ঠ সিংহ ঠাকুর এখন কোথায়? হিমালয় না সাগর পারে, জেলে না পাগলা গারুতে?
1: কথাই কাহিনীতে শুনলেন প্রমথ চৌধুরীর গল্প সহযাত্রীর দ্বিতীয় তথা শেষ পর্ব। সম্পাদনা প্রসেনজিৎ নন্দী। গল্প পাঠে ও প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 এ বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30শে সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসসি দাস, ADPSCS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেইল করতে হবে ADPGCOWB@gmail.com অথবা PG.WB@indiapost.gov.in/ID-তে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 0332210050 অথবা 0332210612 অথবা 0332210500 নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেইলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। মনে রাখবেন, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করছেন বাসন্ত

0: সরস্বতী দেবী কলেজের অধ্যক্ষা ড. ইন্দ্রিলা গুহ এবং ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটসের ড. আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
1: আলোচনা শুরুর একেবারে প্রথমার্ধে আমাদের আলোচনার বিষয় থাকবে কি ধরনের পর্যটন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও এখন খুব জনপ্রিয়। আমাদের অবসর যাপনের যে পর্যটন সেটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু কিছু নতুন ধারা এর সঙ্গে যুক্ত হয়েছে, যেমন ধরুন ঐতিহাসিক পর্যটন অথবা প্রত্নতাত্ত্বিক, নৈসর্গিক, কিছুটা ধরুন মিউজিয়াম বেসড। তার সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসাজনিত পর্যটন এবং কিছুটা তীর্থক্ষেত্রের চারিপাশে গড়ে ওঠা পর্যটন। এই কয়েকটি পর্যটন ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কিছু নতুন দিগন্ত খুলে গেছে। চা বাগান, এই চা বাগানকে ঘিরে ডুয়ার্সে অসাধারণ পর্যটন গড়ে উঠেছে। আরেকটি ধারা যেটি খুব একেবারে অধুনা বলতে পারি, যেমন ধরুন চিকিৎসা শাস্ত্রকে ঘিরে ট্যুরিজম, কোনো অন্য দেশের বা অন্য রাজ্যের মানুষ কোনো একটি বিশেষ স্থানে মেডিকেল এমার্জেন্সিতে অথবা কোনো চিকিৎসাজনিত কারণে সেখানে গেছেন, তার সঙ্গে তার পরিবারবর্গ অথবা বন্ধুবান্ধব সঙ্গে গেছেন, রোগটি নিরাময় হওয়ার সময় অথবা তার অব্যাহত পরে দেখা যাচ্ছে যে রোগীর মঙ্গল কামনায় হয় সেখানে তীর্থযাত্রী হিসেবে একটা পর্যটন গড়ে উঠছে, অথবা রোগী ভালো হয়ে উঠছে সেই কথা মাথায় রেখে তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান তারা যাচ্ছেন। সুতরাং পর্যটন কিন্তু এখন আর সেই শিশুদের গরমের ছুটি, পুজোর ছুটি অথবা বড়দিনের ছুটিতে সীমাবদ্ধ থাকছে না। আমাদের বুঝতে হবে যে অর্থনীতির একটা বিরাট অংশ জুড়ে পর্যটন একটা বিরাট আকার ধারণ করেছে, যেহেতু এই পর্যটনের নানা ধারা এখন যুক্ত হয়েছে। এই পর্যটনের একটা সুন্দর দিক হল পশ্চিমবঙ্গ, যাকে বলা হচ্ছে মিনি ভারত। মরুভূমি ছাড়া পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র, জঙ্গল, এই সমস্তই আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। সুতরাং বলা হয় যে ভারত দর্শন করার আগে যদি পশ্চিমবঙ্গ দর্শন করে নেওয়া যায় তাহলে হয়তো মিনি ভারত দর্শন হয়ে যাচ্ছে। আমি পরবর্তী পর্যায়ে আসার আগে আমি জানতে চাইব আপনার কাছে যে এই অর্থনীতির বিকাশে পর্যটন কি গুরুত্ব রাখছে, সেটা কোনো রকমভাবে এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থানের দিক থেকে বলতে পারেন অথবা অন্যান্য দিক থেকেও অর্থনৈতিক বিকাশের দিকে কিভাবে পর্যটন সহায়তা করছে, আমরা সেই আলোচনায় আসছি।
2: আমরা যেটা দেখলাম যে পর্যটন এখন শুধুমাত্র গ্রীষ্মকালীন বা শীতকালীন যে ছুটি তাতে সীমাবদ্ধ নেই, এর সাথে সাথে পর্যটন যত বেড়েছে এবং এর যত বহুমুখিতা বেড়েছে তার সাথে দেখা যাচ্ছে যে কর্মসংস্থানও বেড়েছে। আজ থেকে বেশ কিছু বছর আগে দেখলে দেখা যাবে যে পর্যটন মানে কোনো একটি পরিবার একটি জায়গায় ঘুরতে গেলেন, গিয়ে সেখানে হয়তো বা নিজেরা রান্নাবান্না করে খেলেন, কোনো একটি জায়গা দেখার সেটি দেখলেন এবং ফিরে আসলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে পর্যটন যত প্রসারিত হয়েছে যে হোটেলে থাকা বা রেস্তোরাঁয় খাওয়া, তার সাথে সাথে কোনো শিল্প যেখানে শিল্পকর্ম হচ্ছে বা যাকে আমরা বলি কোনো উইভার্স ভিলেজ, সেই সব জায়গায় ঘুরে দেখা,

0: কিছু কেনাকাটি করা, ট্যুর গাইডকে নেওয়াও একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে কোনো ঐতিহাসিক স্থানে গেলে। এইগুলো বেড়েছে, এবং যত এই জিনিসটা বেড়েছে তত কর্মসংস্থানও বেড়েছে। আর সেই দিক থেকে দেখতে গেলে একটি পরিসংখ্যান যদি বলি, ট্যুরিজম স্যাটেলাইট অ্যাকাউন্টের একটি পরিসংখ্যান বলছে যে 2021 সাল থেকে বেড়ে 2025 সালে ভারতের যে জিডিপি তাতে পর্যটনের ভূমিকা বিশাল। এটি 5% থেকে বেড়ে প্রায় 6.5% হয়ে গেছে 2025-এর শেষে। সুতরাং বলা যায় যে পর্যটনের সাথে যুক্ত বিভিন্ন মানুষ বা বিভিন্ন সার্ভিস, যাকে আমরা বলি, কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়া হলো, সেখানে গিয়ে শুধুমাত্র সেখানে থাকা খাওয়া তা নয়, এখন আনুষঙ্গিক আরও অনেক কিছু হয়। সেখানকার কোনো একটা জায়গায় একটা ফুড ওয়াক, মানে সেখানকার কোনো দ্রষ্টব্য জায়গা যেখানে খুব নামি দামি কিছু খাবার জায়গা আছে, উদাহরণস্বরূপ আমরা দিল্লিতে ঘুরতে গেলে চাঁদনি চকে হেঁটে বেড়াই, এমনি তার সাথে সাথে কিছু কর্মসংস্থানও হয় বটে, ফেরি করে মানুষ বিভিন্ন জায়গায়। এবং দেখা গেছে যে এই যে পর্যটকরা, এটা কিন্তু শুধুমাত্র আভ্যন্তরীণ পর্যটকে সীমাবদ্ধ নেই, বিদেশ থেকেও যারা আসছেন তারা আগে, আজ থেকে 5-10 বছর আগেও বা কোভিড মহামারীর আগেও, তারা যে ধরনের সার্ভিসকে নিতে চাইতেন সেটা এখন অনেক বহুমুখী হয়ে গেছে। এখান থেকে একটা জিনিস আমি জানতে চাইবো আপনার কাছে ডক্টর গুহ, এই যে অর্থনীতির ওপরে পর্যটনের যে বিশাল ইনফ্লুয়েন্স বা এই যে বহুমুখী জিনিস পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ করাচ্ছে, সেখান থেকে আপনার কি মনে হয় যে এই পর্যটন কি শুধুমাত্র, এখন আপনি বেশ কিছু পর্যটনের ধরন বললেন, সেখান থেকে আর কি কি দিকে এই পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে? মানে অনেক নতুন ধরনের তো কর্মসংস্থান হচ্ছে তার সাথে সাথে।
1: অর্থনীতিতে একটা খুব সুন্দর কথা আছে যেটাকে আমরা বলে থাকি ব্যাকওয়ার্ড অথবা ফরওয়ার্ড লিঙ্কেজ। তার মানে হচ্ছে, ধরুন পর্যটনকে যদি আপনি শিল্পের পর্যায়ে নিয়ে যান, তাহলে সেই শিল্পের বিকাশের জন্য আপনাকে পিছনের দিকে তাকাতে হবে, অর্থাৎ পরিকাঠামো। সেই পরিকাঠামো কি, যে জায়গায় পর্যটন, সেখানকার যোগাযোগ ব্যবস্থা, সেখানকার ধরুন যদি ব্রিজ থাকে সেই ব্রিজটি মেরামত করে সুন্দর করে রাখা, এবং নানান ধরনের যেটাকে আমরা বলি কমিউনিকেশন সিস্টেম। ধরুন এখন তো যেখানেই যাবেন মানুষ চাইবে যে তার মোবাইল টাওয়ার ঠিকঠাক থাকুক, তার যেন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। সুতরাং যেটাকে আমরা বলি কমিউনিকেশন সিস্টেম বা যোগাযোগ ব্যবস্থা, সেটা একেবারে আধুনিকতম হতে হবে, তা না হলে কিন্তু পর্যটকদের টানা যাবে না। এবার ভেবে দেখুন ফরওয়ার্ড লিঙ্কেজ, সেটা কীরকম। আপনি কর্মসংস্থানের কথা বলেছেন, যদি পর্যটকরা কোনো বিশেষ একটি স্থান বেছে নেন, যে বারবার দেখবেন কিছু পর্যটক বারবার করে ছোট্ট একটি অবসরের জন্য আমাদের বিভিন্ন সমুদ্রের ধারে বেড়াতে চলে যাচ্ছেন, যোগাযোগ ব্যবস্থা ছাড়াও যেটা করা যায় সেটা হচ্ছে একেবারে স্থানীয় বাসিন্দারা যারা আছেন তাদেরকে এই পর্যটনের আওতায় নিয়ে আসা, যেটাকে বলা হয় অন্তর্ভুক্তিকরণ বা ইনক্লুসিভনেস। আপনি একটা ট্যুরিজম সেক্টর ডেভেলপ করছেন, পর্যটন ব্যবস্থা আপনি তৈরি করছেন যা স্থানীয় মানুষদের কর্মসংস্থান হবে, সেখানে তাদের কিছু আয় বাড়বে, এবং এই আয় বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা বেড়ে অর্থনৈতিক একটা বিকাশের দিকে চলে যাবে। অর্থাৎ এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাও শক্ত হবে, ফরওয়ার্ড লিঙ্কেজটাও শক্ত হবে, এবং এটা না একটা চক্রাকারে ঘুরতে থাকবে। একবার একটা স্থান যদি একবার ডেভেলপ করে যায়, উন্নতির পথে যায়, এবং সেটি পর্যটকদের মানচিত্রে চলে আসে, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ফিরে তাকাতে হবে না। এই প্রসঙ্গে আমি বলি, আপনি উল্লেখ করেছেন যে শুধু ছুটিতে পর্যটন আর নেই, সুতরাং মরশুমি পর্যটন ছাড়াও সারা বছর পর্যটন কিন্তু একটা বিশেষ জায়গা নিচ্ছে। অর্থাৎ আমরা সকলে জানি বর্ষাকালে পাহাড়ে যাবে না, তাহলে বর্ষাকালে সমুদ্রের ধারে নদীর ধারে বিভিন্ন ছোট ছোট পর্যটন ব্যবস্থা তৈরি হয়েছে, সেখানে মানুষ গিয়ে

0: তার অবসর সময় যাপন করছেন। আরেকটু খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং জিনিস হয়েছে, এখন দেখবেন আপনি কোভিডের কথা বলেছেন, কোভিডের পরে অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হয়েছে। এই ওয়ার্ক ফ্রম হোম আরও উন্নত হয়ে হচ্ছে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার, অর্থাৎ আপনি কলকাতার বাসিন্দা হয়ে হয়তো সমুদ্রের ধারে পুরীতে গিয়ে একটি ক্যাফেতে বসে কাজ করছেন, আপনার ব্রেকে আপনার অবসরে কাজের ফাঁকে আপনি একটু সমুদ্রের হাওয়া সেটি খুব ভালোভাবে উপভোগ করে আবার ফেরত এসে আবার কাজ করছেন, যেটা আপনার বদ্ধ ঘরে করা সম্ভব হচ্ছে না। সুতরাং পর্যটন কিন্তু খুব একটা এক জায়গা দাঁড়িয়ে থাকার জিনিস নয়, এটি কিন্তু ক্রমাগত পরিবর্তিত হতে হতে চলেছে। আমি একটি ছোট্ট উদাহরণ দেব, যেটি আমি বললাম, যেটা কি ইকোট্যুরিজম বলা হচ্ছে, অর্থাৎ যারা স্থানীয় মানুষ তাদের হোমস্টে, ধরুন একটি ছোট্ট বাড়ি আছে, তার বাড়ির একটি বা দুটি ঘর পর্যটকদের জন্য ওনারা খুলে দিচ্ছেন, নিজেরাই রান্না করছেন, স্থানীয় ফুড তারা খাচ্ছেন, এবং তাদের বসতিটা এত সুন্দর জায়গায়, দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, যেই পাহাড়ের কোলে হয়তো এক্ষুনি কোনো হোটেল বা রিসর্ট তৈরিই হয়নি, কিন্তু একটি হোমস্টেতে থেকে আপনি প্রকৃতির একেবারে কাছে চলে যেতে পারছেন। তাহলে আপনার অন্তর্ভুক্তিকরণও হলো, আপনার অর্থনৈতিক বিকাশে একটা বিরাট জায়গা করে নিল এই পর্যটন। আর আপনি নিশ্চয়ই পিপিপি মডেলের কথা বলবেন, পিপিপি মডেলের কথা আসার আগে আমি আমার একটি উদাহরণ দিয়ে আপনাকে বলতে বলবো যে পিপিপি মডেলটা বলবেন। আমরা যদি পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার কথা একটু ভাবি, যেটি আমরা জানি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটি কিন্তু যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ফ্র্যাজাইল ইকোসিস্টেম, খুব একেবারে লালন পালন করার মতো ইকোসিস্টেম, সেখানে যে কোনো মানুষ যে কোনো রকমভাবে চলে যাওয়া, খুব জোরে আওয়াজ করে কথা বলা কিংবা পরিবেশ দূষণ সৃষ্টি করা, এইগুলো একেবারে নিষিদ্ধ। সেখানে প্লাস্টিকের ব্যবহার একেবারে নিষিদ্ধ। তাহলে এই নিয়মাবলী যদি মেনে চলতে হয়, তাহলে আগামী দিনে যে পর্যটন ব্যবস্থা পিপিপি মডেলে আসতে চলেছে, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেটি সরকারের সঙ্গে হাত ধরবে যে কোনো প্রাইভেট কোম্পানি, কিন্তু মাথায় রাখতে হবে যে অর্থনৈতিক বিকাশের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশন বা কর্মসংস্থান তার মুখ্য উদ্দেশ্য হবে এবং পরিবেশের কোনো রকম ক্ষতি করা যাবে না।
1: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করলেন বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটসের ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।

সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন খেয়াল, শিল্পী রাজ্যশ্রী ঘোষ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়, সুদ কল্যাণ।

0: সুদ করলেন রাগে। খেয়াল শুনলেন রাজ্যশ্রী ঘোষের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন দেবপ্রতিম গঙ্গোপাধ্যায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখন এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত।

তিনি লিখেছিলেন শত সরদ মানুষের আয়ু, কিন্তু দুঃখী সুখী ভ্রষ্টাচারী ততদিন বাঁচে না, মরণের আগে বোকা চোখে তাকিয়ে দেখে সমস্তই অসম্পূর্ণ, তার রাকা শশী অসংলগ্ন বালি হয়ে উড়ে যায়।

0: তবু এইটুকু জীবনের মধ্যে কত কি যে ঘটেছিল, কত মুগ্ধতা, সন্তাপ, উল্লাস, দ্রবণ, ভোলা যায় না। তবু তার উপর শান্তি নামে, সময়ের শান্তি, ক্ষয়ের শান্তি। তিনি মনীন্দ্র গুপ্ত। এবছর তাঁর জন্ম শতবর্ষ। আজ শ্রবণীতে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ। আজ শ্রবণীতে রয়েছে মনীন্দ্র গুপ্তকে নিয়ে একটি কথিকা এবং দুই কবির স্মৃতিচারণ, যাঁরা দীর্ঘদিন মনীন্দ্র গুপ্তকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁর সঙ্গ করেছেন। প্রথমে শোনা যাক কথিকা। মনীন্দ্র গুপ্তর লেখার প্রতি ভালোবাসা থেকে তাঁকে নিয়ে গবেষণা করেছেন মধুপর্ণা মুখোপাধ্যায়। শুনুন তাঁর কথিকা, মনীন্দ্র গুপ্তর ম্যাজিক।
1: মনীন্দ্র গুপ্তর জন্মসাল ১৯২৬, আর মনীন্দ্র গুপ্তর প্রথম একক কবিতা গ্রন্থ প্রকাশিত হয় ১৯৬৯ সালে, নীল পাথরের আকাশ। বলা যেতে পারে একটা শতাব্দীর প্রায় অর্ধেকটা সময় ধরে জীবনকে বয়ে নিয়ে যেতে যেতে বিচিত্র অভিজ্ঞতায় নিজেকে প্রস্তুত করেছেন তিনি, যার প্রতিটা রং পাঠকের অনুভূতিকে সরাসরি প্রভাবিত করার ক্ষমতা ধরে। তেষ্টার জল যেভাবে শরীর জুড়িয়ে নামে, মনীন্দ্র গুপ্তের লেখায় তেমন একটা প্রশান্তি আছে। অনেক ঝড় সহ্য করার পরেও গাছের চেহারায় যেমন প্রশান্তি, অনেকটা সেই রকম। তার লেখা জীবন সম্পৃক্ত আবার নিরাসক্ত। অখণ্ড সময়ের পটে জীবনের প্রবাহকে উপলব্ধি করেছেন তিনি, আর তার থেকেই অমূল্য সব রত্ন কুড়িয়ে নিতে নিতে একসময় তৈরি হয়ে উঠেছে তার সাহিত্যের ভাস্কর্য। মূলত সংগ্রাহক হিসেবেই নিজের পরিচয় দিতে পছন্দ করতেন, তাই হয়তো উৎসুক পাঠক তার সাহিত্যের ঝুলিতে পাবেন কবিতা সংগ্রহের একটি মাত্র খণ্ড, চারটি উপন্যাস আর গদ্য সংগ্রহের দুটি খণ্ড। এছাড়া পাবেন রামকিঙ্করকে নিয়ে একটি এবং কয়েকজনের গ্রন্থ আলোচনার আরেকটি নির্মেদ বই। এর বাইরে তার বাকি কাজ সম্পাদনা আর সংকলনের। এবছর মনীন্দ্র গুপ্তের জন্ম শতবর্ষ। একজন মানুষের সৃজন সাহিত্যের মূল্য যাচাইয়ের জন্য জীবন পরিধির ১০০ বছর খুব কম সময় নয়। পাঠকের কৌতূহলও একটু একটু করে ঘিরে ধরছে তার সৃষ্টিকে। এই মুহূর্তে তাকে আর অনালোচিত বলা যাবে না, তবে বহু চর্চিতও তিনি নন। এখনো পর্যন্ত মূলত অক্ষয় মালবেরির কবি হিসেবেই পরিচয় পেয়েছেন বেশি। আশ্চর্য এটাই, অক্ষয় মালবেরি তো তার আত্মজীবনীমূলক গদ্য, তবু কি করে যেন লেখকের আগে কবি বিশেষণ জুড়ে গেছে। আসলে কবিতার মধ্যে অনুভবের যে কোলাজ, যে রং, যে ব্যঞ্জনা, তার সবকিছুই এই গদ্যগ্রন্থের মধ্যে পাঠক পান। বিশেষ করে প্রথম খণ্ডের পৌরাণিক পট, রূপকথা বলার আদল, সেই সঙ্গে গৈলা গ্রামের লোকবিশ্বাস আর একটি একা বালকের সবুজ দুঃখ খুঁজে বেড়াবার কাহিনী যে কোনো পাঠককে নিজের মধ্যে টেনে নেয়। কবিতায় স্বল্পের মধ্যে যেমন আমাদের চেতনাকে উর্ধায়িত করার ক্ষমতা থাকে, এই বইটিও সেই রকম। অনেক পাওয়া না পাওয়ার ভেতর দিয়ে আসক্তিশূন্য একটা স্বস্তির স্বচ্ছতায় অক্ষয় মালবেরি পাঠককে পৌঁছে দিতে পারে। মনীন্দ্র গুপ্তের বেশ কিছু কবিতায় এই বইয়ের নানা ঘটনা রীতিমতো উৎসেচক হিসেবে কাজ করে গেছে। তার লেখায় যত রং, যত ছবি আর যত চিত্রকল্প, তার উৎস অনেকখানি এই গ্রন্থেই ছড়ানো আছে। মনীন্দ্রের সামগ্রিক সৃষ্টির প্রেক্ষিতে বলা যায় নিজেকে নিয়ে তিনি কৌতুক করেছেন, চারপাশকে দেখেছেন কৌতুকের দৃষ্টিতে। খাঁটি আর ভেজাল মানুষ চিনতে তার অসুবিধে হয়নি। সংস্কারশূন্য মানসিকতায় ঋজু শিরদাঁড়া নিয়ে আজীবন তিনি কাটিয়ে দিলেন। আর জীবনের সবথেকে বড় ঝড়টি যখন প্রথম দাম্পত্য থেকে ঘূর্ণিত হতে শুরু করেছিল, আপ্রাণ নিজেকে যুক্ত রেখেছিলেন বই পড়া, ছবি আঁকা আর কবিতা সংকলন এবং সম্পাদনার কাজে। উদ্দেশ্য ছিল নিছক কায়িক শ্রমের ভারে যাতে জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতিগুলো তাকে উত্তপ্ত না করতে পারে। কিন্তু প্রখর স্মৃতি মনীন্দ্রকে ভুলতে পারতেন অতীতকে, বা ক্ষমা

সুন্দর দৃষ্টির অধিকারী হতে পারতেন যদি না দেবারতী মিত্রকে জীবনে পেতেন? ১৯৭৫ সালে দেবারতী মিত্রকে বিয়ে তার জীবনে উর্বর একটি সময় এনে দিয়েছিল বলেই মনীন্দ্রগুপ্তের সৃজন শান্ত স্নেহে এক সময়ের অনেক গোপন কান্নাকে মুক্তই রূপান্তরিত করতে পেরেছে। মূল ঘটনা থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকেও যেন তিনি একটি চরিত্র হিসেবে দেখেছেন অক্ষয় মালবেরিতে, আর তাই কঠিন লড়াইয়ের কৈশোর যৌবন অলৌকিক আলোয় ব্যক্তিগতের খোলস মুক্ত হয়ে সকলের জন্য কথা বলে উঠেছে। সেই অক্ষরমালায় চোখ রাখলে এমনকি তথাকথিত ভিলেন চরিত্রের জন্য পাঠকের মনে মায়ার সৃষ্টি হবে। জীবনে পারিবারিক স্থিতি আসার পরে মনীন্দ্রগুপ্তর কবিতায় একটি আশ্চর্য বাঁকবদল নজর করা গিয়েছিল। লাল স্কুলবাড়ি বইটি থেকেই তিনি মোটামুটি আত্মজৈবনিকতার গেরো কাটিয়ে ফেলেছেন। প্রজাপতির প্রথম পাখামেলার মতো মুক্ত আকাশে উড়াল দিতে শুরু করেছেন, শরৎ মেঘ কাশফুলের বন্ধু হতে পেরেছেন, টুংটাং শব্দ নিঃশব্দের মধ্যে কান পেতে উপলব্ধি করেছেন জীবনের সুপ্তিময় ব্যঞ্জনা। ম্যাজিক রিয়ালিজমও এসেছে তার লেখায়, আর যেটুকু অলঙ্কার নিজের প্রথম দিকের কবিতায় রেখেছিলেন ক্রমশ সেটুকুও ত্যাগ করতে শুরু করেছেন স্তরে স্তরে। একসময় বিষয় আর বিন্যাস শরীরে আত্মায় এক হয়ে তীক্ষ্ণ ফলার মতো কিংবা বলিষ্ঠ এক শিখার মতো পাঠককে অলৌকিক শক্তিতে বক্তব্যের কেন্দ্রে টেনে রেখেছে। আবার মনীন্দ্রগুপ্ত তিনটি কাল জুড়ে তার মানুষ ভ্রমণও চালিয়ে গেছেন কিছুটা যেন খেলাচ্ছলে। লাল স্কুলবাড়ির একটি কবিতার কথা মনে পড়ছে, কবিতার নাম জন্মান্তর জন্ম। সেই কবিতায় মহাভারতের যুগ ছুঁয়ে শ্রী চৈতন্যের কালে ঘুরে তিনি অনায়াসে অবস্থান করেছেন মরু বরফের দেশে। এই হল আবহমানতা, যা সময় কিংবা নির্দিষ্ট ভূখণ্ডের ভেদ করে না। কবিতাটি থেকে একটু পড়ি। বিদুর গেছেন বনে, বাল্যকালে আমি তার সঙ্গে সঙ্গে গেছি। ধুল্ল বলুণ্ঠিত দেহ, শীর্ণ নগ্ন শূন্য দৃষ্টি, তিনি একাকী সঞ্চরমান। বৃদ্ধ তবু বালকের মতো নীল চোখ, আমি তার মৃত্যুও দেখেছি। এই কবিতাতে তিনি লিখছেন, আমি যবন হরিদাসকেও দেখেছি, অভিলাষ বৈরাগীর জীর্ণ ছায়াচ্ছন্ন দাওয়াটিতে তিনিই ছিলেন বসে, দেহখানি ভঙ্গুর এলানো গ্রন্থিহীন, হাতে কুঁড়ো জালি একা, শুধু আমলকি গাছের ফাঁকে পূর্ণচন্দ্র। হরিদাসের সঙ্গে পূর্ণ চাঁদের যে কোলাকুলি, বাস্তবের ধুলো কাদার ভঙ্গুর জীবন থেকে তা মানুষটিকে অনেকটা ওপরে তুলে দিচ্ছে। শুধু তাই নয়, মনীন্দ্রকে অনায়াসে যুগ অতিক্রম করে যাচ্ছেন মৃদু হাওয়ায়। কিংবা আরেকটি কবিতা, কবিতাটির নামই হাওয়া। মনীন্দ্র লিখছেন, হাওয়া মানে কয়েক ব্যারেল বয়ে যাওয়া অদৃশ্য স্রোত, সঙ্গে মেশানো এক বোতল শৈত্য আর এক শিশি গন্ধহীন ফ্রেগ্রান্স। এই অলৌকিক বস্তু বিবস্ত্র হয়ে উপভোগ করতে হয়। এই অলৌকিক অন্য কোথাও নয়, আমাদের পৃথিবীর সমান্তরালে প্রবাহিত আরেক পৃথিবীকে উপলব্ধি করায়। চাঁদের যে পিঠে আলো পড়ে না, সেই পিঠকে আলোকিত করে। কিংবা হয়তো এই আরেক পৃথিবীর ভাবনা কবিকে নিজের চিন্তার জগৎকে প্রসারিত করতে কাজে আসে। আমরা যদিও বলতে চাইছি তিনি ক্রমশ নিরাসক্ত হয়েছেন জীবনের প্রতি, কিন্তু একটা মৃদু বিষণ্ণতা তার লেখায় শ্যামল ছায়া ফেলেছে। কেন বিষণ্ণ তিনি? কারণ শিল্প সাহিত্যের অনেক রত্ন কালের গর্ভে হারিয়ে যাচ্ছে, যদিও মানুষ তাতে বিচলিত নন। তাই নিজেই উদ্যোগ নিয়ে শিল্পের প্রতি দায়বদ্ধতায় আবহমান বাংলা কবিতার তিনটি পর্ব বিপুল পরিশ্রমে গড়ে তুললেন মনীন্দ্র। সেই সংকলনে কবির নাম নয়, কবিতার প্রসাদগুণ হল বড়। কিংবা একই দায়বদ্ধতা থেকে রামকিঙ্করের ব্যক্তিজীবন আর শিল্পজীবনের সম্পৃক্ততা সন্ধান করলেন রং কাঁকর রামকিঙ্কর গ্রন্থে। ছিন্ন শিকড় ব্রাত্য সেই শিল্পীর সঙ্গে নিজের ব্রাত্য যাপন যেন কোথাও মিলে গিয়েছিল, আর অনুভূতির আন্তর্যোগের জন্যই তিনি সযত্নে রামকিঙ্করের একাকিত্ব থেকে তার শিল্পী ভাস্করের জেদি জন্মকে গেঁথে নিতে পারলেন সফলভাবে। বার্ধক্যের স্থবিরতাকেও মনীন্দ্র অতিক্রম করেছিলেন আশ্চর্য উপায়ে। জীবন্ত প্রবাহ, প্রতিদিনের খবরের কাগজের দরজা জানলা দিয়ে বাইরের পৃথিবীকে ঘরে ডেকে নিতেন তিনি। তরুণ লেখক কবিদের কলোচ্ছ্বাসও তাকে সজীব রাখতে পারত। জীবন কিংবা

0: সমাজের নানা সমস্যাকে চিনে বুঝে তার সমাধান সূত্র তৈরি করে রাখতেন। এই ব্যাপারটি বিশেষ করে ধরা পড়েছে তার শেষ তিনটি উপন্যাসে। মানুষের নিদারুণ লোভে প্রকৃতি ধ্বংসের কারণ, শিক্ষা ব্যবস্থার ত্রুটির দিকগুলো, সামাজিক প্রকল্পের ভেতরে লুকিয়ে থাকা লালসার ব্যবসা, ছাত্র আন্দোলন, আবার শৈশবের নিবিড়তায় ফিরে যাওয়ার আকুতি, কি নেই সেই সব লেখায়। অথচ মর্ত পৃথিবীর এই সমস্ত বিষয় বাসনা অতিক্রম করে তার লেখায় একটা অধরা জগতের নিবিড় স্পর্শ আমাদের মনকে উস্কে দিয়ে যায় বারবার, জীবনের সংকীর্ণ পরিধি থেকে বেরিয়ে পড়ার ডাক দিয়ে যায়। এটাই আশ্চর্য, জীবনে আলগা হয়ে বাঁচছেন, সন্ন্যাসীর মতো ন্যূনতম নিয়ে বাঁচছেন, কিন্তু জীবনকে এড়িয়ে যাচ্ছেন না। তার ঘাম, রক্ত, তার উদাসীনতা, ঈর্ষা কিংবা লোভ তিনি ছুঁতে পারেন, কিন্তু এর কোনোটি মনীন্দ্রকে ছুঁতে পারে না। এ আসলে সত্যিই বড় আশ্চর্য। পৃথিবীর মধ্যে এক অপার্থিব শক্তির যে ধ্বংস আর সৃষ্টিময় উদ্ভাস, তার উপন্যাস নুরিমাদোর আলতামসি নেংটি এর প্রত্যেকটিতেই কোনো না কোনোভাবে ছাপ রেখেছে। উপন্যাসের নামগুলোতেই কেমন যেন এক সোঁদা গন্ধ মিশে আছে। এই মাটির কাছাকাছি প্রকৃতির নিবিড় ছায়ায় প্রাণী গাছপালার মধ্যেই তার প্রাণের প্রকৃত আরাম। মানুষের দূষণ যে সেই সবুজকে ধূসরিত করছে ক্রমশ, পৃথিবী যে ধ্বংসের দিকে উল্লাসে ধেয়ে চলেছে সেদিকেও পাঠকের দৃষ্টি ফিরিয়েছেন তিনি। খুঁটিনাটি অসংখ্য বিষয়ে তার জানার পরিধি আমাদের সত্যিই বিস্মিত করে। একনিষ্ঠ পাঠক হিসেবে তিনি যথার্থ সাহিত্যকে চিনতে শিখেছিলেন, তেমনি অদ্বিতীয় মণীন্দ্রগুপ্তকে নিজে হাতে গড়ে তুলেছিলেন। যে মণীন্দ্রগুপ্তর কবিতা, গদ্য কিংবা উপন্যাস জুড়ে আসলে একটাই বৃত্ত, সেই বৃত্ত দৈনন্দিনের রঙে যেমন রঙিন, তেমনি তার পাক খেতে খেতে বৃহৎ এক পরিধির অবয়ব নির্মাণ তার চেতনার ব্যাপকতাকে চিনিয়ে দেয়। মণীন্দ্রগুপ্তের প্রকৃত নাম কিন্তু মণীন্দ্রলাল দাশগুপ্ত। স্বশিক্ষিত জীবনকে নিজস্ব পরিচিতি দিতেই সম্ভবত তিনি নাম ও পদবী থেকে কিছু কিছু অংশ বাদ দিয়েছিলেন। গৈলা গ্রামে থাকতে যে ছেলে প্রকৃতির রং, গন্ধ, রহস্যময়তায় ডুবে থাকত, মাত্রই 7-8 বছর বয়সে শিকড় উপড়ে পৌঁছে গিয়েছিল শিলচরে দাদু দিদিমার সংসারে, আর সেখানে বিপন্ন হতে হতে ভেতর থেকে নিজের শক্তিকে চিনে নিয়ে একসময় সমস্ত পারিবারিকতার বাঁধন থেকে ছিটকে গেল, এই সমস্তটা পথ চলার যে আয়ুধ তার সংগ্রহ হয়েছিল তার সবটুকু নিজের সৃষ্টিতে ঢেলে দিয়ে গেছেন। আঠা ছাড়ানো একটা জীবনের ফুরফুরে ডানামেলা শুধু নয়, ব্রহ্মাণ্ডের অলিতে গলিতে তার চেতনা প্রসারিত হয়েছে, আর এই দীর্ঘ পথকে অবলোকন করেছেন তিনি মহাকালের দৃষ্টিতে। তবে পাঠ মাত্রেই রসোপলব্ধি মণীন্দ্রগুপ্তের কবিতার জন্য বোধহয় সম্ভব নয়। তার কবিতায় অবগাহন করতে হয়, আর তখনই পাওয়া যেতে পারে শব্দের বহুস্তরীয় উদ্ভাস। কঠোর পরিশ্রমী কুর্মী মানুষের মতো তিনি খুঁজে খুঁজে সংগ্রহ করেছেন কিংবা গড়ে নিয়েছেন সেই প্রত্যেকটি শব্দ কিংবা এক একটি উচ্চারণ, তারপর কারুশিল্পে প্রাণ যোজনা করেছেন। নানা রঙের বিচ্ছুরণের মধ্যে ধীর সমাহিত অথচ আশ্চর্য রকম বিবিক্ত তার বলার ধরন, এটাই তার লেখার ম্যাজিক।
1: এবারে শুনুন স্মৃতিচারণ। দীর্ঘদিন মণীন্দ্রগুপ্তকে খুব কাছ থেকে দেখেছেন কবি অরণি বসু। স্টুডিওর বাইরে থেকে করা রেকর্ডিংয়ে তিনি জানালেন তাঁর অভিজ্ঞতার কথা।
2: 2018 জানুয়ারি মাসের শেষ দিনে চন্দ্রগ্রহণ পার করে মাঘী পূর্ণিমার রাত্রিরে মণীন্দ্রগুপ্ত আমাদের মুঠো থেকে হাত আলগা করে নিলেন, বাকি জীবনের মতো উল্টো দিকে ফিরে রইলেন। মণীন্দ্রগুপ্তের মধ্যে কি জাদু ছিল তা যারা তার সঙ্গে মেশেননি তাদের বোঝানো খুবই দুরূহ। মণীন্দ্রগুপ্তের অনুগ্রহের সংখ্যা অগণন নয়, কিন্তু যারা তাকে কাছ থেকে দেখেছেন, কথাবার্তা বলেছেন, তারা তার কাছে ফিরে ফিরে এসেছেন, মুগ্ধ হয়েছেন, বুনো রামনাথকে দেখে বিস্মিত হয়েছেন। তিনি তার সময়কে নিংড়ে নিংড়ে ব্যবহার করেছেন, আর তার দৃষ্টি ব্লটিং পেপারের মতো শুষে নিয়েছে তা তিনি দেখেছেন বা যে সময়ের মধ্যে তিনি পেরিয়ে এসেছেন। এর শুরু সেই বাল্যকাল থেকেই। অবিভক্ত বাংলাদেশের বরিশাল জেলার গৈলা গ্রামে জন্ম। 10 মাস বয়সে মাতৃহারা হন উনি, মায়ের বয়স তখন 19। যাদের আশ্রয়ে বড় হয়েছিলেন সেই দাদু ঠাকুমা পৃথিবী ছেড়ে চলে গেলেন তার 7 বছর বয়সে। ইতিমধ্যে বাবা দ্বিতীয়বার বিয়ে করেছেন। মণীন্দ্রগুপ্তের এবার ঠাঁই হল মামার বাড়িতে শিলচরে। তার যাত্রা শুরু হলো পৃথিবীর পথে। অনেক কিছু হারিয়ে বালক মণীন্দ্রগুপ্ত খুঁজে পেয়েছিলেন একার জগৎ, দেখার জগৎ।

0: করে ঘুরে বেড়ানো একরত্তি বালককে পথ দেখায় আকাশ, নদী, মাটি, পৃথিবী, মানুষ। একা বালকের ইন্দ্রিয় হয়ে ওঠে প্রবল সক্রিয়। সমস্ত ইন্দ্রিয় দিয়ে চারপাশের রূপ, রস, গন্ধ, বর্ণকে আত্মসাত করে সে জমিয়ে রাখে মনের সিন্ধুকে। অক্ষর জ্ঞান হওয়ার আগেই সে বই ঘাটাঘাটি করতে শুরু করে। না বুঝে বইয়ের ছবিগুলির দিকে অতন্ময় হয়ে তাকিয়ে থাকে সেই বালক। অনেক বছর পরে অক্ষয় মালবীরিতে মনোযুক্ত লিখেছেন, কোট, এও এক ইঙ্গিত, আমি জ্ঞানে অনুরক্ত ছিলাম না, শিক্ষায় আগ্রহী হলাম না, অথচ অকালে অক্ষর পরিচয়ের আগেই পুস্তক প্রেমী হয়ে গেলাম। এই হলো বিদ্যার তামসিকতা। এই কৃপণ ভালোবাসার শোধ সারা জীবন ধরে দিতে হলো। মহেন্দ্রগুপ্ত নিজেকে লিটল ম্যাগাজিনের লেখক বলতেই ভালোবাসতেন। তার সারা জীবনের লেখালেখি প্রায় সবটাই প্রকাশিত হয়েছে ছোট ছোট পত্রিকায়। দূর গ্রামের দু তিন ফর্মা চুটি কাগজেও লিখতে তিনি দ্বিধা করেননি। জোর গলায় বলতেন, লিটল ম্যাগাজিন আমাকে যা দিয়েছে সেই আমার পক্ষে অধিকের অধিক, এর বেশি আমার দরকার নেই। কবিতার কথা ছেড়ে দিলেও বাংলা ভাষার অসামান্য আত্মকথা অক্ষয় মালবীরি প্রথম খণ্ডে প্রকাশিত হয়েছিল পর্ম পত্রিকার অন্তিম সংখ্যায়, পরবর্তী দুখণ্ড চিত্রক, জলার্ক ও বিষয়মুখ পত্রিকায়। যারা পত্রিকায় লেখাটি পড়েছিলেন তারা চমকে উঠেছিলেন। মুখে মুখে ছড়িয়ে পড়েছিল অক্ষয় মালবীরির কথা। পাঠকরা অপেক্ষা করে থাকতেন বারো মাস উৎসব সংখ্যার জন্যে, যেখানে বারো মাসের শেষ ১৩ বছরে মনিন্দ্রবাবু বাঙালি পাঠককে উপহার দিয়েছিলেন ১৩টি অনবদ্য গদ্য রচনা। তবু বলবো, লেখার মানানুসারে তার গদ্য রচনা প্রাপ্য প্রচার পায়নি। কেননা লিটল ম্যাগাজিন যা দিতে পারে না তাহলে প্রচার। তাহলে কী দিয়েছে লিটল ম্যাগাজিন মনিন্দ্রগুপ্তকে? কেন তিনি সারা জীবন লিটল ম্যাগাজিনের সম্পর্ক করে থাকলেন? ওর নিজের কথায়, কী দিয়েছে লিটল ম্যাগাজিন আমাকে? লিটল ম্যাগাজিন আমাকে দিয়েছে অবারিত লেখার জায়গা, আর সেই সুবাদে সবসময় নানা বয়সের ছেলেমেয়েদের ডাকাডাকি, উষ্ণ সান্নিধ্য আর ভালোবাসা। বুড়ো বয়সে সবাই যখন নিঃসঙ্গতার শিকার, আমাকে তখন এরা এক মুহূর্ত একলা থাকতে দেয়নি, বয়স ভুলিয়ে মাতিয়ে রেখেছে। আমি যে এই জীবনের মধ্যে আছি, স্রোতের মধ্যে আছি, সে কেবল লিটল ম্যাগাজিনের সঙ্গে আছি বলেই না। জেনারেশন গ্যাপ আমার কাছে অলিক। কারোতলায় যখন মনিন্দ্রগুপ্ত অন্তিম আগুনের মধ্যে প্রবেশ করেছেন, বাইরে ছুটি ছিটি আছে বেশ কয়েকজন, আমরা কয়েকজন আবার গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। পার্থপ্রিয় বসু, চিত্রক পত্রিকার সম্পাদক, বললো, আজিজ বইমেলার চিত্রক নিয়ে মেলায় যাচ্ছি। বললাম, নিয়ে এসো এখানে দেখি। অদূরে আগুনের ভিতরে লিটল ম্যাগাজিনের কট্টর আজীবন পৃষ্ঠপোষক মনিন্দ্রগুপ্ত। শুরু দিয়ে মনিন্দ্রগুপ্তর কবিতা আরোগ্য। কবিতাটি পড়তে পড়তে ভাবছিলাম, কি আশ্চর্য সমাপতন, কথা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের। আরোগ্য, কবিতাটি পড়ছি। রক্তে সোডিয়াম পটাশিয়ামের অভাব রয়েছে, তবু সন্ধ্যেবেলা যেন আনন্দে ভেসে গেল। এইমাত্র অনিন্দ ফোন করেছিল, সমস্ত জ্বর ছাড়িয়ে অবশেষে তারা প্রপার্টিটাকে উদ্ধার করতে পেরেছে। সমুদ্র তল থেকে যেন নতুন দ্বীপ মাথা তুলে এদিক ওদিক চাইছে। অফিস যাবার পথে দেবজ্যোতি এসেছিল। দেবজ্যোতির টান টান মসৃণ গাল, ফাঁকে ফাঁকে কালো দাড়ি গোনা যায়। দেড় ঘন্টা গল্প করে দেবজ্যোতি আমাদের জলের কলগুলি খুলে দিয়ে চলে গেল। সারাদিন টপাটিপ ড্রপ ড্রিপ করে মিষ্টি সুরে ফোটায় ফোটায় জল পড়তে লাগলো। বিকেলে এলো অজয়। অজয়ের মতো শীর্ণ, ফুলের দিকে কাঠি ঘাসের মতো খোঁচা খোঁচা দাড়ি, তবু সে অজয় নদ। অজয় না জেনেও না বুঝেও যেন ভরসা দেয়, বেশ লাগে। রক্তে সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি কি এইভাবেই পূরণ হয়ে এলো? ঘুরে ঘুরে গানের ধুয়ের মতো অক্ষয় মালবীরির প্রথম প্যারাগ্রাফটি মাথার মধ্যে ঘুরে বেড়ায়। অক্ষয় মালবীরির গাছকে ঘিরে তীব্র ঘুরতে ঘুরতে হঠাৎ টের পাই কখন সঙ্গীতের হাত ফসকে গেছে। পৌর মুখের ওপর ছায়া পড়ে, নিজেকে আর মানুষ বলে মনে হয় না, প্রাণী বলে মনে হয়। নিঃশ্বাস নেই তাই বেঁচে থাকি। ভিতরে একা, সুখী না, দুঃখী না, দশ দিকে অসীম শূন্য ও চির রহস্য। ২০১৮ জানুয়ারি মাসের শেষ দিনে চন্দ্রগ্রহণ পার করে মাঘী পূর্ণিমার রাত্রিরে সারা জীবনের অভিযাত্রিক মহেন্দ্রগুপ্ত অসীম শূন্য ও চির রহস্যময় চাঁদের উপরে পাড়ি দিলেন। রয়ে গেল অক্ষয় মালবেরি, কবিতা সংগ্রহ, দুখণ্ড গদ্য সংগ্রহ, উপন্যাস সমগ্র, দ্রাক্ষাপুঞ্জ সুনীয় মাতাল, রং কাকর রামকিঙ্কর ও তিন খণ্ড আবহমান বাংলা কবিতা। বাকি জীবন মহেন্দ্রগুপ্তর হাত আমাদের মুঠোই ধরা থাকবে শেষ পর্যন্ত।
1: যেমনটা অরণি বসু বললেন, সত্যি নবীন কবি সাহিত্যিকদের সঙ্গে এক আশ্চর্য সখ্য ছিল মনিন্দ্রগুপ্তর। সাহিত্যিক এবং মানুষ মনিন্দ্রগুপ্তকে ঘিরে নিজের অনুভূতি স্টুডিওর বাইরে থেকে করা রেকর্ডিংয়ে ভাগ করে নিলেন কবি সেলিম মল্লিক।
2: তিনি তাঁর ব্যক্তিগত জীবনে ঠিক যেভাবে নিজের জীবনকে প্রস্তুত করেছিলেন, সেইভাবেই তাঁর যাবতীয় রচনাকেও প্রস্তুত করেছে। এই দুইয়ের মধ্যে বিরাট কোনো সংঘাত কিংবা ব্যবধান ছিল না।

যেটা ছিল সেটা একটা সঙ্গতিপূর্ণ বৈপরীত্য। আমি এই বৈপরীত্য কথাটা বললাম এই কারণে যে তিনি যে নৈতিকতার প্রসঙ্গগুলো তার জীবনে মান্য দিয়েছেন, সেই একই জিনিসকে তার যাবতীয় সৃষ্টিশীল রচনার মধ্যে, তার যাবতীয় ভাবুকতার চিন্তার ভেতরে স্থান দিয়েছেন। তবে তার মধ্যে এমন একটা বেপরোয়া সর্বব্যাপী সংস্কারহীন স্বাধীনতাকে রেখেছেন যা হয়তো আমাদের এই সংস্কারাচ্ছন্ন বাস্তবতার মধ্যে বেঁচে থাকতে গিয়ে একটু রুদ্ধ করতে হয়েছে, ভেতরে আটকে রাখতে হয়েছে। কারণ বাইরের পৃথিবীতে জীবনযাপনের ক্ষেত্রে অনেক কিছু ব্যক্ত করা মুশকিল, কিন্তু তিনি কখনোই কোনো মুহূর্তের জন্যে সেই জিনিসগুলোকে উচ্চারণ করে অস্বীকার করতে পারেন বা করেনও নি। একটা কথা আজকে বিশেষভাবে বলি, মনীন্দ্রগুপ্তের দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার জীবনের এবং তার যাবতীয় রচনার। প্রথমত, তাকে দেখেছি সাংঘাতিক একটা পুরুষ সংস্কার নিয়ে জীবন কাটাতে। এখন এই যে পুরুষ সংস্কার, এইটা কিন্তু তার রচনার ভেতরেও এই সংস্কারের একটা প্রবল গভীর ভূমিকা আছে। এর সঙ্গে কেউ দয়া করে পুরুষতান্ত্রিকতাকে মিলিয়ে মিশিয়ে ভাববেন না। পুরুষ এই সেলফটার যে সংস্কার, সেই সংস্কারের একটা গভীর গুরুত্ব তার জীবনে এবং তার কবিতার মধ্যে বিশেষভাবে কাজ করেছে। কিন্তু এটা যে কাজ করেছে কিভাবে, তার মধ্যে প্রথম এই জিনিসটার সক্রিয় ভূমিকা তৈরি হলো, এর একটা নজির তাঁর অক্ষয় মালবেরির একটা স্মৃতির লেখাতে পাই, মায়ের সম্পর্কে যে লেখাটা তিনি লিখেছেন ওখানে। মা তো যখন মাত্র তাঁর 10 মাস বয়স, তখন তাঁর তরুণী 19 বছর বয়সিনী মায়ের মৃত্যু হয়। সে সময় একটা শিশুকে জন্ম দিয়েই যে মা মারা গেলেন, সেই মায়ের মৃত্যুর জন্যে যেন ওই নবজাতক কোনো না কোনোভাবে কালোচক্রে দায়ী, অন্তত পাড়া প্রতিবেশীর মধ্য দিয়ে যে সমস্ত মহিলারা ওই বাচ্চাটির কাছে আসতেন। আরও একটু যখন বয়স হলো তার, তখন এসে প্রায় এরকমভাবেই তাকে দেখে তারা বলতেন যে পোড়া কপালিয়া জন্মাইয়া মায়ের খাইছো, এবং সকলেই কেমন একটা দুঃখ আঁকা মুখ নিয়ে এই কথাগুলো বলতেন, এবং সেই দুঃখের সঞ্চার অদ্ভুতভাবে তার অস্তিত্বের মধ্যে সঞ্চারিত হতো। একদিন মনীন্দ্রগুপ্তের মনে হলো যে এই যে দুঃখ, এই দুঃখটা তো আসলে তার মধ্যেকার সত্যিকারের কোনো প্রাকৃতিক দুঃখ নয়, এটা একটা নকল দুঃখ। আসলে দীর্ঘ জীবনের ভেতর দিয়ে তিনি কোনো এক সময় উপলব্ধি করেছিলেন যে দুঃখ সুখ বলে কিছুই নেই, যা দুঃখ যা সুখ সমস্ত কিছুই প্রায় একটা নকল, একটা আরোপিত জিনিস। এই যে আরোপিত জিনিসের কবলে থেকে নিজের মধ্যে যে একটা অদ্ভুত আত্মকরুণার ভাব তৈরি হয়, এই আত্মকরুণাকে অতিক্রম না করলে, একে পর্যুদস্ত না করলে আমার পক্ষে মানুষ হয়ে ওঠা সম্ভব নয়, আমার পক্ষে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়, এই বোধটা তার মধ্যে প্রথম তৈরি হয়েছিল। সেই তৈরি হওয়া বোধের পেছনে তার ব্যক্তিত্বের যে অংশটি বিশেষ ভূমিকা পালন করেছিল বা বলা যেতে পারে প্রাথমিকভাবে একমাত্র ভূমিকা পালন করেছিল, সেটা তার পুরুষ সংস্কার। এই পুরুষ সংস্কারের বশেই তিনি কিন্তু এরকম একটা আশ্চর্য ব্যক্তিত্বময় ব্যাপারের মধ্যে ঢুকতে পেরেছিলেন, জীবন কাটাতে পেরেছিলেন। এইটা কিন্তু তার কবিতার আলোচনা করতে গিয়ে, পড়তে গিয়ে মাথায় রাখলে দেখা যাবে জিনিসের একটা বিশেষ মূল্য আছে। আর একটা কি জানেন, ওর সঙ্গে মেলামেশা করে বুঝেছি একা, ভীষণ একা, এবং আশ্চর্য রকম সেই একাকিত্বের ভেতরে কোথাও একটা পরিত্যক্ত থাকার যেন চিহ্ন খুঁজে পাওয়া যায়। ওর 75 বছর বয়সে যখন এরকম একটা বিষয় ওর মধ্যে লক্ষ্য করছি, তখন ওর স্মৃতির লেখা পড়তে গিয়ে দেখলাম যে অতি শৈশবে

0: তার যে প্রথম স্মৃতি, যখন তিনি মেঝের উপরে একটা পিঁড়িতে অতি শৈশবে শুয়ে আছেন, আর একজোড়া পা মাঝে মাঝে তাঁর শয্যার পাশে আসছে কিন্তু দাঁড়াচ্ছে না, তাকে অতিক্রম করে চলে যাচ্ছে, তাকে গ্রহণ করছে না। ওই শৈশবেই তার মধ্যে একটা অদ্ভুত ক্রোধের জন্ম হয়েছিল এবং সেই ক্রোধ আশ্চর্য রকমভাবে তাঁর ব্যক্তিত্বের মধ্যে খুব পজিটিভ অর্থে ভূমিকা নিয়েছিল। এবং ওই ক্রোধটা যে তৈরি হয়েছিল, ওই ক্রোধটা আসলে ওই পরিত্যক্ত থাকার এবং নিঃসঙ্গ থাকার মধ্য দিয়েই তার মধ্যে প্রথম তৈরি হয়েছিল, এবং ওইটার মধ্য দিয়ে তার একার বোধটাও তৈরি হয়েছিল। আর এইটাই করোনা কোনোভাবে তার সারা জীবনের যাবতীয় রচনার মধ্যে ঘুরে ফিরে কাজ করেছে। শুধু তাই নয়, এটা যে কাজ করেছে তার রচনার নজিরের ভিত্তিতে একথা যেমন বলতে পারি, তিনি নিজেই স্বীকার করছেন, তিনি একটা জায়গায় পরিষ্কার লিখেইছেন, পরিত্যক্ত থাকার কষ্ট এবং অসহায় ক্রোধ, এই দ্বৈতই বোধ হয় আমার সারা জীবনের সার সংকলন। মনীন্দ্রগুপ্তের জীবন বিশেষ অর্থে দেখবার মতো, কারণ তার জীবনে কোনো রংবাহার ছিল না, তার জীবনে যেটা ছিল অনেস্টি এবং নিষ্ঠা। এবং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু তার ব্যক্তিত্ব এবং তার রচনা দুটোর ভেতরে অদ্ভুতভাবে কাজ করে।
1: শুনলেন মনীন্দ্রগুপ্তকে ঘিরে কবি সেলিম মল্লিকের স্মৃতিচারণ।

মণীন্দ্রগুপ্তর উচ্চারণ ধার করেই বলা যায়, মানুষই স্মৃতি মানুষ, স্মৃতি জটিলতা। মরণের পরে আমাদের যে নির্বাণ হয় না, সে কেবল স্মৃতি আছে বলেই না, তাঁর সাহিত্য আমাদের স্মৃতিতে চিরজাগরুক হয়ে থাক, আরও বেশি করে পাঠকেরা আবিষ্ট হন তার মায়াবী রহস্যে ভরা লেখায়। তাঁর জন্ম শতবর্ষে এই আমাদের একমাত্র চাওয়া। শ্রবণী, আজ এই পর্যন্তই। গ্রন্থনা মৌলি দাশগুপ্ত, শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।

0: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগাটিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন
2: আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর
3: আকাশবাণী। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করে বলেছে, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করতে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। তিনি আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্ক

0: ফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। ভারত এ পর্যন্ত 1টি সোনা, 4টি রূপো ও 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। গুজরাটের কেভাড়িয়ার একতানগরে এই প্রথম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2024 সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয় বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগকে। সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আর্টিকেল 370। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী সম্মান গ্রহণ করেন ইয়ামি গৌতম। সেরা অভিনেতা হিসেবে যুগ্মভাবে পুরস্কার গ্রহণ করেছেন মালায়ালাম ছবি ব্রাহ্মা ইউগামের অভিনেতা মামুত্তি এবং হিন্দি ছবি চান্দু চ্যাম্পিয়নের অভিনেতা কার্তিক আরিয়ান। স্বতন্ত্র বীর সাভারকার ছবির পরিচালক হিসেবে রণদীপ হুদা সেরা নবাগত পরিচালকের সম্মান জিতে নিয়েছেন। এদিকে সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে প্রভাত প্রতিম পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত চালচিত্র এখন ছবিটি। পরিচালক অঞ্জন দত্ত সেই পুরস্কার রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করেন। একই সঙ্গে ছবির সঙ্গীতের জন্য পুরস্কার পান তার ছেলে নীল দত্ত। যৌথভাবে সেরা শিশু শিল্পী সম্মান জিতেছে বাংলা ছবি সৌরভ পালোধি পরিচালিত অঙ্ক কি কঠিনের তিন ক্ষুদে শিল্পী ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, তপময় দেব এবং গীতশ্রী চক্রবর্তী। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভারতীয় সিনেমার সাংস্কৃতিক শক্তি এবং বৈচিত্র্যের উপর আলোকপাত করেন। তিনি বলেন, ভারতের বহু ভাষা, ঐতিহ্য এবং সামাজিক অভিজ্ঞতার প্রতিফলনে সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধুমাত্র দর্শক মনোরঞ্জন নয়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এক সূত্রে বেঁধে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে চলচ্চিত্র নিজের ভূমিকা পালন করে চলেছে।
1: সবই ভাষা ও চিত্র কি ফিল্ম মে আমারে ভারত কি ছবি দিখাই দেতি। ভারতীয় ফিল্ম মে ভারত কে লোগোঁ কে সপনে, পরম্পরা, সংঘর্ষে ও ভবিষ্য কি সম্ভাবনায় ভি হে। ফিল্ম কলাকার বহুত লোকপ্রিয় হতে হ্যাঁ, উনমে দেশবাসিয়ো কো বিশেষকার যুবাওঁ কো প্রভাবিত করনে কি অসীম ক্ষমতা হতি।
0: অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সকল পুরস্কার বিজেতাদের এবং চলচ্চিত্রের পর্দার আড়ালে থাকা টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফার সহ সকল কলাকুশলীদের অভিনন্দন জানান। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার বিজয়ী অভিনেতা অনন্তনাগকে অভিনন্দন জানিয়ে 5 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। ভারত আফগানিস্তানের কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, একটি সার্বভৌম প্রতিবেশী দেশের বিরুদ্ধে এ ধরনের আগ্রাসন আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থী। তিনি আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার পাশাপাশি সে দেশের জনগণের কল্যাণ ও মঙ্গলের প্রতি নতুন দিল্লির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। শ্রী জয়সওয়াল বিমান হামলায় নিহত সাধারণ নাগরিকদের জন্য শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, পাকিস্তানকে কাজের মাধ্যমে সন্ত্রাস দমনে তাদের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিতে হবে। তিনি উল্লেখ করেন যে তাদের কথায় বিশ্ববাসীর আস্থা অর্জনের আগে ইসলামাবাদকে অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত আঘাত হানার সময় এসেছে, কারণ এটি দেশ ও বিশ্বের জন্য এক গুরুতর হুমকি। আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্সের প্রধানদের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, যুব সমাজের কল্যাণের লক্ষ্যে সরকার রোডম্যাপ 2029 প্রস্তুত করেছে। 2029 সালের মধ্যে ভারত থেকে মাদক ব্যবসা নির্মূল করার ক্ষেত্রে সরকার সম্মিলিতভাবে সফল হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন তা অর্জনে মাদকমুক্ত ভারতের এই রোডম্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সুনির্দিষ্ট লক্ষ্য, সময়সীমা ও জবাবদিহিতা নিশ্চিত করে পূর্ণ বিজয়ের পথে এগিয়ে চলেছে। নতুন দিল্লিতে উড়ান প্রকল্পের পরবর্তী পর্যায়ের আওতায় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আজ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু উড়ান প্রকল্পকে দেশের অন্যতম বৈপ্লবিক কর্মসূচি হিসেবে অভিহিত করেন। পরবর্তী পর্যায়ের লক্ষ্য তুলে ধরে মন্ত্রী জানান যে প্রকল্পটির মেয়াদ আরও 10 বছর বাড়ানোর পর সরকার সারা দেশে 100টি নতুন বিমানবন্দর এবং 200টি আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করেছে।
2: We have extended it for 10 more years, taking some observations from the earlier UDAN. One of the most important objective for us through this MOUs is to go on a challenge mode for the construction of airports. Rather than taking all the

0: Airport setup once. We have created a system where the most important ones, the priority ones, they get to be done first. And not only in terms of airports, but we also have to create helipads across the country.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তেলেঙ্গানার কিছু কিছু এলাকায় আগামী দুদিন খুব ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, কেরালা, মহারাষ্ট্র এবং সিকিমেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ঝড়বৃষ্টি ও তীব্র দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। শেষ রাডার পর্যবেক্ষণ অনুযায়ী এটি ওড়িশার গোপালপুর থেকে 150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পুরী থেকে 210 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আগামীকাল রাতের মধ্যে এটি বিশাখাপত্তনম এবং গোপালপুরের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 26 তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
2: এর প্রভাবে আমাদের রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, আর উত্তরবঙ্গেও 23 থেকে 25 মধ্যে সম্ভাবনা রয়েছে, আর 22 থেকে 24 যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলো এবং পশ্চিমের কিছু জেলা, যেমন আগামী 24 ঘন্টায় দক্ষিণ 24 ঘন্টা পূর্ব পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই জেলাগুলির মধ্যেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: মৎস্যজীবীদের আগামী 25 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গোষ্ঠীর একটি রাজনৈতিক কর্মসূচি চলাকালীন বিজেপির সঙ্গে সংঘর্ষের পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে। সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হয়েছিল, তাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত। ঘটনায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, প্রাক্তন পুলিশকর্তা হুমায়ুন কবির সহ একাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। দুপক্ষের মধ্যে হাতাহাতি থামাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দলের তরফে অভিযোগ করা হয়েছে বিজেপি কর্মীরা অযাচিত মিছিলে হামলা চালায়। অন্যদিকে বিজেপি যাবতীয় অভিযোগ খারিজ করে তাদের উপরই প্রথম আক্রমণ করা হয়েছে বলে দাবি করেছে। ভারত ও জাপানের মধ্যে আজ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, সহযোগিতা, যৌথ সামরিক মহড়া আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহ ভারতের প্রতিনিধিত্ব করেন। অপরদিকে জাপানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা তারো কোনো। এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে ভারত স্বর্ণপদক জয় করেছে। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। ভারত 1টি সোনা, 4টি রূপো, 2টি ব্রোঞ্জ সহ মোট 7টি পদক পেয়েছে। আজ স্মৃতি মান্ধানার 79 রানের সুবাদে ফাইনালে ভারত 3 উইকেটে 216 রানের রেকর্ড স্কোর গড়ে শ্রীলঙ্কা 15 ওভার 4 বলে 69 রানে অল আউট হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের জন্য মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া পুরুষদের 55 কেজি বিভাগের প্রিলিমিনারি রাউন্ডে নেপালের চন্দ্র বাহাদুর থাপাকে পরাজিত করে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতীয় বক্সার যাদুমণি সিং। শনিবার প্রি কোয়ার্টার ফাইনালে যাদুমণি ফিলিপিনো বক্সার কার্লো পালামের মুখোমুখি হবেন। ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে পরাজিত করে নিজেদের জন্য একটি পদক নিশ্চিত করেছে। এর আগে গ্লাসগো গেমসের স্বর্ণপদকজয়ী সাক্ষী চৌধুরী এশিয়ান গেমসের প্রিলিমিনারি রাউন্ডে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জয়ী আইডা ভিলেগাসকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এদিকে মার্শাল আর্টসে মহিলাদের 60 কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ম্যাকাও চীনের চু মান সিনকে 5-0 ব্যবধানে পরাজিত করে ভারতের রশি বীণা দেবী পদক নিশ্চিত করেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন বিশিষ্ট অভিনেতা অনন্ত নাগ। যুগ্মভাবে সেরা অভিনেতা হয়েছেন মামুত্তি ও কার্তিক আরিয়ান এবং সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম। সেরা বাংলা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পরিচালক মৃণাল সেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য রূপে নির্মিত ছবি চালচিত্র এখন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে মৌচাক ছায়াছবির গান।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: মিচি মিচি মিচি মিচি মিচি কি সুন্দর কি সুন্দর কি সুন্দর বারে কি মজা।
1: এবারে শুনবেন মর্জিনা আব্দুল্লাহ ছায়াছবির গান। প্রথম গানটি সবিতা চৌধুরী এবং অনুপ ঘোষালের দ্বৈত কণ্ঠে।

0: हाय हाय प्राण जाए प्राण जाए जाए प्राण जाए।
1: बांग्ला छायाछबির গানের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তমালিকা গুহ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন তমালিকা গুহের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি শিল্পী রীতা চট্টোপাধ্যায়। নজরুল গীতি শিল্পী রীতা চট্টোপাধ্যায়।

নজরুল গীতি শুনলেন রীতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন লোকগীতি, শিল্পী শম্পা বিশ্বাস, প্রচলিত লোকগীতি।

প্রচলিত লোকগীতি শুনছেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। শিল্পী এবারে গিয়েছেন

0: প্রচলিত লোকগীতি শুনলেন শম্পা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: সাইক্লোনের সতর্কবার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
0: পরবর্তী ঘোষণা একটু পরেই। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিরওয়ানি রাগে সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য।

0: Narcotics Task Force heads of states and union territories in New Delhi yesterday, Mr. Shah said the government has prepared a roadmap for 2029 to protect the country's youth and make India drug-free. He said government will collectively succeed in uprooting the drug trade from India by 2029. Prime Minister Narendra Modi yesterday met Shri Shri Vishwa Prasanna Teerth Swamiji of Shri Pejavara Adokshaja Matha, Udupi, along with other dignitaries in New Delhi. On the occasion, Mr. Modi unveiled the logo of the birth centenary celebrations of Padma Vibhushan Yatikula Chakravarti Sri Vishvesha Teerth Swamiji. In a social media post, Mr. Modi said, "The life of devotion, learning and service of Sri Vishvesha Teerth Swami continues to inspire countless people." He said, "The various initiatives being undertaken in the run-up to his birth centenary will further carry forward his noble ideals." At the Asian Games, the Indian women's cricket team delivered the country's first gold medal at the ongoing sporting spectacle in Japan. The triumph took India's medal tally to 7 at the end of day 3. The women in blue, reasserting its continental dominance, clinched a second successive gold medal at the sporting event by thrashing Sri Lanka by 147 runs in the final at Nishan. Prime Minister Narendra Modi congratulated the women's cricket team on the feat. The men's badminton team and Wushu star Roshibeena Devi also assured the nation of at least a medal at each in the Asian Games. Indian men's badminton team defeated host Japan in the quarterfinals. India will face defending champions China in the semi-final today. In Wushu, Roshibeena Devi advanced to the semi-finals of the women's 60kg event. She secured a 5-0 win over Chu Manson of Macau in the quarterfinals. India's Aryan also moved to the quarterfinals as he fights for a medal. Indian boxer Jadumani Singh marched into the pre-quarterfinals in the men's 55kg preliminary round. Earlier, Sakshi Chaudhary entered the pre-quarters. In men's cricket, India narrowly avoided a historic upset, defeating host Japan by 2 runs in a rain-curtailed 5-overs-a-side one-off T20 international match at Sano yesterday. 21 states and union territories signed memorandums of understanding with the Civil Aviation Ministry for the next phase of Udaan, Uday Desh Ka Aam Nagrik scheme in New Delhi yesterday. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন 23 সেপ্টেম্বর 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শুনবেন রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6:05, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা ইলিশের বিকল্প, বলবেন ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস উপলক্ষে কথিকা নৈঃশব্দের শব্দকোষ, বলবেন ডাক্তার সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকে, উপস্থাপনায় দেবাদ্রিতা রায় ও চন্দ্রজিৎ প্রামাণিক। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের শিল্পী অর্ণব দাস, জানা অজানা। 8:00 কথিকা ডিজিটাল স্বাক্ষর, বলবেন মালবিকা ঘোষ। 8:05 আধুনিক গান দিলাশা চৌধুরীর কণ্ঠে। 8:20 কথিকা অগ্নিযুগের অনামীরা, ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, বলবেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বলতে চাই, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী ও মেঘবালিকা আচার্য। 12:00 রজনীকান্তের গান বিশ্বজিৎ সরকারের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী সোমা বন্দ্যোপাধ্যায়। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন বিষয়ে বিবাহ নিবন্ধীকরণের গুরুত্ব, এই বিষয়ে গার্গি দাস শর্মার সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 1:45 মহিলা মহল আমার কলম লাইভ অনুষ্ঠান, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:05 বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, দুটো বেজে।

30 মিনিটে আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, গুগলি উপস্থাপনায় নীলাদৃশন। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জীবন বিজ্ঞান নিয়ে বলবেন হালিশহর রবীন্দ্র বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা বৈশাখী দত্ত, সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি চন্দ্র মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কথিকা রূপচাঁদ হাসদা, এক মহান সাঁওতালি লেখক, বলবেন শ্যামচরণ সোরেন। পরে লোকগীতি গৌরী মাঝি ও সহশিল্পীবৃন্দ এবং সুন্দরী টুডু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, জাতীয় কীট পতঙ্গ নজরদারি ব্যবস্থা, এই বিষয়ে ডক্টর পাবেল মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। পরে সুসংহতভাবে ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে ডক্টর কিঙ্কর সাহা ও ডক্টর রঘুনাথ মণ্ডল এবং সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30, রাত 8 বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। 8:30 আইনি কথা, শিক্ষা অধিকার এবং সুযোগের মাধ্যমে উপজাতিদের ক্ষমতায়ন, এই বিষয়ে প্রতিকণা জানার সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী সৌগত রায়চৌধুরী। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান বেতার জগৎ। 10:10 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন, তারপর বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত সুমনা ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 নজরুল গীতি শিল্পী পিয়ালি দত্ত, 11:00 অতুল প্রসাদের গান বিশ্বজিৎ সরকারের কণ্ঠে। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন রুদ্রবীণা শিল্পী উস্তাদ আসাদা আলী খাঁ। 6:25 রবীন্দ্রসঙ্গীত সুমনা ভট্টাচার্যের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস শুনবেন 242তম পর্ব, 6:45 রজনীকান্তের গান শিল্পী অর্ণব দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায়, 8:30 নজরুল গীতি শিল্পী দিলাশা চৌধুরী, 8:45 দ্বিজেন্দ্র গীতি বিশ্বজিৎ সরকারের কণ্ঠে, 9:00 আধুনিক গান শিল্পী পিয়ালি দত্ত, 9:10 রাস্তারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান তালাত সালাউদ্দিনের উপস্থাপনায়, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ওয়ার্ল্ড মেলোডিজ উপস্থাপনায় সংযুক্তা নন্দী, 12:00 সর্ভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি শিল্পী অর্ধেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী রত্নদীপ দাস, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 বার্তা, 6:30 গুলগুলশন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, 7:45 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান হরাইজন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 23 সেপ্টেম্বর 2026 বুধবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম, সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন 72%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 11.4 মিলিমিটার।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যাঁরা মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে সতর্কবার্তায় জানান।

জানানো হয়েছে 23 সেপ্টেম্বর এবং 24 সেপ্টেম্বর সন্ধ্যের আগে পর্যন্ত পশ্চিম, মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সংযোগস্থলে ঘণ্টায় 55 থেকে 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 75 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। এরপর ঝড়ের গতিবেগ ক্রমশ কমে আসবে। 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা। 25 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম মধ্য, পূর্ব মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল থেকে অতি উত্তাল হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর 2026 পর্যন্ত উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্রযাত্রায় নিষেধ করা হয়েছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:18 হয়ে 23 সেকেন্ড। জয় হিন্দ।